তার নিজের যে কাজ কর্ম এবং সেখান থেকে তিনি একটি ছুটি নিলেন। নিয়ে রাজার আমন্ত্রণ গ্রহণ করে ওই জানুয়ারি মাসেই তিনি লালগোলার উদ্দেশ্যে গেলেন। এরপরে তিনি বহরমপুর ত্যাগ করেছিলেন। লালগোলায় বেশ কয়েকটি মন্দির ছিল, সেই মন্দিরের কাছে একটা অতিথিশালায় তিনি থাকতেন। জগদ্ধাত্রী, দুর্গা, কালী, এই যে তিনটি রূপের দর্শন লাভ করেছিলেন, তিনি বরাবরই আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট ছিলেন। কিন্তু তার হতাশা দূর হচ্ছিল না। ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে কি করা যায় তিনি ভাবতে আরম্ভ করলেন। অবশেষে 1874 সালের 31শে জানুয়ারি মাঘী পূর্ণিমার রাতে লালগোলায় বঙ্কিমচন্দ্র এই 13 অক্ষরের বাক্য পরবর্তীকালে যেটা বিপ্লবীদের কাছে মন্ত্র হয়ে ওঠে, বন্দে মাতরম উচ্চারণ করলেন এবং তারপর তিনি মালদা যান। বহনপুরে ফেরেননি আর কখনো, সেখান থেকে হাওড়া জেলায় বদলি হলেন। অন্যদিকে 1881 সালে তৈরি হলো আনন্দমঠ, বঙ্গদর্শন পত্রিকার 7ম খণ্ডে প্রকাশিত হলো এই মহাকাব্যিক উপন্যাস দ্য আনন্দমঠ। সেটা সঙ্গে তিনি যুক্ত করলেন সেই বন্দে মাতরম কবিতাটি। আসলে এই যে ঘটনাটা, মাতৃভূমির প্রতি তার যে ভালোবাসা, জাতীয়তা বোধ, সেখান থেকে এই কবিতা বা এই গান যেটি তৈরি হয়েছিল। পরবর্তীকালে হাজার হাজার পরাধীন ভারতের হাজার হাজার বিপ্লবী হাসতে হাসতে প্রাণ বিসর্জন দিয়েছে এই মন্ত্র বন্দে মাতরম উচ্চারণের মধ্যে দিয়ে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: 9903653992 এই নাম্বারে আপনাদের পাঠানো বার্তা, প্রচুর বার্তা আপনারা পাঠিয়েছেন। একটু পড়ে নি সেই বার্তাগুলো যারা যারা পাঠিয়েছেন। শ্রবণ সাথী উজ্জ্বল, সুপ্রভাত, ডাকছে আগামী দিন তাই তো ছুটি রাত দিন, চিরন্তনীর গল্প আর গানে এ পথ চলা হয় মসৃণ। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন, ধন্যবাদ। সুপ্রভাত, চিরন্তনী শুনতে বসলাম ভোর ভোর, চিরন্তনীতে গান গল্পে ভরে উঠবে আসর। সৌভিক সরকার, কসবা হালদি থেকে, ধন্যবাদ আপনাকেও। অখিল বন্ধু মহাপাত্র লিখছেন, সুস্বাদী চিরন্তনী, উজ্জ্বলবাবুর উপস্থাপনায় আজকের চিরন্তনী মুখরিত বঙ্কিম বন্দনায়, অসাধারণ বন্দনা। আমি সাহিত্য সম্রাটের ইস্পাত দৃঢ় চরিত্রের একটি ঘটনার উল্লেখ করছি, ড্যাফিনের যে কাহিনী সেটি খুব সুন্দর করে বললেন আপনি। আরও একটি কাহিনীর উল্লেখ করছি, 1884 সালে অধরমোহন সেনের বাড়িতে যুগাবতার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে বঙ্কিমচন্দ্রের সাক্ষাৎ হয়। সেখানে দুজনের মধ্যে অত্যন্ত বুদ্ধিদীপ্ত রসাত্মক কথা হয়েছিল। শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে তাকে জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ গা, তুমি বঙ্কিম কেন? উত্তরে বঙ্কিমচন্দ্র নির্দ্বিধায় বলেছিলেন, সাহেবের জুতোর চোটে। এই উক্তির মধ্যে দিয়ে তৎকালীন ইংরেজ শাসন ও পরাধীনতার প্রতি তার প্রচ্ছন্ন ক্ষোভ প্রকাশ পেয়েছিল। অত্যন্ত স্পষ্টবাদী ছিলেন বঙ্কিমচন্দ্র। আমরা গর্বিত তার অনন্য সাহিত্য সৃষ্টির আকর ছিল অধুনা পূর্ব মেদিনীপুর জেলার দরিয়াপুর গ্রাম, সেখানে আজও কপালকুণ্ডলা মন্দির আছে। বন্দে মাতরম এক অনন্য সৃষ্টি, আমাদের সাহস শক্তি অন্তরের বিনম্র শ্রদ্ধার বার্তা বহন করে চলেছে। বন্দে মাতরম এক অক্ষয় উচ্চারণ। সকলে ভালো থাকবেন, চিরন্তনীর সঙ্গে থাকবেন। অখিল বন্ধু মহাপাত্র মনোহরপুর ঠাকুর চকবেলদা পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন, সুপ্রভাত দাদা, অর্জুন সিং তামিলনাড়ু থেকে, আজকের চিরন্তনীতে এক অন্য স্বাদ পেলাম, অপূর্ব লাগলো, আজও রেকর্ড করে রাখলাম। এরকম অনুষ্ঠান যতবার শোনা যাবে শরীরের মধ্যে এক শক্তি ভক্তি যোগান দেবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, সত্যি তাই, এটা একটা সময় বিপ্লবীদের পারস্পরিক আবাহন মন্ত্র কিংবা ওয়েলকাম নোটস, যেটাকে আমরা বলি হ্যালো যখন বলি, সেরকম ছিল। এবং সেই সময়টাকে আমরা যখন অনুভব করতে পারি, কেমন সারা শরীর শিহরিত হয়ে ওঠে। আমার ছোটবেলাকার যে অনুভূতি বা অভিজ্ঞতার কথা আপনাদের প্রথমে শেয়ার করেছিলাম, সেটার কথাই ফিরে আসছে। যাই হোক, এরপরে কে লিখছেন, নিবেদিতা সেন লিখছেন শাহরপুরি থেকে, গুড মর্নিং উজ্জ্বল দা, আজ শনিবারের চিরন্তনীতে শুনছি গান, নতুন গল্প। আমাদের ছোটোবেলা ছিল খেলাধুলো আর খুব কম রেডিও শোনা, হলেও কোনো ভালো অনুষ্ঠান হলে মার সঙ্গে শোনা। একবার বিদ্যাসাগর সিনেমা দেখতে গেছিলাম, খুব ভালো লেগেছিল, তখন বয়স 5-6। অনেকদিন পর বঙ্কিমচন্দ্রের অনেক গল্প উপন্যাস পড়েছিলাম, আনন্দমঠ পড়েছিলাম, সে এক আশ্চর্য উপন্যাস যা এখন জল জল করে। আজ আপনার কণ্ঠে শুনছি, খুব ভালো লাগছে। আমার মাঝে মাঝে ইচ্ছা হয় যে আপনাদের এই সব যে আমাদের বিভিন্ন ক্লাসিক যে উপন্যাসগুলো আছে, যদি অনেকটা বড় প্রত্যেকটা উপন্যাসই, সেটা যদি কখনও ধারাবাহিকভাবে কিছুদিন শোনানো যায়, যে কোনো উপন্যাস, বিশেষ করে আমার এই শ্রীকান্ত যেটা শরৎচন্দ্রের, খুব ইচ্ছে আছে আপনাদেরকে শোনানোর। কারণ এটা তো একটা অনুষ্ঠানে করা সম্ভব না, এটা যদি একটা ধারাবাহিক কোনো পর্বে কিংবা মহাভারতের কোনো পর্ব, দেখা যাক অনুষ্ঠান চলতে চলতে আপনাদের চাহিদা, আপনাদের ইচ্ছে এবং ঘটনা পরম্পরা সেগুলো নির্ধারণ করবে। এরকম বিভিন্ন রকম ক্ষেত্র মনে হয়, কারণ চিরন্তনীকে আমরা এমনভাবে আনার চেষ্টা করি প্রতিদিনের জন্য, নতুন নতুনভাবে, নতুন নতুন আঙ্গিকে, যাতে আমরা নিজেদের ভালো থাকার রসদ খুঁজে পাই। এরপর লিখছেন, গুড মর্নিং চিরন্তনী, গুড মর্নিং উজ্জ্বলবাবু, ইউ আর ইনকম্পারেবল, রিয়েলি ইউ আর ইউনিক, এলোকুয়েন্ট স্যার, স্টে হ্যাপি, স্টে হেলদি, আনন্দ কুমার কর, ধরমপুর ইন্দপুর বাঁকুড়া থেকে লিখেছেন। কি বলবো, ধন্যবাদ জানানো ছাড়া তো আমার আর কিছু নেই। আপনাদের যে ভালো লাগাটুকু এটুকু ভীষণভাবে আলোড়িত করে এটুকুই বলতে পারি। এরপর ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে লিখছেন, বন্দে মাতারম মানেই কলোনিয়াল নাভির গন্ধ উধাও, শুধু বসরাই গোলাপ সুবাস। আমরা সৌভাগ্যবান, ভারতের একটা বন্দে মাতারম আছে। কি সুন্দর লিখলেন, খুব ছোট্ট করে লেখেন কিন্তু এত সুন্দর লেখেন। আসলে এই যে ভারতের বন্দে মাতারম আছে, আপনি চিন্তা করুন, 150 বছর ধরে একটি মন্ত্র, একটি গান, একটি মানুষের মনের মধ্যে আলোড়িত করছে সারা বিশ্ব জুড়ে, এটা একটা রেকর্ড বলা যেতে পারে। ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন উৎপল মাইতি বেহালা থেকে, হাই উজ্জলদা, কিছু কিছু কথা আছে যা চিরকালীন, যা প্রেরণা যোগায়। আর চিরন্তনীতে বঙ্কিম বন্দনা বঙ্কিমবাবুকে শ্রদ্ধা জানিয়ে আনন্দমঠের যে পরিবেশনা করলে তার কোনো তুলনা হবে না, উপভোগ করলাম তোমার অনুষ্ঠানে, গিয়ে চলো সঙ্গে আছি। সঙ্গে থাকেন বলেই তো আমাদের ভরসা, অনেক ধন্যবাদ। এরপরে সাধন মুখোপাধ্যায় অরবিন্দনগর বাঁকুড়া থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জলদা, আনন্দমঠ কেন্দ্রিক অসাধারণ অনুষ্ঠান, মোহিত হয়ে শুনছি মা যা হইয়াছেন তাকে সাষ্টাঙ্গে প্রণাম। সত্যিতাই আমরা দেশ মাতৃকা বলি, দেশকে বন্দনা করি। আসলে আমাদের এই ভারতীয় সংস্কৃতির মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে জানেন, আমরা প্রকৃতির প্রতিটি অংশকে পুজো করি। পুজো মানে কি? শ্রদ্ধা জানাই, আর শ্রদ্ধা মানে ভালোবাসা। আর এই ভালোবাসা দিয়ে যেহেতু তাদেরকে গড়া হয়, তাই সেগুলো আমরা সাধারণভাবে নষ্ট করি না। আমার মনে আছে আমি যখন মানে এই পাহাড়ি অঞ্চলে কিংবা কলকাতা থেকে একটু বাইরের দিকে কোথাও বেড়াতে গেছি, বিভিন্ন জায়গাতে যেখানে আদিবাসী সম্প্রদায়ের কিছু স্যাক্রেড ফরেস্ট আছে, এই স্যাক্রেড ফরেস্টের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে সেখানে তারা ঢোকে, সেখানে থাকে, সেখান থেকে যখন বেরিয়ে আসে তখন সেখানকার একটা পাতা অবধি সেখান থেকে তারা নিয়ে আসে না। এভাবেই তারা রক্ষা করে বনভূমিকে। আমরা গঙ্গাকে মা বলি বলে তাতে যতদিন বলতাম, মানে সত্যি সত্যি সেই ভালোবাসা বা সেই শ্রদ্ধাটা ছিল, ততদিন কিন্তু মায়ের গায়ে কোনো ময়লা ছুটতাম না। এখন কিন্তু আমরা সেই শ্রদ্ধাটা হয়তো আমাদের জীবন থেকে হারিয়ে ফেলেছি বলেই গঙ্গা এত দূষিত হয়ে উঠছে। এরকম প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জিনিসেরই একটা সামাজিক মূল্য রয়েছে, ধর্মীয় মূল্য ছাড়াও। এরপরে লিখছেন কে, শুভ সকাল দাদা ভাই, চিরন্তনীতে বঙ্কিমচন্দ্রের গল্প শুনছি ভালো লাগছে, প্রণাম জানাই, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। শুভ সকাল শ্রবণবন্ধু উজ্জ্বলদা লিখছেন, অজিত কুমার আদক উত্তর বাওয়ালি আদকপাড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, আজকের কবিতা পাঠের মাধ্যমে গল্প খুব সুন্দর লাগলো আর গানগুলো অনবদ্য, সকলে ভালো থেকো, নমস্কার, ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, সুপ্রভাত উজ্জ্বলদা, চিরন্তনী, বাংলা সাহিত্যের মহান সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি, তার সাহিত্য আমাদের চিন্তা, দেশপ্রেম ও সৃজনশীলতার অনুপ্রেরণা। চিরন্তনী আজ অনবদ্য, সমৃদ্ধ হলাম, কি ভালো সুন্দর উচ্চারণের সাজালেন আজ। এই ভালো লাগাটুকুই আমাদের সব থেকে বড় পাওয়া, ধন্যবাদ আপনাকে। উচিলদহ কাছারিপাড়া থেকে লিখছেন শ্রী নিখিল রাউত ও শ্রীমতী মায়া রাউত, আজ শনিবার চিরন্তনীতে সম্রাট বঙ্কিমচন্দ্রের জন্মদিনে তাকে করজোড়ে ভক্তিপূর্ণ প্রণাম জানাই, তার সেই অভয় বাণী বন্দে মাতারম গোটা ভারতবর্ষে যা ধ্বনিত হয়েছিল, আন্দোলিত করেছিল একসময়, অনেক ধন্যবাদ আপনাকে। তবে জন্মদিনের ক্ষেত্রে বলি, 26শে জুন গতকাল তার জন্মদিন পেরিয়ে এসেছে, অনেকে বলেন মতান্তরে 27শে জুন। এরপরে লিখছেন কে, অরিজিৎ দাস অধিকারী, সেজ্যোতি বিবেকনগরতে মাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে, আনন্দমঠের আনন্দগাথা শনিবারের ভোরে, চিরন্তন দেশের কথা চিরন্তনীর দোরে, ক্রিকেট মাঠে পালকি ঢোকা তাতেই অপমান, সেই অপমানের জবাবে এই বন্দে মাতারম, কর্নেল ডাফিন প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হন, মন্দিরময় লালগোলায় লিখলেন বন্দে মাতারম। বন্দে মাতারম মন্ত্রের টানে জেগে ওঠা সেই সুরে আজ আছি দিল্লিতে, সবার থেকে অনেক দূরে, সবার সাথে অনেক দূরে। বন্দে মাতারমের বিশেষ যাপনের ঋষিকবিদের প্রণতি, পঠন শুনে আনন্দমঠের লোমহর্ষক স্মৃতি, দেশাত্মবোধক গানের সুধা চিরন্তনী আজ উজ্জ্বলবাবুকে পাওয়া মানে নতুনত্বের সাজ, অস্থিরতার সঠিক পথ বন্দে মাতারম মন্ত্র জানি, চিরন্তনী তোমা পরে তাই তো ভীষণভাবে ঋণী, বন্ধু তুমি নতুন নতুন ভাবনার দিও দিশা, ঘোচাও তুমি আমাদের সকল আমানিশা। অরিজিৎ দাস অধিকারী বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ছন্দে গেঁথে আপনার মনের কথা। সুদূর দিল্লিতে বসে লিখেছেন এবং শুনেছেন আমাদের অনুষ্ঠান, এটুকুই ভালো লাগা জানেন তো। আসলে আপনারা যখন এই বলা যেতে পারে চিরন্তনী পরিবারের একজন সদস্য হয়ে গেছেন, আপনাদের এই পরিবারের প্রতি টান সুদূর প্রবাসে গিয়েও, সব মানুষের কথাই বলছি, তারা যখন লেখেন আমাদের সেগুলো না বড্ড ছুঁয়ে যায়, ভীষণ ভালো লাগে, এটুকুই বলি। সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই লিখছেন শনিবারের চিরন্তনী থেকে মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, দেশাত্মবোধক গান বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠের থেকে পাঠ আর গল্প ভীষণ ভালো লাগছে, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ, আপনিও খুব ভালো থাকবেন। এরপরে লিখছেন সুপ্রভাত ভাই উজ্জ্বল, আমি তপতিদি বলছি হিন্দমোটর থেকে, আজ দ্বিতীয় দিনে চিরন্তনী শুনছি বঙ্কিমচন্দ্রের কথা কাহিনী, সাথে দেশাত্মবোধক গান শুনে মন ভরে গেল। সবাইকে প্রভাতে শুভেচ্ছা জানাই, সবাই চিরন্তনী শুনে সমৃদ্ধ হন, ভালো থাকুন, বন্দে মাতরম। আসলে এই দেশাত্মবোধক গানের একটা ছোট্ট মানে অনুভূতির কথা বলি, ধরুন এই বিশেষ বিশেষ দিনগুলো 15ই আগস্ট, 26শে জানুয়ারি কিংবা এরকম কোনো বিশেষ দিনে যখন এই দেশাত্মবোধক গানগুলো চালাই বা শুনি, তখন না আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়, স্কুলের জীবনের কথা। পাড়াতে হয়তো একটা পতাকা উত্তোলন করা হবে বা পতাকা উত্তোলন করা হয়েছে, সারাদিন ধরে ছোট্ট একটা বক্স থাকতো সেখানে, খুব বড় কিছু মাইকের অ্যারেঞ্জমেন্ট নেই, কিন্তু এসব গানগুলো চলতো। এই গানগুলো ভীষণ স্কুলের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যায় আমাদের ছোটোবেলাকার। প্রত্যেকের ছোটোবেলায় একটা গোল্ডেন পর্যায় প্রত্যেকের জীবনে, সেই জায়গাগুলোতে ফিরিয়ে নিয়ে যাওয়া। এরপরে কে লিখছেন, লিখছেন সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে, সুপ্রভাত ভাই উজ্জ্বল, মহাকাব্যিক উপন্যাস আনন্দ মঠের সংযুক্ত বন্দে মাতরম স্রষ্টা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের জন্মদিন স্মরণ, গান গল্প পাঠ এবং আপনার স্বভাবসিদ্ধ কণ্ঠ বৈচিত্র্যতায় পরিপূর্ণ অনবদ্য উপস্থাপনাকে কুর্নিশ জানাই। অনেক ধন্যবাদ আপনাকেও। শ্রবণসাথী চিরন্তনী বন্দে মাতরম, আজ অন্যরকম লাগছে মনে হয়, স্বাধীনতা দিবসের সকলের মতো জয়। বন্দে মাতরম, ধন্যবাদ প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং সত্যি তাই। এই বন্দে মাতরম বা এই ধরনের গান যখনই শুনি কেমন যেন মনে হয় আজ স্বাধীনতা, আমরা স্বাধীন, এই অনুভূতিটা তখন রন্ধ্রে রন্ধ্রে রক্তে রক্তে ছড়িয়ে পড়ে। মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখছেন, গুড মর্নিং ও জলদা, এখন আমি মর্নিং ওয়াক করছি আর শুনছি শনিবারের চিরন্তনী, গানে গল্পে অতুলনীয়, ভালো থাকবেন, বন্দে মাতরম। ধন্যবাদ জানাই আপনাকেও, প্রতিদিনের কাজের মধ্যেও চিরন্তনীকে পাশে রেখেছেন বলে। এরপরে লিখছেন সৌভিক ঢাকুরিয়া থেকে, সুপ্রভাত, আজকের গল্প বেশ ভালো লাগলো, আপনার কণ্ঠে আরও বেশি ভালো লাগে গল্প শুনতে দাদা, বন্দে মাতরম, বন্দে মাতরম। অনেক ধন্যবাদ আপনাকে। লিখছেন শুভ সকাল চিরন্তনী উজ্জ্বল ভাই, গল্পটা খুবই ভালো, সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে পরিতোষ বন্দ্যোপাধ্যায়, মনটা ভরে যায় চিরন্তনী অনুষ্ঠানে। আমরাও ভাগ্যবান মুর্শিদাবাদবাসী হিসেবে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র যেখানে এসেছিলেন, সত্যি তাই। প্রতিটি ক্ষেত্রে যে ঘটনাগুলো আমাদের ঘটে, সেই ঘটনাগুলো না কোথাও একটা আমাদের ভালো লাগা তৈরি করে, এবং এই ভালো লাগাটুকুই কিন্তু আমাদের বারবার করে ফিরে আসে মনের মধ্যে। এরপরে লিখছেন পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, ভোরের পাখি উঠলো গে হৃদয়ের এই নীরে, আকুল বাতাস উথাল আজ হৃদয় সাগর তীরে, রাঙা মেঘের আবির যেন লাগলো এসে মনে, মনের আকাশ রাঙানো আজি দূর দিগন্ত পানে, ঝর্ণা তলার নির্জনে আজ ঝরছে ফুলের শাড়ি, ফুলের পরাগ মিলন মেলায় সোহাগ সাগর পারি। পায়েল ব্যানার্জি, অনেক ধন্যবাদ আপনাকেও পায়েল। এরপরে লিখছেন উজ্জ্বল ভাই গুড মর্নিং, শনিবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, আজ সাহিত্য সম্রাট সাহিত্য সম্রাটের সাহিত্যের গল্প আর গানের পরিবেশনা খুব ভালো লাগছে, তোমার বাচনিক স্টাইল আমার ভীষণ ভালো লাগে, ভালোবাসা মজা ভালোবেসে মজা করে দু লাইন লিখলাম, প্লিজ পড়ো। চিরন্তনীর মেয়ে জামাই ষষ্ঠী কফু আসে না রোজ, শ্বশুর শাশুড়ির নয়নমণি আদর আশিস সঙ্গে ভুরি ভোজ। উইথ বেস্ট উইশেস আগামী সপ্তাহে আবার আসব। হ্যাঁ, গতকাল এই আগামীকাল রয়েছে, আগামী সপ্তাহ তো আছেই, আগামীকাল ইন্দ্রাণী থাকবেন আপনাদের সঙ্গে চিরন্তনীতে। এরপরে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আজকের চিরন্তনীর শুরু দেশভক্তি গানটি ভালো লাগছে, পরে দেবব্রত বিশ্বাসের বন্দে মাতরম, পরে ভুবন মোহিনী, দেশমাকে আমি মাথা নত করি, আপনাকে জানাই বন্দে মাতরম, ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে। খুব ভালো লাগলো আপনার বার্তা পেয়ে। প্রতিদিন হয়তো আপনি লিখতে পারেন না, শোনেন বুঝতে পারি, মাঝে মাঝে আপনার বার্তা পাই। মৌলি ঢাকুরিয়া থেকে লিখছেন, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের কথা ভাবলেই মনে পড়ে রজনী গল্প ও ছায়াছবির কথা, যেখানে রজনী গাইছে, তোমার দেওয়া ফুল যেন তোমার পায়েই রয়। আজ বঙ্কিমচন্দ্রকে নিয়ে উজ্জ্বলদার গল্প বলা ও দেশাত্মবোধক গান খুবই ভালো লাগলো। জন্মদিন উপলক্ষে সাহিত্য সম্রাটকে জানাই আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম, সবশেষে বলি বন্দে মাতরম। মৌলি ঠাকুরিয়া থেকে। এই যে প্রতিটি মানুষ আজকে যখন এই বার্তা পাঠিয়েছেন, বেশিরভাগ মানুষ শেষ করেছেন এই বন্দে মাতরম দিয়ে, এটাই একটা বড় এই মন্ত্রের অধিকার বা জয়, যাই বলুন না কেন। মানুষের মনের মধ্যে রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে। আসলে এত বিপ্লবী, এত দেশাত্মবোধক মানুষ, তারা প্রাণদান করেছিলেন এই মন্ত্র বলে, সুতরাং এই মন্ত্র কখনো বিফল তো হয় না। না চন্দ্রনা মুখোপাধ্যায় লিখেছেন ছোট্ট করে, নমস্কার, সুপ্রভাত, বন্দে মাতরম। ধন্যবাদ আপনাকেও। আমরা প্রায় শেষ সময় এসে পৌঁছে গেছি, এরপরে আমরা আজকে কিন্তু শেষ করব সেই বন্দে মাতরম গানটি দিয়েই। এরপর ভোরাই আর নমস্কার কলকাতা নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছে সমক। আর আগামীকাল বললাম ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে, সামনের শুক্রবার হয়তো আমি আসব, কথা হবে, দেখা হবে নতুন কোনো গল্প পাঠের অনুষ্ঠানে। খুব ভালো থাকবেন। চন্দনা ছোট্ট করে লিখেছেন, কিবোর্ডের অসুবিধে তাই শুধুই বন্দে মাতরম। আসলে এইটুকুই মানে আমাদের ভালো লাগা, জানেন তো, যে আপনি অনেক কষ্ট করে কিবোর্ডে ওই কথাটুকু লিখেছেন, শুধু তো দেখেননি, মনের মধ্যেকার যে আকুতি সেটাকে প্রকাশ করেছেন। সবাই খুব ভালো থাকবেন, আজকের একদম শেষ পর্যায়ে এসে গেছি, শুনি বন্দে মাতরম আজকে

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: ছটা বেজে 3 মিনিট হয়ে 52 সেকেন্ড। এই মুহূর্তে রেইনবো স্টুডিও ঘুরি বলছে আর আমি সুমুক আছি। আজ 27 জুন শনিবার, অর্থাৎ জুন মাসের শেষ শনিবারে ভোরায়ের বিষয় মনের মতো ম্যাগাজিন নিয়ে, আর যার গান দিয়ে শুরু করলাম আজকের ভোরাই, তাঁর আজ জন্মদিন। তাই জন্মদিনে আরডি বর্মন, রাহুল দেব বর্মনকে আমাদের তরফ থেকে, ভোরায়ের তরফ থেকে, আকাশবাণীর তরফ থেকে অসংখ্য শ্রদ্ধা এবং প্রণাম। আর আজকে যার বার্তা দিয়ে শুরু করব আজকের শনিবারের ভোরাই, তিনি রত্না দত্ত। এই বার্তা পাঠিয়েছেন গ্রিনফিল্ড সিটি বেহালা কলকাতা 141 থেকে। আনন্দ মেলা আর আমার মেয়েবেলা একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কি যে আনন্দ হতো, কমিক্স, গোয়েন্দা গল্প, জানা অজানা, ধাঁধার পাতা, ভ্রমণ কাহিনী, অঙ্কের পাতা, কুইজ, খেলাধুলোর খবর, সে এক আনন্দ ভাণ্ডার। ছোটবেলাতেই আনন্দ মেলার সঙ্গে পরিচিতি ঘটে আকস্মিকভাবে। ছোটদের ম্যাগাজিন বা পত্রিকা হিসেবে আমাদের বাড়ির খবরের কাগজ কাকুর মাধ্যমে একবার কাকু প্রায় জোর করেই বাবাকে একটা আনন্দ মেলা নিতে বলেছিলেন, কিন্তু প্রথমবারই একটা অদৃশ্য আকর্ষণ অনুভূত হয়েছিল বলেই প্রতি মাসে মাসে বাড়িতে আনন্দ মেলার আবির্ভাব ঘটতে শুরু করল। আর আনন্দ মেলার প্রচ্ছদের আ যখন চরকিবাজির মতো একটু ঘুরিয়ে লেখা থাকত, আলাদা একটা মাত্রা পেত। আমিও বাড়ির বৈঠকখানার ঘরের জানলার গড়ার ধরে অধীর আগ্রহে খবরের কাগজ কাকুর জন্য দাঁড়িয়ে থাকতাম আনন্দ মেলা পাওয়ার অপেক্ষায়। সেই অপেক্ষার মধ্যেও ছিল একটা মিষ্টি ঘ্রাণ, সেই আনন্দ মেলার হাত ধরেই পরিচয় টিনটিন আর কুটুসের সঙ্গে, রোভার্সের রয়ের সঙ্গে, গাবলুর সঙ্গে। তারপর বড় এবং একটু পাতলা আনন্দ মেলা বাড়িতেই আসত, তার রংচঙে পাতায় মন ভোলানো মজাদার কাল্পনিক চরিত্রের গল্পগুলিতে মন ডুবে থাকত রবিবারের অলস দুপুরগুলোতে। আর পূজাবার্ষিকী

সিনফিল সিটি বেহালা কলকাতা 141 থেকে। আজ শনিবার 27 জুন, ভোরাই নিয়ে 7টা পর্যন্ত রয়েছি আমি সমক। বিষয় আমরা এই মাস জুড়ে রেখেছি, জুন মাস জুড়ে রেখেছি, মনের মতো ম্যাগাজিন।

পিউপা ঘোষ পাঠিয়েছেন বার্তা সুগডাল বুদবুদ পূর্ব বর্ধমান থেকে। বিষয় মনের মতো ম্যাগাজিন। কিছু গল্প থাকে শত চাঁদ সময় পেরোলেও বাসি হয় না, তেমন একটা গল্পই মনের মতো ম্যাগাজিন। পাতলা একটা বই, রঙিন ছবি, কিছু গল্প, অদ্ভুত একটা গন্ধ, আরেকটা অদ্ভুত আকর্ষণ, পাওয়া মাত্র পড়ে ফেলা। পড়ার বইগুলোর আকর্ষণ যদি এর এক কণা থাকত তবে বোধহয় আজ আর মাটিতে পা পড়ত না। সে যাই হোক, প্রথমে আমি ওইটার নাম বলতাম ছবির বই। তার সাথে সাক্ষাৎ হয় কলকাতার এক দিদিভাই বাড়িতে এলে তার কাছে। তারপর শুকতারা পত্রিকা রবিবার ধরে দিয়ে যেত পেপার কাকু। কঠিন বানান বাবা বলে দিত। প্রাইমারি ছেড়ে যখন হাই স্কুলে এলাম একটা নোটিশ পেলাম একদিন, যারা স্কুলের পত্রিকায় লেখা দিতে চাও পরিষ্কার করে কাগজের এক পিঠে লিখে বাংলার দিদিমণি শ্যামলিদির কাছে সোমবার জমা করবে। আমি দাদুর বলা ভোলানাথের তালচুরি গল্প লিখে জমা দিলাম। তারপর ছোট মন কখন অপেক্ষার পাতা উল্টে ভুলে গেছি। কিন্তু একদিন ঘণ্টা দেওয়ার কাকু এসে ক্লাসে সকলকে একটা করে বই দিল। পাকা ধানের হলুদ রঙা মলাট, এক ঝাঁক উড়ে যাওয়া পাখি আর আমাদের স্কুলের ছবি, আমাদের স্কুল ম্যাগাজিন ঋষিকা। পাতা উল্টে সূচিপত্রে নিজের নাম ছাপা অক্ষরে। আমার লেখা গল্পটা সবাই পড়বে, স্যার দিদিমণিরাও। মনের ভিতর আনন্দ স্রোত এপাশ ওপাশ করতে লাগলো। পেলাম মনের মতো ম্যাগাজিন। আমাদেরই বন্ধু দিদি দাদাদের লেখা, স্যারদের গল্প, সকল লেখক লেখিকাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। তার লেখা পড়ে আমি তাকে কেমন হয়েছে বলছি। কেউ আমায় দেখে বলছে, কি ভালো লিখেছিস রে। এই ভালো লাগা রাখবো কোথায় বলতো? তারপর যতদিন স্কুলে ছিলাম লিখেছি, স্কুল ছেড়ে কলেজ চলে গেলেও ওই ম্যাগাজিন নিয়ে এসেছি। সে যে আমার মনের ঘরে বাস করেছে বহুকাল, আজও সে থরে থরে সাজানো আছে আমারই পড়ার ঘরে। পিউপা ঘোষ, সুগডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান।

উত্তর চব্বিশ পরগনার কাঁচড়াপাড়া থেকে সুমিত কর্মকারের বার্তা এসেছে আমাদের কাছে। ছোটবেলা থেকেই যেন ম্যাগাজিনের প্রতি আকর্ষণ, আর নতুন ম্যাগাজিনটা পেলে তো কথাই নেই, খুলে তার ঘ্রাণ নিতে কি যে ভালো লাগতো কি বলবো। ম্যাগাজিন জ্ঞানের ভাণ্ডার এবং বিনোদনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। আমার মনের মতো ম্যাগাজিন এমন হবে যা একই সঙ্গে শিক্ষামূলক, তথ্যবহুল এবং আকর্ষণীয়। এই ম্যাগাজিনে বিভিন্ন বিষয়ের সমন্বয় থাকবে যাতে সব বয়সের পাঠক উপকৃত হতে পারেন। প্রথমেই আমি চাই ম্যাগাজিনটিতে সাহিত্য বিভাগ থাকুক, সেখানে গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ এবং বই পর্যালোচনা প্রকাশিত হবে। নতুন ও তরুণ লেখকদের লেখার সুযোগ দেওয়া হবে যাতে তাদের প্রতিভা বিকাশের পথ সুগম হয়। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটি বিশেষ বিভাগ থাকবে যেখানে নতুন আবিষ্কার, মহাকাশ গবেষণা এবং আধুনিক প্রযুক্তির নানা তথ্য সহজ ভাষায় উপস্থাপন করা হবে। আমার পছন্দের ম্যাগাজিনে যেমন থাকবে সাহিত্য, সেই সঙ্গে পরিবেশ, স্বাস্থ্য ও খেলাধুলো সম্পর্কিত নিয়মিত বিভাগ, সুস্থ জীবনযাপন, পরিবেশ সংরক্ষণ এবং বিভিন্ন খেলাধুলোর খবর পাঠকদের সচেতন ও আগ্রহী করে তুলবে। শিক্ষার্থীদের জন্য থাকবে সাধারণ জ্ঞান, কুইজ, ধাঁধা এবং কেরিয়ার বিষয়ক পরামর্শের আলাদা বিভাগ। এছাড়া ম্যাগাজিনটির প্রচ্ছদ হবে রঙিন ও আকর্ষণীয়, সুন্দর ছবি, তথ্যচিত্র এবং সহজ ভাষার ব্যবহার পাঠকদের আরও পড়ার আগ্রহ বাড়ায়। সব মিলিয়ে আমার মনের মতো ম্যাগাজিন হবে জ্ঞান, সৃজনশীলতা ও বিনোদনের এক চমৎকার সমন্বয়। এটি পাঠকদের চিন্তাশক্তি বৃদ্ধি করবে, নতুন কিছু জানার আগ্রহ জাগাবে এবং সমাজ সম্পর্কে সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্যও করবে। সুমিত কর্মকার পাঠিয়েছেন এই বার্তা কাঁচড়াপাড়া, উত্তর চব্বিশ পরগনা থেকে। 6:18:40 স্টুডিওর ঘড়ি বলছে, আমি সমক আছি 7টা পর্যন্ত। আজ 27 জুন শনিবারের ভোরাই নিয়ে, জুন মাসের ভোরায়ের বিষয়, শনিবার আর রবিবারের ভোরায়ের বিষয়, মনের মতো ম্যাগাজিন।

0: মৈত্রী ব্যানার্জি দক্ষিণ কলকাতা থেকে পাঠিয়েছেন বার্তা। যদি আমাকে বলো আমার মনের মতো ম্যাগাজিন নিয়ে লিখতে, তবে আমাকে ফিরে চলে যেতে হবে আমার ছোটবেলা থেকে কিশোরী বেলায়। তখন পছন্দের ম্যাগাজিন আর পূজাবার্ষিকীগুলো ছিল পাঠ্যপুস্তক থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমার খুব পছন্দের তিনটি ম্যাগাজিনের নাম আমি বলি, কিশোর ভারতী, শুকতারা এবং আনন্দমেলা। কিশোর ভারতীর প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় শ্রী দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়ের নীল ঘূর্ণি অথবা কালের জয়ডঙ্কা বাজে এবং আরও কত কত লেখা আমি গোগ্রাসে গিলতাম। এই লেখা কোনো রকমই ছাড়া যেত না। এছাড়াও উপন্যাস, কবিতা, তারপরে ধরো ডিটেকটিভ গল্প, আর সবথেকে প্রিয় হচ্ছে নন্টে ফোনটে আর কেলটুদা চরিত্র। এরপর আসি শুকতারায়। এটি দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত মাসিক পত্রিকা। সবথেকে পছন্দের বিষয় হাঁদা ভোদা আর বাটুল দি গ্রেট ছবিতে গল্প। আর আনন্দমেলা, আনন্দমেলা সে তো নামের মাঝেই আনন্দ লুকিয়ে আছে। এটি একটি পাক্ষিক পত্রিকা হিসেবে সমাদৃত। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো বিখ্যাত লেখকদের কিশোর উপন্যাস গল্প, অন্যদিকে কল্পবিজ্ঞান, রহস্য রোমাঞ্চ গল্প, তারপরে ধরো শিকারের গল্প, এগুলো তো কোনো মতেই ছাড়া যেত না। ব্যাপার হচ্ছে ম্যাগাজিন বা যে কোনো গল্প উপন্যাসের বই নিয়ে লিখতে বসলে সেটা শেষ করা দুরূহ ব্যাপার। শেষে একটা কথাই বলি যে বই বা ম্যাগাজিন যাই হোক না কেন, এর মতো নিঃস্বার্থ বন্ধু আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। মৈত্রী ব্যানার্জি বলেছেন এই কথা, পাঠিয়েছেন বার্তা দক্ষিণ কলকাতা থেকে।
1: এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার, কখনো বা ডার্লিং তবু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার সিস্টার। এমন বন্ধু আর কে আছে তোমার মতো সিস্টার। চলে গেল যে দাও

0: एकटी पे गई एकटी पे गई से जे भूले जाए
1: मिस्टर एमन बंधु आर के आछे तुमार मत मिस्टर कखनो बा डार्लिं कभु तुमि जननी कखनो बा स्नेहमयी सिस्टर প্রেয়সীরা আজকাল বলে না তো ভালোবাসি বলে শুধু শাড়ি দাও টাকা দাও দাও দাও দিয়ে যাও কেলাসকে প্রিয়া ভেবে যত খুশি তার সাথে প্রাণ খুলে বক বক করে যাও খরচা নাই ও মিস্টার এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার কখনো বা ডার্লিং কভু তুমি জননী কখনো বা স্নেহময়ী সিস্টার।

রূপা বৈরাগী পাঠিয়েছেন পরের বার্তা, বহির্গাছি নদিয়া থেকে। বিষয় তো একই, মনের মতো ম্যাগাজিন। নিয়মিত ম্যাগাজিন পড়ার অভ্যেস দীর্ঘদিনের, বিশেষ করে গল্প কবিতা পড়া আমার নেশা। তাই পছন্দের পত্রিকা হাতে নিয়ে আমার চোখ খোঁজে সাহিত্যের বিভাগ কোথায় এবং সেখানে কোন কোন লেখকের লেখা আছে। প্রিয় লেখক বা কবির গল্প বা কবিতা থাকলে তো আনন্দে আত্মহারা আমি। একটা সময়ে কিছু বাংলা দৈনিক সংবাদপত্রের সঙ্গে প্রতি রবিবার সাপ্তাহিক পত্রিকা বের হতো। আমাদের গ্রামে ওই সংবাদপত্রগুলি পাওয়া যেত না বলে মা ট্রেনে করে বেশ কয়েকটা স্টেশন পেরিয়ে রানাঘাট থেকে প্রতি রবিবার গোটা পাঁচেক সংবাদপত্র এনে দিত আমায়, শুধুমাত্র সাপ্তাহিক ম্যাগাজিনের জন্য। মাঝে মধ্যে আমি নিজেও যেতাম, কিছু মাসিক পত্রিকাও নিতাম নিয়মিত। সেই থেকে পরিচয় পত্রিকা বিক্রেতা কাকুর সঙ্গে। আর এভাবেই একসময় আর বলতে হতো না কি কি পত্রিকা দরকার, উনি নিজেই দিয়ে দিতেন। কিছু ব্যক্তিগত সমস্যায় কয়েক মাস যাওয়া হয়নি পত্রিকা কিনতে। তবে গত মাসে হঠাৎ একদিন ট্রেনের অপেক্ষায় রানাঘাট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, একটু অন্যমনস্ক ছিলাম। হঠাৎ শুনি পাশ থেকে একজন বলছেন, জানি বই পড়া একদম ছেড়ে দিয়েছ। তার হাতেই আমার পছন্দের দুখানি মাসিক পত্রিকা। অবাক হলাম, নিজের অজান্তেই এক সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যায় এমন মানুষদের সঙ্গে। দীর্ঘদিন দেখা না হলেও পরস্পরের মনে একটা জায়গা তৈরি হয়, আর এক্ষেত্রে যোগসূত্র তৈরি করে দিল মনের মতো ম্যাগাজিন রূপা বৈরাগী বহির্গাছি নদিয়া। 6:28 হয়ে 5 সেকেন্ড, আমি সমকাছি 27 জুন শনিবারের ভোরায় নিয়ে 7টা পর্যন্ত FM রেইনবোতে। আর জুন মাসে আজ এবং আগামীকাল বার্তা পড়ব, আপনাদের পাঠানো বার্তা, বিষয় মনের মতো ম্যাগাজিন।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আবার এমন কোন দেখা দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায় সেই নিয়ে মনে থাকে বেজায় ভয়। ঘুমের মধ্যে ছুটতে ছুটতে পড়ে যাওয়া বা ধরফড়িয়ে ওঠা, হাতের মুঠোয় জল গড়িয়ে যাওয়ার মতো ঘুমের মধ্যে দেখা স্বপ্ন স্মৃতি থেকেও গড়িয়ে যায়। মজার স্বপ্ন আমরা চেষ্টা করি মনে রাখতে, ঘুম আর বাস্তবকে মিলিয়ে দিতে। স্বপ্নে দেখার গল্প নিয়েই জুলাই মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল ভোরের স্বপ্ন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেস AIRFM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM রেইনবো কলকাতা @gmail.com। জুলাই মাসের বিষয় আমরা রাখলাম ভোরের স্বপ্ন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: স্টুডিওর ঘড়ি এখন বলছে 6:34, এই 35 মিনিট হলো আর 25 মিনিট তোমাদের সঙ্গে আছি আমি সোমক, আজকের শনিবারের ভোরাই নিয়ে। আর এই মুহূর্তে যার বার্তা আমার হাতে, তিনি তপন কুমার মজুমদার, পাঠিয়েছেন বার্তা তেঘড়িয়া কলুপুকুর রাজারহাট রোড কলকাতা 157 থেকে। বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিসেবে আমার মনের মতো ম্যাগাজিন মূলত কৃষি বিষয়ক। বাংলায় তথা ভারতে তথা বিশ্বে কৃষি বিষয়ক ম্যাগাজিনগুলো আধুনিক চাষাবাদ, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং কৃষি ব্যবসার সর্বশেষ তথ্য পেতে অত্যন্ত সহায়ক। জনপ্রিয় কৃষি ম্যাগাজিনগুলোর মধ্যে রয়েছে 1 টাইমস অফ এগ্রিকালচার, এটি একটি জনপ্রিয় মাসিক কৃষি ম্যাগাজিন যা চাষাবাদের নতুন পদ্ধতি ও খবরের আপডেট প্রদান করে। এছাড়া এরপরে বলবো এগ্রিকালচার টুডে, বৈশ্বিক কৃষি প্রযুক্তি, অর্থনীতি এবং উদ্ভাবন সম্পর্কে জানাতে এটি অন্যতম সেরা ম্যাগাজিন। 3, জাস্ট এগ্রিকালচার, কৃষি পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য এটি বিস্তৃত প্ল্যাটফর্ম, সরকারি ও গবেষণা ভিত্তিক প্রকাশনা ইন্ডিয়ান ফার্মিং, এটি ভারতীয় কৃষি গবেষণা পরিষদ বা ICAR দ্বারা প্রকাশিত সবচেয়ে নির্ভরযোগ্য ও জনপ্রিয় মাসিক ম্যাগাজিন। এছাড়া রয়েছে কৃষি জাগরণ, এটি ভারতের বৃহত্তম বহুভাষিক কৃষি গ্রামীণ ম্যাগাজিন যা বাংলা ভাষাতেও প্রকাশিত হয়। এতে চাষাবাদের নতুন প্রযুক্তি, বীজের খবর এবং সরকারি প্রকল্পের আপডেট পাওয়া যায়। সবুজ বিপ্লবের কাণ্ডারী ডক্টর MS স্বামীনাথনের

আদর্শকে পাথেয় করে সুচারু শিক্ষকদের কাছ থেকে লব্ধ কৃষি শিক্ষার অঙ্গ হিসেবে আর কৃষি বিষয়ক ম্যাগাজিন পড়ে গতানুগতিক চাষি ভাইরা উন্নত ফসলের উৎপাদন উপহার দিতে পারে ও কবির গানে সুর মেলাতে পারে। ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। তপন কুমার মজুমদার, তেঘুড়িয়া, কলুপুকুর, রাজারহাট রোড, কলকাতা 157।

শ্রীশ্রী পাল পাঠিয়েছে বার্তা গড় দরজা বিষ্ণুপুর থেকে। ছোট থেকেই মানুষের ম্যাগাজিন নিয়ে একটা বেশ আকর্ষণ থাকে, কিন্তু মনের মতো ম্যাগাজিন বলতে তুমি যেটা বলতে চাইছো সেটা কিন্তু বিভিন্ন বয়সের সাথে সাথে পছন্দের ধরনও পাল্টিয়ে যেতে থাকে। যেমন ছোটবেলায় কাকু আমাদের জন্য শুক্তারা নিয়ে আসতো, অবশ্য অন্য ম্যাগাজিন যে আসতো না এমন নয়। যেমন তখন উল্টো রথ নামে একটি জনপ্রিয় ম্যাগাজিন ছিল, সেটি বাড়িতে প্রায়ই আসতো। তাছাড়া আসতো নবকল্লোল, এসব ম্যাগাজিন মা কাকিমাদের জন্য, আমাদের হাত দেওয়ার বা দেখার কোনো অধিকার ছিল না। বাবা কাকুদের জন্য দেশ বলে একটা পত্রিকা আসতো, ম্যাগাজিন মানে শুধু তো আর ম্যাগাজিন নয়, তাতে গল্প কবিতা সদ্য ঘটে যাওয়া ঘটনার বিবরণ, সিনেমার খবর, রান্নাবান্না, ঘর গোছানো, সেলাই, সব রকমের মনোরঞ্জনই থাকে। একটু উঠতি বয়সে ওই ম্যাগাজিনগুলি দেখার খুব ইচ্ছে জাগতো মনে, কিন্তু দেখার মোটেও উপায় ছিল না। তখন স্কুলেতে বন্ধু বান্ধবদের মধ্যে গল্পের বই বা ম্যাগাজিন দেওয়া নেওয়ার একটা ব্যাপার ছিল, কারণ তখন তো মনোরঞ্জনের জন্য এত কিছু ছিল না। সুতরাং রেডিও আর ম্যাগাজিন নিয়েই মানুষকে সন্তুষ্ট থাকতে হতো। তবে হ্যাঁ, আমাদের বেলাতে স্বপন বুড়োর একটা পাতলা বই পাওয়া যেত, যাতে জলদস্যু, ড্রাগন এইসব নিয়ে নানা রকম রোমাঞ্চকর গল্প থাকতো। বইটি স্কুলে বন্ধুদের মধ্যে খুব বেশি পরিমাণে দেওয়া নেওয়া চলত। লুকি লুকি এই বইটি আমি পড়তাম। এই বইটি আমার সবচাইতে বেশি প্রিয় বই ছিল। এখনও মাঝে মাঝে স্বপন বুড়ো সিরিজ খুঁজে বেড়াই, কিন্তু এখন কোথাও আর পাই না। আর যে বইগুলি আমাদের কাছে নিষিদ্ধ ছিল, অর্থাৎ নবকল্লোল, সুখী গৃহকোণ, এইসব এখন মনের আনন্দে পড়তে পারি, আর কোনো বাধা নিষেধ নেই। চিরশ্রী পাল, গড় দরজা, বিষ্ণুপুর।

এরপরের বার্তা পাঠিয়েছেন, আর হয়তো একটা কি দুটো বার্তা পড়তে পারবো, হিরণময়ী সাহু সেবায়তন ঝাড়গ্রাম থেকে পাঠিয়েছেন পরের বার্তা। এখনও আমার পুরনো ডায়েরির ফাঁকে রয়ে গেছে হলদে হয়ে যাওয়া রুশ ম্যাগাজিনের রুশ ভাষা শিক্ষার চার চারটে পৃষ্ঠা। একটা সোভিয়েত পত্রিকা থেকে না বুঝেই রুশ ভাষা পড়তে শিখে গিয়েছিলাম। ছোটবেলায় মনের মতো ম্যাগাজিন ছিল চাঁদ মামা ও শুকতারা। দাদা কিন্তু ওর অনুপস্থিতিতে গোগ্রাসে গিলতাম। কয়েকদিনের মধ্যে সব গল্প পড়া হয়ে যেত। হাঁদা ভোদা বাঁটুল দিক রেট পড়ে খুব মজা পেতাম। চাঁদ মামার শেষ পৃষ্ঠায় থাকতো ছবি দেখে ছন্দ মিলিয়ে ছড়া লেখার প্রতিযোগিতা। আমি অনেকবার ছড়া লিখে পাঠিয়েছি। শুকতারার পাণ্ডব গোয়েন্দা ধারাবাহিক আমার খুব প্রিয় ছিল। পরের মাসের পত্রিকার জন্য উন্মুখ হয়ে থাকতাম। এই দুটো ছাড়াও দাদা নবকল্লোল, সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত নারী প্রভৃতি পত্রিকার গ্রাহক ছিল। একটু বড় হয়ে পড়েছি। নবকল্লোলে গল্প পড়া ছাড়াও সিনেমার ছবি দেখতে খুব ভালো লাগতো। পূজাবার্ষিকী, আনন্দলোক, নবকল্লোল, প্রসাদ প্রভৃতি শারদীয়া পত্রিকার বিশেষ আকর্ষণ ছিল। তখন টিভি স্মার্টফোন না থাকায় আমরা পাঠ্য বইয়ের বাইরে প্রচুর বই পড়তাম। গল্পের বই একবার পড়া হলে কৌতূহল কমে যায়, কিন্তু ম্যাগাজিন মাসিক কিংবা বার্ষিক যাই হোক না কেন, নতুন সংখ্যা নতুন আঙ্গিকে আমাদের সামনে আসত। এখন অতিরিক্ত ব্যস্ততা ও অধিকাংশ ক্ষেত্রে স্মার্টফোন আমাদের অনেক অভ্যেস বদলে দিয়েছে। সেভাবে পত্রপত্রিকার পড়া হয়ে ওঠে না। তাই অতীতের স্মৃতি ফিরিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। হিরণময়ী সাহু পাঠিয়েছেন এই বার্তা সেবায়তন ঝাড়গ্রাম থেকে।

সময় একদম শেষ, 6:52 হয়ে 40 সেকেন্ড। আজকের শেষ বার্তা মানে 27 জুন শনিবারের শেষ ভোরায়ের বার্তা, ভোরায়ের শেষ বার্তা পড়ব। আর এই বার্তা পাঠিয়েছেন অখিল বন্ধু মহাপাত্র, মনোহরপুর ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর থেকে। মনে পড়ছে আজ থেকে প্রায় 5 দশক আগের কথা, শৈশবে এক স্বপ্ন পর্বে শুরু হয়েছিল খুব সুন্দর দুটি ম্যাগাজিন দেখে, সোভিয়েত ইউনিয়ন এবং সোভিয়েত দেশ। চকচকে মলাট, প্রতিটি পাতায় সুন্দর সুন্দর ছবি, ছবিতে সে দেশের সাম্যের নানান চিত্র, কি আকর্ষণ সেটা বলা যাবে না। স্বপ্ন দেখতাম সোভিয়েত রাশিয়ার মতো হয়তো একদিন আমাদের দেশ হবে। তারপরেই মনুরাজ্য দখল করেছিল চাঁদ মামা এবং সুপতারা, হাঁদা ভোদার কাণ্ড কারখানা, বাটুল দি গ্রেটের নতুন নতুন এপিসোড গোগ্রাসে গিলতাম, ধীরে ধীরে কিশোর জ্ঞান বিজ্ঞান, দ্য উইক, নবকল্লোল, দেশ, পত্রিকা, যুব মানুষ, তথ্যকেন্দ্র ইত্যাদি আমার সময়কে টুকরো টুকরো করে দিত। সাংবাদিকতার কাজ করতে গিয়ে শুধু পড়া নয়, লেখায় হাত পড়েছিল বিপ্লবী সব্যসাচী এবং দৈনিক সুপ্রভাত, এবার রোদ্দুরের নববর্ষ বা পূজাবার্ষিকী সংখ্যায়। হাতে আসে এবং সায়ক, অন্য স্রোত, প্রচ্ছায়া, সবুজ, কাগজের সেতু, ঝড়, কবিতার কাগজ, অনুরণন, দিশারি, সহমত, অনন্যা এবং লিপিকা, খোলা জানালা, পুণ্যপুকুর, দণ্ডভুক্তি প্রভৃতি স্থানীয় প্রচুর ম্যাগাজিন, বিদেশের দুটি ম্যাগাজিন নিয়মিত আসত, ডেভেলপমেন্ট এবং আজকের জার্মানি। কলম ধরেছি স্থানীয় একাধিক ম্যাগাজিনের পাতায়, এরপর নিজেই সম্পাদনা করি সংযোগ নামে একটি শারদীয়া ম্যাগাজিন। বহু বিখ্যাত লেখক কলম ধরেছিলেন, যদিও তা দীর্ঘস্থায়ী হয়নি। 2016 থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে 21শে পত্রিকা। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি এই পত্রিকা প্রকাশ করি। অক্টোপাসের মতো অন্তর্জাল এবং সমাজ মাধ্যম ম্যাগাজিনকে টুঁটি টিপতে চাইলেও ছাপার অক্ষর অজর অমর। এই তো বেতার শ্রোতাদের সংগঠন সর্ববঙ্গজনীন প্রাত্যহিকী পরিবারের প্রকাশিত শ্রুতিলেখা আজও আমাদের কাছে অমূল্য প্রাপ্তি। তবে পড়াশোনার মতো লেখা শোনার তীব্র আকাঙ্ক্ষা তৈরি করেছে আমাদের শ্রবণ ম্যাগাজিন ভোরাই। তোমাকে না শুনলে শনি রবির চাটুকুও হজম হয় না। সুমনের সুরে বলি, প্রথমত তোমাকে চাই, দ্বিতীয়ত তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। অখিল বন্ধু মহাপাত্র, মনোহরপুর ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন এই বার্তা। আর এই বার্তা এবং সুমন চট্টোপাধ্যায়ের গানে গানে শেষ করলাম আজকের ভোরাই। 27 জুন শনিবারের ভোরাইতে ছিলাম আমি সুমক, থাকবো 10টা পর্যন্ত FM রেইনবোতেই। নমস্কার কলকাতা নিয়ে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে তিন দিনের সফরে রওনা হবেন। 2015 সালেও তিনি সেসেলস গিয়েছিলেন। সফরকালে প্রধানমন্ত্রী সেসেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আন্তর্জাতিক বিষয়েও মত বিনিময় করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাতে ভারত ট্যাক্সির সূচনা করবেন। চালকই মালিক এই ধারণার উপর ভিত্তি করে ডিজিটাল মোবিলিটি প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সি চালু করা হচ্ছে। এই মডেলে ট্যাক্সি চালকরা শুধুমাত্র পরিষেবাই দেবেন না, তাঁরা এই প্ল্যাটফর্মের মালিকও বটে। এর মাধ্যমে তারা আর্থিক ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা এবং মালিকানা পেতে পারবেন। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। লন্ডনে গতকাল এক ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে শ্রী গোয়েল বলেন, বিভিন্ন ক্ষেত্রে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া অত্যন্ত উচ্ছ্বাসের বিষয়। সেটা চুক্তি বিকাশের নতুন অভিমুখ উন্মোচন করবে। ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920।

0: প্রায় 3,300 মানুষ আহত। রাজধানীর কাছে ধ্বংসস্তূপের মধ্যে কেউ জীবিত আছেন কিনা তা খোঁজে উদ্ধারকারীরা তল্লাশি চালাচ্ছে। কারাকাস এবং তার নিকটবর্তী লাগুইরা উপকূলবর্তী শহরে এখনও ভেঙে পড়া বাড়িগুলির ধ্বংসস্তূপ নিচ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টাড শুরু করেছে। মানবিক সহায়তা এবং বিপর্যয়ের পর উদ্ধারকারীদের সাহায্যে এই অপারেশনের মাধ্যমে ভারত ভেনেজুয়েলার বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এফআইএইচ হকি প্রো লিগে লন্ডনের লি ভ্যালি হকি সেন্টারে গতরাতে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7-1 হারিয়ে দিয়েছে। ফিফা বিশ্বকাপের ম্যাচে ফ্রান্স নরওয়েকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। সেনেগাল ইরাককে 5-0 গোলে পরাজিত করেছে। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 এফএম রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 এফএম রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: শ্রীকৃষ্ণের সাথে শ্রী রাধিকার, শ্রীমতী রাধিকার অভিসার যতটাই কঠিন ছিল তেমনটা কঠিন কিন্তু আমাদের জীবন অনেকেরই সাজানো থাকে। শ্রীকৃষ্ণের সাথে অভিসারে যাওয়ার জন্য যতটা কষ্ট সহ্য করতে হতো রাধিকাকে, তার থেকে কম কষ্ট সহ্য করতে হয়নি হেলেন কেলারকে। একজন শুধুমাত্র দৃষ্টি প্রতিবন্ধী শুধু নন, পাশাপাশি শ্রবণ প্রতিবন্ধী এবং কথাও বলতে পারতেন না সেই হেলেন কেলার, তার জন্মদিনে তারই একটা ভাবনা শেয়ার করব আজকের ভাবনা এই সেগমেন্টে। পৃথিবীর সবচেয়ে বড় দুর্ভাগা সেই যার দৃষ্টি থেকেও দৃষ্টি নেই, বলেছিলেন হেলেন কেলার। এটা বলেননি তিনি, এই কথাটা ফিল করেছিলেন, অনুভব করেছিলেন, আর সেই অনুভব আমাদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার জন্য তাঁর জন্মদিনে তার ভাবনা শেয়ার করলাম আমি সোমক। স্টুডিওর ঘড়ি বলছে 7:08 হয়ে 25 সেকেন্ড। আজ শনিবার 27 জুন, বিশেষ এই দিনে তোমাদের সঙ্গে আমি সোমক 10টা পর্যন্ত FM রেইনবোর নমস্কার কলকাতাতে। আরও একবার বলি, পৃথিবীর সবচেয়ে বড় দুর্ভাগা সেই যার দৃষ্টি থেকেও দৃষ্টি নেই, হেলেন কেলারের এই কথা। আসলে সত্যি কথা বলতে কি, আমাদের চোখ থাকলেই যে দেখা যায় তা তো নয়, এ দেখা তো সে দেখা নয়, এ দেখা তো চোখের দেখা নয়, এ দেখা তো সামনে যা দেখতে পাচ্ছি চোখে তা নয়, এ দেখা হচ্ছে অন্তরের দেখা বা অন্তর্দৃষ্টি দিয়ে দেখা, যে দেখা অনেক সময় অদেখা থেকে যায়। অনেক কিছু আমাদের অন্তরের দৃষ্টি এড়িয়ে যায়, সেই ভাবনাই ভাবিয়েছেন হেলেন কেলার তাঁর জন্মদিনে। আজকের ভাবনায় শেয়ার করলাম তোমাদের আমি সোমক।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
1: আজকে বহু বহু মানুষের জন্মদিন, বিশেষ বিশেষ মানুষদের জন্মদিন। আজ প্রত্যেক দিনই কারুর না কারুর জন্মদিন থাকে, বিশেষ বিশেষ মানুষদেরও জন্মদিন থাকে, কিন্তু আজকে বহু বহু মানুষের, তারা বিখ্যাত সারা বিশ্ব জুড়ে, তাঁদের জন্মদিন। প্রথমেই বলি ইংরেজি সাহিত্যের দিকপাল শিক্ষক, শেক্সপিয়ার বিশেষজ্ঞ, সাহিত্য সমালোচক সুবোধচন্দ্র সেনগুপ্তের জন্মদিন আজ। তাঁর জন্ম হয়েছিল অধুনা ঢাকার বিক্রমপুর শহরে 1903 সালে। প্রখ্যাত নৃত্যশিল্পী অমলা শঙ্করেরও আজ জন্মদিন, 1919 সালে জন্ম হয়েছিল তাঁর। সুরকার সঙ্গীত শিল্পী সকলে প্রিয় আর ডি বর্মন, রাহুল দেব বর্মনের আজ জন্মদিন। আমাদেরই কলকাতা শহরে তাঁর জন্ম হয়েছিল 27 জুন 1939 সালে। এছাড়া সঙ্গীত শিল্পী নীতিন মুকেশ, তাঁরও জন্মদিন আজ 1950 সালের 27 জুন তারিখে। ইন্ডিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড স্পোর্টস পার্সোনালিটি পিটি উষারও জন্মদিন আজ 1964 সালে কেরালার কুথালিতে। এছাড়াও বিশেষ বিশেষ মানুষদের জন্মদিন আজ, জানাবো তাদের কথাও। তবে তার আগে গান মেলান্তির গান শুনিয়ে দিই। আর এখন আর তোমাদের বলতে হয় না, তোমরা জানো যে 7টার পরে নমস্কার কলকাতায় 3-3 ঘন্টায় 3-3 গান, তোমাদের পছন্দের গান বাজাই আমরা। 7টা থেকে 8টার ঘরে একটা, 8টা থেকে 9টার ঘরে একটা, 9টা থেকে 10টার ঘরে একটা। অলরেডি আমরা গানের প্রচুর রিকোয়েস্ট পেতে শুরু করে দিয়েছি। তবে প্রথম যে রিকোয়েস্ট পেয়েছি সেই গানের রিকোয়েস্ট পাঠিয়েছো নিবেদিতা, নিবেদিতা সেন শেয়ারাফুলি থেকে গুড মর্নিং জানিয়েছো। আর গান মিলান্তিতে শুনতে চেয়েছো বিশেষ একটা গান, সেই গান আজ গান মিলান্তির ফার্স্ট আওয়ারে তোমার পছন্দের গান শোনাচ্ছি। আমি সোমক,
0: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: বলেছি যে আজ অনেক বিখ্যাত মানুষদের জন্মদিন, সবার নাম করে ওঠা হয়নি, সবার নাম উল্লেখ করিনি, তাই আরও যারা বিখ্যাত মানুষরা আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন তাদের কথা এবার বলে দিই। প্রখ্যাত উড়িষি নৃত্যশিল্পী সুজাতা মহাপাত্র, তাঁরও জন্ম হয়েছিল আজকেরই দিনে, মানে 27 জুন তারিখে, উড়িষ্যার বালাসোরে 1968 সালে। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ কলকাতা শহরে 1980 সালে। আরেক প্রখ্যাত অভিনেত্রী রুক্মিণী মৈত্র, তারও আজকের দিনে জন্ম হয়েছিল কলকাতা শহরে 1991 সালে 27 জুন তারিখে। এছাড়া জার্মান অস্ত্র নকশাকার ও প্রস্তুতকারক পল মাউজার, তাঁরও জন্ম হয়েছিল আজকের দিনে জার্মানিতে 1838 সালে। 1880 সালে অ্যালাবামা ইউএসএতে জন্ম হয়েছিল হেলেন কেলারের, নতুন করে

0: তাঁর পরিচয় আর নিশ্চয়ই দেওয়ার দরকার নেই। এছাড়া প্রখ্যাত স্প্যানিশ ফুটবলার রাউল গঞ্জালেস, তাঁরও আজ জন্মদিন। স্পেনের ম্যাড্রিডে তার জন্ম হয়েছিল 1977 সালের 27 জুন তারিখে। ব্রিটিশ ক্রিকেটার কেভিন পিটারসনেরও আজকের দিনেই জন্ম হয়েছিল, সাউথ আফ্রিকার ন্যাটাল শহরে 1980 সালের 27 জুন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সাউথ আফ্রিকান বোলার ডেল স্টেইনেরও আজকের দিনেই জন্ম হয়েছিল সাউথ আফ্রিকায় 1983 সালের 27 জুন তারিখে। আরও একবার জানিয়ে দিই আজ কোন কোন বিখ্যাত মানুষদের জন্মদিন। ইংরেজি সাহিত্যের দিকপাল, শিক্ষক, শেক্সপিয়ার বিশেষজ্ঞ, সাহিত্য সমালোচক সুবোধচন্দ্র সেনগুপ্তের জন্মদিন আজ। আজ জন্মদিন প্রখ্যাত নৃত্যশিল্পী অমলা শঙ্করের, প্রখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী সুজাতা মহাপাত্রের জন্মদিন আজ। প্রখ্যাত সুরকার সঙ্গীত শিল্পী আমাদের সকলের প্রিয় আর ডি বর্মন সাবের। এছাড়া সঙ্গীত শিল্পী নীতিন মুকেশের জন্মদিন আজ। ইন্ডিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড স্পোর্টস পার্সোনালিটি পিটি ঊষার আজই জন্মদিন। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্রের জন্মদিন আজ। জার্মান অস্ত্র নকশাকার ও প্রস্তুতকারক পল মাউজারের আজ জন্মদিন। হেলেন কেলারের জন্মদিন আজ। আজ জন্মদিন তিনজন প্রখ্যাত স্পোর্টস পার্সোনালিটিসের, স্প্যানিশ ফুটবলার রাউল গঞ্জালেস, ব্রিটিশ ক্রিকেটার কেভিন পিটারসন আর সাউথ আফ্রিকান বোলার ডেল স্টেইনের। এই সকলকে আজ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, প্রণাম সব কিছু। আর যাদের আজ জন্মদিন, আমাদের মতন আম আদমির জন্মদিন যাদের আজ, তাদের সকলকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর এটাই আশা যে যতদিন থাকবে এই পৃথিবীতে ততদিন আনন্দে বাঁচো এবং সবাইকে নিয়ে একসাথে আনন্দে থাকো। আর আজকের দিনটা স্পেশালি দুর্দান্তভাবে উপভোগ করো, প্রচুর খাওয়া দাওয়া করো আর সকলের সাথে আনন্দে মেতে থাকো। 7:24 যেহেতু আজ বিখ্যাত সব মানুষদের জন্মদিন, তাই ফ্ল্যাশব্যাক টিউন আর 3-3 গানের হ্যাট্রিকে এই সব বিখ্যাত মানুষরা যাদের আজ জন্মদিন তাদের জন্মদিন সেলিব্রেট করব আমরা সকলে। আর স্পেশালি ফ্ল্যাশব্যাক সঙে আজ শুধুই 3-3 গান যার কম্পোজিশন যার হাত দিয়ে হয়েছে, তিনি আমাদের ভীষণ প্রিয় একজন শিল্পী এবং সুরকার আর ডি বর্মন।
1: FM Rainbow তে Rainbow Flashback Song.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: কিছু গান তার কথার জন্য, তার সুরের জন্য, তার মাহুলের জন্য বা তার পিকচারাইজেশনের জন্য চিরকালীন হয়ে থাকে, হয়ে থাকে সারা জীবন ধরে মানুষের মনের মধ্যে জায়গা করে নেওয়া এক একটা গান, ক্লাসিক গান। এমন একটা গান আরি বর্মনের সুরে শোনালাম তোমাদের আজকে ফ্ল্যাশব্যাক সঙ্গে। আমি সুমক আছি, আজ শনিবার 27 জুন, নমস্কার কলকাতায়। স্টুডিওর ঘড়িতে সময় বলছে 7:30 হয়েছে 40 সেকেন্ড, আছে 10টা পর্যন্ত। তবে একটা কথা বলবো, তোমরা যারা গানের রিকোয়েস্ট পাঠাতে চাও, গান মিলান্তিতে গানের রিকোয়েস্ট পাঠাও 9903659992 এই নাম্বারে। হ্যাশট্যাগ GM টাইপ করো, তারপরে তোমার পছন্দের গানের লাইনটা ঠিকঠাক করে লেখো, শিল্পীর নাম লেখো, যদি ফিল্ম সং হয় তাহলে ফিল্মের নাম লিখে 9903659992 এই নাম্বারে পাঠিয়ে দাও। আপাতত তোমাদের কানে রইল নিউ টিউন।
0: FM রেইনবোতে রেইনবো নিউ টিউন,
1: নিউ

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: আজ কিন্তু একটা বিশেষ দিন, আজ 27 জুন ইউনাইটেড নেশনস মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজেস বা MSME ডে বা বিশ্ব MSME দিবস। আজ আসলে জাতিসংঘের উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ বা MSME-র অবদানকে স্বীকৃতি দিতেই আজকের দিনকে অর্থাৎ 27 জুনকে বিশ্ব MSME দিবস হিসেবে পালন করা হয়। MSME কে প্রায়শই আমাদের অর্থনৈতিক কাঠামোর মেরুদণ্ড হিসেবে উল্লেখ করা হয়। এই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা কর্মসংস্থান এবং রপ্তানি বৃদ্ধির অন্যতম চালিকা শক্তি হিসেবে কাজ করে। 63 মিলিয়নের বেশি ইউনিট নিয়ে MSME ভারতের GDP-তে প্রায় 30% মানে 1/3 অবদান রাখে এবং 110 মিলিয়নেরও বেশি মানুষের জীবিকা নির্বাহের সুযোগ করে দেয় MSME। এটা স্পষ্ট যে MSME কেবল অর্থনীতির একটি অংশ নয়, বরং দেশকে $5 trillion অর্থনীতি হওয়ার উচ্চাভিলাষী লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার এক শক্তিশালী চালিকা শক্তি। আজকের দিন, এই বিশেষ দিন, ইউনাইটেড নেশনস মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজেস বা MSME ডে বা বিশ্ব MSME দিবস সম্পর্কে আরও দু চার কথা বলবো। আজ 27 জুন শনিবারের নমস্কার কলকাতায় আমি সমক, আর স্টুডিওর ঘড়ি বলছে 7:36 হয়ে 3 সেকেন্ড। আপাতত শোনাবো তিনটে গান, তিনেকে তিন গানের হ্যাট্রিকে। আর বলেছি, আজ পরমব্রত চট্টোপাধ্যায়, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্রের জন্মদিন, তাই তিনেকে তিন গানের হ্যাট্রিকে ফার্স্ট আওয়ার মানে 7টা থেকে 8টার ঘরে আর 9টা থেকে 10টার ঘরে তিনটে গান, টোটাল 6টা গান শোনাবো এমন সব ফিল্মের যেখানে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্র।
0: FM রেইনবোতে তিনে

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন,
3: সাত সুরে সারাদিন।
4: স্টুডিওর ঘড়িতে এখন সময় 7:54 হয়ে 27 সেকেন্ড। এবার জানিয়ে দিই তোমাদের আজকের হোয়াটসঅ্যাপ টপিক 9903653992 তে। কথায় বলে, চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে। হেলেন কেলার সেই রকমই একজন মানুষ, যার জন্মদিন আজ, আগেই বলেছি, যিনি চোখের আলোয় না দেখেও অনেকের চোখে আলো দিয়েছিলেন বা চোখে দেখার আলো জুগিয়েছিলেন। কিন্তু আবার আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছেন যারা চোখের আলোয় দেখতে পেলেও চারিদিকে অন্ধকার দেখেন বা হয়তো কিছুই দেখতে পান না। আমি সেই দেখার কথা বলছি যা শুধু চোখ মেলে দেখা যায় না, অন্তরের চোখেও বা মনের চোখ দিয়েও দেখতে হয়। আমাদের চারপাশে ঠিক কোন কোন জিনিসগুলো অন্তরের দৃষ্টিতে দেখতে চাও তুমি, তুমি দেখো, জানাও আমাকে আজ 9903653992 এই নাম্বারে। আর একটা কথা বলি, গানের রিকোয়েস্ট আর পাঠিও না, কারণ প্রচুর রিকোয়েস্ট পেয়ে গেছি। তিন তিনটে গান বাজাতে পারবো, একটা গান অলরেডি বাজিয়ে দিয়েছি, আরও দুটো গান বাজাবো নেক্সট আওয়ারে 8টা থেকে 9টার সময় আর 9টা থেকে 10টার সময়। আমি সময় কাছি 10টা পর্যন্ত। আজকের শনিবারের নমস্কার কলকাতায়।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: গান মিলান্তি, গান মিলান্তি
4: 8:03 হয়ে 5 সেকেন্ড, স্টুডিওর ঘড়ি বলছে। গান মিলান্তিতে এই মুহূর্তে যে গান শোনাবো সেই গানের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছো মৌলি ঢাকুরিয়া থেকে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: কথায় বলে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। হেলেন কেলার সেই রকমই একজন মানুষ, যার জন্মদিন আজ, যিনি চোখের আলোয় না দেখেও অনেকের চোখে আলো দিয়েছিলেন বা চোখে দেখার আলো জুগিয়েছিলেন। কিন্তু আবার আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছেন যারা চোখের আলোয় দেখতে পেলেও চারিদিকে অন্ধকার দেখেন বা হয়তো কিছুই দেখতে পান না। আমি সেই দেখার কথা বলছি যা শুধু চোখ মেলে দেখা যায় না, অন্তরের চোখেও বা মনের চোখ দিয়েও দেখতে হয়। আমাদের চারপাশের

0: এই গান অলরেডি তোমরা পাঠিয়েছো, অনেক মেসেজ এসেছে, তোমাদের রিকোয়েস্ট এসেছে, কিন্তু আমরা তো তার থেকে বেছে নেব জাস্ট তিন তিনটে রিকোয়েস্ট। দু দুটো গান বাজিয়ে দিয়েছি দু দুটো ঘন্টায়। স্টুডিওর ঘড়ি বলছে 8:03, আবার 9টা থেকে 10টার ঘন্টায় বা উই আওয়ারে আরও একটা গান তোমাদের পছন্দের গান শোনাবো। আমি সুমক, আর আজ আর ডি বর্মন, রাহুল দেব বর্মনের জন্মদিন। ফ্ল্যাশব্যাক সঙ্গে তার গানই শোনাবো। আমি সুমক,
1: FM Rainbow তে Rainbow Flashback Song, Rainbow Flashback Song।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: বলেছি আজ ইউনাইটেড নেশনস মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজেস MSME ডে বা বিশ্ব MSME দিবস। যদিও বর্তমানে অনেক ভারতীয় MSME স্থানীয় বাজারেই কাজ করে, বিশ্বমঞ্চে প্রবেশ করলে অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু আরও বাড়তে পারে এইসব MSME-র। গবেষণায় দেখা গেছে যে যেসব দেশে MSME-র আন্তর্জাতিকীকরণের হার বেশি, সেসব দেশে দ্রুততর অর্থনৈতিক সমৃদ্ধি আর উদ্ভাবন ঘটে থাকে। মহামারীর সময়েও 2020-21 অর্থবর্ষে MSME রপ্তানি 290 বিলিয়ন ডলারের এক চিত্তাকর্ষক অঙ্কে পৌঁছেছিল। ডিজিটাল বিপ্লব MSME-র বিশ্বায়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ই কমার্স প্ল্যাটফর্ম এবং ডিজিটাল মার্কেটিং ছোট ব্যবসাগুলিকে আন্তর্জাতিক গ্রাহকদের কাছে খুব সহজেই পৌঁছে দেয়। আর আজ এই বিশেষ দিন, আজ 27 জুন শনিবার, ইউনাইটেড নেশনস মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজেস বা MSME ডে বা বিশ্ব MSME দিবস সম্পর্কে দু চার কথা শোনালাম তোমাদের, কারণ গল্প বলাই তো আমার কাজ।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: আসলে আমরা অনেক সময়ই আমাদের চোখ থাকা সত্ত্বেও অনেক কিছু দেখতে পাই না। এই দেখা আসলে চোখের দেখা নয়, এই দেখা হচ্ছে অন্তরের দেখা, ইনসাইট অর্থাৎ বোধ, যা অনেক সময়ই আমাদের মনের মধ্যে একটা ডাক দেয়, যেটা বাকিরা দেখতে পায় না সেটা আমরা দেখতে পাই, চোখ দিয়ে নয় মনের আয়নায়। এমন কোন কোন জিনিস মনের আয়নায় তুমি দেখতে পাও, 9903659992 তে জানাও, তোমরা জানিয়েছ। যেমন কসবা হালতু থেকে সৌভিক সরকার মেসেজ করেছ, সুপ্রভাত জানিয়েছ, ভোড়াইতে অসাধারণ চিঠিপত্র ছিল। পরপর আর টপিকে বলি, আমি দেখতে চাই মনের

0: চোখ দিয়ে এই যে রাস্তায় কল খোলা থাকে, কেউ দেখেও দেখে না, পাশ দিয়ে পেরিয়ে যায়, পাশ দিয়ে চলে যায়, একদম একবারও নোটিস করে না, এটা কিন্তু ঠিক নয়। আমার মতে একবার অন্তত ভেতরে চোখ দিয়ে, অন্তরে চোখ দিয়ে দেখা উচিত যে আমাদের আসলে এই সারা পৃথিবীতে প্রচুর জল থাকলেও তার বেশিরভাগই লবণাক্ত জল, খাওয়ার জল বা পেয় জল তার পরিমাণ খুব কম। তাই যখনই দেখবে রাস্তার কল খোলা রয়েছে সেটা বন্ধ করো। শুধু রাস্তার কল নয়, বাড়িতেও যতটা সম্ভব জল বাঁচিয়ে জল ইউজ করো, জল ব্যবহার করো, কিন্তু সেটা যেন মিসইউজ না হয়, এই চোখটা, অন্তরের চোখটা যেন সবসময় খোলা থাকে। আর কোনোভাবে যদি দেখি রাস্তাঘাট কেউ নোংরা করছে কোনোভাবে, সেটারও প্রতিবাদ করা উচিত, কারণ সেটাও অন্তর দৃষ্টি দিয়ে দেখা উচিত যে আসলে এটা আমাদের পরিবেশটাকে নোংরা করছে। আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি কেউ সেটা ফেলছে বা আমরা নিজেরাই ফেলছি সেই ময়লা, কিন্তু ভেতরে সেই চোখটা জানান দিচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। সৌভিক সরকার ফ্রম কসবা হালতু, সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে মেসেজ করেছেন, গুড মর্নিং জানিয়েছেন, আমি আমার অন্তরের দৃষ্টি দিয়ে দেখতে পাই অসংখ্য তরুণ তরুণীর বেকারত্বের দুর্বিষহ জ্বালা। সুভাষ চক্রবর্তী ফ্রম উত্তর বাওয়ালি। জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে যাদবেন্দ্র পাণ্ডা মেসেজ পাঠিয়েছেন, প্রভাতী শুভেচ্ছা পাঠিয়েছেন, জানিয়েছেন চারপাশের মানুষজন সদা হাসিতে সুখে শান্তিতে বসবাস করুন, এটাই দেখতে চাই, সবাই খুব ভালো আর সুস্থ থাকুন। আজ ভোরাইতে তোমার সুমিষ্ট গলাতে, গলা খুব একটা সুমিষ্ট নেই, গলার মধ্যে সাপ বেজি ব্যাং অনেক কিছু ঢুকে গেছে, হোয়াটএভার, অসাধারণ ম্যাগাজিনের বার্তা পাঠা, ম্যাগাজিনের বার্তাগুলো অসাধারণ ছিল আর মন ছুঁয়ে যাওয়া গানগুলো শুনলাম, ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। এত কিছু সত্ত্বেও আমার গলার এই ভয়ঙ্কর রকমের একটা ডিস্টর্টেড ভয়েস সত্ত্বেও যে ভালো লেগেছে, এটা আমার ভালো লাগছে। আপনার অসাধারণ বা তোমার অসাধারণ বাচনশৈলী উপস্থাপনা খুব আকৃষ্ট করে আমাকে, শোনার অপেক্ষায় থাকি। খুব ভালো সুস্থ আনন্দে সুরে সুরে থেকো আমার প্রিয় আর যে যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর, এগুলো আমাদের কিন্তু সব কষ্ট, যত ধরনের কষ্ট থাকে সারাদিনের কষ্ট সব দূর করে দেয়। দীপক কুমার তুঙ্গের মেসেজ এসেছে বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে, গুড মর্নিং সমকদা, আমরা যদি মনের চোখ দিয়ে মনের চোখ দিয়ে দেখি, চোখ কান খোলা রেখে দেখি, আমাদের ভারতবর্ষ থেকে প্লাস্টিক বর্জন করতে পারি, তাহলে আমার মনে হয় দূষণ এবং কলকাতায় যে বৃষ্টি হলেই জল জমে যাওয়ার প্রবণতা অনেক কমে যাবে, কারণ প্লাস্টিকের জন্য পরিবেশ দূষণ হচ্ছে আর নালা নর্দমার মধ্যে প্লাস্টিক জমে যাওয়ার জন্য বা অপরিষ্কার থাকার জন্য পরিবেশ দূষণ হচ্ছে, আর ওই অপরিষ্কার থাকার জন্য ড্রেনগুলো, জল নিকাশের ব্যবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। তাই আমার মনে হয় সবাইকে মনের চোখ দিয়ে, চোখ কান খোলা রেখে এর প্রতিবাদ করা উচিত। দীপক কুমার তুং, বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া, সত্যি তাই। এটা দীপক একটা দুর্দান্ত মেসেজ করেছো, এই অ্যাওয়ারনেসটা আমাদের সকলের মধ্যে থাকা উচিত। এই যে কলকাতায় কিছুদিন আগে যে প্রচণ্ড বৃষ্টি হলো, তার জন্য ওই বৃষ্টি যথেষ্ট হয়েছে কিন্তু তার মধ্যেই যেমনভাবে জল জমে গিয়েছিল কলকাতার রাস্তায়, এই ওয়াটার লগিং এটা একটা কলকাতার শহরের খুব বড় একটা সমস্যা বিকজ অফ প্লাস্টিক ব্যাগস। অতএব সেটা আমাদের চোখে দেখেও আমরা দেখি না কীভাবে উপচে পড়ছে, এটাকে যদি একটু আমরা মনের চোখ দিয়ে দেখি তাহলে নিশ্চয়ই আমরা ভবিষ্যতে আর একটু বেটার ভাবে, একটু ভালোভাবে থাকতে পারবো এবং কলকাতা শহরটাকে আরও সুন্দর, আরও সতেজ করে তুলতে পারবো। 9903653992 ইজ দ্য নাম্বার যেখানে তুমি করবে তোমার মেসেজ। আর আপাতত স্টুডিওর ঘড়ি বলছে 8:27 হয়ে 26:50, আপাতত তোমার কানে রইল নিউ টিউন।
1: FM Rainbow তে Rainbow New Tune।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
4: দেখো, আমরা একটু আগেই ইনসাইটের কথা বলছিলাম, অন্তর্দৃষ্টির কথা বলছিলাম, কিন্তু অনেক সময় আমরা চোখ দিয়ে দেখেও সেই ভেতরের দৃষ্টিটা আমরা বন্ধ করে রাখি। তার জন্যই অনেক কিছু আমাদের মাথায় ঢোকে না, যে এটা করা উচিত, এটা করা উচিত না, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, আমরা মাঝে মাঝে তার দিশা হারিয়ে ফেলি। দেখো, আমরা বাদিক দেখে ডান দিক দেখে রাস্তা পার হই, ঠিক আছে, অনেক সময় আমরা লেভেল ক্রসিং খুললে তবে লেভেল ক্রসিং দিয়ে গাড়ি নিয়ে অথবা হেঁটে পারাপার হই, তাও ঠিক আছে। অনেক সময় আমরা লোকাল ট্রেনের লেভেল ক্রসিংয়ের বাইরে গিয়েও অনেক সময় এদিক ওদিক দেখে, ট্রেন আসছে কি না দেখে লাইন পারাপার হই, তাও ঠিক আছে। কিন্তু এটুকু তো আমাদের ভেতরের দৃষ্টি, অন্তর্দৃষ্টি থাকা উচিত যে মেট্রো রেলের মাঝখানে একটা থার্ড রেল থাকে, সেখান দিয়ে পারাপার হওয়া একদম উচিত নয়। এই ধরো দুদিন আগের কথাই, দুদিন মানে ওই 23/6/2026, এই মাসেরই 23 তারিখ, অর্থাৎ মঙ্গলবার সকালের ব্যস্ত সময়ে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে এক মহিলা যাত্রী হঠাৎই লাইন পেরিয়ে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার চেষ্টা করেন। সতর্ক স্টেশন কর্মী আর আরপিএফ কর্মীরা অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে মুহূর্তের মধ্যে তাকে লাইন থেকে জীবিত উদ্ধার করেন, কারণ তৃতীয় লাইন বা থার্ড রেলে অত্যন্ত উচ্চ ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হয়, এটা আমরা সকলেই জানি আশা করি। এই কারণে কিছুক্ষণ মেট্রো পরিষেবাও ব্যাহত হয়। মেট্রোর তৃতীয় লাইনটিতে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ থাকে।

এরা চলমান ট্রেনের বিদ্যুৎ সরবরাহের উৎস হিসেবে কাজ করে। কোনো ব্যক্তি যদি এই তৃতীয় লাইনের সংস্পর্শে আসেন তবে তা অত্যন্ত অত্যন্ত বিপজ্জনক হতে পারে। তাই প্ল্যাটফর্ম পরিবর্তনের জন্য সমস্ত যাত্রীকে মেট্রো লাইন পার না হওয়ার অনুরোধ করা হচ্ছে। কারণ এটা অবশ্যই যেটা হতে পারে সেটা হচ্ছে একটাই শব্দ, প্রাণঘাতী। মেট্রো নেটওয়ার্কে প্ল্যাটফর্ম পরিবর্তনের সময় সাবওয়ে এবং যাত্রীদের জন্য নির্ধারিত নিরাপদ পথ ব্যবহার করুন সব সময়। জীবন অমূল্য এবং যাত্রীদের নির্দিষ্ট পথ ব্যবহার করে প্ল্যাটফর্ম পরিবর্তন করার জন্য অনুরোধ করা হচ্ছে বারবার। মেট্রো ট্রেনে নিরাপদ যাত্রার জন্য আপনাদের নিরন্তর সহযোগিতাকে আমরা সাধুবাদ জানাই এবং প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রীতিমতো যাত্রীদের মেট্রো লাইন পারাপার না করার অনুরোধ জানাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। বারবার আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে, মেট্রো রেলের মাঝখানে, দুটো লাইনের মাঝখানে একটা থার্ড রেল থাকে যে লাইনের মধ্য দিয়ে উচ্চমাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হয়। তাই প্লিজ জীবনটাকে একটা লাইনের ওপর রেখে একভাবে চলার চেষ্টা করুন। কখনোই কোনোভাবেই আপনার লাইনটা বা আপনার জীবনটা যেন বেলাইন না হয়ে যায়, তাহলেই সব খেলা শেষ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: উল্টে ফেললাম দিনের ডায়েরি আর দেখলাম অনেক অনেক ঘটনা ঘটে গেছে আজকে দিনের 27 জুন তারিখে। 1900 সাল 27 জুন সেন্ট্রাল লন্ডনে ইলেকট্রিক রেলওয়ে চালু হয়েছিল প্রিন্স অফ ওয়েলস অর্থাৎ সপ্তম কিং এডওয়ার্ডের হাত ধরে। সাবেক সোভিয়েত ইউনিয়নে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল 1954 সালের 27 জুন। 1967 1967 সালের 27 জুন পৃথিবীর প্রথম ATM বা অটোমেটেড টেলার মেশিন স্থাপন করা হয় উত্তর ইংল্যান্ডের এনফিল্ড শহরের বার্কলেস ব্যাংকে। জিবুতি তথা সাবেক ফরাসি সোমালিল্যান্ড ফরাসি স্বাধীনতা থেকে বা ফরাসি অধীনতা থেকে রাদার স্বাধীনতা লাভ করে 1977 সালের 27 জুন। স্লোভেনিয়া আর ক্রোয়েশিয়ার মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল 1991 সালের 27 জুন তারিখে। এছাড়া গর্ডন ব্রাউন ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন 2007 সালের 27 জুন তারিখে। জানিয়ে দিলাম আজকে অতীতে বিভিন্ন সময় বিভিন্ন বছরে কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল তার কথা দিনের ডায়েরিতে। 9903652992 এই নাম্বারে তোমরা মেসেজ করো, জানাও যে অন্তরের দৃষ্টি দিয়ে তুমি ঠিক কোন কোন জিনিস দেখো যেটা হয়তো অনেকের চোখে ধরা দেয় না। 9903652992 ইজ দ্য নাম্বার।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: কথায় বলে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, হেলেন কেলার সেই রকমই একজন মানুষ যার জন্মদিন আজ, যিনি চোখের আলোয় না দেখেও অনেকের চোখে আলো দিয়েছিলেন বা চোখে দেখার আলো জুগিয়েছিলেন। কিন্তু আবার আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছেন যারা চোখের আলোয় দেখতে পেলেও চারিদিকে অন্ধকার দেখেন বা হয়তো কিছুই দেখতে পান না। আমি সেই দেখার কথা বলছি যা শুধু চোখ মেলে দেখা যায় না, অন্তরের চোখেও বা মনের চোখ দিয়েও দেখতে হয়। আমাদের চারপাশে ঠিক কোন কোন জিনিসগুলো অন্তরের দৃষ্টিতে তুমি দেখো বা তোমার চোখে ধরা দেয়, যেটা অনেকের হয়তো বাইরের চোখ দিয়েও চোখে ধরা পড়ে না। জানাও আমাকে আজ 9903659992 নম্বরে, 9903659992 এই নম্বরে জানাও যে অন্তরের দৃষ্টি দিয়ে বা ইনসাইট, যেটা ইংরেজিতে বলা হয় বা বাংলায় আমরা বলি অন্তর্দৃষ্টি, সে অন্তর্দৃষ্টি দিয়ে তুমি কোন জিনিস, সমাজের কোন জিনিস চোখে পড়ে যেটা অনেকেরই ফিজিক্যাল আইজ বা ফিজিক্যাল ভিশনে চোখে পড়ে না, তেমন কোন জিনিস তোমার মনের মধ্যে ধরা পড়ে, তোমার ভেতরে ডাক দেয়, তোমার অন্তরাত্মা কেঁপে ওঠে যা দেখলে, যেটা বাকিদের হয়তো সেভাবে ডাক দেয় না। 9903659992 ইজ দ্য নাম্বার। আর কিন্তু আজ এই 27 জুন কিন্তু ইউনাইটেড নেশনস MSME ডে বা বিশ্ব MSME দিবস, পাশাপাশি আজ বিখ্যাত সব মানুষদের জন্মদিন, তার পাশে আরেকজনের কথাও বলেছি, নীতিন মুকেশের জন্মদিন আজ, তাই তাঁর একটা গান শোনাবো না, তাও কি হয়। স্টুডিওর ঘড়ি বলছে 8:46 হয়ে 29 সেকেন্ড, আমি সমক আছি 10টা পর্যন্ত তোমাদের সঙ্গী হয়ে আজকের শনিবারের নমস্কার কলকাতাতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: এই মুহূর্তে স্টোরির ঘড়ি বলছে 8:51 হয়ে 48 সেকেন্ড। তোমরা অনেকে মেসেজ করেছো, আর মেসেজ করেছো 9903653992 এই নাম্বারে, যেমন পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া, হৃদয়ের আলোয় দেখি আমি সমাজের এই মুখ, এই যে আমার পরম পাওয়া, এই যে পরম সুখ, অন্তরের আলো জ্বালাও সকল আধার যাবে দূরে, অন্তরের এই দীপ্ত শিখায় আলোর সুরে সুরে, অন্তরের আলো জ্বালিয়ে দেখি সেই আধারের পথ, অপরাধ এবার রুখে হবে পাঠাও যে জয়রথ, অন্তরের আলোয় দেখি আমি কিছু শিশুর কান্না, মুছিয়ে দেব সে জল তাদের আনব হাসির ঝর্ণা, শিশুরা আবার ছুটবে যেন এই মাঠের বুকে, দিগন্তের এই পানে তারা স্বপ্নের পাল উড়াবে সুখে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে মেসেজ করেছো, সুন্দর ছন্দে ছন্দে লিখে।

পাঠিয়েছো। মাধাই দাস বহুরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন, শুভ সকাল জানিয়েছেন। আমি আমার অন্তরের নয়ন দিয়ে দেখতে পাই অসহায় গাছেদের কান্না, তারা আমাকে বলছে তুমি কি পারো না এই যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দিতে। যারা রাস্তা চলতে গিয়ে আমাদের ডালপালা ভেঙে পাতা ছিঁড়ে আমাদের রক্তাক্ত করছে, তাদের থেকে আমাদের যন্ত্রণা সেটা কমাতে পারো না, মুক্তি দিতে পারো না। চেষ্টা করি চোখের সামনে পড়লে সেই সব মানুষদের এমন অমানবিক কাজ থেকে বিরত করি। মাধাই দাস বহুরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন। এছাড়া আরও একটা মেসেজ এসেছে, বিশ্বজিৎ দত্ত শ্যাম্পুকুর থেকে মেসেজ করেছেন, আমি দৃষ্টিহীন কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে অনেক কিছুই বুঝতে পারি। হাতে স্টিক নিয়ে যখন রাস্তায় চলি দেখি অনেকে আমার স্টিকের ওপর দিয়েই পা দিয়ে চলে যায়, লাথি মেরে চলে যায়। ভাবো তো একবার, আমি ভাবি আমি তো দেখতে পাই না, কিন্তু যারা দেখতে পায় তারাও কেন এমন করে। আবার এটাও দেখি আমাদের মতো ছেলেরা বা বয়স্ক মানুষরা যখন রাস্তা পার হতে চায় অনেকেই পাশ কাটিয়ে চলে যায়, না হাত ধরে না পার করে দেয়, চোখ বুঝে জাস্ট এড়িয়ে যায়। আরেকটা জিনিস চোখে পড়ে জানো, উপরতলা থেকে কেউ জঞ্জাল ছুঁড়ে দেয়, নিজ দিয়ে কে যাচ্ছে কার গায়ে পড়লো সেটা দেখেও কেউ দেখে না, মনুষ্যত্ব যেন হারিয়ে গেছে। আজ হেলেন কেলারের জন্মদিন, তাঁকে আমার অন্তরের গভীর থেকে শ্রদ্ধা আর শুভেচ্ছা জানাই। ই মেসেজ পাঠিয়েছেন শ্যামপুকুর থেকে বিশ্বজিৎ দত্ত, দুর্দান্ত একটা মেসেজ, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর মেসেজ। আর সত্যি আমরা যারা চোখ থেকেও দেখতে পাই না তাদের জন্য একটাই শব্দ হয়, ছি ছি ছি।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। পরমাণু শক্তি মন্ত্রকের সচিব অজিত কুমার মোহান্তি কালাপাক্কামের ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চে ফার্স্ট ব্রিটার টেস্ট রিয়্যাক্টর থেকে পরমাণু তাপশক্তি ব্যবহার করে কপার ক্লোরিন থার্মোকেমিক্যাল সাইকেল ভিত্তিক হাইড্রোজেন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেছেন। বিশ্বের প্রথম

0: স্মরণের কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর মোহান্তি বলেন, স্বচ্ছ জ্বালানির জন্য বৃহৎ পরিসরে হাইড্রোজেন উৎপাদনের ক্ষেত্রে পারমাণবিক শক্তি বিশেষ কার্যকরী। পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি ও গুন্ডা দমন বিলের বিরোধিতা করবে তৃণমূল কংগ্রেস। আগামী সোমবার বিধানসভায় এই জোড়া বিল আনতে চলেছে বিজেপি সরকার। গতকাল কালীঘাটের বাড়িতে দলের নেতাদের সঙ্গে আলোচনায় দুটি বিল নিয়ে বিরোধিতা সিদ্ধান্ত নেন দলনেত্রী মমতা ব্যানার্জি। তারাতলা বিপর্যয়ের পরে যে বাড়িগুলির নির্মাণ বন্ধ হয়ে গেছে তাদের শ্রমিকদের জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। দূরের জেলাগুলি থেকে কাজে আসা যেসব নির্মাণ শ্রমিক বাড়ি ফিরতে পারবেন না, তারা যাতে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পান, সেজন্য সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থাগুলির কাছে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ উত্তর চব্বিশ পরগনার ঐতিহ্যবাহী পানিহাটিতে দইচিরের মেলা বসেছে। এই মেলা দণ্ড মহোৎসব নামেও পরিচিত। বেলফাস্টে পুরুষদের ক্রিকেটে দু ম্যাচের সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে গতরাতে আয়ারল্যান্ড ভারতকে 34 রানে হারিয়ে দিয়েছে। যে কোনো ধরনের ক্রিকেটে ভারতের বিপক্ষে এটি আয়ারল্যান্ডের প্রথম জয়। ফিফা বিশ্বকাপ গ্রুপে জি এর ম্যাচে নিউজিল্যান্ড বেলজিয়ামের এবং অন্য ম্যাচে মিশর ইরানের মুখোমুখি হয়েছে। এদিকে আজ সকালে গ্রুপ এইচ এর ম্যাচে স্পেনের কাছে 1-0 গোলে হেরে উরুগুয়ে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। ওই গ্রুপেরই অন্য ম্যাচে কেপ ভার্দে ও সৌদি আরবের মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। এফআইএইচ হকি প্রো লিগে লন্ডনের লিভ ভ্যালি হকি সেন্টারে গতরাতে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7-1 গোলে হারিয়ে দিয়েছে। আগামীকাল ভারত ইংল্যান্ডের মোকাবিলা করবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: গান মিলান্তি, গান মিলান্তি।
5: 9:05 এই মুহূর্তে স্টুডিওর ঘড়িতে সময়। আমি সোমক আছি আরো 55 মিনিট তোমাদের সঙ্গী হয়ে 10টা পর্যন্ত আজকে শনিবারের নমস্কার কলকাতায়। আর এই মুহূর্তে গান মিলান্তির শেষ গান শেষ ঘন্টায় চলে এসেছি। আর এই গানের জন্য অনেকক্ষণ আগে মেসেজ পাঠিয়েছিলেন, রিকোয়েস্ট পাঠিয়েছিলেন সমর দাস ফ্রম বসিরহাট। আপনার পছন্দের গান সকলের জন্য রইল FM রেইনবোতে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: প্রাইস ট্যাগ মার্কেটে কার দর কত দূর? প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগ
2: মোটামুটি গতকালের যা হিসেব তার হিসেবে দেখতে পাচ্ছি যে সোনার দাম, কলকাতায় সোনার দাম আগের থেকে অনেকটাই কমেছে এবং কমে চলেছে। ট্রেন্ড যা বলছে, যুদ্ধ মানে হরমুজ প্রণালী খুলে যাওয়ার পরেই হয়তো বা সোনার দর কমছে। হলমার্ক সোনার গয়না 22 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 225 টাকা কমে হয়েছে 13,505 টাকা। 10 গ্রামের দাম 2,250 টাকা কমে হয়েছে 1,35,050 টাকা। খুচরো পাকা সোনা 24 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 235 টাকা কমে হয়েছে 14,210 টাকা। আর 10 গ্রামের দাম 2,350 টাকা কমে হয়েছে 1,42,100 টাকা। পাকা সোনার বাট 24 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 235 টাকা কমে হয়েছে 14,140 টাকা। 10 গ্রামের দাম 2,350 টাকা কমে হয়েছে 1,41,400 টাকা। এটা গেল সোনার দাম। এবার রুপোর দামও কি কমেছে? কারণ রুপোর দাম কিন্তু গত কয়েকদিন ধরে, মানে গত বেশ কয়েক মাস ধরে সোনাকেও রীতিমতো টেক্কা দিচ্ছিল। রুপোর দাম কিন্তু বেড়েছে, মানে আজ যে রুপোর দর দেখতে পাচ্ছি গতকালের তুলনায় 100 গ্রাম খুচরো রুপোর দাম 100 গ্রামে 295 টাকা বেড়ে হয়েছে 22,540 টাকা। আর 1 কেজি খুচরো রুপো 2,950 টাকা বেড়েছে 2,25,400 টাকা। সোনা কমলেও রুপো কিন্তু দৌড় জারি রেখেছে। রুপোর বাট 100 গ্রামের দাম 295 টাকা কমে হয়েছে 22,530 টাকা। আর 1 কেজি রুপোর বাটের দাম 2,950 টাকা বেড়ে হয়েছে 2,25,300 টাকা। এই তো গেল রুপোর দাম, সোনার দাম, রুপোর দাম বলে দিয়েছি। জ্বালানির দাম অ্যাজ সাচ নতুন করে কিছু হয়নি, শুধু হরমুজ প্রণালী খুলে যাওয়ার পরে বাণিজ্যিক যে জ্বালানি গ্যাস তার সাপ্লাই অনেকটাই আগের থেকে বেড়েছে এবং আগে যে রেস্ট্রিকশন ছিল অনেকটাই উঠে গেছে। পেট্রোলের দাম কলকাতায় 1 লিটারের দাম 113.47 টাকা অপরিবর্তিত আছে গতকালের তুলনায়। ডিজেল 1 লিটার 99.82 টাকা একই রয়েছে। এটা আজকের যে দাম সেটা গতকালের তুলনায় বাড়েওনি কমে।

0: উনি আর রান্নার গ্যাসের 14.2 কেজির দাম 968 টাকা। জানিয়ে দিলাম কলকাতায় সোনার দাম, রূপোর দাম আর জ্বালানি গ্যাসের দাম কি রয়েছে। 9:13 হয়ে 40 সেকেন্ড, আমি সোমক আছি তোমাদের সঙ্গে হয়ে 10টা পর্যন্ত। আজকে শনিবারের নমস্কার কলকাতায় FM রেইনবোতে, আর এই মুহূর্তে নিউ টিউন
1: FM রেইনবোতে, রেইনবো নিউ টিউন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: নমস্কার, লালবাজার ট্রাফিক কন্ট্রোল থেকে বলছি। সুপর সুপ্রভাত সবাইকে। এই মুহূর্তে শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আজকে মিটিং মিছিল বলতে গেলে একটি প্রসেশন রয়েছে দুপুর 12টার সময় কলেজ স্কোয়ার থেকে রাজা সুবন মল্লিক স্কোয়ার 400 থেকে 450 মতো স্ট্রেন্থ হবে। এছাড়া বড় মিটিং মিছিলের খবর এখন অব্দি আমাদের কাছে কিছু নেই। নমস্কার,
3: ধন্যবাদ।
0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
4: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: অন্তর্দৃষ্টি মেলে দিয়ে তোমরা অনেকেই মেসেজ পাঠিয়েছ, যেমন চিত্তব্রত গুহ জয়রামপুর হাটা থেকে মেসেজ করেছেন, সুপ্রভাত জানিয়েছেন শুরুতেই। আমার তরফ থেকেও সুপ্রভাত রইল। আর চোখের সামনে যখন দেখি বেপরোয়া গাড়ি চালিয়ে যে কোনো গাড়ির মুখোমুখি ধাক্কা মেরে প্রাণ চলে যায়, নিজেকে বড়ই অসহায় লাগে। একটু সাহায্য না করতে পারার জন্য চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে দেখার কথা বলেছিলাম। হোয়াট এভার, রাস্তায় চলাফেরার সময় অন্তরে চোখ দিয়ে নানান জায়গায় ছোট ছোট বাচ্চাদের নানান কাজ করতে দেখি, অনেকেই অ্যাভয়েড করে না দেখার ভান করে চলে যায়। মনে হয় ওদের হাত ধরে বলি, তোরা খাওয়া দাওয়া করে স্কুলে যা, পড়াশুনো কর, বাড়িতে ফিরে খেলাধুলো করে রাতে বাবা মার সাথে শো, আর পাঁচটা বাচ্চার মতো তোদেরও জীবন হোক সুন্দর। কিন্তু অন্তরের দৃষ্টি অন্তরেই থেকে যায়, তাই এই দুঃখের কথা আমি তোমাকে জানালাম মেসেজ করে। মৌলি ফ্রম ঢাকুরিয়া। আর মৌসুমি ঘোষ কসবা থেকে মেসেজ করেছেন, গুড মর্নিং ভাই, গুড মর্নিং। অনেক সময় দেখি কোনো দোকানদার তার কর্মচারীকে খুব বাজেভাবে ট্রিট করছে, কখনো দেখি কোনো মানুষ যার দুটি পা নেই সে তার একটি উডেন ব্লকে একটু হুইলস লাগিয়ে হাতে একটা বাটি নিয়ে ভিক্ষে করছে। এই জিনিসগুলো দেখি অনেক সময়, কিন্তু অ্যাভয়েড করতে পারি না, কারণ এগুলো শুধুমাত্র বাইরের চোখ দিয়ে দেখি না, অন্তর্দৃষ্টি দিয়ে দেখি। চোখে জল আসে তখন, নিজের মনটা বলে ঈশ্বর আমায় অনেক অনেক ভালো জিনিস দিয়েছেন, সেখান থেকে যতটা সম্ভব হেল্প করি ওদের। কোনো দোকানদার যখন তার কর্মচারীর সাথে মিসবিহেভ করে, মনে মনে বলি হে ঈশ্বর দোকানদার মানুষটিকে সুবুদ্ধি দাও, কর্মচারীটির জন্য প্রে করি, ঈশ্বর ওর সহায় হোক। থ্যাংক ইউ ভাই, তোমার ভয়েসটা ঠিক হয়ে যাক তাড়াতাড়ি, মুখে ক্লোভ রাখো, ইফ পসিবল ওটা ভয়েস ঠিক করতে হেল্প করে। মৌসুমি ঘোষ ফ্রম কসবা, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর অ্যাডভাইস। ক্লোভ শুধু না, ক্লোভ রেখেছি, যত ধরনের এক্সারসাইজ হয়, যত ধরনের ভেপার নেওয়া হয়, গার্গল করা হয়, সব কিছু করেছি, কিন্তু ওই খুব গভীরে যখন ব্যথা বসে যায় বা এই ঠান্ডা লেগে যায় তখন একটু তো কষ্ট সহ্য করতে হয়। জানি জানি কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাব, কিন্তু যে কটা দিন ঠিক নেই সে কটা দিন তোমাদের সাথেই চার চারটে ঘন্টা আরও ভালোভাবে থাকার চেষ্টা করে এই খারাপের মধ্যেও ভালো থাকি আমি। এই মুহূর্তে শাওন বাটেশ্বর থেকে মেসেজ করেছো, ইংল্যান্ড আর স্কটল্যান্ডে কিছু রেলওয়ে সেকশন আছে যেখানে ট্রেনগুলো থার্ড রেল দিয়ে পাওয়ার নেয়, সেগুলো কিন্তু একটাও আন্ডারগ্রাউন্ডে না বা এলিভেটেড না, আমাদের এখানে রেলওয়ে সেকশনগুলোর মতো মাটির ওপরই, তাতে আবার লেভেল ক্রসিংও আছে যে জায়গাটুকুতে থার্ড রেল থাকে না। ওখানে কিন্তু আমাদের এখানে মেট্রোর মতো ব্যারিয়ার দেওয়া থাকে না, কিন্তু তাও ওখানে কেউ ওভাবে প্ল্যাটফর্ম পাল্টায় না, কিংবা যেখানে সেখানে রেলওয়ে ট্র্যাক পারাপার করে না, শুধুমাত্র ফুট ওভার ব্রিজ, সাবওয়ে আর লেভেল ক্রসিং ব্যবহার করে। আমরা যদি আমাদের মনের চোখ দিয়ে একটু ভাবি যে সময় বাঁচাতে গিয়ে কী কী করলে আমাদের বিপদের সম্ভাবনা থাকে, সেই সাথে এটাও ভাবি যে আমরা বাইরে বেরোলে বাড়িতে কেউ না কেউ আমাদের বাড়ি ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে, তাহলে মনে হয় না কোনো পাহারা কোনো ব্যারিয়ারের দরকার আছে। শাওন ফ্রম বারাসাত। আপাতত 9:27 হয়ে 38 সেকেন্ড, স্টুডিওর ঘড়ি বলছে, আর আমি সমক আছি তোমাদের সঙ্গী হয়ে আর ওই 32 মিনিট মতন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: হাওয়া অফিসের হালচাল হালচাল।
3: বাপরে বাপ, বৃহস্পতিবার কি বৃষ্টিটাই না হয়েছিল আর কি বাজি না পড়েছিল! আজও কি সেরকম ঝড় বৃষ্টি হবে? ওয়েদার রিপোর্ট বলছে পার্টলি ক্লাউডি স্কাই, আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, লাইট রেইন অর থান্ডার শাওয়ার লাইকলি টু অকার, হালকা বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো অংশে। আজ দিনের সবচেয়ে বেশি তাপমাত্রা থাকার কথা 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সবচেয়ে কম 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টার তুলনায় কিন্তু টেম্পারেচার আজকে বাড়ার কথা ম্যাক্সিমামটা, কারণ গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি সেলসিয়াস কম। আর সবচেয়ে কম তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 99%, গত 24 ঘন্টায় সবচেয়ে কম 76%। বৃষ্টি হয়নি গত 24 ঘন্টায়। আর যারা সমুদ্রে মাছ ধরতে যেতে চান তাদের জন্য কোনো রকম কোনো সতর্ক বার্তা নেই। যতই এসি চালাই, যতই কুলার চালাই, প্রকৃতির থেকে বড় এসি প্রোভাইডার আর নেই। জাস্ট বৃষ্টিটা হলো, টেম্পারেচার ফল করলো, এবং এমনটাই ফল করলো যে অনেক সময় ফ্যানটা অফ করলেও মালুম হচ্ছে না ফ্যানটা অফ আছে। আর কয়েকদিন আগে পর্যন্ত গায়ের মধ্যে কী পরিমাণ জ্বালা পোড়া গরম ছিল সেটা ভাবলে এখন বোঝা যায়, আসলে প্রকৃতিকে আমরা যদি ধ্বংস না করে একটু সুরক্ষা করে রাখি, একটু সুরক্ষিত রাখি, একটু আদরে রাখি, আর বাইরের চোখ দিয়ে সব কিছু দেখেও যদি অন্তরের চোখটা বন্ধ করে না রাখি, প্রকৃতিকে যদি বাঁচিয়ে রাখার চেষ্টা করি, তাহলে প্রকৃতি আমাদের আদরে রাখবে। আপাতত রুক্মিণী মৈত্রের জন্মদিনে 3-3টে গান ব্যাক টু ব্যাক, 3-কে 3 গানের হ্যাট্রিকে অনলি অন 107 FM রেইনবো। শনিবারের নমস্কার কলকাতায় আছি আমি সমক, টিল 10
2: FM রেইনবোতে 3-এ।

0: FM Rainbow-তে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM Rainbow-তে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: 9টা বেজে জাস্ট 49 মিনিট, সময় একদম নেই, যাওয়ার আগে একটা দুর্দান্ত খবর দিয়ে যাই। মসলিন আর তাঁত শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কালনার প্রখ্যাত শিল্পী জ্যোতিষ দেবনাথের হাতে পদ্মশ্রী পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে সাঁওতালি সাহিত্যে অনন্য কৃতিত্বের জন্য এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে কালনার বিশিষ্ট সাহিত্যিক রবিলাল টুডুকেও। তবে 3রা জুন আকস্মিক অসুস্থতায় তাঁর মৃত্যু হওয়ায় রাষ্ট্রপতির হাত থেকে রবিলাল টুডুর মরণোত্তর পদ্মশ্রী সম্মান গ্রহণ করেন তাঁর স্ত্রী। এই দুর্দান্ত খবরটা আমাদের এই বাংলার জন্য একটা অসাধারণ সম্মানের এবং দারুণ একটা বিষয়, যেটা আমরা অবশ্যই আমরা সবাই মিলে বাঙালি হিসেবে গর্ববোধ করতে পারি এবং আমরা বাংলার মানুষ হিসেবে গর্ববোধ করতে পারি। আজকে দিন ইউনাইটেড নেশনস MSME ডে বা বিশ্ব MSME দিবস, আর আজ 27 তারিখ, আর 27 তারিখ শনিবার। নমস্কার কলকাতায় সঙ্গে ছিলাম সুমক, আর বাকি সময়টুকু তোমাদের কানে কানে গান দিয়ে গেলাম। সেই গান শুনতে শুনতে আজকের মতো শনিবারের নমস্কার কলকাতা থেকে আমি সুমক বলবো টাটা বাই বাই, ভালো থেকো সবাই। আর সারাটা দিন যদি মন খারাপ থাকে তাহলে গানে গানে ভরিয়ে দেওয়া চাই।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। লন্ডনে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল এশিয়া হাউস এবং বিশ্বের শীর্ষস্থানীয় সংস্থাগুলির উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে একটি সফল গোলটেবিল বৈঠকে মিলিত হন। বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি ভবিষ্যতের বিভিন্ন সুযোগ সুবিধা খতিয়ে দেখার বিষয়ে আলোচনা হয়েছে। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী গোয়েল ভারতের শক্তিশালী উৎপাদন ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। তারাতলায় গুদাম বিপর্যয়ের পর আজও জোর কদমে উদ্ধার কাজ চলছে। গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার এনে দু তিনটি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হওয়ার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিং এর কাজ শুরু হবে। আমার এখানে তো এইটা সবটাই লাল হয়ে রয়েছে, তাহলে কোনটা
1: অসুবিধা নেই
0: না? দশটা থেকে তো খবর অনলাইনে তো যাচ্ছে
1: না? না আমার তো ওখানে অনেক দেবে, তবে তো লাল তুলছি এই যে।

لیلا مجنو، شیریں فرح، ہیر رانجھا،

はい。

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিন দিনের সেসেলস শহরে রওনা হয়েছেন। যাত্রা শুরুর আগে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণে বিশ্বের দায়বদ্ধতা এবং ভীষণ মহাসাগরের অন্যতম প্রধান অংশীদার হিসেবে সেসেলস ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 17। তারাতলায় গুদাম বিপর্যয়ের পর আজও জোর কদমে চলছে উদ্ধার অভিযান। রাজ্য প্রশাসনের সঙ্গেই ভারতীয় সেনাবাহিনী, এনডিআরএফ এবং রেল উদ্ধার কাজে যোগ দিয়েছে। নদিয়ার নাকাশিপাড়ায় 450 বিঘা খাস জমির মাটি চুরির অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি সহ 11 জনের বিরুদ্ধে। এ ব্যাপারে কৃষ্ণনগর আদালতে দায়ের হয়েছে মামলা। আইনজীবী শীর্ষেন্দু দাস জানিয়েছেন, 12 নম্বর জাতীয় সড়কের পাশে প্রায় 450 বিঘা জমিতে 30 ফুট গর্ত কেটে মাটি তুলে নেওয়া হয়েছে। উত্তর চব্বিশ পরগনা ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের উত্তর মণ্ডলপাড়া এলাকায় গতকাল গভীর রাতে বোমা বিস্ফোরণের ফলে এলাকায় আতঙ্ক ছড়ায়। রাত 2:30 পরপর দুটি বোমা শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। মিতা মজুমদার নামে এক বাসিন্দার বাড়ির সামনে এই বোমাবাজি হয়। কে বা কারা এই ঘটনায় জড়িত তা স্পষ্ট নয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য জুড়ে বর্ষব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে সরকার। রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রতিটি জেলা, মহকুমা ও ব্লক স্তরে এই অনুষ্ঠান যথাযথভাবে আয়োজনের জন্য পরিকল্পনা, সমন্বয় ও তার রূপায়নে তদারকি করতে একটি কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশন সীমানায় ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল সকাল 11:20 থেকে বিকেল 5:20 পর্যন্ত ট্রাফিক ব্লকে পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কারণে আগামীকাল কাটোয়া ব্যান্ডেলের মধ্যে 3 জোড়া, হাওড়া কাটোয়া ব্যান্ডেল নৈহাটি, মেমারি হাওড়া, পান্ডুয়া হাওড়ার মধ্যে 1 জোড়া করে ট্রেন বাতিল থাকবে। ফিফা বিশ্বকাপে গ্রুপ জি এর ম্যাচে বেলজিয়াম নিউজিল্যান্ডকে 5-0 হারিয়ে দিয়েছে। ওই গ্রুপেরই অন্য খেলায় মিশর ও ইরান দুপক্ষই 1টি করে গোল করায় ম্যাচটি ড্র হয়েছে। এই মুহূর্তে হেডলাইনস আপাতত এটুকুই।
1: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
4: গানে বাজুক, মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: আমরা কিন্তু চলে এসেছি গান্দরিয়া অনুষ্ঠান নিয়ে, এবং ঘড়ির কাঁটা বলছে 11:08 হয়ে 32 সেকেন্ডস। আর আজকে শনিবার, মানে আজকে গান্দরিয়ায় আমরা কিন্তু শুনবো এবং শোনাবো রবীন্দ্রনাথের গান,
2: আর সেই সঙ্গে রবীন্দ্রনাথের কথা। আমরা কারা? আমরা জয়শ্রী মুখোপাধ্যায়।
1: আর আমি মৌসুমি বন্দ্যোপাধ্যায়।
2: আসলে দেখো, প্রত্যেক এই শনিবার রোববারের যখন কথা হয় তখন আমরা ভাবি যে আমাদের সেই চিরসখা প্রাণীর প্রিয় রবীন্দ্রনাথ, তাকে আমরা কিভাবে আবার নতুন করে দেখব। প্রতিদিনই দেখি, প্রতিদিনই অনুভব, কিন্তু আজ আমরা দেখব তাকে কিছুটা অন্য সাজ পোশাকে।
1: হ্যাঁ,

0: এই যে একটা ভালো কথা বলেছ, অন্য সাজ পোশাক, এটাতে মানে ধরো তুমি কোনো চেনা মানুষকে রোজ দেখছো, তারপর কোনো একটা দিন কোনো একটা অনুষ্ঠানে তুমি তাকে অন্যভাবে দেখলে,
1: সেটা কেমন লাগে,
0: সেটা কেমন লাগে?
1: এই প্রসঙ্গে আমার মনে হলো, যদিও এটার সঙ্গে আজকের অনুষ্ঠানের সম্পর্ক নেই, কিন্তু আমি এমন একজনকে দেখেছিলাম যিনি কি না বলেই ফেললাম আর কি, যিনি অভিনয় নিয়ে পড়াশোনা করেছেন এবং সেখান থেকে

0: সামঞ্জস্যপূর্ণ চরিত্রের মতো করে বা এত মূল চরিত্রের ভাবনায় তিনি কিন্তু ড্রেস করে আসতেন। আমরা অবাক হতাম তখন ছোট একটু, তো আমরা জিজ্ঞেস করতাম যে কি দাদা, হ্যাঁ আজকে একটা রেকর্ডিং আছে এরকম আর কি। আমার এই যে একটা ইনভলভমেন্ট পুরোটা, সেটা কিন্তু আমরা দেখি রবীন্দ্রনাথের মধ্যেও আছে। বোঝাই যাচ্ছে আমরা কিভাবে রবীন্দ্রনাথকে আজকে দেখব।
1: আমরা আজকে রবীন্দ্রনাথকে দেখব, মানে দেখার চেষ্টা করব অভিনেতা রবীন্দ্রনাথ।
0: একদম,
1: মানে অনেকগুলো তো সত্তা রয়েছে, অনেকগুলো মানে গোনা যাবে না এরকম অগুন্তি সত্তা রয়েছে, এবং তার মধ্যে থেকে আমরা আজকে বেছে নিয়েছি অভিনেতা রবীন্দ্রনাথ। এবং উনি তো অভিনয় করেছিলেন, যথেষ্ট সফল ছিলেন এবং খুব মানিয়েও ছিল। বলতে বলতেই বাল্মীকি প্রতিভা, সেটা যারা তখনকার দিনে যারা দেখেছেন তার সঙ্গে থাকতেন। সুতরাং আজকে আমরা অভিনেতা রবীন্দ্রনাথকে নিয়েই আমাদের আজকে গান
0: খুঁজে বার করবো যে তিনি কি করেছিলেন, এবং অনেক ঘটনা আছে।
1: হ্যাঁ অবশ্যই, সেই ঘটনার ঘনঘটার আগে অবশ্যই একটা গান আপনাদের জন্য।

0: আসলে দেখো, রবীন্দ্রনাথের কথা, তার অভিনয়ের কথা বলতে গেলে বলতেই হবে তার পরিবার, এবং সেই ছোটবেলায় পরিবারের যে পরিবেশ সেটাই কিন্তু তার একটা নাটকের জন্য তার ভাবনা সেটা তৈরি করে দিয়েছে, এটা বলাই বাহুল্য। এটা সবসময় আমরা দেখেছি জোড়াসাঁকো ঠাকুর পরিবার কিভাবে সস্নেহে তাদের প্রত্যেকের মধ্যে নতুন সৃষ্টির উন্মাদনা দিয়ে দিতেন, তো সেটা ঠাকুর বাড়ির বৈশিষ্ট্য। তাই রবীন্দ্রনাথই শুধু নন, সেক্ষেত্রে যদি বলতে হয় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, স্বর্ণকুমারী দেবী, তারাও যে সাহিত্য চর্চা করেছেন সেগুলো আমাদের সামনে খুব সহজেই এসছে এবং অস্বীকার করার কোনো জায়গাই ওঠে না। তো নাটকের প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু এ বাড়ির একটা বিশেষ জায়গা ছিল।
1: এবং এই যে বাড়ির কথা তুমি বারবার বলছো, বা আমরা বারবার কথা প্রসঙ্গে বলি, কেউ বড় হোক ছোট হোক, যে বাড়ির পরিবেশটা কিরকম, সেই তার উপর সেটা ভিত্তি করে তার বড় হয়ে ওঠা। এবং উনিও বারবার ওনার স্মৃতিকথায় লিখেছেন বা ছেলেবেলা গ্রন্থে, সেখানেও কিন্তু তিনি বলছেন যে সদর দরজার কাছ থেকে দাদাদের কেউ কেউ অতিথিদের উপর মানে উপরে নিয়ে যেতেন আর কি, গোলাপ পাশ থেকে গায়ে গোলাপ জল ছিটিয়ে দিচ্ছেন, হাতে দিচ্ছেন ছোট করে একটা তোড়া। এবং নাটকের থেকে যে কুলিন মেয়ের ফুপিয়ে কান্না কখনো কখনো কানে আসে, তার মর্ম বুঝতে পারি না, বোঝবার ইচ্ছে হয় প্রবল, কৌতূহল তো প্রচন্ড ছিলই, সেটাও ইচ্ছেটাও
0: কি চলছে আর কি, কুলিন মেয়ের কান্না ব্যাপারটা কি। তো এটা থেকে তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে একটা নাটকের বীজ একটা ছোট ছেলের মধ্যে ধীরে ধীরে কিভাবে বপন করা হচ্ছে,
1: এবং খুব মনোযোগ দিয়ে কিন্তু তিনি সেগুলো শুনতেন, পর্যবেক্ষণ করতেন, ভাবতেন। এবং এই জন্যে এই নাটকের বীজটা মনের মধ্যে ছিল বলেই কিন্তু পরে যখন তিনি নাটক লিখেছেন অজস্র, অভিনয় সত্তাটাও তখন কিন্তু তার মধ্যে।
0: হ্যাঁ দেখো, যিনি নাটক লিখবেন তাকে কিন্তু কোথাও অভিনয়টা জানতে হবে, তা নাহলে সে ওই যে শব্দগুলো ভাবা, একটা মানুষ তো সামনে থাকে, তাকে ভেবে একটা ক্যারেক্টারাইজেশন হয়, সেটা কিন্তু থাকে।
1: যেমন ধরো সেই ক্ষেত্রে যিনি পরিচালক হন, একটু অন্য কথা বলছি, সেও কিন্তু অভিনয়টা যথেষ্ট জানেন, তবেই তো তিনি অভিনয়টা বার করে নেন।
0: হ্যাঁ, তিনি তো একদম ওই বলবো যে শিপটা চালাচ্ছেন, তো তাকে তো সবকটাই জানতে হয় একদম। আরেকটা কথা, তোমার দেখো তুমি ছেলেবেলার কথা বললে, সেখানে কিন্তু দেখেছি আমি ঘুম চোখে যাত্রা দেখার একটা আগ্রহ তাঁরও ছিল, তিনি জেগে থাকতেন, কিন্তু মানে যাত্রা গানটা যে খুব ভীষণভাবে তাকে প্রভাবিত করেছিল সেটার কথা লিখেছেন, যে আমাদের বাড়িতে যাত্রা গান হয়েছে মাঝে মাঝে, কিন্তু রাস্তা নেই, ছিলাম ছেলে মানুষ, আমি দেখতে পেয়েছি তার গোড়াকার যোগার যন্তর,
1: ওই শুরুতে যাত্রা যে বাজনা এলো, তারপর সাজগোজ হচ্ছে মানে মেকআপ যেটা হলো, তারপর আমরা এখন যেটা বলি সেট, কিন্তু সে কাপড় দিয়েই হোক বা যাই ভাবেই হোক, এখনকার মতন তো উন্নত ওরকম ছিল না, সেইভাবে সাজানো হলো একটা ঘরের ধরো চিত্র,
0: মানে একটা বাড়ির মধ্যেই সেটা হচ্ছে তাই না, বাড়ির চাতালে বিরাট সেই উঠোনে, আর সেখানে ও দাঁড়িয়ে দেখছে
1: তার ইচ্ছে হবে।
0: হ্যাঁ হ্যাঁ, তো এই যে ভেতরে ভেতরে যাত্রাও কিন্তু তার জীবনে এই নাটক লেখা বা একজন অভিনেতা হিসাবে তাকে কিন্তু ইন্সপায়ার করেছে,
1: অবশ্যই সমৃদ্ধও করেছে এবং অনুপ্রাণিতও করেছে, তার ফলে পরবর্তীকালে আমরা অভিনেতা রবীন্দ্রনাথকে পেয়েছি।

0: দেখো, বাড়ির মঞ্চে প্রথম অভিনয় রবীন্দ্রনাথের, তাই না? এই বাড়ির প্রসঙ্গেই আমরা ছিলাম। যদিও তাঁর প্রথম অভিনীত নাটক মানে কোনটা, এটা নিয়ে অনেকে অনেক কথা বলেন, রিসার্চ ওয়ার্ক চলেছে অনেক। কেউ কেউ বলছেন যে মানময়ী গীতিনাট্য, হ্যাঁ, আবার কেউ কেউ বলছেন জ্যোতিরিন্দ্রনাথের অলিকবাবুর প্রহসন, এটার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের মঞ্চে অভিনয় শুরু। কিন্তু 1877 সালে অভিনয় করেন এমন কর্ম আর করব না, এই প্রহসন, তখন তো প্রহসনই বেশি চলতো। তো এখানে তার চরিত্রের নাম ছিল মানে ওই অলিকবাবু আর কি। এরপর 4 বছর পর তিনি 1881, তাই তো, নিজের লেখা নাটকে অভিনয় করলেন রবীন্দ্রনাথ। আর নাটকের নাম কি
1: তখনই বলছিলাম, বাল্মীকি প্রতিভার সেই যে পোশাক পরিচ্ছদ এবং সেইভাবে যে আমরা ফটো দেখেছি বিভিন্ন বইতে, এবং তখন তার বয়স মাত্র 20। এই নাটকে তিনি সুরও দিয়েছেন, আবার নির্দেশনার কাজও করেছেন, মানে অভিনেতা, পরিচালক, আবার এখনকার ভাষায় বললে মিউজিক ডিরেক্টর, মানে সবটাই করেছেন।
0: এবং 20 বছর বয়স তখন,
1: 20 বছর। এবং দর্শকের আসনে কারা কারা ছিলেন একবার ভাবো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, এইসব বিপাল মানুষ আর কি। তারপরে যে নাটকে অভিনয় করেন 1882 সালের 2রা ডিসেম্বর, কালমৃগয়া, এরপর আর এই নাটকটা মঞ্চস্থ হয়নি। অন্ধমুনির চরিত্রে, সেই কালমৃগয়া বিখ্যাত অন্ধমুনির চরিত্রে অভিনয় করেছিলেন।
0: বাল্মীকি প্রতিভার অনেক গল্প আছে, হ্যাঁ, মানে আমরা হয়তো সেটার আরেকটু ডিটেল পরে করতে পারবো। আমরা অ্যাজ এ হোল রবীন্দ্রনাথকে ওই ছোট্টবেলায় 20-22 অবধি দেখতে পেলাম আর কি। তো তারপরে একটুখানি আমরা কি বলতে পারবো,
1: বলতে আসবো, তাই আমরা ফিরে আসবো। আমরা এখন পরপর দুটো গান শুনবো, তারপর আমরা একটা বিরতিতে যাব, তারপর ফিরে এসে বাল্মীকি প্রতিভার কথা বলবো।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: এখন শুনবেন দিল্লি থেকে প্রচারিত অনুষ্ঠান স্টাম্পড।

0: আমরা বলছিলাম,
1: হ্যাঁ আমরা বলছিলাম সেই বাল্মীকি প্রতিভার কথা। আসলে রবীন্দ্রনাথ যে প্রবল উৎসাহী নাটকটা লিখেছিলেন সেটা ঠাকুরবাড়ির সদস্যদের কথা আমরা বেশ ভালো বুঝতে পারি। শুধু তাই নয়, এটা যে সাহিত্যের ক্ষেত্রে একটা বড় জায়গা দখল করবে সেটাও বড় কথা। ঠাকুরবাড়িতে মানে বলা যায় একবারে রীতিমতো আলোচনা করে বাল্মীকি প্রতিভার মানে যে পরিবর্তন, কাহিনী, প্লট এই সব কিছু করা হয়েছিল। এবং এখানে লোকে বলেন, মানে রিসার্চাররা বলেন, বিহারীলাল চক্রবর্তী সারদা মঙ্গলের একটা প্রভাব রয়েছে। আর মঞ্চ সফল এই কথাটা বলতেই হবে,
0: অবশ্যই অবশ্যই। এবং অভিনেতা রবীন্দ্রনাথ বললেই বাল্মীকি প্রতিভার কথা আমরা বারবার
1: বারবার বলি।

0: হরিচরণ বন্দ্যোপাধ্যায়, যিনি মানে তার দাদা ছিলেন দেবেন্দ্রনাথের খাজাঞ্চি, তার ফলে তার যাতায়াত ছিল ওই বাড়িতে, এবং যতটা না কলকাতায় গেলে তার বাড়িতে থাকতো তার থেকে বেশি দাদার সঙ্গে সে অফিসে থাকতেন। তো একবার শীতের ছুটিতে কলকাতায় গেছে, দাদার কাছে শুনেছে যে বাবুদের বাড়িতে জমিদার বাবু বাল্মীকি প্রতিভা অভিনয় হবে, ধুমধাম রিহার্সাল হচ্ছে, অনেক শুনেছেন যে বাল্মীকি প্রতিভা খুব ভালো নাটক, কবি ভালো অভিনয় করেছেন, এবং বাড়িতে এই শেষ বাল্মীকি প্রতিভার অভিনয়, তারপরে যা হয়েছে শান্তিনিকেতনে হয়েছে। কিন্তু বা দাদার সঙ্গে মানে ওই নাটকের তুলনা উনি বলেন পরেও দেখেছেন কোনো তুলনাই হয় না। লর্ড ল্যান্সডাউন তখন বড়লাট, এবং তার সঙ্গে সঙ্গে আরও যারা আমরা একটু আগেই বলেছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এনারা এসেছিলেন। কিন্তু সত্যেন্দ্রনাথ একবার যখন
1: লর্ড ল্যান্সডাউনের সাথে সাথে কিন্তু তার ওয়াইফ মেয়েও এসেছিল,
0: সেটাই তো বলছি লেডি, এবং তাকে কেন আসানো হলো এই বাড়িতে, সত্যেন্দ্রনাথ একবার যখন বিলেত থেকে আসছিলেন জাহাজে, তো সেই সময় লেডি ল্যান্সডাউনের সঙ্গে আলাপ হয়, তিনিও যাত্রী ছিলেন, তা যেমন হয় আমার বাড়িতে একদিন আসবেন, আমাদের বাড়িতে এরম অভিনয় হয় ইত্যাদি ইত্যাদি, সেইটা নিয়েই তখন তার আশা। এবং এই হরিচরণ চট্টোপাধ্যায় বলছেন যে দস্যুদের যে দলপতি বাল্মীকি, তার যে পোশাক পরিচ্ছদ সেই রকম, আর অন্যান্য অভিনেতা অভিনেত্রী, বোনের একটা সিকোয়েন্স যেটা সেরকম নিখুঁত পরিপাটি করে, এবার যখন বাল্মীকির বেশে কবি ঢুকলেন, লম্বা জব্বা পরা, গলায় শাঁখ ঝুলছে, শঙ্খ ঝুলছে, মানে ডাকাতদের ডাকতে গেলে তো একটা আওয়াজ দিতে হবে, সেইটা এই কবির, একে তো কবি অত সুন্দর সুপুরুষ, তারপরে বলছে যৌবনের ললিত লাবণ্যচ্ছটা, তার সঙ্গে ওরকম পোশাক পরিচ্ছদ, এবং চতুর্দিকে ওরকম আলো, নাটকের যেরকম হয় আলো, দর্শকদের কারোর মুখে আর কোনো কথা নেই, মানে হাঁ করে সবাই তাকিয়ে রয়েছে এরকম রূপ দেখে। তো সেখানে ঢুকে তো তিনি একটা গান গাইলেন, তারপরে চলে গেলেন, তারপরে দেবী কালীকে তিনি আহ্বান জানাচ্ছেন, পুজো করছেন, এবং সেইখানে যে স্তব গান,
1: সেই স্তব গানটা আমরা শুনিয়ে কিন্তু আপাতত বিদায় নেব, কিন্তু কান পেতে রইবে থাকবেন, কারণ আমরা ফিরে এসে এই যে মঞ্চসজ্জা, এই লাইট, এইসব নিয়ে কিন্তু অনেক আলোচনা রয়েছে, কেমন?

চল সে দেশে দেশে ছুটাও তোরে তো সে ছুটাও শোনিত শ্রোত।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। জাতীয় গ্রামীণ উন্নয়ন সম্মেলন 2026 আগামীকাল নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। সম্মেলনের পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। এই ধরনের সম্মেলন দেশে এই প্রথম হতে চলেছে। দুদিনব্যাপী এই সম্মেলনে দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামোন্নয়ন মন্ত্রী, বরিষ্ঠ সরকারি আধিকারিক এবং বিশেষজ্ঞরা যোগ দেবেন। তাঁরা দেশের সর্বস্তরে গ্রামাঞ্চলের উন্নয়ন, গৃহীত প্রধান কর্মসূচিগুলির পর্যালোচনা করবেন, নির্মাণ করবেন গ্রামীণ ভারতের উন্নয়নের জন্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। লন্ডনে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এশিয়া হাউস এবং বিশ্বের শীর্ষস্থানীয় সংস্থাগুলির উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে একটি সফল গোলটেবিল বৈঠকে মিলিত হন। বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি ভবিষ্যতের বিভিন্ন সুযোগ সুবিধা খতিয়ে দেখার বিষয়ে আলোচনা হয়েছে। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী গোয়েল ভারতের শক্তিশালী উৎপাদন ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। কলকাতার তারাতলার নির্মীয়মান গুদামে শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 17। তারাতলার গুদাম বিপর্যয়ের পর আজও জোর কদমে উদ্ধার কাজ চলছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হওয়ার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিংয়ের কাজ শুরু হবে। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা হাওড়া সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওদিন সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে বলে গতকাল কলকাতা পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। রাজ্যে SIR প্রক্রিয়ায় লক্ষ লক্ষ নাম বাদ পড়ার বিষয় নিয়ে ট্রাইব্যুনালে এখনও পর্যন্ত নিষ্পত্তি না হওয়া আপিলের দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এই জন্য ব্লকভিত্তিক ট্রাইব্যুনাল গড়ে পর্যাপ্ত সংখ্যক প্রাক্তন বিচারপতি নিয়োগ করার আর্জি নিয়ে তিনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে গান দরিয়া গান দরিয়া ছুঁয়ে যাক মন ছুঁয়ে যাক মন
2: নিরাপদ ডেলিভারি শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর
3: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ
4: আমরা কিন্তু রয়েছি বাল্মীকি প্রতিভায়, আর সত্যি কথা বলতে মৌসুমি আর আমি জয়শ্রী দুজনেও এই কথাটা না বললে হচ্ছে না। দেখো মঞ্চ অভিনয়ের কথা তুমি বললে, আর যেখানে সাহেব এবং লর্ড অ্যান্ড লেডি চলে এসেছেন, তো এমনিতেই প্রযোজনার পুরনো রীতি অনুসারে যে মঞ্চ সাজানো সেটা তো হয়েছে। তো মঞ্চ অভিনয় নাট্যকলা এই বইতে লেখক পুলিন দাস তিনি জানিয়েছিলেন আর কি, যে কিভাবে ওই ক্রিয়েট করা হয়েছিল আর কি, একটা অ্যাটমসফিয়ার, ছাদের ওপর ডাম্বল গড়িয়ে মেঘের আওয়াজ,
5: ভাবো
4: ডাম্বল করে গড়াচ্ছে মেঘের আওয়াজ, জল ঢেলে বর্ষণ ভাবা যায় না, আয়নায় আলো ঢেলে বিদ্যুতের ঝলক, এইটা অবশ্য হয় কিন্তু ওনারা একটা সবচেয়ে এক্সপেরিমেন্টেশন, আয়নার সাথে হলো তুলোর বক বসিয়ে যে তুল বকের যে সিকোয়েন্স, এছাড়া খড় ভরা মরা হরিণ দিয়ে বন্য বরাহ, এমনি সব প্রবল প্রচেষ্টা করা হয়েছিল নাটকটা যাতে রিয়েলিস্টিক হয়, এবং অবশ্যই এগুলো বুঝতে পারছ মারাত্মক প্রয়াস, বিশেষ করে ছাদের ওপর ডাম্বল গড়িয়ে।
5: ভাবো আমরা এখন সত্যি কথা আমরা কথা প্রসঙ্গে

0: গানের কথা বললে বলি যে এখনকার সংগীত পরিচালকরা কিভাবে টুং টুং করে কাপ ডিশের মধ্যে চামচ দিয়ে আওয়াজ করেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু তখনও তাদের মধ্যে অত বছর আগেও কিরকম
1: মানে রিয়ালিস্টিক করতে হবে, ভাবো অরিজিনাল ভাবে,
0: এবং এই যে এত কিছু হচ্ছে আর সাহেব মিমরা বসে রয়েছেন, তারা কিন্তু এইসব দেখে টেকে একদম অবাক যে মেঘের আওয়াজ, ওইরকম তুমি যেভাবে বর্ণনাটা দিলে ওইরকম আলো পড়ছে, বৃষ্টির জল, এরকম এত কিছু সত্যি সত্যি হচ্ছে তারা মনে করছে, মানে অভিভূত। আর এমনিও দুদিন অভিনয় হয়েছিল, একদিন সাধারণ মানুষদের জন্য আর একদিন ওই সাহেব শুভ তাদের জন্য আর কি, তো দুদিনই মঞ্চ সফল বলা যেতেই পারে। তারা তো অবাক, এবং যে গানটা নিয়ে আমরা এত কথা বলছি অবশ্যই সেই গানটা আমরা শুনবো, এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা গান শুনবো, কারণ একটি গান এই একটু আগে আমরা শুনলাম যে অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে একটি স্তব গান রাঙাপদ পদ্মযুগে, সেটা ওইটুকুনি শুনে পোষায়নি, বাকিরা বলছে যে আরও একটু গান গাও আরও একটু, তখন আবার একটা তিনি শ্যামাসঙ্গীত গেয়েছিলেন, এরকম পরপর আমরা কিন্তু দুটো গান শুনে নেব বাল্মীকি প্রতিভা।
1: আর তার সঙ্গে আরেকটু এর সঙ্গে সংযোজন করতেই হবে, কারণ কি এখানে অনেক ঘটনা ঘটতো জানো তো, মানে আরো তো দু তিনটে অভিনয় হয়েছে, তো কোনো না কোনো সময় কোনো না কোনো ভাবে মজার কোনো ঘটনা ঘটতো, এবং এখানে ধরো অক্ষয় চৌধুরী ডাকাত সর্দার, অবনীন্দ্র দীনেন্দ্রনাথ ডাকাত দলের অংশ, ইন্দিরা দেবী লক্ষ্মী, প্রতিভা সরস্বতী, অভিজ্ঞা দেবী বালিকা, এছাড়া তো ছিলেনই আরো অনেকেই। তো অক্ষয় চৌধুরী মজার মানুষ, হ্যাঁ, প্রথম দস্যু সেজে, এই যে রিমঝিম বা এই যে সিকোয়েন্সগুলোর মধ্যে দস্যু সেজে ফুর্তির সঙ্গে অভিনয় করতেন, ইংরেজ দর্শক যারা ছিলেন তারা ভাষা বুঝতেন না কিন্তু ভঙ্গি দেখেই
0: বুঝে যেতেন
1: একদম। লেডি এলিয়ট নামে একজন বিদেশিনী বলেছিলেন, হি ইজ মাই ম্যান। এটা নিয়ে অক্ষয় কুম্পারে কিন্তু গর্বের, অক্ষয়বাবুর গর্বের শেষ ছিল না আর কি। তো যাই হোক, একবার তিনি মঞ্চে ঢুকতে গিয়ে কৃত্রিম লতা পাতা সেটাতে পাটকে পড়ে পড়ে গেছেন, কোনো মতে মঞ্চে ঢুকে পরিস্থিতি সামলাতে গান ধরলেন, আহ বেঁচেছি এখন, শর্মা ওদিকে আর নন, গোলমালে ফাঁকতালে সটকেছি কেমন, সাফ সটকেছি কেমন, হাততালি। তো এইরকম ঘটনা আরো আছে, ধরো আমরা ওই যে কালী কালী কথা তুমি বলছিলে, বলো তো বলো রে আজ, তো এই গানের সঙ্গে কাবুলির নাচ, মানে এগুলো খুব জমাটি ব্যাপার, টাট্টু ঘোড়া স্টেজে তুলে আনে, তাকে ঘাস খাওয়ানো। আরেকটা ব্যাপার এখানে হয়েছিল, ইন্দিরা দেবী লক্ষ্মী সেজেছিল, ঠিক আছে, মানে একটা সময় রবীন্দ্রনাথ তো বাল্মীকি তো মানে পপুলার হয়ে গেছেন, কিন্তু তারও ছোট ছোট দিব্যি দিব্যি ছোট ছোট ভুল ভুল বলবো না মজা। একবার রবীন্দ্রনাথ বাল্মীকি দিব্যি সোনার চশমা পরে মঞ্চে উঠে গেছেন, ভুল ধরা পড়তেই চশমা খুলে অভিনয় শুরু করলেন। ইন্দিরা দেবী নাকি লক্ষ্মী সেজে বুকে হাত দিয়ে এমনি করে বলতেন, আমার এ শুভক্ষণে হেরো গো চোখে, গাইতেন, অভিজ্ঞা দেবীর মনে হতো ইন্দিরা দেবীর পেট কামড়াচ্ছে। এই যে মজার মজার সব স্মৃতি যেটা ঘিরে রয়েছে আমরা ভাবতেই পারি না। আমরা দুটো গান তাই শুনবো, আর এই মজার আখ্যান বলে শেষ হবে না, আরো অনেক আছে, কিন্তু আমরা যাব পরবর্তী রবীন্দ্রনাথের
0: অন্য নাটকের কথায় আমরা যাব, তবে বিখ্যাত সেই মঞ্চ সফল বাল্মীকি প্রতিভার কথাই আমরা বললাম, এবং পরপর দুটো গান শুনে নিই।

0: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: আমরা এবার একটু এগোই, কারণ এর পরে অনেক আরও চরিত্র সৃজন রবীন্দ্রনাথ করেছেন। যেমন 1889 পরবর্তী সময় বলছেন রবীন্দ্রনাথ রাজা ও রানী, এই নাটকে কিন্তু তিনি বিক্রমদেব অর্থাৎ রাজার চরিত্রে অভিনয় করেছেন। এই নাটকে তার যে অংশগ্রহণ এবং নাটকের বিবরণ সেই হিসাবে অবনীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকেই পাওয়া যায়। তো তিনি বলছেন, দেবদত্ত সেজেছিলেন মেজো জ্যাঠামশাই, সুমিত্রা মেজো জ্যাঠাইমা, রাজা রবি কাকা, ত্রিবেদী অক্ষয় মজুমদার, কুমার প্রমথ চৌধুরী, ইলা প্রিয়ংবদা সেনাপতি, নিতুদা যেমনি লম্বা চওড়া ছিলেন, স্টেজে ঢুকলে মনে হতো যেন মাথায় ঠেকে যাবে।
2: তার মানে দেখো, একটা নাটক অভিনয় করতে গেলে, মঞ্চস্থ করতে গেলে আমরা কি করি, বাড়ি থেকে হয়তো একজনকে পাওয়া গেল, এই তোর বন্ধু আছে, এই অমুকের অমুক আছে, এই এরম করে হয়। কিন্তু একটা বাড়ি থেকে
1: সবাই অভিনেতা না,
2: প্রত্যেকে, তুমি দেখো মানে বাইরে আর খুঁজতে যেতে হবে না, প্রত্যেকে অভিনেতা অভিনেত্রী মানে, এবং একদম যে খারাপ তা না।
1: আর তুমি দেখো এই যে মেজো জ্যাঠামশাই দেবদত্ত এবং সুমিত্রা রানী মেজো জ্যাঠাইমা, রাজা রবি কাকা, তো এই যে মানে সেখানেই বোন ভাই ওই যে হচ্ছে না, সবাই তুতো ভাই বোন সব মিলে মিশে, মানে এটা একটা অ্যাডভেঞ্চারও বটে।
2: এবং এই এই রাজা ও রানী এই যে নাটকের কথা তুমি বললে, তারপরে যে নাটকটির কথা না বললেই নয়, মানে বাল্মীকি প্রতিভার পাশাপাশি এই নাটকটা একসঙ্গে উচ্চারিত হবে বিসর্জন।

0: একদম একদম
1: সেটা হয়েছিল 1890, ওটা 89, এবং তাতে রঘুপতির চরিত্র অভিনয় করেছিলেন তিনি। এবং তার সেই অভিনয়ের বর্ণনা আমরা এগুলো জানতে পারছি কি করে? আমরা তো আর দেখিনি, কিন্তু যা বর্ণনা আমরা দেখছি বা পড়ছি
0: বা লেখা রয়েছে
1: তাতেই যেন আমাদের চোখের সামনে উঠে আসছে সেই ঘটনাগুলো। বলছেন অবনীন্দ্রনাথ ঠাকুর, বলছেন যে বড় মাটির মূর্তি দুহাতে ওপরে তুলে মঞ্চের এক পাশ থেকে অন্য পাশে যাওয়া, এরকম একটা দৃশ্য। এবং এই কালী মূর্তি তোলার বিষয়টা নাটকে কিন্তু যখন অনুশীলন হয়েছে তখন কিন্তু সেটা ছিল না, তা সত্ত্বেও মানে ইম্প্রোভাইজেশন আমরা যেটা বলি, হঠাৎ করে
0: মনে হলো
1: এটা যদি করা যায়, সেটা নিজেই বলে কি জানি ভাবলু মূর্তিটাকে তুলে একবার উইংসের ভিতর ছুঁড়ে ফেলে দেবো, এরকম একটা ভেবে ছুঁড়ে তুলে তো নিলুম, ছুঁড়তে গিয়ে দেখি ওপাশে বিবিনা কে যেন হারমোনিয়াম বাজাচ্ছে। এই মাটির মূর্তি চাপা পড়লে তবে আর রক্ষে নেই, হঠাৎ সামলে তো নিলুম কিন্তু কোমর ধরে গেল। মানে ভাবো এই যে
0: মজার কথাগুলো, না কত এক্সপেরিমেন্ট ভাবো, আবার তুলে নিয়ে ফেলবার আগেও ভাবছেন
1: সেই। এবার তুমি ধরে একটা জিনিস ছুঁড়ে ফেলবে, তুমি ধরো সেরকম সেই যে গতিটা আর কি শরীরে, তারপর তুমি আবার সেটাকে চেক করলে, আবার তাকে এদিকে ওইটুকু সময়ের মধ্যে উল্টো দিকে যেয়ে আসছে, তার মাথায় পড়লে সর্বনাশ।
0: এখানের এই বিসর্জনের কথা তুমি বলছিলে, অভিনয় মুগ্ধ করেছিল ত্রিপুরার রাজাকে, বীরচন্দ্র মাণিক্য এবং কবি যতীন্দ্রমোহন বাগচিকে। এটার সঙ্গে কিন্তু আরও একটা পরের বয়সে, তার প্রায় অনেকটা মানে বয়স মধ্য বয়সও পেরিয়ে গেছে, 62 তখন সেই সময়, হ্যাঁ এম্পায়ার থিয়েটারে মঞ্চস্থ বিসর্জন হয়েছিল একবার, বিসর্জনকে আবার নতুন করে রিভাইভ বলা যায়। তো সেখানে কিন্তু নাটকে 1923 সালে একবার, তখন নাটকে রাজা সেজেছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর, রঘুপতির ভূমিকায় দীনেন্দ্রনাথ, আর জয়সিংহের ভূমিকায় কবি নিজে মানে হিরো আর কি। তো তার অভিনয় প্রসঙ্গে তখন এসছে নহীন্দ্র চৌধুরী দেখতে, মানে তিনি তো নট সম্রাট, তাই তো তিনি এসে বলছেন এত বয়সে রবি ঠাকুর মঞ্চে এমন সহজ নমনীয় ভঙ্গিতে চলাফেরা করতে লাগলেন যে কেউ ভাবতেই পারেনি যে তার এতখানি বয়স হয়েছে।
1: তাহলে ভাবো মানে 20 বছরে বাল্মীকি প্রতিভাতে যেরকম হয়তো শুনে মনে হচ্ছে, এবার 62তেও সেরকম
0: একটা রেখেছেন, মানে সেটা ঠিক জায়গাটা রাখা আর কি, মানে ওইটা যদি না হয় তো সবাই বলবে এই বাবা দেখতে, ওনার মনের জোর
1: অবশ্যই।
0: আর সব থেকে বড় যে যখন তিনি অভিনয় করছেন তিনি ওই চরিত্র
1: একদম,
0: তো এইভাবে কিন্তু এগিয়ে যাওয়া। আমরা কিন্তু আরও অনেকগুলো নাটকের কথা বলবো যেখানে তিনি অভিনেতা, ইনফ্যাক্ট বিসর্জন নিয়ে অনেক গল্প আছে, এই শেখানো 62 বছরের যে হয়ে যাওয়া 30 কিভাবে তিনি করেছেন এই নিয়ে অনেক গল্প আছে, কিন্তু আমরা আপাতত একটা টোটাল যতগুলো অভিনয় করেছেন তার একটা ভাবনা
1: দেওয়ার চেষ্টা করব।
0: এক্স্যাক্টলি সেই জন্য।

0: খবর তো আমরা সবই পাচ্ছি, মানে পড়াশোনা করে করেই খবরটা পাচ্ছি, না হলে পেতাম না। কিন্তু প্রাণের মাঝে সুধা এবং তার সাথে সাথে তার এই যে অভিনয় সত্তা, প্রায়শ্চিত্ত নাটকের কথা বলি, 1909 সালে শান্তিনিকেতনে সেটা অভিনীত হয়েছিল, এবং তার পরের বছর আরও দুবার, মানে কোনো নাটক একবার না, দেখো দুবার তিনবার চারবার এরকম, মানে এতটাই সফল হতো অভিনয়। এই তিনবারের মধ্যে দুবার রবীন্দ্রনাথ নাটকে ধনঞ্জয় বৈরাগীর ভূমিকা অভিনয় করেছিলেন, এবং এই চরিত্রে যখন অভিনয় করেন তিনি, তখন নাচ এবং গান দুটোই তিনি করেছিলেন। এবং এই বলছেন যে অপূর্ব মেলবন্ধন ঘটনা হয়েছিল যাতে বাউল এই চরিত্রটা ভালোভাবে লোকের কাছে
1: পৌঁছে যেতে পারে,
0: পরিস্ফুট হয় বা প্রতিভাত হয়।
1: একটু ছবিও আছে না বাউলের রূপে আর কি। তো এই যে দেখো নাচ তো তখন অলরেডি ভাবনা ওনার নৃত্য ভাবনা চলে এসছে, মানে উনি কিন্তু নৃত্য শৈলী একটা তার যে শান্তিনিকেতনে আসবে এই ভাবনাগুলো কিন্তু ছিল। এবং সেখানে রবীন্দ্রনাথ নিজে একজন অভিনেতা শুধু নয়, তিনি কিন্তু নাচও তার মধ্যে সংযোজন করেছেন, যার ফলে পরবর্তী সময় আমরা দেখি যে এত সহজে রবীন্দ্র নৃত্যনাট্যের যে ভাবটা সেটা একটা আলাদা জায়গা তৈরি করে নিল। তারপরে ধরো আরেকটু এগিয়ে যাই, দেখো তুমি তো বোধ হয় 1909 সালের কথা বললে, তো দেখো 10 সাল, প্রত্যেক বছর কিন্তু হয়ে যাচ্ছে এবং তিনি অভিনেতা সেখানে
0: অবশ্যই।
1: শান্তিনিকেতনেই রাজা, এখানে তিনি অভিনয় করলেন ঠাকুরদার ভূমিকায়, এবং আমরা জানি যে ঠাকুরদা একই সঙ্গে নাচ আর গানের ডালি নিয়ে ঘুরে বেড়ান, তো এখানেও কিন্তু সেই বিষয়টা তাকে করতে হলো, অর্থাৎ নাচ জুড়ে গেল, দেখো ভেরি ইম্পর্টেন্ট। এরপরে রাজা নাটকের স্মৃতিচারণে সীতাদেবী, সীতাদেবী আমরা জানি যে তার সম্পর্কে অনেক কথা লিখেছেন
0: স্মৃতিচারণে,
1: তিনি বলছেন রাজা অভিনয় দেখি একেবারে বিস্মিত মুগ্ধ হইয়া গেলাম, রবীন্দ্রনাথ ঠাকুরদা সাজিয়াছিলেন, আড়াল হইতে রাজার ভূমিকায় তিনি অভিনয় করিয়াছিলেন। একটা জিনিস আমার সর্বদা মনে হইত, যখন তাহার অভিনয় দেখিতাম তিনি যে ভূমিকায় অবতীর্ণ হন তিনি যে রবীন্দ্রনাথ, ইহা কিছুতেই ভুলিতে পারিতাম না। এটা ওর যে দেখছে তার মনে হচ্ছে, কিন্তু রবীন্দ্রনাথের চেষ্টা তো সবসময় নতুনভাবে তৈরি করা,
0: তোমায় নতুন করে পাবো বলে হারাই বার এবার। এবং এই যে আমরা নাটকের কথা বলছি, দেখো 1909 অভিনীত হলো, তারপর 1910 সেই নাটক আবার দুবার হলো, অলরেডি আবার 1910 আরও একটা নতুন প্রোডাকশন, এখন তো এই শব্দগুলোই আমরা বলে থাকি, নতুন নাটক নামছে শব্দটা অনেক সময় বলেন কেউ কেউ, নতুন প্রোডাকশন, নতুন নাটক, তার মানে কি আগের বছরের নাটক এবছরেও আবারও দুবার তিনবার অভিনয় হচ্ছে, আবার এবছরের নতুন নাটক। দেখো স্মৃতিশক্তিও কত ভালো ছিল, সব কিন্তু মনে রাখতেন, তার সঙ্গে আবার এই যে নাচ যুক্ত হলো।
1: এবং এখানে দেখো যে ওই কথাটা সীতাদেবী বলছেন যে আমাদের দেখে মনে হতো রবীন্দ্রনাথ, হ্যাঁ আত্মগোপন করা তার পক্ষে অসম্ভব ছিল, এটা কিন্তু যিনি যে দর্শক দেখছে, যেহেতু সীতাদেবী এরা খুব ক্লোজ, কিন্তু ধরো যখন অন্য বাইরের অতিথি দেখতে এসছেন তিনি তো দেখছেন একজন সর্বাঙ্গীন ফকির, একজন মানুষ মানে ঠাকুরদা, এইটা একটা অন্য জায়গা। রবীন্দ্রনাথ প্রথম সারির অভিনেতা এবং সেটা বারবার অনেক বড় অহিন্দ্র চৌধুরী থেকে শুরু করে সবাই বলেছেন।
0: এবং কে দেখছেন না বলো তো তার অভিনয়, মানে সাধারণ মানুষ যেমন খাজাঞ্চি দেখছে, তার ভাই দেখছে, আবার সাহেব শুভ দেখছে, সবাই দেখছে, উপলব্ধি
1: এবং অভিনেতা দেখছেন,
0: অভিনেতা দেখছেন,
1: পরিচালক দেখছেন, এরকমই

লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যিক। আমরা আরও একটি গান শুনবো, এবং গান শুনবো বা শোনাবো যাই বলি না কেন, সেটার পরে আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, তারপর আবার আমরা গান দরিয়ে চলে আসবো জয়শ্রী মৌসুমী।

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
3: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
4: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: দেখো, আমরা এই রবীন্দ্রনাথের অভিনয় সম্পর্কে যত বলবো, যত এগোবো আর কি, তখন কিন্তু ওই ভ্যারাইটি যে লেখা তার কাছ থেকে আমরা পাচ্ছি, তো সেই রকমই একটি নাটকের কথা এসে পড়ে 1916-তে, ফাল্গুনি। এই ফাল্গুনি নাটকেও তিনি অভিনয় করছেন এবং সেটি বাউলের চরিত্র। তার অভিনয় মুগ্ধ হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরুর এই যে বাউল মূর্তি, তিনি কিন্তু সেই সময় একে ফেলেছিলেন, আগেও তিনি সেজেছেন ফকির। তো 55 বছর বয়স তখন রবীন্দ্রনাথ নাচ গান অভিনয়ের একেবারে বলা যায় এই তিনটি ধারাকে এমনভাবে দর্শকের সামনে আনলেন যে ব্যাপক যে প্রভাব, যিনি দর্শক তিনি বুঝতেই পারছেন না যে এই মানুষটির বয়স কত, 55 নাকি 35। একই বছরে মানে 1916-র কথা বললাম, ফাল্গুনি, 1917-তে এবার এলো ডাকঘর। ডাকঘরের কথা তো আর কিছুই বলার নেই, ডাকঘর এখনও, ফাল্গুনি এখনও, এসবের অভিনয় চলেই যায়। একই বছরে লিখিত এই নাটকের প্রথম মঞ্চায়ন শান্তিনিকেতনে, পরে কলকাতাতে ডাকঘর মঞ্চস্থ হয় নাটকটি। নাটকে তিনি ঠাকুরদার ভূমিকায় অভিনয় করেন, একই নাটকে প্রহরীর ভূমিকায় অভিনয় করেন। তো এভাবেই এগিয়ে চলা আর কি, 1916-17 চলছে।
1: তুমি মাঝখানে আর একটা কথা বলতে
0: হবে, হ্যাঁ
1: না কেন বলছি, আমরা 1916-17 চলে গেছি, কিন্তু তার আগে 1911-এ শারদোৎসব নাটকে কিন্তু সন্ন্যাসীর ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। তারপরে 1914-তে তার জন্মদিনের দিন শান্তিনিকেতনে মঞ্চস্থ হয় নাটক অচলায়তন, এবং এই নাটকে গুরুর ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। দেখো কত চরিত্রের বিন্যাস,
0: একদম। তার মানে 11-তে শারদ উৎসব হলো, তাই তো? 1914-তে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে অচলায়তন,
1: এবং তারপরে 3 বছর পর পর আর কি, তার 3 বছর পর কবির জন্মদিনে আবার অচলায়তন মঞ্চস্থ হয়, এখানে তিনি অদিনাপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। আর এই যে জন্মদিনের নাটক মঞ্চস্থ হওয়া, অভিনয় করা, তখন কিন্তু তিনি যে দর্শকের আসনে না, সেটা বসে থাকতেন না, অভিনয়ের মধ্যে দিয়েই যে আমি বসে থাকবো, তখন তো কেক কাটার ব্যাপার না, আর সবাই গান বাজনা হবে তা না, তিনি কিন্তু অভিনয়ের মধ্য দিয়েই জন্মদিনের আনন্দ
0: সবার সঙ্গে। এবং তারপরে ফাল্গুনির কথা বললাম, ডাকঘরের কথা বললাম, বলার তো অনেক কিছুই আছে।

জয় বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী

0: ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আমরা কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে গেছি, তাই না? আর এখানেও তাই। ধরো আমরা শেষ করেছিলাম 1917 ডাকঘর দিয়ে, কথা এবার রবীন্দ্রনাথের অভিনয় কথায়, তাই না? এরপরে 1926 নটীর পূজা, জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে মঞ্চস্থ হলো। এতে তিনি উপালি চরিত্রে অভিনয় করেন এবং চিরকালই যা হয়েছে সেই গোড়া থেকে আমরা বলতে বলতে আসছি, দর্শকদের যে চিত্রাগ্রহ বলা যায়, হৃদয় আগ্রহ নিয়ে মানে অপেক্ষা করতো যে কখন আসবেন কবি একটা নতুন কিছু নিয়ে।
3: 1935 সাল, মানে আমরা কিন্তু অনেকটা, মানে আগে যেমন দেখছিলাম যে পরপর পরপর প্রত্যেক বছর বয়স বাড়ছে, সেটা বোঝা যাচ্ছে। মানে ধরো 17 সালের পর আমরা চলে গেলাম 26 এবং তারপর 35, শেষবারের মতন মঞ্চে দাঁড়ান অভিনেতা রবীন্দ্রনাথ। এবং কলকাতা নিউ এম্পায়ার মঞ্চে 12 ও 13 ডিসেম্বর অরূপ রতন মঞ্চস্থ হয়েছিলাম, তাও কিন্তু পরপর 2 বছর, তখন ওনার বয়স প্রায় 75,
2: দুদিন পরপর
3: সেই ধকলটাও নিয়েছিলেন। এবং অভিনেতা রবীন্দ্রনাথের সঙ্গে এমনি করেই, মানে এটা বলা যেতে পারে যে বাংলা নাটকের সঙ্গে দর্শকদের যে যোগাযোগ সেটা কিন্তু স্থাপন হয়েছিল
2: একদম। দেখো গল্প করতে করতে আমার মনে হচ্ছিল যে মানুষটা যখন অভিনয় করতে ওঠেন তখন তো তার বয়স ম্যাটার করে না, তিনি চরিত্র হয়ে যান। এবং এমন একটা সময় যখন তিনি নাচকেও ঢোকালেন 1900 সালের পরবর্তী, আমরা দেখছি 1908-09 সময়, তখন কিন্তু তার তো সেই 20 বছরের যৌবনটা নয়, কিন্তু তাতে কিছু এসে যায় না,
3: তার কাছে এসে যায়নি, তার কাছে এসে যায়নি বলে তিনি অভিনয়ের সঙ্গে সঙ্গে গান নাচ
2: একসঙ্গে করতে শুরু,
3: এবং ওই কলসি তুলে মারার কথাও ভেবেছিলেন,
2: সেও তো মজার ঘটনা। হ্যাঁ, যেমন ধরো এই যে নাচ করে গান করা বা অভিনয় যথেষ্ট কিন্তু পরিশ্রমের।
3: হ্যাঁ অবশ্যই,
2: মানে এমনি কথা বললাম ঠিক আছে, তার সঙ্গে নাচ করতে করতে কথা বলা এবং সেটাকে দেখা বা গানের সঙ্গে সিং তো তখন নয়, একদম গাইছেন, তো এই যে জায়গাগুলোর মধ্যে তার যে ফ্লেক্সিবিলিটি, আমরা যদি আজকে অভিনেতা রবীন্দ্রনাথকে দেখি, পরে আমরা দেখেছি নটীর পূজা ছবি হয়েছে যিনি অভিনয় করেছেন, সে তার মাঝখানে একটা সময়, তো অভিনেতা রবীন্দ্রনাথ মানে
3: সেখানেও সফল,
2: একদম পারফেক্ট, মানে ওই ডেডিকেশন। তো আমরা আজকে মজা করে অনেক গল্প করলাম, বিশেষ করে বাল্মীকি প্রতিভার কথা, কিন্তু আরও অনেক গল্প আছে এই সব কিছুকে ঘিরে,
3: সমস্ত অন্যান্য নাটক নিয়ে, যতবার মঞ্চস্থ হয়েছে, যারা যারা দেখেছেন বিখ্যাত মানুষ তারা তাদের স্মৃতিচারণে লিখেছেন দর্শক আসনে থেকে যে কি কি ঘটেছে সেই দিনে, এরকম প্রত্যেকটা নাটক নিয়েই তো রয়েছে,
2: কিন্তু হাস্যরসে পরিপূর্ণ আর কি,
3: সব তো বলা যাবে না, 12:53, এই 54 মিনিট হয়ে গেল।
2: আচ্ছা আমরা শেষ গান তো শুনবো সাহিব চট্টোপাধ্যায়ের কণ্ঠে, কিন্তু আজকে যাদের কণ্ঠে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনেছি শুরু থেকে, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, সাগর সেন, প্রমিতা মল্লিক, অশোক তরু বন্দ্যোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস, অঙ্গনা দত্ত, শ্রীকান্ত আচার্য, ইন্দ্রনীল সেন, শ্রাবণী সেন, মনোময় ভট্টাচার্য, শুভমিতা এবং সাহিব চট্টোপাধ্যায়ের কণ্ঠে।
3: আমরা এই গানটি আপনাদের শোনাতে শোনাতে আপাতত আমরা বিদায় নেব গান্দরিয়া থেকে মৌসুমী এবং
2: জয়শ্রী মুখোপাধ্যায়,
3: আবার দুপুর 2:02 নাটক নিয়ে আমরা কিন্তু আসবো।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসকে সামুদ্রিক ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, দক্ষিণী বিশ্বে সামুদ্রিক নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ভারতের ভীষণ মহাসাগরের প্রধান অংশীদারও সেশেলস। শ্রী মোদী আজ সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে 3 দিনের সফর শুরু করেছেন। রওনা দেওয়ার আগে এক বিবৃতিতে তিনি আরও বলেন, দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্ণ হয়েছে। জাতীয় গ্রামীণ উন্নয়ন সম্মেলন 2026 আগামীকাল নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। সম্মেলনের পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। এই ধরনের সম্মেলন দেশেই প্রথম হতে চলেছে। দুদিনব্যাপী এই সম্মেলনে দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রাম উন্নয়ন মন্ত্রী, বরিষ্ঠ সরকারি আধিকারিক ও বিশেষজ্ঞরা যোগ দেবেন। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও ভারতের উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালন করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন। হোয়াইট হাউসে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ট্রাম্প প্রশাসন ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার হিসেবে দেখে। তার মতে, প্রধানমন্ত্রী মোদী এমন এক দেশকে নেতৃত্ব দিচ্ছেন যা শক্তিশালী অর্থনৈতিক সাফল্য অর্জন করেছে এবং ক্রমশ প্রভাবশালী আন্তর্জাতিক শক্তিতে পরিণত হচ্ছে। প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের 6 বছর পূর্তি উপলক্ষে বহরমপুর পুরসভা পথ বিক্রেতাদের জন্য এক পক্ষকালব্যাপী বিশেষ ঋণদান ও লোককল্যাণ মেলার সূচনা করেছে। প্রান্তিক এলাকার স্ট্রিট ভেন্ডার, ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের 15,000 থেকে 50,000 টাকার মেয়াদি ঋণ এবং কেন্দ্রের 8টি প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ শিবির করা হচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, ভবিষ্যতে কোনো আগ্রাসন হলে তার জবাব আগ্রাসন দিয়ে নেওয়া হবে। ইরানের সামরিক পরিকাঠামোয় হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসকে সামুদ্রিক ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, দক্ষিণী বিশ্বে সামুদ্রিক নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ভারতের ভিশন মহাসাগরের প্রধান অংশীদার ও সেশেলস। শ্রী মোদী আজ সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে তিন দিনের সফর শুরু করেছেন। রওনা দেওয়ার আগে এক বিবৃতিতে তিনি আরও বলেন, দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্ণ হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এ মাসের 29 তারিখে নয়াদিল্লিতে স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যে একাধিক ডিজিটাল উদ্যোগের উদ্বোধন করবেন। জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং ইএইচআর স্ট্যান্ডার্ডসের জাতীয় রিসার্চ সেন্টারের তত্ত্বাবধানে তৈরি এই উদ্যোগগুলির লক্ষ্য হল সহজলভ্য স্বাস্থ্যসেবা, আন্তঃসংযোগ জোরদার করা এবং দেশের স্বাস্থ্যখাতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার।

0: দ্রুত তৈরি করা। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 17। তারাতলায় গুদাম বিপর্যয়ের পর আজও জোর কদমে উদ্ধার কাজ চলছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হওয়ার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিংয়ের কাজ শুরু হবে। শনি, রবি এবং ছুটির দিন জরুরি কাজের জন্য এবার থেকে সরকারি কর্মীদের পালা করে দপ্তরে আসতে হবে। গত বৃহস্পতিবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তর। এতে বলা হয়েছে, মূলত উচ্চপদস্থ আধিকারিকদের কাজে সহযোগিতা করার জন্য এই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বা MSME দিবস পালিত হচ্ছে। অর্থনৈতিক বিকাশ, উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টিতে MSMEগুলির অবদানকে স্বীকৃতি জানাতে প্রতি বছর 27 জুন এই দিনটি পালন করা হয়। বিশ্বজুড়ে অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী উন্নয়নে MSMEগুলির ভূমিকা তুলে ধরা হয় এই দিনটিতে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে, নাটকের দুপুর, নাটকের দুপুর।

আজকের নাটক বন্যি পতঙ্গ, কাহিনী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ সৌমিত্র বসু, প্রযোজনা আশিস গিরি। নাটক বন্যি পতঙ্গ।

0: আপনাদের একটা খারাপ খবর দেবার আছে। দীপনারায়ণ সিং মারা গেছেন।
1: কি কি বলছেন পণ্ডিতজি? দীপনারায়ণ সিং
2: কি করে,
1: কি হলো হঠাৎ?
0: এই মাত্র রতিকান্ত ফোন করেছিল, সকালবেলা ডক্টর পালিত এসেছিলেন দীপনারায়ণজিকে ইঞ্জেকশন দিতে। ইঞ্জেকশন দেবার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে। আমি যাচ্ছি, আপনারা যাবেন?
1: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই অজিত।
2: হ্যাঁ চলো চলো। কি হল হঠাৎ? কাল রাত্রিরে তো আমি আর ব্যোমকেশ একটা কাজে এসেছিলাম পাটনায়। কাজ চুকে গেল কিন্তু পাণ্ডিজি ছাড়লেন না। পাণ্ডিজি এখানকার পুলিশের বড় কর্তা, ভারী অমায়িক মানুষ। এর আগে অন্য একটা মামলার সূত্রে ব্যোমকেশের সঙ্গে তার খুব ভাব হয়ে গেছে। সন্ধেটা আমরা তাঁর বাড়িতেই কাটালাম। সেখানেই প্রথম শুনলাম দীপনারায়ণ সিং এর নাম।
1: শেষ
0: ব্যোমকেশ বাবু, এতক্ষণে শেষ বাতিটার দিকে তাকিয়ে এমন কি দেখছিলেন বলুন তো?
1: বন্ধি পতঙ্গ, আলোটার চারপাশে একটা পোকা কিরকম বোঁ বোঁ করে ঘুরছিল, দেখেননি?
0: হ্যাঁ সে তো ঘোরেই, সেটা অমন করে দেখবার কি আছে বলুন?
1: ঘুরছিল ঠিকই, কিন্তু আগুনে পড়া মাত্রই। আচ্ছা পাণ্ডেজি, আপনি তো বাংলা পড়তে পারেন?
0: থোড়া থোড়া, মতলব অল্প অল্প।
1: না না না না না, অল্পে অল্পে হবে না। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র পড়তে গেলে বাংলাটা ভালো করে জানতে হবে।
2: আরে বুঝতে পেরেছি, কমলাকান্তের দপ্তর, মনুষ্য মাত্রেই পতঙ্গ, সকলেরই এক একটি বন্যি আছে, সকলেই সেই বন্যিতে পুড়িয়া মরিতে চাহে, সকলেই মনে করে সেই বন্যিতে পুড়িয়া মরিতে তাহার অধিকার আছে। জ্ঞান বন্যি, ধন বন্যি, মান বন্যি, রূপ বন্যি, ধর্ম বন্যি, ইন্দ্রিয় বন্যি, সংসার বন্যিময়।
1: ব্রেভো ব্রেভো ব্রেভো অজিত, একেবারে মুখস্থ করে রেখে দিয়েছো যে।
2: এমএ পড়ার সময় করেছিলাম, আজও দেখছি দিব্যি মনে আছে।
1: সংসার বন্যিময়, যে কোনো সত্যান্বেষীর কাছে এই লাইনটা হলো বেদ বাক্য। খুন জখম রাহাজানি যা কিছুই বলো না কেন, সব গল্পই আসলে ওই কোনো একটা বন্ধির চারপাশে একটা বা কয়েকটা পতঙ্গের ছুটে যাওয়া। পাণ্ডেজি, বন্ধুটিকে যদি একবার চেনা

0: যায়।
1: আরে কিন্তু এর মধ্যে ইলেকট্রিকের আলো তো এসে গেছে, বন্যি পতঙ্গ পালিয়ে গেছে। আপনাদের আর একটু মোটরে ঘুগনি দিতে বলি?
2: না না না পান্ডিজি প্লিজ না, এরপরে পেট ফেটে যাবে।
1: বাস কালকে কিন্তু এত অল্পে ছাড়বো না অজিত বাবু, নিজের হাতে রান্না করব, না খেলে কিন্তু খুব ইনসাল্টেড ফিল করব।
2: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালকের কথা কাল ভাবা যাবে, এখন বরং পাটনায় আপনার অভিজ্ঞতার কথা বলুন, এখানকার চোর ডাকাত খুনিদের ধরন ধারণ।
0: না না না না না, একদম বলবেন না, বলবেন না পান্ডেজি, অজিত আপনার মুখ থেকে নিজের লেখার রসদ সংগ্রহ করতে চাই।
1: আরে তাতে লাভ কি, অজিত বাবু তোমার ব্যোমকেশ বাবু ছাড়া কাউকে নিয়ে গল্প লিখবেন না, কাহানি বললে সে ক্যা ফায়দা। তবে হ্যাঁ, পুলিশের কাজটা দিনকে দিন বড় শক্ত হয়ে উঠেছে ব্যোমকেশ বাবু, এই ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে কত রকম নেশার জিনিস, কত রকম বীজ যে দেশে ঢুকে পড়েছে তার ঠিক ঠিকানা নেই। এই তো সেদিন পাটনার একটা সাধারণ ছিচকে চোরের কাছ থেকে এক সিসি ওষুধ বেরোলো, কিউরারি।
2: কিউরারি?
0: জন্মস্থান দক্ষিণ আমেরিকা, রক্তের সঙ্গে এক বিন্দু মিশলেই তৎক্ষণাৎ মৃত্যু।
1: আরে বাবা, আপনি জানেন দেখছি, যে সিসিটা পাওয়া গেছে সেটা দিয়ে সমস্ত পাটনা শহরটাকে শেষ করে দেওয়া যায়।
2: সে কি,
1: এবার ভাবুন এইরকম কত সিসি আমদানি হয়েছে।
0: আচ্ছা পান্ডিত, আমার একটা ছোট্ট কৌতূহল মেটান তো, আপনারা এই যে সব বিষ কি মাদক উদ্ধার করেন, তারপর এগুলো কোথায় যায়?
1: কোথায় যাবে, কিছুদিন আমাদের কাছে থাকে, তারপর হেড অফিসে পাঠিয়ে দেওয়া হয়, তারা যা ব্যবস্থা করার করেন। কিন্তু সে আর কতটুকু, বেশিরভাগই তো চোরা বাজারে ছড়িয়ে আছে, যে সুলুক সন্ধান জানে সে দরকার মতো কিনে ব্যবহার করে। যাকে আরেকরকম চা হয়ে যাক।
2: চা হতে পারে।
3: সব ইন্সপেক্টর চৌধুরী এসেছেন।
1: রতিকান্ত, নিয়ে এসো নিয়ে এসো, আর হ্যাঁ চার পেয়ালা চায়ের ব্যবস্থা করো। ভালো ছেলে, ভালো ছেলে রতিকান্ত, আলাপ করে আপনাদের খুব ভালো লাগবে, খুব বড় ঘরের ছেলে, ওর পূর্বপুরুষ প্রতাপগড়ে মস্ত তালুকদার ছিল, প্রায় রাজা রাজনার সামিল, এখন অবস্থা একেবারে পড়ে গেছে বলে চাকরি নিতে হয়েছে, এতদিন মফসলে ছিল, রিসেন্টলি জোর চার করে পাটনায় ট্রান্সফার নিয়ে এসেছে।
4: স্যার
1: কি খবর রতিকান্ত? হ্যাঁ
4: একটা নিমন্ত্রণের চিঠি আছে স্যার।
1: কি? আরে তোমার বিয়ে নাকি?
4: আমাকে কে বিয়ে করবে স্যার, দীপনারায়ণ সিং আপনাদের নিমন্ত্রণ করেছেন।
1: ওরে বাবা, তাহলে তো গুরুতর ব্যাপার, তা উপলক্ষটা কি?
4: কিছু নয়, অনেকদিন রোগভোগ করে সেরে উঠেছেন, তাই বন্ধু বান্ধবদের খাওয়াচ্ছেন, শহরের গণ্যমান্য সকলকেই নিমন্ত্রণ করেছেন স্যার।
1: তা দীপনারায়ণ বাবুর নিমন্ত্রণ চিঠি তুমি দিতে এলে?
4: কি করি স্যার, জানেনই তো, ওদের সঙ্গে আমাদের দূর সম্পর্কের একটা আত্মীয়তা আছে, বড় মানুষ কুটুম্ব, কোনদিন হয়তো মিনিস্টারই হয়ে যাবে, একটু হাতে না রাখলে বোঝেনি তো স্যার।
1: কিন্তু কাল রাত্রিরে তো আমি দীপনারায়ণজির বাড়িতে যেতে পারবো না রতিকান্ত। ভালো কথা, আলাপ করিয়ে দিই, ইনি ব্যোমকেশ বক্সি, বিখ্যাত গোয়েন্দা, সরি সরি সত্যানেসি, আর তার বন্ধু অজিত বাবু।
5: নমস্কার। ও আপনি ব্যোমকেশ বাবু? নমস্কার নমস্কার, কি সৌভাগ্য আমার।
1: আমার অনেক দিনের বন্ধু, কাল সন্ধ্যেবেলা আমার বাড়িতে ওদের নেমন্তন্ন, আমি নিজের হাতে কাশ্মীরি কোরমা রান্না করে ওদের খাওয়াবো বলে ঠিক করে।
0: ঠিক আছে ঠিক আছে পান্ডেজি, সেই বরং আরেকদিন করা যাবে, আমরাও তো পাটনা থেকে পালিয়ে যাচ্ছি না, আপনি বরং।
1: ইয়ে মরত কা বাদ ব্যোমকেশ জি, আমি দীপনারায়ণ সিংজির বাড়ি দাওয়াত খাবো, আর আপনারা এমনি রান্না খাবেন তা কি করে হয় বলুন তো।
5: স্যার আপনার হাতের কাশ্মীরি কোরমা খবরটা আগে জানলে আমিও আপনার বাড়িতে এসে আড্ডা কাটতাম স্যার, কিন্তু এখন তো আর তা সম্ভব নয়, আমি তাহলে এখন যাই স্যার, আরো কয়েক জায়গায় আমাকে যেতে হবে।
1: আরে জানতে বললাম, সেটা অন্তত খেয়ে যাও।
5: স্যার আজকে আমার একদম সময় নেই, আর তাছাড়া আপনি কেন কাল দীপনারায়ণজির বাড়ি যেতে পারবেন না সেই কথাটাও তোমাকে চটপট জানাতে হবে, জানলে উনি সেই মতন ব্যবস্থাও করবেন।
1: নটি বয়, ঠিক আছে ঠিক আছে, এসো তাহলে।
2: বাহ, দেখতে যেন সত্যি রাজপুত্তুর।
0: শুধু রাজপুত্তুর নয় অজিত, একেবারে সাহেব রাজপুত্তুর, চোখ দুটো দেখলে না গাঢ় নীল, পুরো লেডি কিলারের চেহারা।
1: শুধু শুধু শুধু কি ব্যোমকেশ বাবু,
0: ওর কথা না তাকানো না মুখের ভাব, কি যেন একটা,
1: কি যেন একটা,
0: কোথায় কি একটা হলো যেন, ঠিক সুরে বাজলো না।

0: অ্যাসিস্ট্যান্ট বিদূষক, আর উনি হলেন লীলাধরের বাবা গঙ্গাধর বংশী, গভীর জলের মাছ।
1: রতিকান্ত বাবুকে তো দেখছি না।
0: হ্যাঁ, হয়তো থানায় কোনো কারণে আটকে পড়েছে।
2: আচ্ছা আচ্ছা, ওই ভদ্রলোকটিকে, ওই যে দারুণ অ্যাথলেটের মতো চেহারা,
0: নর্মদা শঙ্কর,
1: ব্যক্তিটিকে আপনার খুব পছন্দ নয় বলে মনে হচ্ছে পাণ্ডিত।
0: বড় মানুষের অকাল কুষ্মাণ্ড ছেলে, বিহারে জমিদারি আছে, একবার শিকার করতে গিয়ে একটা দেহাতি মেয়েকে নিয়ে লোপাট হয়েছিল। ব্যাপারটা খুব ঘোরালো হয়ে উঠেছিল, তারপর মেয়ের বাপকে টাকা খাইয়ে মোকদ্দমা ফাঁসিয়ে দিল।
2: বাহ, দেখতে তো মনে হয়
1: একেবারে সিনেমার নায়ক, তাই না? মুখটা ভালো করে লক্ষ্য করা উচিত। নর্মদা শঙ্কর কি ধরনের জীবনযাপন করেন বুঝতে আর দেরি হবে না। পাণ্ডেজি, এ তো দেখছি একেবারে গুণীজনের হাট।
0: দীপনারায়ণ বাবু আমাদের দেখতে পেয়েছেন।
3: আরে আসেন আসেন মিস্টার পাণ্ডে।
0: নমস্তে নমস্তে,
3: আই এম সো সরি, আমি বঙ্কেশ বাবু, অজিত বাবু দুজনেরই নাম জানি, হিন্দিতে কাহিনিয়া ভি পড়েছে, লেকিন
1: আমি আমি বঙ্কেশ, ইনি আমার বন্ধু অজিত।
3: আরে রতিকান্তের মুখে শুনে আমি তখনই পাণ্ডেজিকে ফোন করলাম। আপনাদের মতো মানুষ এই পাটনা শহরে আছেন, আর আমার গরিব খানায় একদিন পায়ের ধুলো দেবেন না, এ তো হতে পারে না। আমার নসিব ভালো, আপনারা তখনও পাণ্ডেজির ঘরে ছিলেন, তবু ভয় ছিল যদি না আসেন।
1: না না না, যেভাবে বললেন তাতে আর না এসে পারা যায়।
0: আর দীপনারায়ণজি, আপনার রোগ মুক্তির জন্য অভিনন্দন জানাচ্ছি।
3: ওটা জানাতে গেলে ডাক্তার পালিতকে জানাতে হবে পাণ্ডেজি। আসুন আলাপ করিয়ে দিই, বঙ্কেশ বাবু, অজিত বাবু, ইনি ডাক্তার পালি, আমার জীবন ইনি ফিরিয়ে দিয়েছে।
1: নমস্কার।
4: নমস্কার। দেখুন, ডাক্তারের যা কর্তব্য তার চেয়ে বেশি কিছু তো করিনি। শুধু তো আমি নই, বড় বড় ডাক্তারেও সকলেই এনাকে দেখেছেন। এই যেমন ধরুন,
5: ডোন্ট মাইন্ড, একটা কথা বলবো?
3: ও, আলাপ করিয়ে দিই, ইনি ডাক্তার জগন্নাথ প্রসাদ, এই শহরের একজন ইয়াং ডাক্তার, আর এরা হলেন,
5: দেখেন আপনারা এই ডাক্তার পালিতের মতো বুড্ডা ডাক্তারদের নিয়ে বড্ড বেশি নাচানাচি করেন। আরে দীপ নারায়ণ জি, আমার হাতে পড়লে 5 দিনে কিওর করে দিতাম। হ্যাঁ, মেডিকেল সায়েন্স এখন যে জায়গায় পৌঁছেছে।
3: এই কোপে হয়েছে জগন্নাথ জি?
5: পেগ দেখাবেন না স্যার, পেগ দেখাবেন না, ডাক্তার জগন্নাথ প্রসাদের অত সহজে নেশা হয় না। আমি যেটা বলছি
3: একদম সাজবা। হ্যাঁ জগন্নাথ জি, এর পরে কিছু হলে আপনার কাছেই যাও।
5: আসবেন, দেখবেন কোনো তকলিফই হবে না। আরে বেয়ারা, এদারা এদারা, দো দো দো, আর এক পেগ দো।
1: বাপরে, ডাক্তার পালিতের উপর দেখছি খুবই রাগ, কোথায় কোন কথা বলা যায় সে গানটুকু পর্যন্ত হারিয়ে গেছে। ডাক্তার পালিত, এই শহরে কি ইনি আপনার কম্পিটিটর?
4: আমাকে মাফ করবেন, ওর সম্পর্কে আমি আপনাদের কোনো কথাই বলবো না মুকেশ বাবু।
3: আরে এসো এসো, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই, শকুন্তলা আমার ওয়াইফ, আর এরা হলেন,
6: পরিচয় দেবার দরকার নেই, বুঝতেই পেরেছি আপনি বঙ্কেশ বাবু।
1: নমস্কার।
6: নমস্তে, আপনারা এসেছেন বলে খুব খুশি হয়েছি।
1: আমার আমার বন্ধু অজিত।
6: ও আচ্ছা আচ্ছা, নমস্কার। আপনাদের হাতে কিছু নেই কেন? বেয়ারা, কোনো সংকোচ করবেন না, হ্যাঁ, নিজের বাড়ি বলেই মনে করবেন। আপনাদের মতো মেহমান আমাদের গরিবখানায় পায়ের ধুলো দিয়েছেন, এ আমাদের বহুত ইমানদারির ফল। আচ্ছা আচ্ছা, যদি মানে অনুমতি দেন তাহলে আমি একটু ওদিকে।
1: আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়,
3: আমিও তাহলে।
7: হ্যাঁ, আমি এবার যাবো সিংজি, কাল সকালে আপনাকে কিন্তু ইঞ্জেকশন দিতে আসছি।
3: আপনাকে আর কি বলবো, ঠিক আছে কাল সকালে দেখা হবে।
2: তবে এমন তরুণীকে দেখে বৃদ্ধের মাথা ঘুরে গেলে সেটা কিছু দোষের নয়, কি বলো বঙ্কেশ?
1: ডক্টর পালি,
7: কিছু বলছেন?
1: আপনি শকুন্তলা দেবীর দিকে তাকিয়ে কি আর ভাবছেন মনে হলো?
7: না কিছু নয়। আচ্ছা আমি তাহলে এবার যাই।
2: ঠিকই, এখনই খেয়ে যাবেন না?
7: আমি বাইরে খাবার।

0: খাই না, ঠিক আছে? নমস্কার।
1: নমস্কার।
2: এই তো, এই তো ডক্টর পালিত, আপনি এখানে?
0: ও রজিকান্তজি, আপনি আমাকে কিছু বলবেন?
2: হ্যাঁ, একটা খারাপ খবর আছে। আপনার ডিসপেন্সারিতে চুরি হয়েছে।
0: চুরি?
2: হ্যাঁ, আন্দাজ 9টার সময় আমি থানা থেকে বেরিয়ে এখানে আসছিলাম, পথে নজরে পড়ল ডিসপেন্সারির দরজাটা খোলা। কাছে গিয়ে দেখি দরজার তালা ভাঙা।
0: তারপর
2: ভেতরে গেলাম, ভেতরে গিয়ে দেখলাম আপনার টেবিলের দেরাজটা খোলা, আর দেরাজ ভেঙে টাকা কড়ি নিয়ে পালিয়েছে। আমি অবশ্য একজন কনস্টেবলকে বসিয়ে রেখে এসেছি, আপনি যান। আচ্ছা হ্যাঁ, আপনার দেরাজে কি টাকা ছিল?
0: টাকা? রাত্রে বেশি টাকা তো থাকে না।
2: তবু তবু আপনি যান, টাকা ছাড়া আর কিছু চুরি হয়েছে কিনা আপনি না দেখলে তো বোঝা যাবে না। আপনি যান।
0: হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি।
2: আর হ্যাঁ, যদি কিছু চুরি হয়ে থাকে আপনি অবশ্যই থানায় একটা ডায়েরি করে দেবেন।
0: ওশিয়া।
3: নমস্তে রতিকান্তজি।
2: নমস্তে। নমস্তে শকুন্তলাজি, বড্ড দেরি হয়ে গেল, খেতে পাবো তো?
3: পাবেন, আসুন। ব্যোমকেশ বাবু, আপনারাও আসুন। কি হলো ব্যোমকেশ বাবু, আসুন।
4: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল। কি ব্যাপার ব্যোমকেশ, কি একটু ভাবছো বলো তো?
5: কি যে ভাববো সেটাই ভেবে পাচ্ছি না অজিত।
4: চলো

0: দেবনারায়ণবাবুর বডির পোস্টমর্টেম হওয়া দরকার। মুকেশবাবু, এটা আপনি রাখুন।
1: এটা কিসের শিশি ডক্টর বালিত?
0: ইঞ্জেকশন।
2: কি হয়েছিল?
0: আন্দাজ 8টার সময় আমি এসে দেখলাম যে দেবনারায়ণবাবু এখানে বসে অপেক্ষা করছেন। আমাকে দেখে এসে বললেন, কালকের পার্টির পর আজ সকালে আপনি আসতে পারবেন আমি ভাবিনি, কিন্তু আশ্চর্য ট্রিটমেন্ট আপনার। অত রাত পর্যন্ত জেগেছি তো কিছুই মনে হচ্ছে না। আমি নাড়ি দেখলাম, নাড়িও বেশ ভালো। তখন সিরিঞ্জে লিভার এক্সট্রাক্ট ভরে তার হাতে ইঞ্জেকশন দিলাম। দেবার সঙ্গে সঙ্গে উনি আস্তে আস্তে শুয়ে পড়লেন, চোখের পাতা। আমি তখনই তাকে অ্যাড্রেনালিন দিলাম, তারপর আর্টিফিশিয়াল রেসপিরেশন দিতে লাগলাম, কিন্তু 3-4 মিনিটের মধ্যে সব শেষ।
2: মৃত্যুর কারণ কি আপনি বুঝতে পারেননি?
0: দেখুন, লক্ষণ দেখে আমার মনে হয়েছিল যে এনাফিলেটিক শক, কিন্তু এখন দেখছি তা নয়।
2: তবে কি হতে পারে?
0: ঠিক বুঝতে পারছি না, হয়তো কোনো বিষ।
1: কিউরারি হতে পারে?
0: কিউরারি হতে পারে, তবে পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া।
1: যদি কিউরারি বিষে মৃত্যু হয়ে থাকে সেটা পোস্টমর্টেমে পাওয়া যাবে তো?
0: যাবে, নিশ্চয়ই যাবে, কিডনিতে পাওয়া যাবে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এখন যে শিশিটা পাণ্ডেজিকে দিলেন ওটা কি?
0: ওটা লিভার এক্সট্রাক্টেড ভায়াল। সিংজিকে রোজ একটা করে নিতে হতো।
1: ডক্টর পালিত, ইঞ্জেকশন দেবার সঙ্গে সঙ্গে যখন মৃত্যু হয়েছে তখন ধরে নেওয়া যায় যে ইঞ্জেকশনই মৃত্যুর কারণ, তাহলে তো নিশ্চয়ই ওই ভায়ালে বিষ আছে।
0: অথচ কাল ওই ভায়াল থেকে অন্য একজনকে ইঞ্জেকশন দিয়েছি, সে তো দিব্যি বেঁচে আছে, ভালো আছে।
1: আচ্ছা, ওই ভায়াল কি আপনার ব্যাগের মধ্যেই থাকে?
0: হ্যাঁ, ফুরিয়ে গেলে আরেকটা নতুন রাখি।
1: কাল রাত্রিরে আপনার ব্যাগটা কোথায় ছিল?
0: ডিসপেন্সারিতে।
1: আচ্ছা, মানে কাল রাত্রিরে যখন আপনার ডিসপেন্সারিতে চুরি হয় তখন ব্যাগটা সেখানেই ছিল?
0: কাল রাত্রিরে রোগী দেখে আর বাড়ি যাবার সময় ছিল না, ডিসপেন্সারিতে ব্যাগটা রেখে কম্পাউন্ডারকে দরজা বন্ধ করতে বলে সটার এখানে চলে এসেছিলাম।
1: আপনার কম্পাউন্ডার সব বন্ধ করে কখন চলে গেল আপনি জানেন?
0: জানি, কাল রাতে চুরির খবর পেয়ে ডিসপেন্সারিতে গিয়েই আমি খুবলালকে ডেকে পাঠিয়েছিলাম। সে বলল সব কিছু গুছিয়ে 7টা নাগাদ সে বাড়ি চলে যায়।
1: 7টা? ডিসপেন্সারি থেকে আর কিছু চুরি গিয়েছিল কি?
0: দেখুন, ওই টেবিলের দেরাজ থেকে কয়েকটা টাকা আর কিছু সিকি আধুনি।
1: বোঝা গেল চোর টাকা চুরি করতে আসেনি, সে লিভার এক্সট্রাক্টের ভায়ালটাকে বদলে দিয়ে গেছে।
3: বদলে দিয়ে গেছে?
1: কিংবা ডাক্তারবাবুর ভায়ালে কয়েক ফোঁটা তরল কিউরারি সিরিঞ্জ দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ফল তো সেই একই।
2: আচ্ছা, আজ সকালে দেবনারায়ণজিকে যে ইঞ্জেকশন দেওয়া হবে কে কে জানতো?
0: দেখুন, ইঞ্জেকশন তো রোজ সকালেই দিতে হয়, এবারেই সকলেই তা জানে।
1: না না না, বাড়ির বাইরের লোকেরাও জানে, যেমন আমি জানি। দেবনারায়ণবাবু কথাটা আমার সামনেই বলেছিলেন, ওদিক থেকে কাউকে ধরা যাবে না।

0: স্যার, আমার একটা আর্জি ছিল।
1: বলো রতিকান্ত।
0: আমি প্রথমে ভেবেছিলাম হয়তো অ্যাক্সিডেন্টে মৃত্যু, ডক্টর পালিত ভুল করে অন্য ইঞ্জেকশন দিয়ে দিয়েছেন, কিন্তু এখন তো যা দেখছি এ কেসের চার্জ আমি নিতে চাই স্যার।
1: নিশ্চয়ই নিশ্চয়ই, এটা তো তোমারই এলাকা, তুমিই চার্জ নাও। এখনই বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও, আর ওই ওষুধের ভায়ালটা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠিয়ে দাও। এ ব্যাপারে নিষ্পত্তি হওয়া চাই রতিকান্ত।
0: নিষ্পত্তি করতেই হবে স্যার। দীপনারায়ণজি আমার আত্মীয় ছিলেন, আমাকে এত ভালোবাসতেন, তাকে এমন করে যে খুন করেছে তাকে আমি কিছুতেই ছেড়ে দেব না স্যার, কিছুতেই না।
1: দ্যাটস দ্য স্পিরিট। তোমার কাজ তুমি করো রতিকান্ত, আর ব্যোমকেশ বাবু যদি অনুসন্ধানের ভার না নেন।
2: না না না না রতিকান্ত বাবু, তদন্ত আপনিই করবেন, যদি আমার পরামর্শ দরকার হয় আমি সাধ্যমতো সাহায্য করব, এই আর কি।
0: আপনার সাহায্য তো লাগবেই। আচ্ছা স্যার, আমি তাহলে।
1: আচ্ছা যাও।
3: যদি অনুমতি করেন আমি একটু শকুন্তলা দেবীকে দেখে আসি। মিস্টার পান্ডে, অবশ্য ওখানে মিস মান্নাও রয়েছেন।
2: মিস মান্নাকে?
0: লেডি ডক্টর, ব্যাপারটা জানার পর শকুন্তলা জি অসুস্থ হয়ে পড়েন, তখন ওকে আনা হয়েছে।
1: তুমি আর দেরি করো না রতিকান্ত, চলে যাও।
0: ইয়েস স্যার।
1: আপনিও ইনভেস্টিগেট করুন ব্যোমকেশ বাবু, আমার রিকোয়েস্ট।
2: ঠিক আছে ঠিক আছে, দেখা যাক,
1: যদি জেরা টেরা কিছু করতে হয় তাহলে।
2: পোস্টমর্টম রিপোর্টটা আগে আসুক। ওই ভদ্রমহিলাকে এদিকে আসছেন,
1: উনি তো ডক্টর মিস মান্না। মিস মান্না, আপনি কি আমাদের কিছু বলবেন?
4: হ্যাঁ, একটা জরুরি কথা বলবার আছে।
1: বলুন।
4: শকুন্তলা দেবী অন্তঃসত্ত্বা।
3: What? Yes. Yes. কাল ওকে দেখে আমিও সেরকমই আন্দাজ করেছিলাম।
2: কতদিন হবে?
4: অন্তত মাস তিনেক।
2: মাস তিনেক? আশ্চর্য। এখন প্রশ্ন হচ্ছে বন্ধিটি কি অথবা কি?
1: মতলব?
2: দেখুন, যিনি এই কার্যটি করেছেন তিনি অত্যন্ত কৌশলী ব্যক্তি, কৌশলী এবং অভিজ্ঞ। কিন্তু আমি বুঝতে পারছি না দীপনারায়ণ বাবুকে খুন করে কার কি লাভ?
1: লাভ তো দেখছি একমাত্র দেবনারায়ণের। জ্যাঠা অপুত্রক মারা গেছেন, সব সম্পত্তি এখন তার।
2: না না না পাণ্ডেজি, অপুত্রক কিনা এখনো পরিষ্কার বলা যায় না, শকুন্তলা দেবীর পুত্র সন্তান হতেও পারে। কিন্তু দেবনারায়ণ হয়তো এই খবরটা জানতো না।
1: না জানাই সম্ভব, মৃত্যুর আগে একমাত্র দীপনারায়ণজি বোধ হয় খবরটা জানতে পেরেছিলেন।
2: কিন্তু তিনি জানতে পারলে কি চুপ করে থাকতেন? ধরা যাক তিনি জানতেন না, শকুন্তলা তাকে বলেননি, কেন বলেননি? তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে? দেবনারায়ণ সম্পত্তির লোভে বুড়ো জ্যাঠাকে খুন করিয়েছে, কিন্তু দেবনারায়ণ লোকটাকে যেটুকু দেখলাম তাতে করে। আচ্ছা পাণ্ডেজি, এ শহরে শকুন্তলা দেবীর অ্যাডমায়ার আর কেউ নেই?
1: নর্মদা শঙ্কর। নর্মদা শঙ্করের কথা মনে আছে, যাকে পার্টিতে দেখে অজিত বাবু একেবারে মুগ্ধ?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
1: সে বা ধরুন তার মতো আরো কিছু বড় লোকের বক্ষা ছেলে ও বাড়িতে যেত।
2: শকুন্তলা দেবী কি এদের সঙ্গে ঘনিষ্ঠতা করতেন?
1: তা করতেন, তবে তার সত্যিকারের বদনাম কখনো শুনিনি।
2: ঠিক আছে, এবারে তাহলে ওঠা যাক। অজিত, তুমি এ পর্যন্ত যা দেখলে, যা শুনলে এবং যা বুঝলে সবটা লিখে ফেলো তো, পুরো ব্যাপারটা তোমার মাথাতেও পরিষ্কার হয়ে থাকবে।
5: বেশ।
2: তাহলে খুবলাল?
5: হুজুর হুজুর, আমার কানে কসুর নেই।
2: আহা, তুমি ভয় পাচ্ছ কেন খুবলাল? যদি তুমি দোষ করে নাই থাকো তাহলে তো তোমার ভয়ের কোনো কারণ নেই।
5: জি জি, গরিব আদমি।
2: কত টাকা মাইনে পাও তুমি?
5: জি 60 রুপায়া, আর 10 রুপায়া ভাতা।
2: এতে চলে যায়?
5: হ্যাঁ, পেট চলে যায় হুজুর। ডাক্তার সাহেব বলেছেন জানুয়ারি মাস থেকে আরো 5 রুপায়া বাড়িয়ে দেবেন।
2: আচ্ছা, কাল রাত্রে কটার সময় তুমি ডাক্তারখানা বন্ধ করেছিলে?
5: জি 7টা কি ওই রকম হবে।
2: 7টা? তখন কি এখানে কোনো রোগী ছিল?
5: নেই হুজুর, নেই।
2: কাল রাতে দেরাজে কত টাকা পয়সা ছিল জানা আছে তোমার?
5: গিনতি নাহি কিয়া হুজুর, গিনতি নাহি কিয়া, লেকিন হো সকতা 3 টাকা কোই কাটা ছিল।
2: দরজা বেশ ভালো করে বন্ধ করেছিল তো?
5: জি জি জি।
2: রাত্রে কি ডাক্তারখানার চাবি তোমার কাছেই থাকে?
5: জি জি, সকালে সকালে আমি তো আগে এসে ডাক্তারখানা খুলি।
2: আচ্ছা আচ্ছা খুবলাল, তুমি ডক্টর জগন্নাথ প্রসাদ কে চেনো নাকি?
5: জি
2: জগন্নাথ প্রসাদ ডাক্তার চেনো? চেনো, ভালো করেই চেনো। তোমার সঙ্গে তো খুব ভালোবাসা তার, তাই না খুবলাল?
5: জি জি নাহি জি নাহি স্যার, আমি গরিব আদমি, গরিব আদমি, লেকিন
2: লেকিন বলো, চুপ করে গেলে কেন বলো?
5: কিছুদিন আগে আমাকে তার কুঠিতে ডেকে পাঠিয়েছিলেন
2: ডক্টর প্রসাদ।
5: হ্যাঁ হ্যাঁ।
2: তারপর
5: এখানকার নকরি ছেড়ে দিতে বললেন।
2: তোমাকে অন্য চাকরি দেবেন বলেছিলেন?
5: জি নাহি জি নাহি, শুধু এ নকরি ছেড়ে দেবার কথা বলেছিলেন। আর যখন বললাম যে ছাড়তে পারবো না, তখন তখন আমায় বললেন যে নকরি না ছাড়লে বিপদ আছে।
2: বিপদ আছে মানে কিরকম বিপদ কিছু বলেছিলেন?
5: নাহি হুজুর নাহি নাহি।
2: এই কথা ডক্টর পালিতকে বলেছিলে?
5: জি নাহি জি নাহি।
2: তুমি ডক্টর পালিতের চাকরি ছাড়লে না কেন খুবলাল?
5: হুজুর হুজুর, ডাক্তার সাহেব আমার মাই বাপ, উনি যতদিন আমাকে রাখবেন আমি আমি ওকে ছাড়বো না।
2: আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে খুবলাল, ঠিক আছে।

0: খিড়কির দরজায় দাঁড়িয়ে কি দেখছ মুকেশ?
1: ডাকবাক্স।
0: ডাকবাক্স
1: কেমন চমৎকার লাল টুকটুকে, যেন লাল পাগড়ি পরা একটা পুলিশ দাঁড়িয়ে আছে। দেখে উচিত একবার ওই ম্যানেজার গঙ্গাধর বংশীকে এদিকে ডাকো তো।
0: ম্যানেজার বাবু।
2: আগে
1: বলছিলাম, এই যে ডাকবাক্স, এটা নতুন বসানো হয়েছে তাই না?
2: আগে হ্যাঁ, ডিমরারঞ্জি পোস্ট অফিসে বলে কয়ে বছরখানেক আগে এখানে এটা লাগাবার ব্যবস্থা করেছে।
1: আচ্ছা,
2: অফিসে চিঠিপত্র পাঠাতে খুব সুবিধে।
1: হ্যাঁ, খুব খুবই সুবিধে।
2: আগে
1: ক্লিয়ারেন্স কখন কখন হয়?
2: ওই তো সকাল 10টায় একবার, আর বিকেল 5টায় আরো একবার।
1: সকাল 10টায় বিকেল 5টায়। এই খিড়কির দরজা কি সবসময় খোলাই থাকে ম্যানেজার বাবু?
2: মানে খোলা, হ্যাঁ মানে ওই কখনো খোলা থাকে আর কখনো জঞ্জির লাগানো থাকে। তবে রাতে পাহারা দেয় তো, রাত 10টা একবার ঘন্টা বাজে তখন পাহারা শুরু হয়, আবার 2টোয় আরেকটা ঘন্টা বাজে তখন পাহারাদার বদল।
1: ও, তাহলে এই 2টো ঘন্টা বাজার মাঝখানেই যদি কেউ ভেতর থেকে বাইরে যায় কিংবা বাইরে থেকে ভেতরে আসে, তাহলে সেটা আপনারা জানতেও পারবেন না তাই তো?
2: কি যে বলেন, আর বাইরে থেকে আর কে আসবে? আমি তো 18 বছর এই স্টেটে আছি, কখনো একটা কুটো চুরি হতে দেখিনি।
1: আমি চুরির কথা বলছি না গঙ্গাদিচ্ছি। আচ্ছা ভালো কথা, আপনার সেরেস্তার টাকা কড়ির হিসেব সব ঠিকঠাক আছে তো? পাণ্ডেজি কিন্তু যখন তখন দেখতে চাইতে পারে।
2: সব ঠিক আছে, আপনারা যখন খুশি দেখতে পারেন, কেবল একটা হিসেবে চুক্তি হয়নি।
1: কোন কোন কোন হিসেব?
2: ওই যে 8-10 দিন আগে দীপনারায়ণজি আমাকে ডেকে হুকুম দিয়েছিলেন যে ডাক্তার পালিতকে 12,000 টাকা দিতে। টাকাটা দেওয়া হয়েছে কিন্তু রসিদটা নেওয়া হয়নি।
1: কেন রসিদ নেওয়া হয়নি কেন?
2: ওই ডাক্তারবাবু ধার হিসেবেই টাকাটা চেয়েছিলেন, কিন্তু দীপনারায়ণজি ঠিক করেছিলেন টাকাটা ওকে পুরস্কার দেবেন, তাই রসিদ নিতে বারণ করেছিলেন।
1: ও বুঝলাম।
3: কোথায় গিয়েছিলেন ব্যোমকেশবাবু?
1: এই তো বাগানটা একটু ঘুরে দেখলাম, একটু গপসপ করলাম ওই ম্যানেজার বাবু গঙ্গাধর বংশীর সঙ্গে।
3: ও, তা কিছু পেলেন?
1: না, কেবল এইটুকু জানা গেল যে রাত্রিরে বাড়ির যে কেউ খিড়কির দরজা খুলে বাইরের লোককে ভেতরে আনতে পারে।
3: তাই নাকি? কিন্তু আমাদের ইনভেস্টিগেশনের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কি?
1: এই তো মুশকিল, কিসের সঙ্গে যে কিসের সম্পর্ক থাকে রতিকান্ত বাবু। দেখে চলুন, বাড়ির লোকগুলোর সঙ্গে এবার একটু আলাপ করা যাক। আরে ওই তো বলতে বলতে পাণ্ডেজি এসে গেছেন।
4: সরি সরি, আমার একটু দেরি হয়ে গেল।
1: না না না, কিছু দেরি হয়নি, আমরা একটু ভেতরের দিকে যাবো ভাবছিলাম, চলুন যাওয়া যাক।
0: আচ্ছা, মোটর সাইকেলে করে কি আসছে? মুখটা চেনা চেনা লাগছে।
4: নর্মদা শঙ্কর।
1: বিহারে জমিদারি আছে একটি দেহাতি মেয়েকে।
5: ও মিস্টার পাণ্ডে, আপনার ইনভেস্টিগেশন চলছে তো?
4: হ্যাঁ, এখানে আপনার কি দরকার?
5: না, খবর পেলাম কি দীপনারায়ণ বাবু হঠাৎ মারা গেছে, আননেচারাল ডেথ, শুনে আর থাকতে পারলাম না, ছুটে এলাম। আচ্ছা ঠিক কি হয়েছিল বলুন তো।
4: সে ব্যাপারে আপনার সঙ্গে কেন কথা বলবো বলুন তো, তো আপনার দরকারটা কি সেটা যদি বলেন।
5: দরকার আর কি, বন্ধুর বিপদে খোঁজ নিতে আসা। শকুন্তলা যে কি গহরি শোক পেয়েছে তা তো বুঝতে পারছি, তা তার সঙ্গে একটু দেখা হবে কি?
4: না, এখন ওসব লৌকিকতা করার সময় নয়। রতিকান্ত, ফটকের কনস্টেবলকে বলে দাও আমাদের অনুমতি না নিয়ে কেউ যেন ভেতরে আসতে না পারে।
5: ঠিক আছে ঠিক আছে, আপনারাই তাহলে আমার হয়ে শকুন্তলাকে শোকটা জানিয়ে দেবেন। চলি।
1: এবং উদ্ধত। ভালো ভালো, চলুন পাণ্ডেজি ভেতরে যাওয়া যাক।
3: স্যার, এইটা হলো দীপনারায়ণ বাবুর ঘর।
1: 2টো খাট কেন?
3: ওর যখন খুব বাড়াবাড়ি চলছিল তখন একজন নার্স রাত্রে থাকতো।
1: আচ্ছা, শকুন্তলা দেবী
3: আসুন এই দিকে স্যার। স্যার, এটা শকুন্তলা দেবী স্টুডিও।
1: বাহ,
3: এইখানে বসে উনি ছবি আঁকেন।
1: অজিত, এই ছবিটা দেখো, শকুন্তলা আলবারে জলসেচন করছে আর গাছের আড়ালে দাঁড়িয়ে তাই দেখছে দুষ্যন্ত। শকুন্তলার মুখে কি শান্ত সরলতা, দুষ্যন্তের চোখে কি মহাচ্ছন্ন অনুরাগ। যদি সম্ভবত ছবিটা তুলে নিয়ে যেতাম গো।
3: শকুন্তলাজি, শকুন্তলাজি, ব্যোমকেশজি এসেছেন আপনার সাথে একটু কথা বলতে। শকুন্তলাজি,
6: দরওয়াজা খোলা আছে, আসুন। নমস্তে।
1: নমস্কার, নমস্কার,
6: বসুন।
1: আপনাকে দু একটা প্রশ্ন আমি করব, নেহাত করবার জন্যই করব। আমি জানি এই অবস্থায় আপনাকে বিরক্ত করা কতখানি নিষ্ঠুরতা, আমি জানি শকুন্তলা দেবী, কিন্তু আচ্ছা, আসল প্রশ্ন করার আগে একটা অবান্তর কথা একটু জেনে নি। ওই পাশের ঘরের দেওয়ালে দুষ্যন্ত ও শকুন্তলার ছবিটা আপনার আঁকা?
6: জি।
1: অসাধারণ ছবি, সত্যি অসাধারণ। বিশেষ করে দুষ্যন্তের চোখ দুটো, তার তাকিয়ে থাকার ধরন অসাধারণ। শকুন্তলা দেবী, দীপনারায়ণ বাবু কি কোনো উইল করে গেছেন?
6: আমি কিছু জানি না, উনি আমাকে বিষয় সম্পত্তির কথা কিছু বলতেন না।
1: আপনার নিজস্ব কোনো সম্পত্তি আছে কি?
6: তাও জানি না, তবে
1: তবে
6: বিয়ের পর উনি আমার নামে 5,00,000 টাকা ব্যাংকে জমা করে দিয়েছিলেন।
1: আচ্ছা, সে টাকা এখন কোথায়?
6: ব্যাংকেই আছে, আমি কোনোদিন সে টাকায় হাত দিইনি।
1: তাহলে এই 5,00,000 টাকা আপনার নিজস্ব স্ত্রী ধন। শকুন্তলা দেবী, যদি আপনার ছেলে হয় তাহলে সে এজমালির সম্পত্তির অর্ধেক ভাগ তো অবশ্যই পাবে। আপনি যে সন্তান সম্ভবা, আপনার স্বামী সেটা জানতেন?
6: জানতেন,
1: জানতেন।
6: কাল রাত্রে আমি তাকে বলেছিলাম।
1: কাল রাত্রে? খাওয়া দাওয়ার আগে না পরে? বলুন বলুন শকুন্তলা দেবী, খাওয়া দাওয়ার আগে না পরে?
6: পরে, উনি তখন শুয়ে পড়েছিলেন।
1: খবরটা শুনে নিশ্চয়ই খুব খুশি হয়েছিলেন দীপনারায়ণজি, কি খুব খুশি হয়েছিলেন?
6: খুব খুব খুশি হয়েছিলেন, আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন উনি।
1: শকুন্তলা দেবী,
3: কি হল? শকুন্তলাজি
1: অজ্ঞান হয়ে গেছেন।
7: মাই গড,
1: পান্ডেজি, ওই লেডি ডাক্তার মিস মানা ওকে সব সময় শকুন্তলা দেবীর কাছে থাকতে বলুন, কখনো যেন কাজ ছাড়া না হন।
7: ঠিক আছে, ঠিক আছে,
1: চলুন। ডক্টর মান্না না আসা পর্যন্ত আমরা বরং বাইরে অপেক্ষা করি।
8: তখন থেকে কি ভাবছো বলো তো ব্যোমকেশ, শকুন্তলা দেবীর অজ্ঞান হয়ে পড়ার কথা?
1: না না অজিত, আমি ভাবছি ওই ডাক বাক্সটার কথা, টুকটুকে লাল, খিড়কির দরজার পাশে টাঙানো, আহা, ঠিক যেন শ্রী রাধিকার দূতি।
7: মতলব?
1: অভিসারের আইডিয়াটা ভারী মিষ্টি বুঝলেন পান্ডেজি, বিশেষ করে পরস্ত্রীর সঙ্গে। নিজের স্ত্রী হলে অবশ্য।
8: আরে কি বকছো, কোনো মাথামুণ্ড নেই।
7: না না সত্যি, কি দেখলেন বলুন তো?
1: দুটো দুটো মোটিভ পাওয়া যাচ্ছে পান্ডেজি, এক টাকা আর দুই স্মারাগারা লখন্ডনম

0: মম শিরসি মণ্ডনম দেহি। না, এমনটা হতেই পারে যে দুটো মোটিভ জড়াজড়ি করে আছে।
1: তা মোটিভ যেমনই হোক, লোকটাকে
2: আমি নিশ্চিত এক নম্বরে দেবনারায়ণ।
0: দেখলে মনে হয় নিরেট আহম্মক, কিন্তু সেটা পুরোপুরি তার ছদ্মবেশ হতে পারে। সেই হয়তো লোক লাগিয়ে মেরেছে জ্যাঠাকে। এখানে দেবনারায়ণের মোটিভ হল সম্পত্তির একাধিপত্য। দু নম্বর গঙ্গাধর বংশী, এস্টেটের ম্যানেজার, গভীর জলের মাছ। এমন তো হতে পারে পাণ্ডিতজি, গভীর জলের মাছ নন কুমির। দীপনারায়ণের মৃত্যুর পর সম্পত্তি যদি দেবনারায়ণের হাতে পড়ে, তাহলে ইচ্ছেমতো চুরি করা চলবে, সেটাই তার মোটিভ। আর সব শেষে ধরুন শকুন্তলা দেবী।
1: শকুন্তলা
0: 3 মাস অন্তঃসত্ত্বা, অথচ 3 মাস আগে দীপনারায়ণ ছিলেন শয্যাশায়ী। শকুন্তলা দেবী তার স্বামীকে কি অন্তঃসত্ত্বা হবার খবরটা দিয়েছিলেন? আমার তা মনে হয় না।
1: মনে হয় না? মনে হয় না কেন?
0: তাহলে কি এত বড় একটা খবর বুড়ো বয়সের সন্তান লাভ দীপনারায়ণ কাউকে জানালেন না? সেদিন রাতে না হয় শুয়ে পড়েছিলেন, কিন্তু পরদিন সকালে ডক্টর পালিতকে সকালবেলা বলাটা খুব স্বাভাবিক ছিল। সকালবেলায় লেডি ডক্টর মিস মান্নাকে ডেকে খবরটা যাচাই করে নেওয়াটাও স্বাভাবিক ছিল।
1: তা আপনি কি বলতে চাইছেন?
0: শকুন্তলা স্বামীকে বলেননি, কারণ তিনি জানতেন স্বামীকে বললে হয় তিনি শকুন্তলাকে খুন করতেন, নয় বাড়ি থেকে তাড়িয়ে দিতেন। তাই জানাজানি হবার আগেই দীপনারায়ণ সিংকে সরানোটা দরকার হয়ে পড়েছিল।
1: হতে পারে, খুবই সম্ভব। কিন্তু শকুন্তলার সেই দুষ্যন্তটিকে?
0: এইটাই হলো লাখ টাকার প্রশ্ন। খুব ভালো বলেছ অজিৎ, দুষ্যন্তটি কে, তাকে তো আমরা খুঁজছি। কে সেই দুষ্যন্ত? ডাক্তার পালিতের ব্যাগে যে ইঞ্জেকশনের ভায়ালে বিষ রেখে গিয়েছিল,
1: নর্মদাশঙ্কর?
0: হতে পারে, হতে পারে। আবার এমন কেউ হতে পারে যে প্রকাশ্যে ও বাড়িতে হয়তো যাতায়াত করেই না।
1: এমনও তো হতে পারে যে শকুন্তলার সঙ্গে কাণ্ডটি ঘটিয়ে সরে পড়েছে।
2: আরে দুষ্যন্তরা তো এইরকমই করে থাকে, কি বলো ব্যোমকেশ?
0: তা যদি হয় তখন শকুন্তলাকে অন্য চেষ্টা করতে হবে, সহকারী জোগাড় করতে হবে।
1: সেই রকম সহকারী তিনি পাবেন কোথায়?
0: কেন, গঙ্গাধর বংশী রয়েছেন, তার পুত্র রত্ন লীলাধর আছে, বেনিপ্রসাদ আছে, উপযুক্ত দক্ষিণা পেলে সকলেই রাজি হয়ে যাবে। এমনকি আপনার ডক্টর পালিত আর ডক্টর মিস মান্নাকেও বাদ দেওয়া যায় না পাণ্ডেজি।
1: তাহলে
0: দেওয়ালে সেই ছবিটার কথা বারবার মনে পড়ছে। কেবলই মনে হচ্ছে দুষ্যন্ত শকুন্তলার এই অসাধারণ ছবিতে এমন একটা কিছু আছে যেটা দেখতে হবে, দেখতে হবে। দিনের আলোয় আর একবার ভালো করে ছবিটা দেখতে হবে।

0: কি বলছো তুমি রতিকান্ত?
1: ইয়েস স্যার, এই দেখুন কেমিক্যাল অ্যানালিসিসের রিপোর্ট। ডক্টর পালিতের ইঞ্জেকশনের ভায়ালে কোনো বিষ পাওয়া যায়নি।
2: আশ্চর্য, ভারী আশ্চর্য।
1: এর থেকে আপনার কি মনে হচ্ছে ব্যোমকেশবাবু?
2: আগে বলুন তো রতিকান্তবাবু, আপনার কি মনে হচ্ছে?
1: দীপনারায়ণ জি কিউরারি বিষে মারা গেছেন তাতে কোনো সন্দেহ নেই। পোস্টমর্টেমে বিষ পাওয়া গেছে, তার মানে তো একটাই, ডক্টর পালিত যে ভায়াল থেকে ইঞ্জেকশন দিয়েছিলেন সেই ভায়াল আমাদের দেননি, ভায়াল বদলে দিয়েছিলেন।
0: তাতে ওর লাভ কি?
1: আমরা মনে করব যে ইঞ্জেকশনের জন্য দীপনারায়ণজির মৃত্যু হয়নি।
0: আচ্ছা, এমনও তো হতে পারে, দীপনারায়ণজি মারা যাওয়ার পর তো ওখানে অনেকেই ঢুকেছিল, তাদের মধ্যে কেউ ফাঁকতালে আসল ভায়ালটা সরিয়ে দিয়েছে।
1: আপনি যা বলছেন তা অসম্ভব নয়, কিন্তু
2: রতিকান্তবাবু আপনি মনে করেন ডক্টর পালিতই অপরাধী?
1: দেখুন, অ্যানালিসিসের রিপোর্ট পেয়ে আমার তাই মনে হচ্ছে স্যার। অবশ্য দীপনারায়ণবাবুর মৃত্যুতে ওর কোনো ব্যক্তিগত লাভ নেই, কিন্তু যাদের লাভ আছে তারা টাকা খাইয়ে ওকে দিয়ে কাজটা করিয়ে সরে পড়েছে। টাকার জন্য মানুষ কি না করতে পারে বলুন?
2: ঠিক ঠিক ঠিক ঠিক, টাকার জন্য মানুষ কি না করতে পারে, কিন্তু রতিকান্তবাবু তাহলে তো শুধু ডক্টর পালিতকে ধরলেই হবে না, যে তাকে টাকা খাইয়ে এই কাজটা করিয়েছে তাকেও ধরতে হবে।
0: দীপনারায়ণ,
2: প্রমাণ প্রমাণ, সেরকম প্রমাণ কিছু পাওয়া গেছে কি রতিকান্তবাবু?
1: আজ রাতে ট্রেনে আমি বক্সার যাচ্ছি স্যার, যে লোকটার কাছে কিউরারি বিষ পাওয়া গিয়েছিল তাকে জেরা করে দেখি কিছু জানা যায় কিনা। যদি সে কবুল করে ডক্টর পালিত তার কাছ থেকে কিউরারি কিনেছেন।
0: ফিরবে কবে?
1: কাল সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। তেওয়ারিকে আমি থানার চার্জে রেখে যাচ্ছি স্যার।
0: এদিকের কি ব্যবস্থা?
1: দীপনারায়ণজির বাড়িতে 24 ঘন্টা পাহারা রেখেছি। আপনি তো মিস মান্নাকে শকুন্তলা দেবীর কাছে সবসময় থাকতে বলেছেন।
0: হ্যাঁ, তুমি তো শুনেছ শকুন্তলা অন্তঃসত্ত্বা?
1: শুনেছি স্যার, দীপনারায়ণজি সন্তানের জন্য বড্ড ব্যাকুল হয়েছিলেন, তিনি দেখে যেতে পারলেন না। আমি তাহলে যাই স্যার।
0: এসো।
3: কি বুঝছ ব্যোমকেশ?
2: সব গোলমাল হয়ে যাচ্ছে অজিত।
0: কি গোলমাল?
2: ডক্টর পালিতের ব্যবহারটা, প্রথমে তিনি বলেছিলেন মৃত্যুর কারণ কিউরারি এবং তার ইঞ্জেকশনের ফলেই মৃত্যু হয়েছে, তাহলে তিনি আবার ওষুধের ভায়াল বদলে দেবেন কেন?
4: আসতে পারি?
0: আরে ডক্টর পালিত, আসুন আসুন আসুন।
3: এক্ষুনি আপনার কথা হচ্ছিল।
4: আমার কথা?
2: না না, শুধু আপনার কথাই নয়, পুরো ব্যাপারটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল আর কি। তা আপনি হঠাৎ এ সময় কি মনে করে?
4: মনে শান্তি নেই ব্যোমকেশ বাবু, শান্তি নেই। ডিসপেন্সারি বন্ধ করার পর ভাবলাম এবার খোঁজ নিয়ে যাই, যদি কিছু খবর থাকে।
2: খবর তো আমরাও খুঁজে বেড়াচ্ছি ডক্টর পালিত, কিন্তু পাচ্ছি কই। আচ্ছা, আপনি শকুন্তলা দেবীর সম্পর্কে যা বললেন, তিনি অন্তঃসত্ত্বা?
4: হ্যাঁ, পার্টিতে ওকে দেখে আমার সেটাই সন্দেহ হয়েছিল। আমার কথা বিশ্বাস না করলে আপনারা ডক্টর মিস মান্নাকে।
2: না না না, আপনার কথা অবিশ্বাসের কোনো ব্যাপারই নেই ডক্টর পালিত।
0: তাছাড়া শকুন্তলা দেবী তো স্বীকার করেছেন।
2: কিন্তু প্রশ্ন হলো দীপনারায়ণ সিং, 3 মাস আগে তিনি তো মরণাপন্ন অবস্থায় ছিলেন, তাই না?
4: হ্যাঁ, সেটাও আপনারা মিস লাম্বার্টের কাছ থেকে জেনে নিতে পারবেন।
3: মিস লাম্বার্ট
4: নার্স, সেই সময় দীপনারায়ণজির কাছে সব সময় থাকতেন।
2: কোথায় থাকেন মিস লাম্বার্ট?
4: বাড়ি ঠিক চিনি না, তবে মেডিকেল কলেজের আশেপাশেই। তাহলে আপনারা নতুন কোনো খবর পাননি? ঠিক আছে, আচ্ছা আমি তাহলে
0: আসি।
2: আচ্ছা পান্ডে, চলুন চলুন চলুন।
0: কোথায়?
2: মিস ল্যাম্বার্টের বাড়ি। এক্ষুনি।
0: কি হলো হঠাৎ?
2: ডক্টর পালিত গিয়ে ল্যাম্বার্টকে কিছু শিখিয়ে দেওয়ার আগেই আমাদের তাকে ধরতে হবে। কুইক।

0: মিস লম্বার্ড তো তার ডায়েরি বার করে আমাদের দেখালেন। তিনি আর মিস দস্তুর গত 4 মাস আগে থেকে 2.5 মাস আগে পর্যন্ত সবসময় দীপনারায়ণজির ঘরে ছিলেন, 10 মিনিটের জন্য চোখের আড়াল হতে দেননি। ওই 1.5 মাস দীপনারায়ণের অবস্থা এমন সিরিয়াস ছিল যে বিছানায় উঠে বসা তার পক্ষে সম্ভব ছিল না। তাহলে
1: দুষ্যন্তটি কে?
2: কে,
1: নর্মদা শঙ্কর নাকি পাণ্ডেজি? চলুন তো একবার শকুন্তলা দেবীর সঙ্গে একটু দেখা করে আসি।
2: চলুন,
1: একটা শর্ত, যাব আমরা সবাই মিলে, কিন্তু শকুন্তলা দেবীর ঘরে ঢুকে কথা বলবো শুধু আমি।
3: কোনো আপত্তি নেই।
1: ওই ছবিটা একবার ভালো করে দেখতে হবে অজিত, দুষ্যন্ত শকুন্তলা।
0: ওই ছবিটার মধ্যে তুমি কি এত পেয়েছো বলো তো?
1: তাকে ধরে ধরে মনে করি, ধরতে গেলে ধরা দেয় না। পাচ্ছি না, পাচ্ছি না, ধরতে পারছি না অজিত। কিন্তু কি একটা আছে ওই ছবির মধ্যে, সেদিন দেখেছিলাম রাত্রির বেলা নীল আলোয়, কাল দিনের বেলা সাদা আলোয় একবার দেখার ইচ্ছে আমার।
3: তো চলুন না, কাল সকালেই যাওয়া যাবে, সকালে সাদা আলোয় ভালো করে দেখবেন আপনার ছবি।
1: এইটা এইটা এইটাই আমাকে খোঁচাচ্ছিল অজিত। পাণ্ডেজি কিছু বুঝছেন?
0: কি বুঝবো, ছবিটার মধ্যে কিছু তো দেখতে পাচ্ছি না।
1: কিছু দেখতে পাচ্ছ না?
0: না।
3: আরে বাবা, আগের দিন এসে যা দেখেছি তাই তো দেখছি।
0: হ্যাঁ,
1: কি আশ্চর্য, সেদিন দেখেছিলেন নীল আলোয় পাণ্ডেজি, আজকে দিনের বেলা সাদা আলোয় কোনো তফাত দেখতে পাচ্ছেন না?
0: হ্যাঁ, তফাত তো তেমন কিছু না, মানে কিসের তফাত সেটাই তো।
1: আচ্ছা ঠিক আছে, আমি আমি এবারে শকুন্তলা দেবীর ঘরে যাই তাহলে পাণ্ডেজি।
3: বলা মিস মান্না, মিস মান্না।
4: ও আপনারা, আচ্ছা আমি কি ঘরের বাইরে এখানে বসতে পারি?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, স্বচ্ছন্দে। ডক্টর মান্না, শকুন্তলা দেবীর শরীর এখন ঠিক আছে তো?
4: হ্যাঁ।
1: আচ্ছা বেশ, আমি ভেতরে গেলাম তাহলে, আমার জন্যে একটু প্রার্থনা করবেন।
5: প্রমাণ পেয়েছি, প্রমাণ পেয়েছি স্যার, ডক্টর পালিতেরই এটা কাজ।
3: প্রমাণ পেয়েছো? কি প্রমাণ?
5: বক্সার জেলে গিয়ে কয়েদিটার সাথে দেখা করলাম, কয়েদিটা স্বীকার করেছে। প্রথমে অবশ্য কিছুই বলতে চায় না,

0: তারপর অনেক জেরার পর স্বীকার করলো যে ডক্টর পালিত তার কাছ থেকেই কিউরারি কিনেছে।
1: ব্রাভো ব্রাভো ব্রাভো রতিকান্ত বাবু, আপনি তো কমাল কর দিয়া।
0: থ্যাংক ইউ স্যার। তাহলে ডক্টর পালিতকে অ্যারেস্ট করি?
1: এখনই করবেন? ডক্টর পালিত এই শহরের একজন গণ্যমান্য মানুষ, একটা দাগি কয়েদির স্টেটমেন্টের উপর নির্ভর করে তাকে দুম করে অ্যারেস্ট করাটা কি ঠিক হবে?
2: এটা অবশ্য মুকেশ বাবু ঠিকই বলেছেন, তাছাড়া মোটিভটাও তো এখনো ধরা যাচ্ছে না। রতিকান্ত, এদিকে আমরা আরো কিছু খবর সংগ্রহ করেছি।
0: কি খবর স্যার?
1: আজকে সকালবেলা শকুন্তলা দেবীকে আমরা জেরা করতে গিয়েছিলাম। প্রথমটায় তো তিনি রীতিমতো চোখে ধুলো দেবার নানা রকম কায়দা কানুন করছিলেন, শেষটায় একেবারে ভেঙে পড়লেন। তিনি স্বীকার করেছেন যে অপরাধীকে তিনি চেনেন, এবং এও স্বীকার করেছেন অপরাধী তার গুপ্ত প্রণয়ী।
0: তার নাম কি বলেছেন?
1: না, এটা কিছুতেই বার করতে পারলাম না। বুঝতে পারছি, বলতে লজ্জা পাচ্ছেন, কলঙ্কেরও ভয় আছে তো।
0: আমি একবার চেষ্টা করে দেখবো স্যার।
2: তুমি?
0: হ্যাঁ, মানে আমাকে তো উনি চেনেন। আমি একলা গিয়ে যদি ওকে জেরা করি তাহলে হয়তো উনি নামটা।
1: না, নাম জানবার একটা উপায় অবশ্য পাওয়া গেছে।
0: কি উপায়?
1: শকুন্তলা দেবী চিঠি লিখে নামটা আমাদের জানাবেন। এখানে যেসব পুলিশ মোতায়েন আছে আজ রাতে তাদের সরিয়ে দেওয়া হবে। রাত 10:30 মধ্যে ডক্টর মিস মান্না ও শকুন্তলা দেবীকে একা রেখে নিজের বাড়িতে ফিরে যাবেন। তখন শকুন্তলা দেবী চিঠি লিখে খিড়কির দরজার বাইরে যে টুকটুকে লাল ডাকবাক্সটা আছে সেখানে ফেলে দিয়ে আসবেন। পরদিন বেলা 10:11 মধ্যে আমরা সেই চিঠি পেয়ে যাব। ব্যাস, প্ল্যানটা কেমন লাগছে রতিকান্ত বাবু?
0: স্প্লেন্ডিড, খুব ভালো।
2: কাল 10:11 সব জানা যাবে, তার আগে পর্যন্ত আমাদের কোনো কাজ নেই। এই কেসটার জন্য তুমি অনেক খেটেছো রতিকান্ত, আজ তুমি একটু রেস্ট নাও।
1: মিস্টার পান্ডে,
3: রেডি? পজিশন দিচ্ছি।
1: অন্য সিপাহীরা যে যার জায়গার যে যার কাছে উঠে পড়ুক। অজিত,
4: কি ব্যাপার বলো তো? এই রাত্রিরে দীপনারায়ণ সিং এর খিড়কির বাগানে
1: শকুন্তলা দেবীর স্বীকারোক্তি চিঠিটা যাতে ঠিক মতো ডাকবাক্সে পড়ে তার জন্য পাহারা দিতে হবে না।
3: কিন্তু আর কথা নয়, এদের দারোয়ানরা যদি জেনে ফেলে যে আমরা এসেছি।
1: যাও যাও যাও যাও অজিত, চট করে গাছটায় উঠে পড়ো।
4: কাছে উঠতে হবে
1: এবং চুপ করে বসে থাকবে, একদম নড়াচড়া করবে না, সিগারেট একেবারে খাবে না।
4: আচ্ছা আচ্ছা।
1: হুইসলের শব্দ শুনলে টুপ করে গাছ থেকে নেমে ওই দিকটায় যাবে, ঠিক আছে?
4: কিন্তু
1: সব প্রশ্নের উত্তর পরে পাবে অজিত, এখন যাও যাও যাও যাও উঠে পড়ো। মিস্টার পান্ডে চলুন, আমরা ওই দিকটা দেখি।
3: হ্যাঁ চলো।
4: কি ঠান্ডা, গাছে উঠতে হবে। এখানে বসি আর তো পারি না, শীতের হাওয়া মাঝে মাঝে এসে হাড় কাঁপিয়ে দিচ্ছে। ওরে বাবা, কটা বাজলো? 10:30। ওরে বাবা, কিসের শব্দ? মিস মান্নার ছুটি হয়ে গেল, আবার প্রতীক্ষা। কতক্ষণ কে জানে, মনে হচ্ছে অনন্তকাল যেন অন্ধকারের মধ্যে।
2: স্পটেড!
1: বেচারা বেচারা বেচারা শকুন্তলা দেবী! রতিকান্তর অব্যর্থ লক্ষ্য রক্তে ভাসিয়ে দিল শকুন্তলা দেবীকে। আপনারও নিশানার প্রশংসা করতেই হবে মিস্টার পান্ডে। রতিকান্ত শকুন্তলা দেবীর হাত থেকে চিঠিটা ছিনিয়ে নিতে যাবার মুহূর্তেই ওর উপরে জোরালো টর্চের আলো আর আপনার ফায়ার, রতিকান্ত শেষ।
3: এত না যে হবে ভাবিনি মুকেশ বাবু। রতিকান্ত?
1: ঠিক ঠিক ঠিক, রতিকান্তকে আমরা চিনতে পারিনি।

0: এইবার তো পুরো ব্যাপারটা বুঝিয়ে বলবে। এতক্ষণ ধরে ধাঁধার সামনে বেকুবের মতো বসে থাকে, না না সত্যি পোষায় না ব্যোমকেশ।
1: বলছি বলছি অজিত, রতিকান্তই শকুন্তলার গুপ্ত প্রণয়ী। দুজনেরই বাড়ি ছিল প্রতাপগড়ে, দুঃসম্পর্কের আত্মীয় বলে বিয়ে হতে পারেনি, কিন্তু লুকিয়ে লুকিয়ে প্রেমটা চলছিল। এর মধ্যে দীপনারায়ণজির শকুন্তলাকে পছন্দ হলো, বিয়ে করে আনলেন। বিয়ের পর শকুন্তলা যখন পাটনায় এলো, তখন রতিকান্তও ধরাধরি করে পাটনায় বদলি নিয়ে চলে এলো। দুজনের প্রেম চলতে লাগলো আগের মতোই। আত্মীয় হিসেবে রতিকান্ত দীপনারায়ণজির বাড়িতে আসতো বটে, কিন্তু তাদের সত্যিকারের দেখা সাক্ষাৎটা হতো রাতের বেলা খিড়কির দরজা দিয়ে এসে সবার চোখের আড়ালে।
2: কি দেখছো?
3: আমার ঘরে চোরটা খুঁজেছে।
2: তাই? তাহলে কি করবে? শোর মাচাবে?
3: যদি মাচাই
2: মুখ কি করে বন্ধ করতে হয়?
4: তা কিন্তু চোরের জানা আছে।
1: এইভাবে দিব্যি চলছিল, কিন্তু মাঝখান থেকে বাদ সাধলেন প্রকৃতি দেবী। দীপনারায়ণের যখন গুরুতর অসুখ, তখনই জানা গেল শকুন্তলা অন্তঃসত্ত্বা। আমার মনে হয় দীপনারায়ণকে সরানোর মতলবটা রতিকান্তই দিয়েছিল। দৈব যোগাযোগও ছিল, একটা ছিঁচকে চোরের কাছ থেকে এক শিশি কিউরারি পাওয়া গেল, রতিকান্ত তার থেকে খানিকটা সরিয়ে রেখে দিল। তারপর পার্টির দিনে ডাক্তারবাবুর ডিসপেন্সারির তালা ভেঙে ইঞ্জেকশনের ভায়ালটা দিল বদলে।
0: কিন্তু ভায়ালে তো কিউরারি পাওয়া যায়নি, তাহলে
1: সেটাও রতিকান্তর আরেকটা চাল। অ্যানালিসিসের জন্য ও পাঠালো একটা নির্দোষ ভায়াল, যাতে আমাদের সন্দেহ হয় ডক্টর পালিতি ভায়ালটা বদলে দিয়েছেন। বক্সার জেলে গিয়ে কয়েদির কাছ থেকে একটা ফলস স্টেটমেন্ট নিয়ে আসা, যাতে বলা থাকবে ডক্টর পালিতি ওই কিউরারি কিনেছেন, এটা তো পুলিশের কাছে বাঁ হাতের খেলা। তদ্দিনে অবশ্য আমরা রতিকান্তকে মোটামুটি ধরে ফেলেছি।
5: কিন্তু ব্যোমকেশ বাবু, শকুন্তলা দেবীর আঁকা শকুন্তলা দুষ্যন্ত ছবিটা দেখে আপনি?
1: হ্যাঁ হ্যাঁ, ওই ছবিটাও রতিকান্তর বিরুদ্ধে একটা খুব বড় সাক্ষ্য, মানে আদালতে নয় বলতে পারেন বুদ্ধির। মিস্টার পান্ডে, প্রথম দিন নীল আলোয় ছবিটা দেখে আমার কেমন একটা খটকা লেগেছিল, দিনের বেলা সাদা আলোয় দেখে ব্যাপারটা পরিষ্কার বোঝা গেল।
0: কি?
1: ছবিতে দুষ্যন্তর চোখের তারা নীল, রতিকান্তর চোখের তারার মতো গভীর নীল।
0: আচ্ছা,
1: দুষ্যন্তের ছবি আঁকতে গিয়ে শকুন্তলা আসলে রতিকান্তর ছবিই এঁকে ফেলেছিল। কি করবে, ভালোবাসা কি কখনো চেপে রাখা যায়? প্রেম বড় মারাত্মক, এমন স্বভাবই হচ্ছে নিজেকে প্রকাশ করা, সকলকে ডেকে জানানো আমি ওকে ভালোবাসি। অবৈধ প্রেম তাই আরো মারাত্মক।
0: আর একটা কথা, শকুন্তলার সঙ্গে একা ঘরে তোমার কি কথা হয়েছিল তা কিন্তু আমরা এখনো জানিনি। কিভাবে শকুন্তলা স্বীকার করলো তার গোপন প্রেম আছে? চিঠি লিখে তো সে তার
1: শকুন্তলা তো আমার কাছে কোনো কথা স্বীকার করেনি।
0: তবে
1: শুনুন, এবার বলুন শকুন্তলা দেবী, আপনি কি ঠিক করলেন?
3: আমি তো বারবার বলেছি আপনি যা ভেবেছেন ভুল ভেবেছেন, আমি কিছু জানি না।
1: বেশ, তাহলে সে কথা আপনি পুলিশকে বলবেন। আমি যা জানি, যা যা জানি তা পাণ্ডেজির কাছে লিখিত ভাবে জমা করে দিচ্ছি।
3: কি জানেন আপনি?
1: তেমন কিছু নয়, এই দীপনারায়ণজিকে যে খুন করেছে তার নাম, তার সঙ্গে আপনার সম্পর্ক, এই সব সবকিছুর প্রমাণ। কি ভাবছেন? আমি তো বারবার বলছি আপনাকে, দেখুন আমি তো পুলিশের লোক নই। দীপনারায়ণজির খুনি ধরা পড়ল কি না পড়ল তা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। 100,000 টাকা আপনি গুনে গুনে আমার হাতে দেবেন, সমস্ত কাগজপত্র সমস্ত প্রমাণ আপনার হাতে তুলে দিয়ে আমি মুখ মুছে বসে থাকব। কি
3: আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, এসব ব্যাপারে আমি কিছু জানি না।
1: তাহলে এটাই আপনার শেষ কথা? তো বেশ, তবু আপনাকে আজকের দিনটা ভেবে দেখবার সময় দিলাম শকুন্তলা দেবী। যদি 1,00,000 টাকার বদলে বাকি গোটা জীবনের সিকিউরিটি কিনতে চান, তাহলে আজ রাত্রে আমার নামে একটা চিঠি লিখে নিজের হাতে ওই লাল ডাক বাক্সে আপনি দিয়ে আসবেন। চিঠিতে স্রেফ একটা কথা লেখা থাকবে, হ্যাঁ চিঠি না পেলে আমার যা করবার আমি তাই করব। চলে
0: কিন্তু রতিকান্ত শকুন্তলা দুজনেই খুন হয়ে
5: একটা ভুল আমাদের হয়েছিল। আমরা ভেবেছিলাম রতিকান্ত এসে শকুন্তলাকে বোঝাবার চেষ্টা

0: হত্যাটা করবে। তার কোনো ভয় নেই, মমকেশ কিচ্ছু জানতে পারেনি। কিন্তু রতিকান্ত কোনো রিস্ক নিল না, শকুন্তলার সামনে আসতেই ফায়ার করে দিল।
1: শকুন্তলা ভালো মেয়ে ছিল না, কিন্তু
2: কিন্তু ও মেয়েটা রতিকান্তকে ভালোবাসত, সত্যি ভালোবাসত। পতঙ্গ যেমন করে আগুনকে ভালোবাসে, আর রতিকান্ত তো হলো আগুন, গনগনে আগুন। মনটা হিংস্র সাপদের মতো, তার কাছে নিজের প্রাণের চেয়ে প্রেম বড় নয়। ভাবুন, শুধু নিজের কথা ভেবে শকুন্তলাকে মারতে তার হাত একবার কাঁপল না?
0: ছেলেটাকে আমি খুব ভালোবাসতাম ব্যোমকেশজি, ভেরি এফিশিয়েন্ট, কিন্তু
3: ওদের জীবিত ধরতে পারলে বোধ হয় ভালো হতো ব্যোমকেশ।
0: না, এই ভালো।
2: হ্যাঁ পাণ্ডেজি, এই পরিণতিটাই ভালো হলো, এই ভালো।

0: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে বন্হী পতঙ্গ নাটকটি এখানেই শেষ হল। বেতার নাট্যরূপ সৌমিত্র বসু, অভিনয় করেছেন পাণ্ডে, শেখর দাস, রতিকান্ত, সোমনাথ চৌধুরী, দীপনারায়ণ, শ্যামরঞ্জন ঘোষাল, জগন্নাথ, মোহন ঘোষ, পালিত, অমলেন্দু ভট্টাচার্য, নর্মদা, আশিস গিরি, খুবলাল, ত্রিদীপ দাশগুপ্ত, গঙ্গাধর, চঞ্চল মুখোপাধ্যায়, মিসেস মান্না, শর্মিষ্ঠা দত্ত রায়, শকুন্তলা, দীপা ব্রহ্ম, অজিত, দেবব্রত দাস এবং ব্যোমকেশ, সতীনাথ মুখোপাধ্যায়। সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন আশিস গিরি।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লালের লেখা একটি প্রবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। শ্রী মোদী বলেন, ওই প্রবন্ধে ভারতের নিরাপদ দীর্ঘমেয়াদী জ্বালানি ভবিষ্যতের কথা বলা হয়েছে। জ্বালানির ক্ষেত্রে ভারত দক্ষিণী বিশ্বের কেন্দ্রবিন্দুতে থাকবে বলেও উল্লেখ রয়েছে ওই প্রবন্ধে। মহারাষ্ট্রে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আগামীকাল হতে চলা শিক্ষক যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা বা টেট স্থগিত করা হয়েছে। রাজ্য পরীক্ষা পরিষদ আজ এই পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। থানের ভিওয়ান্ডি এলাকার কয়েকজন ব্যক্তির কাছে পরীক্ষার প্রশ্নপত্র সংক্রান্ত তথ্য রয়েছে এমন খবর জানিয়েছে রাজ্য পরীক্ষা পরিষদ। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আজ নতুন দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে তিন দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালের উদ্বোধন করেছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী জানান, ত্রিপুরায় প্রতিবছর প্রায় 178,000 থেকে 187,000 মেট্রিক টন আনারস উৎপাদিত হয়। এর মধ্যে বাজারের জন্য প্রায় 23,000 মেট্রিক টন GI ট্যাগযুক্ত কুইন পাইনঅ্যাপেল বা রানী আনারস অন্তর্ভুক্ত রয়েছে। ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ উত্তর চব্বিশ পরগনার ঐতিহ্যবাহী পানিহাটিতে ছিঁড়ের মেলা তথা দণ্ড মহোৎসব উপলক্ষে সকাল থেকেই পুণ্যার্থী ও ভক্তদের ভিড়। কথিত আছে, এই মেলার শুরু শ্রী চৈতন্যদেবের সময়কালে। চৈতন্য মহাপ্রভুর মন্দিরে ছিঁড়ে দই মিষ্টি সহযোগে পুজো দিচ্ছেন ভক্তরা। রাজ্যে বন্ধ হয়ে থাকা 8,000 ক্ষুদ্র কলকারখানা

নতুন করে খোলাই বর্তমান সরকারের কাছে একটি চ্যালেঞ্জ বলে জানিয়েছেন ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা। কলকাতায় আজ বণিকসভা মার্চেন্ট চেম্বার অফ কমার্স আয়োজিত উন্নয়নের মূল ক্ষেত্রগুলির দ্রুত উন্নয়ন শীর্ষক আলোচনায় অংশ নিয়ে শ্রী দিন্দা বলেন, আমতার এমএসএমই পার্কের প্রসারে পরিকাঠামোগত উন্নয়নেই আগে নজর দিতে চায় সরকার। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটে ভারত ট্যাক্সি প্ল্যাটফর্মের সূচনা করেছেন। চালকই মালিক এই ধারণার উপর ভিত্তি করে ডিজিটাল মোবিলিটি প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সি চালু করা হচ্ছে। এই মডেলে ট্যাক্সি চালকরা শুধুমাত্র পরিষেবাই দেবেন না, তারা এই প্ল্যাটফর্মের মালিকানাও পাবেন। কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ মধ্যপ্রদেশের গুনা সফরে সেখানে পৌঁছে একাধিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি আজ সকালে সার্কিট হাউসে সেখানকার সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের অভাব অভিযোগ সংক্রান্ত আবেদনপত্র গ্রহণ করেন। এছাড়াও তিনি এক পেড় মা কে নাম অভিযানের আওতায় কানসা গ্রামে 700 গাছের চারা রোপণ করেন। কৃষিজ ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে মধ্যপ্রদেশের বিখ্যাত রেওয়া সুন্দরজা আমের প্রথম বাণিজ্যিক রপ্তানি হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, জিআই ট্যাগযুক্ত 1 মেট্রিক টন উন্নত মানের রেওয়া আম রপ্তানি করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে রেওয়া আমের সুখ্যাতি বৃদ্ধি পাবে এবং চাষিরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে ভারতে নৌবাহিনীর জাহাজ মোতায়েন কর্মসূচির অঙ্গ হিসেবে নৌসেনার ইস্টার্ন ফ্লিটের 3 জাহাজ উদয়গিরি, কাভারাত্তি এবং শক্তি থাইল্যান্ডের সাতাহিব বন্দরে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই সফরের লক্ষ্য হল ভারত ও থাইল্যান্ডের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সহযোগিতা এবং সমুদ্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক অতিক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি উদ্যোগ বা এমএসএমই দিবস পালিত হচ্ছে। অর্থনৈতিক বিকাশ, উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টিতে এমএসএমইগুলির অবদানকে স্বীকৃতি জানাতে প্রতিবছর 27 জুন এই দিনটি পালন করা হয়। জাপানের ইয়াতসুৎসিটোতে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপের গ্রুপ সিতে কাজাখস্তানকে 2-0 ব্যবধানে হারিয়ে ভারত কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে। ইউএস ওপেন ব্যাডমিন্টনে ভারতের দেবিকা সিহাগ, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান সেমিফাইনালে পৌঁছেছেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে।

0: সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

হ্যাঁ, বিষয়টা হলো ঠিক এরকম, সারাদিন যখন প্রচণ্ড গরম হচ্ছে তখন না বিকেল হলেই বলতে ইচ্ছে করছে আসো না ভালোবাসো না, আর এটা জাস্ট বলতে ইচ্ছে করছে বৃষ্টিকে যে প্লিজ একটু এসো। সকাল থেকে যে এক্সেসিভ হিটটা চলছে সেটা থেকে একটু রেহাই দাও, এই গরমে যে মরেই যাব। বর্ষাকাল যে শুরু হয়ে গেছে সেটা কখনো কখনো বোঝা যাচ্ছে, সবসময় তো বোঝা যাচ্ছে না। কি করব, সেই সমস্ত কিছু নিয়েও আমাদের শনিবারের বিকেলের আড্ডায় তো কোনো খামতি থাকতে দেওয়া যাবে না, তাই না? তো শনিবারের বিকেলের আড্ডা যখন শুরু হয়ে গেছে আর অরুণিতা যখন তোমার সঙ্গে রয়েছে, আপাতত তো দুর্দান্ত কিছু গান হবে আর সন্ধ্যে 6:30 পর্যন্ত প্রচুর আড্ডা হবে, এ ব্যাপারে কোনো ডাউট রেখো না। একেবারে টোটাল ইলাহি আয়োজন। আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা, আপাতত অরিজিৎ সিং উইথ ইলাহি।

ইয়েস উইকেন্ড ক্যাফে শুনছো তুমি অরুণিতার সঙ্গে। আর এই যে বিকেলবেলার আড্ডা, আর এই সময়, এই যে একটা সময়, এই সময় আড্ডা মানে কিন্তু একটা হাতে চায়ের কাপ চাই। অনেকেরই মানে এক্সটেন্ডেড উইকেন্ড চলছে কাল থেকে, অনেকেরই শনিবার অফিস থাকে না, তো তাদের জন্য যাদের এক্সটেন্ডেড উইকেন্ড চলছে তারা

এসব ব্যাপার। কিন্তু কিন্তু কিন্তু এই যে ধরো আমরা বাঙালিরাই বলো আর যারাই বলো, মানে আমরা চা লাভার পিপল যারা, তাদের কাছে কিন্তু চা একটা ভীষণ প্যাশনের ব্যাপার। তো সেই মানে যারা একেবারে চায়ের ব্যাপারে ভীষণভাবে আর কি এরকম রয়েছো, তাদের জন্য আমি বরং আজকে কয়েকখানা দুর্দান্ত চায়ের রেসিপি দিই। তুমি বলবে চা আবার শেখাবার কি আছে? আছে বাবু আছে, চায়ের মধ্যেও অনেক কিছু শেখাবার মানে শেখার ব্যাপার আছে। তো যেমন ধরো আদা চা, আদা চা মোটামুটি আমরা সবাই পারি, কিন্তু মানে যারা এখনও কিচেনের ধারের কাছেও যাও না তাদের জন্য আর কি, ফুটন্ত জলে চায়ের পাতা আদা থেতো করে দিয়ে দাও, সামান্য দুধ চিনি মিশিয়ে বানিয়ে ফেলো কড়া আদা চা, মানে যেটা কিন্তু একেবারে বর্ষার চিরসঙ্গী। এরপর ধরো কট্টন চা। এবার তুমি বলবে কট্টন চাটা কি? ইয়েস, কট্টন চা ইজ আর কিছুই না, সেটার মধ্যে একটু বেশি দুধ, বেশি চিনি, একটু এলাচ দিয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে যে চাটা তৈরি হয়, দ্যাট ইজ কট্টন চা। মানে তোমার এই স্যাঁতস্যাঁতে বিকেলটাকে খারাপ থেকে এক মুহূর্তে ভালো করে দিতে পারে। এবার হচ্ছে সুলেমানি চা। দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী চা হচ্ছে এটা, এতে দুধ থাকে না। কালো চায়ের লিকারে মেশানো থাকে লেবু, আদা, পুদিনা পাতা আর সামান্য গুড়। মানে যারা একটু হেলথ কনসিয়াস, যারা ভাবো যে ওরে বাবা রে এই বিকালবেলা এতটা গুঁড়ো দুধ এত চিনি খাওয়া মানে আমার ক্যালোরি কত চলে গেল, ওরে বাবা রে আমার ডিনার থেকে এটা কাট করতে হবে ওটা কাট করতে হবে, ইয়েস, তাদের জন্য হচ্ছে এটা একদম দুর্দান্ত। বৃষ্টির বিকেলে একটু লেবু একটু আদার সাথে পুদিনা পাতার ফ্লেভার, ভাবা যায় কি অদ্ভুত সুন্দর একটা চা। এরপর ধরো তুলসী চা, যে ব্যাপারটা আমরা প্রত্যেকেই জানি, নর্মালি সর্দি কাশি হলে আমরা খেয়ে থাকি, আর বর্ষায় সর্দি কাশি এ তো আর মানে একেবারে কি বলবো, এটা আর নতুন করে বলার কিছু নেই, বর্ষার সর্দি কাশি হাত ধরাধরি করে চলে। কারণ দেখো মোটামুটি এই চাটার মধ্যে আর কিছুই না, সামান্য চাটাকে ফুটিয়ে তার মধ্যে মধু তুলসী এই সমস্ত দিয়ে খেলে এই যে তুলসীর একটা গন্ধ চায়ের মধ্যে, সেটাই একবারে মনটাকে দারুণ করে দেয়। এবার ধরো যদি বলি কাশ্মীরি কাওয়া, কাশ্মীরি কাওয়া তুমি বলবে যে মানে একেবারে আমি তোমায় বলতে পারি জানলার ধারে বসে বৃষ্টি দেখতে দেখতে ভূস্বর্গের ফিল নিতে নিতে তুমি খেতে পারো এই চা, কি যেটার মধ্যে দেখো তোমাকে গ্রিন টির সঙ্গে দারচিনি এলাচ লবঙ্গ ফুটিয়ে তৈরি করতে হয় এই কাওয়া। কাওয়ার মধ্যে অনেকে কি দেন, কাঠবাদাম আর কুচনো আখরোট। এছাড়া মশলা চা যেটা আমাদের চিরপরিচিত সেগুলো তো আছেই, অর্থাৎ এই বৃষ্টির বিকেলে যদি কোনো প্ল্যান হুট করে ক্যান্সেল হয়ে মনটা খারাপ হয়ে গিয়ে থাকে, সেই মনটা কিন্তু এক চোটে ভালো করে দিতে পারে এই রকম একখানা চা, আর সাথে একখানা এই রকম সুন্দর রোম্যান্টিক গান।

0: শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: হ্যাঁ, উইকেন্ড ক্যাফে শুনছো তুমি অরুণিতার সঙ্গে। তবে একটা জিনিস কি বলো তো, এই যে তোমাকে এত কিছু চায়ের রেসিপি শোনালাম, কিন্তু আজকের গপ্পটা কখন শুরু করব? তুমি হয়তো মনে মনে এটা ভাবছো যে অরুণিতার সঙ্গে আজকের উইকেন্ড ক্যাফেতে কি নিয়ে গপ্প হবে। ইয়েস, গপ্প তো হবেই। আর সেই গপ্প শুরু করবার আগে আরও একটা দুর্দান্ত গান শোনাতে ইচ্ছা করছে তোমাদের, কিন্তু কিন্তু কিন্তু কিন্তু না, টপিকটা দিয়েই দিই বুঝলে। আমিও জাস্ট ওয়েট করে থাকি তোমাদের সঙ্গে কতক্ষণে গল্পটা শুরু করব সেই নিয়ে। তোমরা হয়তো অনেকেই জানো আজকে কিন্তু একটা ভীষণ ভীষণ স্পেশাল ডে। এবার সেই স্পেশাল ডেটা কি? ইয়েস, আজকে হচ্ছে মাইক্রো স্মল মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজ ডে। মানে কি, ছোটো মাঝারি ক্ষুদ্র ব্যবসা, সেই নিয়ে আজকে গপ্প হবে। মানে ধরো, হঠাৎ যদি তুমি হাতে কিছু টাকা পাও, এবার ভাবলে তুমি একটা ব্যবসা করবে। আজ বিকেলে কিন্তু বিজনেস লাইসেন্স তোমাকে দেবো আমি, তার জন্য দুখানা শর্ত তোমাকে পালন করতে হবে। প্রথম কথা হচ্ছে, উত্তর হতে হবে মজাদার। আর দ্বিতীয় কথা হচ্ছে, কোনো অসাধু ব্যবসার কথা একদম নইব নইব চ, একেবারে নট গ্রান্টেড। তো হাতে কিছু টাকা পেলে তুমি কি বিজনেস করবে জানিয়ে ফেলো আমাদের, কীভাবে? 9903653992। আমি জানি তুমি জানো, তাও একবার আমার মনে হলো তোমাকে মনে করিয়ে দেওয়াটা অবশ্যই আমার কাজ, তাই আরও একবার মনে করিয়ে দিলাম কোথায় মেসেজ করবে। 9903653992 খোলা রয়েছে তোমার জন্য, তো সেখানে এসে একদম চটপট করে জানিয়ে ফেলো যে তুমি যদি হঠাৎ করেই একখানা বিজনেস লাইসেন্স পেয়ে যাও, তাহলে কিসের ব্যবসা করবে।

কিন্তু তুমি কি অ্যাভে অ্যাভে টাইমটা কাটিয়ে দেবে বলো তো? তো টাইমটা যদি অ্যাভে অ্যাভে তুমি না কাটাও, তাহলে কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে চটপট করে জানিয়ে ফেলতেই হবে যে আজকে আজকে এই যে একটা স্পেশাল ডে রয়েছে।

তো সেই স্পেশাল ডেতে তুমি মানে কি বলবো, তুমি কি বিজনেস করবে। আর বিজনেস করবার কিন্তু দুটো শর্ত, প্রথম কথা হচ্ছে উত্তর হতে হবে মজাদার, আর দ্বিতীয় কথা হচ্ছে তোমাকে মানে যে উত্তরই দাও সেখানে কিন্তু কোনো অসাধু ব্যবসার কথা বলা চলবে না। তো এই দুটো শর্ত মেনে যদি তুমি আমাকে বিজনেস আইডিয়া দিতে পারো, একেবারে বিজনেস লাইসেন্স তোমার। কোথায় জানাবে? 9903653992 চটপট জানিয়ে ফেলো যে হঠাৎ হাতে কিছু টাকা পেলে কোন বিজনেস শুরু করবে। তবে সময় কিন্তু একেবারে চটপট করে চলে যাচ্ছে, তো সেই চটপট করে যে সময়টা চলে যাচ্ছে, তো সেটাকে একটু ব্যবহার করে ফেলো। সময়ের সদ্ব্যবহার না করলে তাহলে বাকিটা কি করে হবে বলো? আমি না হয় তোমাকে আরও একটা মিষ্টি গান শোনাই, ভালোবাসার মরশুম বাই শ্রেয়া ঘোষাল। শুনতে শুনতে একটু ভেবে ফেলো, এরকম মিষ্টি গান যেটা একেবারে কি বলবো, মাখনের মতো গ্লাইড করছে, সেরকম একখানা গান শুনতে শুনতে একটা দেখি তো মাথা থেকে কেমন বিজনেস আইডিয়া বেরোয়। জানিয়ে ফেলো, আমি ফিরছি একেবারে 3 মিনিট 35 সেকেন্ডের মাথায়।

হ্যাঁ, তুমি উইকেন্ড ক্যাফে শুনছো অরুণিতার সঙ্গে, আর ইতিমধ্যে কিন্তু অনেকের মেসেজ চলে এসেছে। কিন্তু আমি প্রথম মেসেজটা খুলেই একেবারে সাংঘাতিকভাবে একখানা বিষম খেয়েছি। প্রথম কথা, আমি অরুণিমা নয়, আই অ্যাম অরুণিতা। আর তারপর আমাকে বলছেন গুড মর্নিং। এই রে, আপনি কি ঘুমোচ্ছিলেন উঠে ব্রাশ নিয়ে? না না, এটা গুড ইভিনিং বলতে পারেন, গুড আফটারনুন বলতে পারেন, ইভিনিং যদি এখনও হয়নি। পরিবেশকে বাঁচাতে আমি মানুষজনের থেকে লোভনীয় দাম দিয়ে প্লাস্টিকের বর্জ্য কিনে নেব। ওকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। এরপরের মেসেজ কে করেছেন? আচ্ছা, এরপরের মেসেজ করেছো, ওকে, আচ্ছা, এরপরের মেসেজ করেছে পিয়ালি। পিয়ালি বারাসাত থেকে বলছে যে আমি বাড়ি থেকে সুন্দর সুন্দর খাবারের বিজনেস করব, তাতে আমি বাড়িতেও টাইম দিতে পারবো আর আমার খানিক বাড়িতে সাহায্যও করতে পারবো। হ্যাঁ, সেটা অবশ্যই অবশ্যই গুড আইডিয়া। তুমি যদি বাড়িতে এরকমভাবে টাইম দিতে পারো আর তার সাথে একটা ছোট বিজনেস করতে পারো, সেটা তো ভীষণ ভীষণ ভালো কথা। কিন্তু এই রকম বিজনেস আইডিয়া যাদের মাথায় ঘোরাফেরা করছে, তারা কিন্তু চটপট করে এসে আমাকে জানিয়ে দিতে পারো যে তোমার মাথায় কী ধরনের আইডিয়াস ঘোরাফেরা করছে। নাও আরও একটু সোজা করে দিলাম তোমার কাছে, তো তুমি চাইলে যে কোনো রকম বিজনেস আইডিয়ার কথা আমাকে জানাতে পারো 9903653992। তবে হ্যাঁ, আইডিয়াটা কিন্তু মজাদার হতে হবে, প্লিজ। এরকম একখানা মজার বিজনেসের আইডিয়া দাও যাতে সেই বিজনেসটা আমরাও পরে ভাবতে পারি। তো আমরা মানে আমার কথা বলছি, আমিও পরে ভাবতে পারি সেটার কথা। তো সুখবিন্দর সিং কিছু একটা বিজনেসের কথা বলছেন, কি বলছেন শুনে দেখবে নাকি? এখানেও কিন্তু একখানা বিজনেস আইডিয়া রয়েছে। সুখবিন্দর সিং শুধু একা নন, উইথ রেখা ভারদ্বাজ ফ্রম দ্য ফিল্ম ও রোমিও, এখানেও কিন্তু বিজনেস।

0: উইকেন্ড ক্যাফে শুনছো অরুণিতার সঙ্গে, মেসেজের রিপ্লাই তো করবেই, তবে তার আগে আজকে যদিও সকাল থেকে সবাই জানে আজকে ভীষণ একটা স্পেশাল ডে, দ্যাট ইজ আড্ডি বর্মন, রাহুল দেব বর্মনের কিন্তু আজকে জন্মদিন। অ্যাকচুয়ালি রাহুল দেব বর্মন এমন একজন মিউজিক ডিরেক্টর যার সম্পর্কে বোধহয় আলাদা করে এই দু চার লাইনে বলা যায় না, মানে যার সঙ্গে কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, মোহাম্মদ রফি এত ভালো ভালো কাজ রয়েছে, যে সমস্ত কাজ মানে মানুষ যখনই শুনুক যে সমস্ত গানগুলো এভারগ্রিন, যেগুলো নিয়ে নতুন করে আর কিছু বলার থাকে না, মানে যদি এই এক দু মিনিটে ভাবি আড্ডি বর্মন নিয়ে অনেক কিছু বলে ফেলবো, এর থেকে বড় বোকামি বোধ হয় আর কিছু হয় না। তো আড্ডি বর্মনের যখন আজকে বার্থডে, তাকে জানাই অনেক অনেক শ্রদ্ধা। আর যেটা করতে পারি সেটা হচ্ছে আড্ডি বর্মন, বড় নস্টালজিক একটা জায়গা, আর সাথে এরকম বর্ষাকাল যখন মাঝে মধ্যেই এরকম রিমঝিম ধারায় বৃষ্টি আসছে, সেই সময় যদি রিলেট করতে বলা হয়, বোধ হয় সব সিচুয়েশনেরই গান রয়েছে, তাও ফ্ল্যাশব্যাক আড্ডি বর্মন সাথে বর্ষাকাল, দেখো তো রিলেট করতে পারো কিনা।
1: Rainbow Flashback Song
0: ১৯৪২ লাভ স্টোরি থেকে এই গান তোমাদের জন্য আজকের ফ্ল্যাশব্যাকে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস উইকেন্ড ক্যাফে শুনছো অরুণিতার সঙ্গে। আর উইকেন্ড ক্যাফেতে এই যে তোমাকে বলেছিলাম যে আজকের স্পেশাল ডেতে অর্থাৎ কি না এই মানে যে মিডিয়াম স্মল অ্যান্ড এন্টারপ্রাইজ ডে, তো এই ডেতে তুমি যদি ধরো হাইপোথেটিক্যালি তুমি ধরে নাও তুমি একটা বিজনেস করবার সুযোগ পেলে, তো তুমি কি বিজনেস করবে? বিজনেস লাইসেন্স আমার হাতে, কিন্তু শর্ত তোমাকে একটাই দিয়েছিলাম, দ্যাট ইজ উত্তরটা একটু মজার হতে হবে। তো দেখি তোমার উত্তর কি এসেছে। কে মেসেজ করেছেন? মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে বলছেন, প্রিয় অরুণিতা দিদি ভাই, বৈকালিক শুভকামনা জানালাম, কিছু টাকা আর ব্যবসায়িক লাইসেন্স পেলে মনোহারি দোকান করব। আহা, মনোহারি! অ্যাকচুয়ালি কসমেটিক্স ব্যাপারটাই ভীষণ মনোহারি, আর যেখানে থাকবে শুধু মেয়েদের কেনাকাটার সামগ্রী, চুড়ি, নেল পলিশ, ফেসওয়াশ, মাথার ক্লিপ, হরেক রকম সামগ্রী। ওরে বাবা, কি ভালো দোকান! প্লিজ আপনার দোকানে একটু ডিসকাউন্ট দেবেন। হ্যাঁ, যাবো আর কি, যদি চলে মনোহারি করবো আমি জমিদারি, মানে ভাবা যায় না। মানে শুধু সেটা নয়, অ্যাকচুয়ালি কী হয় বলুন তো, এই মনোহারি জিনিসপত্র দেখলে আমাদেরও ব্যাংক ব্যালেন্স কোথা দিয়ে টুক করে চুরি হয়ে যায় সেটাও আমরা বুঝতে পারি না আর কি। মানে ভাবি কিনবো না কিন্তু কেনা হয়ে যায়, মানে ঠিক ওই মন বলেছে আমার ব্যাপারটা হয়ে যায় আর কি। বাই দ্য ওয়ে, তুমি যদি এখনও না লিখে থাকো চটপট পাঠিয়ে ফেলো 9903659992, খোলা রয়েছে তোমার জন্য। আপাতত জিৎ গাঙ্গুলি ফর ইউ।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: হ্যাঁ, উইকেন্ড ক্যাফে শুনছো তুমি অরুণিতার সঙ্গে। আর এই যে আজকে উইকেন্ড ক্যাফেটা চলছে, সেই উইকেন্ড ক্যাফেতে তোমার সঙ্গে তো গপ্প হচ্ছেই, তুমি মেসেজ লিখে পাঠাচ্ছ আমাকে, আর তার সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাকে কিছু কিছু জিনিস মাঝে মধ্যে তো জানাতে ইচ্ছেই করে, বলো তো। সেই রকমই একখানা দুর্দান্ত খবর তো তোমাকে দেব, কিন্তু না, তাই ওই খবরটা দেব না। আমি জানি ওই খবরটা শুনলেই তোমার মনে হবে যে ইস, কবে সিনেমাটা আসছে, এরকম একটা ফিল তোমার হবে। তবে তোমাকে এটুকু বলতে পারি, তোমার তুমি বন্ধু, তো সেই বন্ধু হিসাবে তোমার খানিক উপকার করবার দায়িত্ব তো আমার রয়েছে। আর সেইটা থেকেই তোমাকে বলি যে এই যে প্রচণ্ড মানে এই যে বৃষ্টি টিষ্টি শুরু হয়েছে, তো এই বৃষ্টির সময় হেলথ কেয়ার কীভাবে করবে, দ্যাট মিন্স এই কাক ভেজা হয়ে বাড়িতে ফেরার পর নিজেকে কীভাবে সুস্থ রাখবে, কারণ পরের দিন অফিস তো যেতে হবে বা পরের দিন নিজের বাচ্চাকে স্কুল তো পাঠাতে হবে। কারণ যদি অফিসে বসকে বলো জ্বর হয়েছে, এবং সেই জ্বরটা কিন্তু মানে বেশিক্ষণ আর মানে কী বলবো, সেটা পছন্দ হবে না। তো সেই কারণে নিজেকে সব সময় সুস্থ রাখতে হবে। আর সেই সুস্থ রাখার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথম কথাই, বর্ষায় যখন বাড়িতে ফিরবে, ফিরেই কিন্তু প্রথমে চেষ্টা করবে যে যদি পুরো ভিজে যাও অবশ্যই একটু ভালো করে স্নান করে নেওয়ার। এবং এতে কিন্তু আমাদের বিভিন্ন রকম রোগের ঝুঁকি মানে ইনফেকশনের ঝুঁকিটা অনেকটা কমে যায়। আর সেটা স্নানটা যদি একটু ঈষৎ উষ্ণ গরম জলে হয় তাহলে তো ভালোই। তার সাথে কিন্তু ওই ভেজা গায়ে সরাসরি এসিতে যাওয়া বা ফ্যানের তলায় বসা এক

0: একেবারেই চলবে না। আর যারা একটু হেয়ার কেয়ার করতে পছন্দ করো বা নিজের চুল স্কিন এই সমস্ত নিয়ে চিন্তিত থাকো, তাদের জন্য অবশ্যই বলবো যে এই সময় কিন্তু অবশ্যই যখন দেখলে প্রচণ্ড ভিজে টিজে গেছো, তারপর কিন্তু একটু ভালো করে হেয়ার কেয়ার করে নিও। মানে ওই ধরো একটু হালকা গরম তেল লাগানো বা এই জাতীয় কিছু করলে কিন্তু চুলটা ভালো থাকবে। পায়ের যত্ন, পায়ের যত্নের জন্য কি করতে হবে, অবশ্যই বর্ষাকালে আমরা এই যে প্রচণ্ড জল কাদা ঘেঁটে বাড়ি ফিরি, তারপর প্রথমেই কিন্তু একটু গরম জল দিয়ে ভালো করে সাবান দিয়ে পাটা ধুয়ে নিতে হবে, আর ভেষজ চা বানিয়ে তার সঙ্গে খেতে হবে, স্নান করতে হবে, ভালো করে মানে পা ফা ধুয়ে নিতে হবে বাড়িতে এসে, আর তার সাথে একটু ওই আদা লবঙ্গ তুলসী এই সমস্ত দিয়ে যদি চা বানিয়ে খেয়ে নাও, তাতে কিন্তু শরীরের মানে বলে যে অনেকটা ইমিউনিটি বুস্ট করে। এবং আরও একটা জিনিস যেটা করতেই পারো বর্ষাকালে, দ্যাট ইজ প্রতিদিনের নিজের খাবারে অবশ্যই একটু করে লেবু খেও, অর্থাৎ ভিটামিন সি কিনা এই সময় তোমাকে বিভিন্ন ধরনের এই মানে ইনফেকশনগুলো থেকে বাঁচতে সাহায্য করবে। মোটামুটি তোমাকে প্রচুর প্রচুর জ্ঞান দিলাম বর্ষাকালের টিপস নিয়ে, অর্থাৎ বর্ষায় তুমি যখন ভিজে বাড়ি ফিরবে তো সেই ভিজে বাড়ি ফেরার পর কীভাবে নিজেকে মেনটেন করবে, কীভাবে নিজেকে সুস্থ রাখবে সেই সমস্ত কিছু নিয়ে। আর এইভাবে না সুস্থ থাকলে কী করে আমাদের সঙ্গে জুড়ে থাকবে বলো তো? কী করে তোমার ইচ্ছে হবে যে এই রকম উইকেন্ডে একটা ফুরফুরে মেজাজ নিয়ে একটা উইকেন্ড কাটাই? কারণ এই উইকেন্ডের গল্প যখন হচ্ছে তার সঙ্গে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের গল্প হবে, ভালো খাওয়া দাওয়ার গল্প হবে, কত কিছুই তো হবে। আর সেই সমস্ত কিছুর জন্য সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। আপাতত তোমার জন্য ইন্ডি পপ
1: FM Rainbow Tea Indie Pop Playlist Indie Pop Playlist Indie Pop Playlist

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাতে ভারত ট্যাক্সি প্ল্যাটফর্মের সূচনা করেছেন। চালকই মালিক এই ধারণার উপর ভিত্তি করে ডিজিটাল মোবিলিটি প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সি চালু করা হচ্ছে। এই মডেলে ট্যাক্সি চালকরা শুধুমাত্র পরিষেবাই দেবেন না, তারা এই প্ল্যাটফর্মের মালিকানাও পাবেন। চালকদের আর্থিক ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। মহারাষ্ট্রে আগামীকাল অনুষ্ঠিত হতে চলা শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেট প্রশ্নপত্র ফাঁসের কারণে স্থগিত করা হয়েছে। মহারাষ্ট্রের স্টেট কাউন্সিল অফ এক্সামিনেশন আজ এই সিদ্ধান্ত জানিয়েছে। থানে জেলার ভিওয়ান্ডি এলাকায় কিছু ব্যক্তির কাছে পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কিত গোপন তথ্য থাকার খবর পাওয়া যায়। পুলিশি অভিযানে আটক সন্দেহভাজনদের কাছ থেকে টেট প্রশ্নপত্রের কিছু প্রশ্ন উদ্ধার হয়। কাউন্সিল জানিয়েছে পরীক্ষা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ ও তথ্য শীঘ্রই সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তামিলনাড়ুতে MDMK DMK এর সঙ্গে তাদের ন বছরের জোট ভেঙে দিয়েছে। MDMK এর সাধারণ সম্পাদক ভাইকোর সভাপতিত্বে চেন্নাইয়ে আজ দলের পরিষদীয় বৈঠকে DMK এর সঙ্গে জোট থেকে সরে আসার প্রস্তাব গৃহীত হয়। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বা MSME দিবস পালিত হচ্ছে। অর্থনৈতিক বিকাশ, উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টিতে MSMEগুলির অবদানকে স্বীকৃতি জানাতে প্রতি বছর 27 জুন এই দিনটি পালন করা হয়। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এলের দুটি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। নিউজার্সি স্টেডিয়ামে পানামা ইংল্যান্ডের ও ক্রোয়েশিয়া ঘানার মুখোমুখি হবে। গ্রুপ জি থেকে বেলজিয়াম ও মিশর, গ্রুপ এইচ থেকে স্পেন ও কাবু ভার্দে এবং গ্রুপ আই থেকে ফ্রান্স ও নরওয়ে রাউন্ড অফ 32 পৌঁছেছে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
4: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ওয়েলকাম ব্যাক তোমাকে, কারণ আমরা দ্বিতীয় ঘন্টায় পৌঁছে গেছি। আর দ্বিতীয় ঘন্টার শুরুতেই আরও একবার টপিকটা রিপিট করে দিই যে আজকে প্রথম ঘন্টায় তোমার সঙ্গে গপ্প হচ্ছিল কী নিয়ে। দ্যাট ইজ, আজকে হচ্ছে MSME ডে। দ্যাট মিন্স মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ ডে। ওকে, না বলতে গিয়ে আমি খানিক ছড়িয়ে ফেলছিলাম, কিন্তু তারপর ঠিক ট্র্যাকে ফিরে এসেছি। তো সেই নিয়ে তোমার সঙ্গে আজকে আড্ডা হচ্ছে, এই নিয়ে যে তুমি ধরো হঠাৎ করে হাতে কিছু টাকা পেলে অ্যান্ড ঠিক করলে যে তুমি বিজনেস করবে। কী বিজনেস করবে? তবে হ্যাঁ, এখানে বিজনেস করবার শর্ত একটাই, উত্তর হতে হবে মজাদার, তবেই কিন্তু পাওয়া যাবে বিজনেস লাইসেন্স। আর সেই উত্তর পাঠাতে হবে কোথায়? 9903653992। তো সেখানে দেখি কার কার উত্তর এসে হাজির হয়েছে। সাকরাইল থেকে শর্মিষ্ঠা বলছে যে, কি বলছে, দিদিভাই আমি তেলে ভাজা জিলিপির দোকান দেব, যা বিক্রি হবে না সেগুলো আমি নিজে খাবো। এই রে, এই রে শর্মিষ্ঠা, এই ব্যাপারটা কিন্তু আমরা আগে থেকেই জানি, দিস ইজ নট গুড। রোজ রোজ যদি খাও তাহলে তো খুব সমস্যা। এরপর রূপকুমার হাওড়া থেকে বলছে যে আমি দুটো বিজনেস করব, একটা ফুলের একটা ফুচকার দোকান, ঠিক তোমার বাড়ির অপর প্রান্তে। আচ্ছা তাই নাকি? তুমি যখন অনুষ্ঠান করতে আসবে আমার দোকানের ফুল তোমার ফ্রি। ওকে, তুমি যখন অনুষ্ঠান করে বাড়ি যাবে তোমার দোকানের আমার দোকানের ফুচকা তোমার ফ্রি। তুমি খুব খুব ভালো থেকো। থ্যাংক ইউ রূপকুমার। তবে হ্যাঁ, এভাবে তো ফ্রি নেওয়া যায় না, অবশ্যই তুমি দোকান করলে একেবারে বা কায়দা পয়সা দিয়েই খেয়ে আসবো, ডোন্ট ওয়ারি। তবে হ্যাঁ, বিজনেস প্ল্যান যদি কারোর মাথায় এরকমই এসে থাকে তাহলে জানিয়ে ফেলো 9903653992। খোলা রয়েছে তোমার জন্য, কারণ মাত্র আর আধ ঘন্টা সময় দেবো তোমায় এই টপিকে লেখার জন্য। কারণ তুমি জানো অরুণিতা মানেই দুটো ঘন্টায় দু রকম, অর্থাৎ আফটার 5:30 আসছে ছড়া কাটিং। তো সেই ছড়া কাটিংয়েও তো তোমাকে লিখতে হবে নাকি? তাই তার আগে যারা লিখতে চাও চটপট করে লিখে ফেলো তোমার মনের মধ্যে কোন বিজনেস প্ল্যান রয়েছে। আপাতত তোমার জন্য সুনিধি চৌহান উইথ শাট আপ অ্যান্ড বাউন্স।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস উইকেন্ড ক্যাফে শুনছো তুমি। তার মধ্যে একটা ছোট্ট ওয়েদার আপডেট রয়েছে তোমার জন্য। হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা এবং দক্ষিণ দিনাজপুর, সাথে বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, 30-40 কিলোমিটার বেগে হাওয়া। আগামী 2-3 ঘন্টার মধ্যে বৃষ্টি আসতে চলেছে, তাই যে যেখানে রয়েছো বা বাড়ি থেকে বেরোবে ঠিক করছো, প্লিজ একখানা ছাতা সঙ্গে নিয়ে বেরিও। বা দেখো, এই মুহূর্তে তো প্রচুর মানে বাজ পড়ছে বা বজ্রপাত হচ্ছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই যখন কোথাও যাবে একটু প্লিজ নিজেদের সাবধানতার মধ্যে রেখে তারপর যেও। কারণ দেখো, ওই যে কথায় আছে না, দুর্ঘটনা সে দের ভালি হয়, ফলে নিজেদেরকে সুরক্ষিত রেখে কিন্তু তারপর যে কোনো রকম জায়গায় যাওয়া বা যে কোনো কাজে যাওয়া বা নিজের আনন্দ করতে যাওয়া সবটাই করো। একটা ছোট্ট বিরতি, ফিরছি তারপরে।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: হ্যাঁ হ্যাঁ, উইকেন্ড ক্যাফে শুনছো তুমি অরুণিতার সঙ্গে। আর তোমাকে আজকে বলেছিলাম যে ঠিক মানে কি বলবো, এই যে আজকে একটা বিশেষ দিন, কি দিন, MSME ডে, মানে আরও একবার মনে করি, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ ডে, অর্থাৎ ক্ষুদ্র, অতি ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসার দিবস। অর্থাৎ সেই দিনে আমি যদি তোমাকে বলি যে তুমি কোন বিজনেসটা করবে, তো সেই রকম একখানা বিজনেস আইডিয়া তোমার কাছে চেয়েছিলাম। শর্ত একখানাই ছিল সেখানে যে যে তোমাকে যে বিজনেস আইডিয়াটা দিতে হবে তাতে যেন বেশ একটু মজাদার ভাইবস থাকে, না কি একদম খুব সিরিয়াস বিজনেস আইডিয়া। তো সেই বিজনেস আইডিয়া চেয়েছিলাম তোমাদের কাছে, তো দেখি কে মেসেজ করেছো। মেসেজ করেছো উৎপল, উৎপল মেসেজ করেছে। উৎপল কি বলছে, কি বলছে উৎপল? আচ্ছা, তার আগে আর কারো মেসেজ রয়েছে নাকি দেখি। ইয়েস, পিকুর মেসেজ রয়েছে হাওড়া থেকে, বলছে হাই অরুণিতা দি, আমি হাওড়ায় থাকি, তোমার শো শুনছি, খুব ভালো লাগছে, আমি এই প্রথম তোমাদের শো শুনছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, তোমার যে ভালো লাগছে সেই জন্য আমারও খুব আনন্দ হলো। এরপর মেসেজ কে করেছে, ওকে উৎপল।

মেসেজ করেছে, বলছে ব্যবসা তো অনেক রকম হয়, নিজেরও ব্যবসা আছে, আমার উপায় নেই, মার্কেট দেখে ব্যবসা করাই ভালো। রুটি, পাঁচ রকম ডালের তরকা, সাথে চিকেন কষা, এরকম ব্যবসা করতে পারো। উফ, মানে কি বলতো, খিদে পেয়ে যাচ্ছে এসব শুনে। তারপর কি বলছে, রুটিটা এমনভাবে করতে হবে যাতে খুব নরম হয়। এখন বাড়িতে কেউ রুটি সবজি বানায় না, সন্ধ্যে ছটা থেকে এগারোটা অবধি ব্যবসা, প্রফিট আছে ঠিক মতো করতে পারলে। সবজি বাড়ি থেকে বানিয়ে আনলে আর রুটি লাইভ করবে, ট্রাই করতে পারো। ওকে, দেখা যাক, ট্রাই করতে পারো বলেছে, ঠিক আছে। এরপর মহেশতলা থেকে আরিফা মেসেজ করছে যে আমাকে যেন বিজনেসের জন্য টাকা পয়সা দেওয়া হয়, তাহলে আমি সিনেমা তৈরি করব। ওরে বাবা, মানে আরিফা একদম ছোটোখাটো, আরিফা বিশ্বাস করো, এই সিনেমা তৈরি করাটা ছোটোখাটো ব্যবসার মধ্যে পড়ে না ভাই। আজকে কিন্তু আমি আরও একবার মনে করে বলি, MSME ডে, তো এই রকম একখানা দিন যেখানে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, অর্থাৎ ক্ষুদ্র, অতি ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসা নিয়ে কথা হচ্ছে, সেখানে ফুচকা, চটপটি, চানাচুর, রুটি তরকারি চলতে পারে, কিন্তু তা বলে সিনেমা? ওরে বাবা রে, মানে মানে শেষের মাটা শুনেই আমার ওমা হয়ে গেল ব্যাপারটা। যাই হোক, সেসব নিয়ে কথা হচ্ছে না, আমি বরং ততক্ষণ একটু জল টল খেয়ে নিই। আপাতত অ্যাশকিং আর সুনিধি চৌহান থাকুক তোমার কানে কানে, তারপর ফিরছি নিয়ে স্পেশাল সারপ্রাইজ।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: হ্যাঁ, উইকেন্ড ক্যাফে শুনছো তুমি অরুণিতার সঙ্গে। আর তোমার সঙ্গে যেটা নিয়ে কথা হচ্ছিল সে সমস্ত কথা তো হলো, প্রচুর জন প্রচুর বিজনেস আইডিয়া দিয়ে ফেলেছো, কিন্তু এই যে আমি তোমাকে কথা দিয়েছিলাম যে সন্ধেবেলা অর্থাৎ 5:30টায় তোমার জন্য স্পেশাল সারপ্রাইজ আসবে, আর সেটা তো আমি মানে কি বলবো, কথা তো আমাকে রাখতেই হবে, তাই না? অ্যান্ড দ্য সারপ্রাইজ ইজ ইওর ফেভারিট ছড়া কাটিং। ঘাম ঝরানো দুপুরের পর বৃষ্টি যখন এলো, ঘাম ঝরানো দুপুরের পর বৃষ্টি যখন এলো, এর পরের লাইনগুলো কি লিখবে বলো বলো। 9903653992 খোলা রয়েছে তোমারই জন্য, আর সেখানে এসে তোমাকে জানাতে হবে ঘাম ঝরানো বিকেলের পর বৃষ্টি যখন এলো তারপরের লাইনগুলো। আর এই সমস্ত কিছুর মাঝে কিন্তু 5:30 যখন বেজেই গেছে, আজকের তিনেকে তিন গানের হ্যাট্রিক শুনিয়ে ফেলি তোমাকে। তিনটে দুর্দান্ত গান সাজিয়ে রাখা রয়েছে তোমারই জন্য, সেই গানগুলো এনজয় করো। ফিরছি তিনটে গানের ওপারে।
0: FM রেনবোতে তিন

FM Rainbow Team, 3-1, 3, 3-1, 3, Ganer Hat-Trick, Ganer Hat-Trick.

0: Weekend Cafe 107 FM Rainbow Te. Weekend Cafe. Weekend Cafe.
1: Yes, Weekend Cafe শুনছো আর গানের হ্যাট্রিক শোনার পর ফিরে এলে তবে হ্যাঁ গানের হ্যাট্রিক ফেরার পর যখন ফিরেই এসেছো তখন আরও একবার বাজনা বাজিয়ে ছড়া কাটিং মনে করিয়ে দেওয়ার দায়িত্ব তো আমারই, তাই না? তো মনে করিয়ে দিই আরও একবার আজকে ছড়া কাটিং কি ছিল। ইয়েস, আজকের ছড়া কাটিং ছিল ঘাম ঝরানো দুপুরের পর বৃষ্টি যখন এলো আর আমি সবাইকে বলে গিয়েছিলাম চটপট মেসেজ করে ফেলো। ইয়েস, তোমরা যে মানে বিষয়টা এত চটপট করে ফেলবে আমি ভাবিওনি। যাই হোক, আরও মেসেজ পাঠাতে থাকো, তবে কিছু জনের মেসেজ অ্যাটলিস্ট এখন পড়ে ফেলি। প্রথম মেসেজ কে করেছো, কে করেছো প্রথম মেসেজ? ইয়েস, প্রথম মেসেজ করেছে রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে, বলছে গুড ইভিনিং দিদি। ইয়েস, গুড ইভিনিং তোমাকেও। ঘাম ঝরানো দুপুরের পর বৃষ্টি যখন এলো, বৃষ্টির প্রথম ছোঁয়া পেয়ে মন এলো মেলো। ওকে, ভেরি নাইস। আচ্ছা, এরপরের ছড়া টিকার, এরপরে শাউন লিখছে বারাসাত থেকে, ঘাম ঝরানো বিকেলের পর বৃষ্টি যখন এলো, রাত্রে বেলা আয়েস করে একটা ভালো ঘুম হলো। শাওন, বিশ্বাস করো এটা হচ্ছে লাখ কথার এক কথা, এটার ওপরে জাস্ট কোনো কথা হবে না। যেদিন বৃষ্টিটা হচ্ছে, যেদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টিটা হচ্ছে, তারপরের কিন্তু মানে সেই দিনের ঘুমটা ইজ জাস্ট একটা ফাটাফাটি একটা ঘুম হচ্ছে, এটার ব্যাপারে মানে রিয়েলি কোনো সন্দেহ নেই। এই যে তোমরা দুজনে দুখানা সুন্দর সুন্দর ছড়া শুনিয়ে দিলে, তো তোমাদের জন্য একখানা আমি কি দেব, আমি যেটা দিতে পারি দ্যাট ইজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালো ওরা ছড়া বলছে, তবে আরও দু একজনের ছড়া পড়ে ফেলি, তারপর না হয় বাকি হাততালিটা দেব। এরপরের মেসেজ কার রয়েছে, এরপরের মেসেজ রয়েছে ওয়াজিরউদ্দিন তরফদার সাঁকরাইল পাঁচপাড়া মাঝের পাড়া হাওড়া থেকে, বলছে ঘাম ঝরানো বিকেলের পর বৃষ্টি যখন এলো, হাতে ছিল একটি চপ, তাও বউ নিয়ে এলো। হ্যাঁ, সেই বৃষ্টির বিকেলে এরকম বউ চপ ভেজে খাওয়াচ্ছে, এর থেকে ভালো কি হতে পারে? এতে হাততালিটা আপনার জন্য না, আপনার বউয়ের জন্য দিতে পারি আর কি। এরপরের মেসেজ সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, উনি আগেরবার আমায় অরুণিমা লিখে ফেলেছিলেন বলে এবারে একদম ক্যাপসে বড় বড় করে অরুণিতা লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। ঘাম ঝরানো বিকেলের পর বৃষ্টি যখন এলো, আমার মিসেস জানতে চাইল তার ছাতা কোথায় গেল। সহি হ্যায় জি, সহি হ্যায়, বাড়িতে রয়েছেন যখন খুঁজে দিন মিসেসকে ছাতাটা। এনিওয়ে, যারা লিখেছো তাদের প্রত্যেকের জন্য আরও একবার হাততালি, আর হাততালির পরে কোকিলের ডাক ভীষণ সুন্দরভাবে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়েস, উইকেন্ড ক্যাফে শুনছো তুমি অরুণিতার সঙ্গে। আর হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি বলবে যে আমাদের ছড়া কাটিংগুলো কোথায় গেল। ইয়েস, তোমাদের ছড়া কাটিং তো অবশ্যই পড়বো, কিন্তু কিন্তু কিন্তু তোমাকে একটা এত সুন্দর খবর দেবো, বিশ্বাস করো, তোমার মন ভালো করা খবর। তুমি কি জানো থ্রি ইডিয়টস আবার ফিরছে? ইয়েস, সেই রকমই কিন্তু ঘোষণা শোনা যাচ্ছে। কোথায় শোনা যাচ্ছে? দ্যাট ইজ, এটা কিন্তু মোটামুটি কনফার্ম করেছে যে প্রায় 20 বছর পরে ফিরছে রাজু ফারহান আর র্যাঞ্চো। ইয়েস, রাজকুমার হিরানির মানে পরিচালনায় আবারও ফিরছে তারা। 20 বছর বাদে র্যাঞ্চো, ফারহান, রাজু, তাদের জীবনের কিন্তু এবারে একদম নতুন অধ্যায় উঠে আসবে। আর সেই অধ্যায় অবশ্যই তাদের কলেজ লাইফ থাকবে না, নিশ্চয়ই থাকবে অন্য কিছু। অ্যান্ড সেটা কি? সেটা অবশ্যই তাদের জীবনের নতুন কিছু চ্যালেঞ্জেস, মেবি হতে পারে তাদের সন্তান সন্ততিদের লাইফ নিয়ে দেখানো হতে পারে, কারণ এখন তারা কলেজ পড়ুয়া নয়, প্রত্যেকেরই একটা মিড লাইফ ক্রাইসিস এবং জীবনের নতুন নতুন চ্যালেঞ্জ। আর এর মধ্যেও কিন্তু থাকবে একটা সামাজিক বার্তা, অর্থাৎ কিনা যে ছবিতে মানে জুবি ডুবি হয়েছিল, মানে একদম বিয়ের আগে সেই যে আমির খানকে দেখা গিয়েছিল জুবি ডুবি করে ডান্স করতে, তো সেই সাংসারিক জীবনে ভরা ডুবি না জুবি ডুবি, তো সেই পুরো ব্যাপারটাই কিন্তু পরের আর কি পার্টে আসছে। আপাতত আমরা গানটা তো শুনতে পারি, সোনু নিগম আর শ্রেয়া ঘোষাল উইথ দ্যাট আইকনিক সং তোমাদেরই জন্য, ফ্রম দ্য ফিল্ম থ্রি ইডিয়টস।

0: আকাশবাড়ি কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। তামান্না খুনে অভিযুক্তদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ সমাজ মাধ্যমে জানান, তামান্নার পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা এবং তার জন্য সুবিচার করাই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। গত কয়েকদিন ধরে রাজ্য পুলিশের বিশেষ দল ভিন রাজ্যে তল্লাশি অভিযান চালিয়েছিল। গুরুগ্রাম এবং নাগপুর থেকে 12 জন পলাতক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নামের তালিকাও মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, কোনো ভয় পক্ষপাতিত্ব বা রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে উঠে সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং দ্রুততার সঙ্গে প্রত্যেকটি অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই দিনে 2 আত্মহত্যার চেষ্টা করার ঘটনায় কলকাতা মেট্রোর ব্লু লাইন সেকশনে আজ 2 মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়। প্রথম ঘটনাটি ঘটে সকাল 7:20 নাগাদ। কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করার ঘটনায় বেশ কিছুটা সময় ময়দান দক্ষিণেশ্বরের মধ্যে এবং মহানায়ক উত্তম কুমার শহীদ ক্ষুদিরামের মধ্যে সংক্ষিপ্ত পরিষেবা দেওয়া হয়। সকাল 7:44 ওই সেকশনে মেট্রো পরিষেবা পুনরায় স্বাভাবিক হয়। ওই একই সেকশনে বেলগাছিয়া স্টেশনে আত্মহত্যার চেষ্টা করার ঘটনায় বিকেল 3:09 থেকে মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়। গিরিশ পার্ক থেকে শহীদ ক্ষুদিরামের মধ্যে সংক্ষিপ্ত পরিষেবা চালু রাখা হয় বলে মেট্রো সূত্রে খবর। বিকেল 3:56 থেকে পুনরায় পরিষেবা স্বাভাবিক হয়। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি উদ্যোগ MSME দিবস পালিত হচ্ছে। অর্থনৈতিক বিকাশ, উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টিতে MSMEগুলির অবদানকে স্বীকৃতি জানাতে প্রতিবছর 27 জুন এই দিনটি পালন করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটে ভারত ট্যাক্সি প্ল্যাটফর্মের সূচনা করেছেন। চালকই মালিক এই ধারণার উপর ভিত্তি করে ডিজিটাল মোবিলিটি প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সি চালু করা হচ্ছে। এই মডেলে ট্যাক্সি চালকরা শুধুমাত্র পরিষেবাই দেবেন না, তারা এই প্ল্যাটফর্মের মালিকানাও পাবেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: তোমাকে বরং একটা মিষ্টি খবর দিই জানো। অ্যাকচুয়ালি বিষয়টা জানো তো, একটা মিষ্টি, মানে কলকাতার মিষ্টি, সে ব্যাপারে তো কোনো সন্দেহই নেই। রসগোল্লা জিআই ট্যাগ পেয়েছে বহুদিন আগে, কিন্তু আমাদের বাংলার এমন অনেক মিষ্টি রয়েছে যেগুলোর কিন্তু জিআই ট্যাগ বোধহয় অনেকদিন আগে থেকেই প্রাপ্য ছিল। তো সেই রকমই আরও দুটো মিষ্টির মাথায় কিন্তু মানে বলা যায় মুকুটের নতুন পালক লাগলো, অর্থাৎ জিআই ট্যাগ, দ্যাট ইজ জনাইয়ের মনোহরা আর হচ্ছে জলভরা সন্দেশ। জলভরা সন্দেশের কথা তো আমরা মোটামুটি সবাই জানি, তো সেই জলভরা সন্দেশ আর মনোহরা এই দুটো মিষ্টি কিন্তু এবার পেল জিআই ট্যাগ। এনিওয়ে, মিষ্টি মুখের খবর তো হবে, কিন্তু তার আগে ছড়া কাটিং, সেটা ভুললে কি করে হবে, যেটার জন্য আমি জানি তোমরা অপেক্ষা করে বসে আছো আমি তোমার ছড়া কাটিংটা পড়বো বলে। ইয়েস, আমি আর একদম সময় নষ্ট করবো না, আমি পড়ে ফেলবো তোমার ছড়া কাটিং। ঘাম ঝরানো দুপুরের পর বৃষ্টি যখন এলো, তারপর কে লিখেছে, মুন্না সর্দার হাওড়া মুন্সিডাঙ্গা থেকে লিখছে, তোমার ছড়া কই মুন্না, তুমি বলছো হাই অরুণিতা দি, গুড আফটারনুন, কেমন আছেন আমাদের এখানে। আচ্ছা, ও একটু পিছিয়ে গেছে আর কি, ও বিজনেসের কথা বলছে, ঠিক আছে আমি বিজনেসের মেসেজে পরে আসছি, আপাতত ছড়া কাটিংয়ে। উইকেন্ড ক্যাফে খুব ভালো উপস্থাপনা হচ্ছে, গানগুলো অসম, ছড়া কাটিং বিন্দাস। এবার ছড়া কাটিংয়ে আসি। ঘাম ঝরানো দুপুরের পর বৃষ্টি যখন এলো, দহন জ্বালা জুড়ায় তখন গরম নিপাত গেল। একদম মানে এই গরম নিপাত যাক, এটা আমরা মানে প্রতিদিন সবাই চাইছি আর কি। যে পরিমাণ গরম হচ্ছে, সকালবেলা উঠে রোদের মুখ দেখলেই মনে হচ্ছে মানে আমরা বুঝতে পারছি আর কি সারাদিন কী অপেক্ষা করছে। এরপর রীতা হাওড়া থেকে লিখছে, ঘাম ঝরানো দুপুরের পর বৃষ্টি যখন এলো, রিল বানাবে সুন্দরীরা দৌড়ে ছাদে গেল, নেচে নেচে রিল বানিয়ে ফেসবুকে দিয়ে দিল। বুঝলাম বুঝলাম, হ্যাঁ মানে যদি কেউ ভালোবাসে বৃষ্টিতে একটু নাচ করতে, একটু রিলস বানাতে, তা বানাক না, তাতে সমস্যা কোথায়। এনিওয়ে, তুমি যখন আমার সঙ্গে রয়েছো, তোমার জন্যও কিন্তু রয়েছে সুন্দর একখানা গান। আপাতত মাহিবে ওয়াই ফকির তোমার জন্য, তারপর ফিরছি একদম 4 মিনিট 45 সেকেন্ডের মাথায়।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়েস, উইকেন্ড ক্যাফে শুনছো তুমি অরুণিতার সঙ্গে। আর ছড়া কাটিং মোটামুটি কিন্তু এখনও আসতেই আছে, তো আমি তোমাকে অন্য যাই নিউজই দেব ভাবি না কেন, কিন্তু তোমার ছড়া কাটিং অ্যাভয়েড করে তো সেটা পারি না। তো আগে তোমার ছড়া কাটিংগুলো চটপট করে পড়ে নিই। আর ছড়া কাটিং করবার আগে আমাদের কি করতে হয়, বাজনা বাজাতে হয়। হ্যাঁ, দ্যাট ইজ দ্য বাজনা।
0: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
1: ঘাম ঝরানো দুপুরের পর বৃষ্টি যখন এলো, তারপরের মেসেজ হাও।

কলকাতা থেকে রূপকুমার লিখছে, ঘাম ঝরানো দুপুরেতে, আচ্ছা ঠিক আছে, ও একটু চেঞ্জ করে দিয়েছে, বৃষ্টি যখন এলো। আচ্ছা কি বলছে, দুহাত বাড়িয়ে বৃষ্টি মাখে বাতাস কানে কানে, রূপকুমার ঠিক ব্যাপারটা হলো না, দুঠোঁটে বৃষ্টি মেখে সুর তোলো। আচ্ছা বুঝলাম, কিন্তু আর একটু ব্যাপারটা আর একটু ভালো হতে পারতো আর

ছাদের ওপর শুকনো কাপড় সব ভিজে গেল, তারপর আমার ওয়াইফের মাথা গরম হয়ে গেল। মানে ইতনা ভি সচ নেই বলনা চাইয়ে, মানে প্রত্যেক বাড়ির কথা এটা। মানে যদি মোটামুটি এরকম ব্যাপারটা হয় যে বেশ দুপুর থেকে দারুণ রোদ, সেই দেখে জামাকাপড় কেচেছে এবং তারপর এরকম ভিজে টিজে গেল, একেবারে আর কি বলবো। এরপর বিশ্বরূপ বিজয়গড় থেকে বলছে, ঘাম ঝরানো বিকেলের পর বৃষ্টি যখন এলো শার্প, তারপর বাড়িধারায় সবই ভিজে গেল, ফুচকার দোকান কখন গেল সবাই খেয়ে গেল। ফুচকা দোকান বেরোবে কী করে বৃষ্টির মধ্যে, এটা তো বুঝতে হবে না বিশ্বরূপ, আর গেলেও ছাতা নিয়ে যেতে হবে। তারপর বেলঘরিয়া থেকে পায়েল লিখছে, ঘাম ঝরানো বিকেলের পর বৃষ্টি যখন এলো হৃদয় যেন নতুন করে রঙিন ছোঁয়া পেল, হৃদয় যেন হারিয়ে গেল সবুজ বনের ছায়ে, ঝর্ণা যেথায় চঞ্চল সুরে ঝরছে পায়ে পায়ে। পায়েল, তোমার কবিতার সঙ্গে কিন্তু আমিও খানিকটা কেমন হারিয়ে গিয়েছিলাম। মানে এই যে আজকে উইকেন্ড ট্রিপে কোথায় যাব সেই নিয়ে প্ল্যান দিইনি, মোটামুটি দেখলাম তুমি কীরকম বেশ একটা মায়াবী মায়াবী করে বেশ কত দূরে একটা পাঠিয়ে দিলে। এনিওয়ে, আপাতত অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষাল উইথ আ রোম্যান্টিক ট্র্যাক ফ্রম দ্য ফিল্ম রকি আর রানী কি প্রেম কাহানি।

পাঠানো ছড়া কাটিংগুলো যদি অরুণিতা না পড়ে তাহলে তো ব্যাপারটা ঠিক নেই জামেগা নেই জামেগা, হ্যাঁ না? তো আগে পড়ে ফেলি তোমাদের ছড়া কাটিং। আচ্ছা, আমাকে গণেশ লিখছে, ঘাম ঝরানো বিকেলের পর বৃষ্টি যখন এলো, ঘাম ঝরানো বিকেল ছিল না, ঘাম ঝরানো দুপুর ছিল, কাজের শেষে সারাদিনের খাটুনি ওই নীল আকাশে মিলিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, কাজের শেষে খাটুনি নীল আকাশে মিলিয়ে গেল। সৌম চৌধুরী লিখছে যে বৃষ্টির দিনের বিকেলবেলা গরম চা সিঙাড়ার মজাই আলাদা, তোমার রেডিও শুনে আমার ছোটবেলার কথা মনে পড়ছে। থ্যাংক ইউ সো মাচ সৌম, তুমি যে আমায় শুনছো তার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আর কে মেসেজ করেছেন? আচ্ছা, মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছিলেন, তার নামটা বাদ গেছে। ওকে মাধাইদা, আপনাকে আমরা মোটামুটি সবাই তো আপনার নাম জানে। এরপরের মেসেজ কে আশিস জানা বলছেন, ঘাম ঝরানো দুপুরের পর বৃষ্টি যখন এলো, তুমি গল্পটা শেষ করলে না সেই মেঘের চাদরে জড়ানো তোমার অপরূপ কণ্ঠ দিয়ে। কোন গল্পটা বলুন তো, কোন গল্পটা আমি শেষ করিনি? এই রে, মনেই তো করতে পারছি না আমি কোন গল্পটা শেষ করিনি। আমি বলেছিলাম যে থ্রি ইডিয়টসের গল্পটা বলবো। ইয়েস, আমি কিন্তু বলে দিয়েছি থ্রি ইডিয়টসের এরকম একটা গল্প আসছে যে 20 বছর বাদে র্যাঞ্চো, ফারহান, রাজু তাদের জীবনে আবার কি আসছে সেই নিয়ে হচ্ছে নতুন গল্প। তো সেরকম নতুন গল্প তো আসবে, তো সেটার জন্য তো আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু আমি এই মুহূর্তে যেটা বলতে পারি কি বলতে পারি একটু ভাবি তো, আমি কি বলতে পারি। বাই দ্য ওয়ে, আজকের উইকেন্ড ক্যাফে তোমাদের কেমন লাগলো সেটাও যদি তুমি চাও তাহলে কিন্তু তুমি চটপট করে জানিয়ে ফেলতে পারো আমাকে, কারণ এখনও হাতে একটুখানি সময় রয়েছে। সেই সময়ের মধ্যে চাইলেই কিন্তু তুমি জানাতে পারো যে আজকের উইকেন্ড ক্যাফে তোমার কেমন লাগলো অরুণিতার সঙ্গে। তবে হ্যাঁ, আমি কিন্তু তোমাকে এই সপ্তাহে উইকেন্ডে বেড়াতে যাওয়ার ডেস্টিনেশন না দিয়ে শুধু এটুকু বলতে পারি যে এই যে বর্ষার সময় অনেকে পাহাড়ে যাও যে মনসুন হিল ভিউ দেখতে, তবে সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু জিনিস অবশ্যই মাথায় রেখো, দ্যাট ইজ আবহাওয়া, ধস, রাস্তার লাইভ আপডেট কিন্তু অবশ্যই চেক করতে থেকো। আর একটা জিনিস, যে সমস্ত হোটেলগুলোতে ফ্রি ক্যান্সেলেশন বা তারিখ পরিবর্তনের সুবিধা রয়েছে এরকম ধরনের হোটেল বেছে নেওয়াটাই বেটার, কারণ বলা যায় না বর্ষাকালে পাহাড়ে কখন যে কী হয় সেটা কিন্তু কেউ আমরা আগে থেকে অতটাও আন্দাজ করতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের এমন মানে হোটেল বেছে নেওয়া উচিত যেগুলোর ক্ষেত্রে মানে আমরা রিশিডিউল করতে পারি আর কি। বর্ষায় পাহাড়ের গাড়ি চালানো সেটাও কিন্তু ভীষণ একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার, তো সেক্ষেত্রে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, দ্যাট ইজ তুমি যখন যাচ্ছ অবশ্যই সমতল থেকে ড্রাইভ করে না গিয়ে পাহাড়ের কোনো অভিজ্ঞ চালককে সঙ্গে নেয়ার, কারণ তুমি হয়তো কলকাতার রাস্তায় বা তোমার প্লেন ল্যান্ডের রাস্তায় ভীষণ ভালো গাড়ি চালাও, দ্যাট নট মিন্স কি তুমি পাহাড়ের সমস্ত আঁক বাঁক সবটাই জানো। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত সময়ে নিজে গাড়ি চালাবার জেদ না করাটাই আমার মনে হয় ভালো। এছাড়াও ধস হরপাবানের কারণে কিন্তু অনেক সময় রাস্তা আটকে যেতে পারে, তাই ট্রেন ফ্লাইটের টিকিট কাটার আগে কিন্তু মোটামুটি বেশ খানিকটা টাইম হাতে রেখে কাটতে হবে, মানে ট্যুর প্ল্যানের অন্তত এক দুদিন সময় হাতে রেখে কাটতে হবে। মানে ধরো যে এসেই তোমার একটা খুব জরুরি কিছু কাজ রয়েছে, তো সেক্ষেত্রে যেদিন ফেরার কথা মানে যেদিন ফিরলে আর কি কমফোর্টেবলি কাজটা হয়ে যাবে তার আগের দিন এরকমভাবে ফিরলে দেখবে অন্তত অসুবিধাগুলো হচ্ছে না। আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, দ্যাট ইজ পেটের সমস্যা, ঠান্ডা লাগা, জ্বর, এইসব কিন্তু এই সময় বাড়ে, তো সম্পূর্ণ ফার্স্ট এড কিট অবশ্যই সঙ্গে রেখো এবং অবশ্যই ওয়াটারপ্রুফ জুতো আর রেনকোট, এই দুটো জিনিস কিন্তু পাহাড়ে যাচ্ছ মানে শুধু ব্যাগ ভর্তি করে সোয়েটার না নিয়ে গিয়ে কিন্তু অবশ্যই এগুলো সঙ্গে রেখো, না হলে কিন্তু বর্ষার দিনে পাহাড়ে গিয়ে ভীষণ দুর্যোগ পোহাতে হয়। এবং আরও একটা জিনিস, ইউপিআই পেমেন্টের সাথে সাথে কিন্তু মোটামুটি পর্যাপ্ত নগদও সঙ্গে রাখো, কারণ এমন হতেই পারে রাস্তা বন্ধ হয়ে গেছে, তুমি টাকা তুলতে যেতে

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস, উইকেন্ড ক্যাফে শুনছো তুমি অরুণিতার সঙ্গে। আর সময় কিন্তু একেবারে শেষের পথে, আর শেষের পথে যখন এগিয়ে চলেছি, আগে তো ছড়াগুলো পড়তেই হবে, না পড়লে কি করে হয় বলো? কারণ তোমাদের

0: পারছো না, হয়তো নেট পরিষেবা বন্ধ হয়ে গেছে, তো সেক্ষেত্রে তুমি কিন্তু কোনো জায়গায় পেমেন্ট করবার ব্যাপারে সমস্যা হতে পারে। তো বিভিন্ন জিনিস কিন্তু, খুঁটিনাটি জিনিস আমাদের বেড়াতে যাওয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হয়, একে উইকেন্ড। তাই অরুণিতা বসে বসে এই পরিমাণে জ্ঞান দিচ্ছে, এরকম হয় নাকি, এটা নেওয়া যাচ্ছে না, তাই না গো বলো? অ্যান্ড দ্যাটস ওয়াই আমি তাই ভাবলাম যে অনেক জ্ঞান দিয়েছি, এবার কিন্তু উইকেন্ডটা ভীষণ ভালো কাটাও। এই যে এক্সটেন্ডেড উইকেন্ড চলছে, গতকাল শুরু হয়েছে, একদম আগামীকাল অবধি চলবে, সেটাকে রসে বসে একদম বিন্দাস কাটাও। আপাতত অরুণিতা তোমায় বলবে টাটা বাই বাই উইথ বিশাল দাদলানি অ্যান্ড রেখা ভারদ্বাজ ফ্রম দ্য ফিল্ম ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি।
1: साहेबान कदरदान मेहरबान, दिल थाम के बैठिए क्योंकि अब आपके सामने तशरीफ ला रही है आगरा की अजीम फनकारा मलिका हुस्न नूर नजर मोहतरमा।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি বর্ণালী সিংহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসে জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে তিন দিনের সফরে সেদেশের রাজধানী ভিক্টোরিয়ায় পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সেসেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারিমনি। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে সেসেলস ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটে ভারত ট্যাক্সি প্ল্যাটফর্মের সূচনা করেছেন। চালকই মালিক এই ধারণার উপর ভিত্তি করে ডিজিটাল মোবিলিটি প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সি চালু করা হচ্ছে। এই মডেলে ট্যাক্সি চালকরা শুধুমাত্র পরিষেবাই দেবেন না, তারা এই প্ল্যাটফর্মের মালিকানাও পাবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় হায়দ্রাবাদে একটি রাস্তার নাম ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ করার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার বার্তায় তিনি আরও বলেন, তিনি প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট যাকে সম্মান জানিয়ে ভারতে কোনো রাস্তার নামকরণ করা হয়েছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশনের ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল সকাল 11:20 থেকে বিকেল 5:20 পর্যন্ত মোট 360 মিনিট ট্র্যাফিক ব্লকের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কারণে আগামীকাল কাটোয়া ব্যান্ডেলের মধ্যে 3 জোড়া, হাওড়া কাটোয়া ব্যান্ডেল নৈহাটি মেমারি হাওড়া পান্ডুয়া হাওড়ার মধ্যে 1 জোড়া করে আপ ডাউন ট্রেন বাতিল থাকবে। এছাড়াও হাওড়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার 37924 ডাউন কাটোয়া হাওড়া লোকাল পরিবর্তিত সময়ে চলবে বলে রেল সূত্রের খবর। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনুকূল বায়ু প্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় আজ থেকে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এটুকুই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সেশেলস সফরে সেদেশের রাজধানী ভিক্টোরিয়ায় পৌঁছেছেন। বিমানবন্দরে সেশেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমেনির উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করেছেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে সেশেলস ভারতের এক গুরুত্বপূর্ণ অংশীদার ও ঘনিষ্ঠ বন্ধু। সেশেলসের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটে ভারত ট্যাক্সি প্ল্যাটফর্মের সূচনা করেছেন। চালকই মালিক এই ধারণার উপর ভিত্তি করে ডিজিটাল মোবিলিটি প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সি চালু করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করে বলেন, ভারত আর্থিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে এবং বিশ্বমঞ্চে আরও বড় ভূমিকা পালন করছে। হোয়াইট হাউসে একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, ট্রাম্প প্রশাসন ভারতকে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে। নদিয়ার কালীগঞ্জে গত বছর দুষ্কৃতীদের ছোড়া বোমায় তামান্নার মৃত্যুর ঘটনায় এফআইআরে নাম থাকা ব্যক্তিদের মধ্যে আরও 12 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে আরও 11 জনকে গ্রেফতার করা হয়েছিল। এই নিয়ে ঘটনায় মোট গ্রেফতারি দাঁড়ালো 23। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা হাওড়া সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। এদিকে সুকান্তনগরের কাছে নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য ইএম বাইপাসের চিংড়িঘাটা উড়ালপুল দিয়ে যান চলাচল আগামী 29 তারিখ সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকবে। এরপর আরও এক দফায় এই সেতু 3রা জুলাই রাত 8টা থেকে 6ই জুলাই সকাল 8টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় আপাতত উদ্ধার কাজ শেষ হয়েছে। ঘটনাস্থলে কড়া পুলিশি পাহারা মোতায়েন করা হয়েছে। আগামীকাল সেখানে যাবেন খড়গপুর IIT-র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা, দলের নেতৃত্বে থাকবেন বিভাগীয় প্রধান। এদিকে আজ দুর্ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। খুব দ্রুতই এ সংক্রান্ত রিপোর্ট রাজ্য সরকার।

0: হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তারা। দুর্ঘটনায় 17 জন প্রাণ হারিয়েছেন। হাওড়ার বাগনানে বিজেপি কর্মী হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ বাগনানে গিয়ে নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে বলেন, এই ঘটনায় তদন্তের কাজ দ্রুত শেষ করতে সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই 10 জন গ্রেপ্তার এবং 51 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, যদিও মূল অভিযুক্ত এখনও গ্রেপ্তার হয়নি। মুখ্যমন্ত্রী বলেন, সরকার এই ধরনের ঘটনায় জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করবে। 2025 সালে নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ভোট পরবর্তী হিংসায় তামান্নার মৃত্যুর ঘটনায় আরও 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এর আগে আরও 11 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এই নিয়ে ঘটনায় মোট গ্রেপ্তারি দাঁড়াল 23। সমাজ মাধ্যমে আজ এক বার্তায় শ্রী অধিকারী ধৃত 12 জনের নামের তালিকা প্রকাশ করে রাজ্য পুলিশের ভূমিকায় সন্তোষ ব্যক্ত করেন। রাজ্য সরকার রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে আইটিআই কলেজগুলির আধুনিকীকরণের উপর জোর দিয়েছে। এজন্য রাজ্য সরকার 51টি আইটিআই কলেজ বিভিন্ন কর্পোরেট সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালনা করবে। অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোগ দিবস উপলক্ষে আজ কলকাতায় বণিক সংগঠন বেঙ্গল চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, অধিক বিনিয়োগের মাধ্যমে শিক্ষাকেন্দ্রগুলির পরিকাঠামোর দ্রুত উন্নতিতে জোর দিতেই এ সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
5: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: Well, Saturday night money হচ্ছে weekend filmy fever, আর এই ফিভারে গায়ে ফিভার নিয়ে আমরা কিন্তু দুজনেই হাজির। আমি আর যে সুনন্দা,
2: আর আমি আর যে বাসু। হ্যাঁ, গায়ে ফিভার, গলায় ফিভার, সব জায়গায় ফিভার নিয়ে আজকে আমরা দুজন মিলে
1: দুই সকালে ফিল্মি ফিভারে হাজির।
2: হ্যাঁ, এবার দেখা যাক যে আজকে উইকেন্ড ফিল্মি ফিভারে তোমাদের জন্য কি কি সারপ্রাইজ রয়েছে, কি কি গান রয়েছে, কি কি টেক্কা ফক্কা অনেক কিছু থাকবে তোমাদের জন্য, দেখা যাক।
1: ওয়েল, আজকে তো নানান সেগমেন্ট রয়েছে যেটা তোমরা বরাবর জানো, তবে হ্যাঁ, অনেক কিন্তু গসিপ নিয়ে আমরা হাজির। প্রচুর গসিপস রয়েছে, সেটা টলিউড থেকে বলিউড এবং খানিকটা কলিউডের হতেই পারে, জানি না, সময় সময় সবটাই প্রকাশ্য বলে না, সময় এলে, সঠিক সময় এলে যখন সেটা প্রকাশ পায় তখন তার স্বাদটা যেন কোথাও গিয়ে অনেকটা বেড়ে যায়। তাই কুর্সিকে পেটি বাঁধ লিজিয়ে দোস্ত, অভি হাম শুরু করনে ওয়ালে হ্যায় স্যাটারডে নাইটের সেই ধুরন্ধর টাইপ আমাদের যাত্রা। তো সেই যাত্রাতে আমার মনে হয় যদি এই গানটি নাই থাকে তাহলে এই যাত্রার কি আর কোনো মানে হয়। বলেছিলাম ধুরন্ধর টাইপ শুরু করব, আর এখানে একটুখানি শরারতের জায়গা তো থেকেই যায়।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: ওয়েল, শরারত করতে তো কার না ভালো লাগে। হ্যাঁ, খানিকটা শরারত আমাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেয়, আর খানিকটা তো বড়বেলার চোকসাপাটা ছেড়েই দিলাম। তবে আজকের এই আমাদের সানডে যাত্রাটা, যেটা উইকেন্ড ফিল্মি ফিভারে আমরা গায়ে ফিভার নিয়ে দুজন বসে করছি, সেখানে যেটা প্রথমেই করতে হবে সেইটা হলো আগে, হ্যাঁ, কে হিট আর কে মিস, তার মানেটা হলো এই যে গত সপ্তাহে এত এত সিনেমা রিলিজ ফিলিজ করলো, তার মাঝখান থেকে দুখানা সিনেমার কথা আমরা একটু কেটে ঝেটে বেছে নিয়ে এসেছি তোমার জন্য। আর একটি অবশ্যই আমাদের বাংলা ছায়াছবি, না না, ছায়াছবি বলে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায় তাই না বলো বাসু, বাংলা ছবি। আরেকটা দূরদর্শ একটি হিন্দি ছবি, যার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, রদার, যার সিকুয়েল দেখার জন্য আমরা অনেক বছর ধরে অপেক্ষা করছিলাম, এবং সেটা যখন ফাইনালি থিয়েটারে আমরা দেখতে পেলাম, তারপর কি হলো সেই গল্পটা নিয়েই কিন্তু টেক্কাতে এলাম আমরা দুজন।
2: অ্যাবসলিউটলি। এবং প্রথমেই যে ছবির কথা বলবো, যে বাংলা ফিল্মের

0: কথা বলবো। সেই ফিল্মটা হচ্ছে অভিমান, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত এবং শুভশ্রী গাঙ্গুলীকে।
1: আর একদমই ঠিক, ইন্দ্রদীপ দাশগুপ্তের ডিরেকশনে এই মুভিটি রিলিজ করেছে। তবে যেটা বলতে হয়, মোটামুটি বক্স অফিসে এখন অবধি আমাদের হাতে যা ইনফরমেশনস রয়েছে সেখানে আমরা বলতেই পারি 0.57 CR এর মতন কিন্তু তারা একটুখানি এগিয়ে যেতে

0: সিনেমাগুলো প্রায় সিআর ক্রস করে যাচ্ছে, মতলব 100 CR ক্রস করে যাচ্ছে। তেলুগু, তামিল, মালয়ালম সিনেমা, মানে যেটাকে আমরা সাউথ মুভিজ বলি, সেটাও মোটামুটি এখন 100 কেন, তার ওপরের যদি কিছু হয়
1: 1000 CR
0: সেটাকে টাচ করছে। তো আমরা কেন সেখানে পিছিয়ে আছি? I really don't know.
1: এই নিয়ে অনেক বিতর্কিত কথা হতে পারে, তার থেকে বরং আমি চলে যাই আমাদের পরবর্তী যে টেকার যে কথাটা না, যে ফিল্মটাকে নিয়ে বলবো, সেটা হচ্ছে ককটেল 2। ককটেল 2 একেবারেই সিকুয়েল ঠিক নয়, একদম নতুন গল্প, ফ্রেশ গল্প। এবং ফ্রেশ গল্পে ককটেল 2 আমরা দেখতে পাচ্ছি শাহিদ কাপুর, কৃতি শ্যানন এবং খুব নতুন একদম চটপটে একজন অভিনেত্রী রশ্মিকা মন্দানা, যে কিন্তু সাউথের ইন্ডাস্ট্রিতে বেশ কিছু বছর বেশ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বেশ কিছু কাজ করে, তারপরে অ্যানিমালে তাকে দেখতে পাই এবং সেখান থেকে এখন সে নানান রকম কমার্শিয়াল ফিল্মে কাজ করছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ককটেল। এবং ককটেলের বিষয়টা হচ্ছে ককটেলের যে যে সাবজেক্ট ম্যাটারটা, যে ট্রায়াঙ্গুলার লাভ, যে কমেডি, সেটা কিন্তু ককটেলকে অবভিয়াসলি একটা ইন্টারেস্টিং ফিল্ম হিসেবে তৈরি করেছিল প্রথমবারও, আশা করি এবারও হয়েছে। এবং তার বাজেট এবং কালেকশন আমাদেরকে বলে দেবে যে ককটেল কেমন পারফর্ম করছে, কীরকম করছে পারফর্ম।
0: হ্যাঁ, পারফরমেন্স এখন অবধি কিন্তু বেশ ভালো, তবে হ্যাঁ, যতটা ডিরেক্টর প্রডিউসার মেকার্সরা রাদার পুরো ক্রু ডিসাইড করেছিল মোটামুটি আমরা ফাটিয়ে রোজগার করতে পারবো বক্স অফিসে, হ্যাঁ ততটা আশানুরূপ হয়নি, তবে একেবারে লসে রান কিন্তু করছে না ককটেল 2। কস্ট অফ প্রোডাকশন ছিল 95 CR, সেইখানে তাদের মোটামুটি এখন যদি ওয়ার্ল্ড ওয়াইড তাদের বাজেট এবং ওয়ার্ল্ড ওয়াইড যদি তাদের কালেকশন আমরা ধরতে পারি, সেখানে দেখা যাচ্ছে যে ককটেল মোটামুটি দারুণ দারুণ পারফরমেন্স করেছে। 107 থেকে 108 CR এর মধ্যে কিন্তু খেলাটা এখন চলছে, তো মোটামুটি বলতেই পারি যা খরচা হয়েছিল তার বেশ খানিকটা তুলে নেওয়া যেতে পেরেছে এখন অবধি।
1: এক্স্যাক্টলি। এবং ককটেলের একটা গান এই মুহূর্তে আমাদের চার্ট বাস্টার সবাই শুনছে ইউটিউবে, এবং আমরাও সেই গানটা তোমাদেরকে শোনানোর জন্য নিয়ে এসেছি। আপাতত সেই গানটা রইল তোমাদের জন্য, ফিরে আসছি গানের উপরে, তোমরা শুনছো উইকেন্ড ফিল্মে ফিভার বাসু আর সুনন্দার সাথে।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, রেনবো রিভিউ, রেনবো রিভিউ, রেনবো রিভিউ।
1: বলিউডের মাল্টি স্টারার কমিটির কথা উঠলেই ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির নাম প্রথম সারিতেই আসে। সেই জনপ্রিয় সিরিজের নতুন সংযোজন ওয়েলকাম টু দ্য জাঙ্গল নিয়ে প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া, কারণ ছবিতে একসঙ্গে রয়েছেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়াল, জ্যাকি শ্রফ, অর্ষদ ভার্সি, জনি লিভার, রবিনা ট্যান্ডন, লারা দত্তা, জ্যাকলিন ফার্নান্ডেস, দিশা পাটানি সহ বহু পরিচিত মুখ। কিন্তু এত বড় তারকাবহুল কাস্টও শেষ পর্যন্ত কিন্তু ছবিটাকে ঠিকমতো করে বাঁচাতে পারেনি। ছবির গল্পটা বেশ দুর্বল। এক ধনী ব্যক্তি কালো টাকা খরচ করার উদ্দেশ্যে ইচ্ছে করে একটি ফ্লপ সিনেমা বানাতে যায়। সেই পরিকল্পনা থেকেই শুরু হয় জঙ্গলে অভিযান। সেখানে সিনেমার কল্পিত ভিলেনদের জায়গায় বাস্তব বিপদের মুখোমুখি হয় গোটা দল। এরপর একের পর এক বিশৃঙ্খলা, ধাওয়া, মারপিট এবং জোর করে হাসানোর চেষ্টা কিন্তু চলতেই থাকে। অক্ষয় কুমারের দীর্ঘ ফ্লপ পর্ব থেকে প্রযোজকদের হিসেব লুকোনোর কৌশল কিংবা তারকাদের ভ্যানিটি ভ্যান নিয়ে খোঁচা, এসব দৃশ্য সাময়িক হাসি পরিবেশ তৈরি করে। ছবির দ্বিতীয়ার্ধে দেশপ্রেমের একটি জোরালো সুর যোগ করার চেষ্টা করা হয়, কিন্তু সেই অংশ গল্পের সঙ্গে স্বাভাবিকভাবে মিশে যেতে পারেনি। সব মিলিয়ে ওয়েলকাম টু দ্য জাঙ্গল একটি তারকাবহুল কিন্তু দুর্বল কমেডি। তাই আমি আর যে নম্রতা ওয়েলকাম টু দ্য জাঙ্গলকে সাথে তিনটে রেইনবো কালার্স দিলাম।
0: রেইনবো রিভিউ সিনেমার রিপোর্ট কার্ড অনলি অন 107 FM রেইনবো। 107 FM রেইনবো রিভিউ।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিলিজের প্রথম খবর একেবারে নিয়ে চলে এসেছি। তবে যে সমস্ত মুভিসগুলো ইতিমধ্যে টিজার আর ট্রেইলার দেখাচ্ছে আমাদের, আহা, দেখে না মনটা একদম জুড়িয়ে যাচ্ছে। দুর্ধর্ষ কিছু ছবি কিন্তু আসতে চলেছে আগামী মাসে, আগামী সপ্তাহে, কিংবা এর পরের মাসে অবশ্যই, মানে অগস্টেও। তো এমনই একটি মুভি রিলিজ করতে চলেছে যেখানে শুধুমাত্র নায়ক নায়িকা কিংবা সিনেমার গল্পটি বলা হয়নি, যে মুভিতে বলা হয়েছে আমাদের দেশ ভারতবর্ষের ভবিষ্যতের কথা। না কোনো অতিজাগতিক সিনেমা নয়, বরং প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে থেকে কিভাবে স্লো পয়জনিংয়ের মাধ্যমে একটু একটু করে শেষ হচ্ছে মানব জাতি, বিশেষ করে ভারতবর্ষে, সেটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, পেস্টিসাইড এটা একটা সমস্যা বটে, ছিল, আছে, হয়তো আগামীতেও থাকবে, কিন্তু তার থেকে কিভাবে আমরা নিজেদের বাঁচাতে পারি, তার থেকে কিভাবে নিজেদের পরিবারকে সুরক্ষিত করতে পারি, কিভাবে দেশকে সুরক্ষা দেওয়া যায়, সেই বিষয় নিয়েই কিন্তু একটি মুভি আসতে চলেছে আগামী 24th July, যার নাম দ্য ইন্ডিয়ান স্টোরি। বহুদিন পর, রাদার বহু বছর পর, আবারও কাজল আগরওয়ালকে আমরা সিলভার স্ক্রিনে দেখতে চলেছি। তারই সঙ্গে থাকছেন শ্রেয়স তলপড়ে, সঙ্গে থাকছেন তৃষা সারদা এবং মুরলী শর্মা সহ আরও অনেক অনেক দিগ্গজ অভিনেতা এবং অভিনেত্রীরা। আর বলতেই হয়, যার ডিরেকশনে এত সুন্দর একটি মুভি আমরা দেখতে চলেছি আগামী দিনে, তিনি ডিরেক্টর চেতন ডিকে এবং ওনার টিম। আর যেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, যে অফবিট মুভিজগুলো আজকাল আমাদের ভারতীয় দর্শকরা বেশ ভালোভাবে পছন্দ করছেন। আর হয়তো সেই কারণেই 26th June, মানে গতকালকে, সবে এর টিজার রিলিজ করেছে। আর ইতিমধ্যেই 99.97984 ভিউস কিন্তু কালেক্ট করতে পেরেছে দ্য ইন্ডিয়ান স্টোরি।
2: অ্যাবসলিউটলি, এবং ইন্ডিয়ান স্টোরির পরে যে স্টোরিটার কথা বলতে চলেছি সেটা একজন ইন্ডিয়ান গ্রেট উইমেনের স্টোরি, এবং সেই স্টোরিতে আমরা যাকে দেখতে চলেছি আবারও মোস্ট ট্যালেন্টেড শ্রদ্ধা কাপুর, এবং শ্রদ্ধা কাপুরকে আবারও একটা বায়োপিকে, একটা সত্যি ঘটনা অবলম্বনে, একটা সত্যিকারের জীবন অবলম্বনে আমরা একটা সিনেমায় দেখতে চাইছি। এবং দেখতে পাচ্ছি ভিঠাভাই ভাউ মাং নারায়ণ গাঁওকার, এই একজন ভদ্রমহিলার চরিত্রে, যিনি 1940 থেকে 1990 এই সময়ে নিজের কাজ করেছিলেন, নিজের কাজ দেখিয়েছিলেন মারাঠি শিল্প তামাশা নিয়ে। তামাশা ইজ অ্যানাদার ফর্ম অফ থিয়েটার, যেটা একদম মারাঠি থিয়েটার বলা যায়, যার মধ্যে নাচ এবং গানের প্রাধান্য ভীষণভাবে রয়েছে। সেই মারাঠি আর্টিস্ট ভিঠাভাইকে নিয়ে এই ফিল্ম

0: এই ফিল্মের ডিরেকশন দিয়েছেন লক্ষ্মণ উটেকার, যিনি এর আগে কিন্তু বহু ভালো হিন্দি ছবি এবং মারাঠি ছবি ডিরেক্ট করেছেন। এই সিনেমায় মিউজিক করছেন অজয় আতুল এবং প্রোডাকশন কোম্পানি হচ্ছে ম্যাডক ফিল্মস। ম্যাডক ফিল্মসকে আমরা দেখেছি এর আগে বেশ কিছু ফ্যান্টাস্টিক ফিল্ম করতে, যার মধ্যে একটা আছে সালার। এবং প্রোডাকশন কোম্পানি হিসেবে ম্যাডকের কিন্তু প্রত্যেকটা ফিল্মই আমরা দেখেছি বেশ ভালো, যেগুলো স্পেসিফিক্যালি পিরিয়ডিক্যাল, এবং আশা করছি এই ছবিটা আমরা খুব ভালো কিছু দেখতে চলেছি। অগস্ট মাসে এই ছবিটা রিলিজ হতে চলেছে, টেন্টেটিভ ডেট 28th August।
1: আমরা বসেই আছি শ্রদ্ধা কাপুরকে দেখব আরও একবার, আমরা দেখতে চাই সিলভার স্ক্রিনের স্ত্রী আরও একবার রাজত্ব করছে। তবে এইবার পায়ে ঘুঙরু বেঁধে টিপিক্যাল মারাঠি লাভনি ডান্সের মাধ্যমে বিঠাবাইকে তিনি জানাবেন শ্রদ্ধার্ঘ্য তাঁর মুভি এথার মাধ্যমে। সো আমাদের স্ত্রী এর জন্য একটুখানি গানটি না থাকলে আর কি মানায়।
2: Oh, they will pass. Shall I want to keep? I want to keep.

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, সিনেমা ওয়ালা, বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা, সিনেমা ওয়ালা, বাংলার সিনেফান্ডা।
1: তো এইবার আমাদের সিনেমাওয়ালাতে আমরা যেটা দেখতে চলেছি বা শুনতে চলেছি সেটা হচ্ছে আমাদের ভীষণ প্রিয়, ভীষণ প্রিয় একজন বাঙালি অভিনেত্রী, যাকে আমরা দেখেছি প্রথমে টেলিভিশনে, তারপরে তিনি এসেছেন চলচ্চিত্রে, কিন্তু এখন তিনি চলচ্চিত্রে রাজত্ব করছেন যেন তিনি চলচ্চিত্রের অন্যতম নন্দিনী। হ্যাঁ, আমি এখন কথা বলছি অপরাজিতা আঢ্যকে নিয়ে, যার একটা নতুন ছবি আসতে চলেছে যার নাম নন্দিনী তোর জন্য, এবং এই সিনেমায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অপরাজিতা আঢ্যকে। এই ছবির পরিচালনা করছেন সায়ন বিশ্বাস, এবং সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে জিয়া রায়, দেবেশ রায়চৌধুরী, সঞ্জীব সরকার, দেবরাজ মুখোপাধ্যায়।

0: এবং অন্যান্য অনেকেই রয়েছেন, এবং এই যে চরিত্রটা তিনি অভিনয় করছেন এটা বেশ একটা ছক ভাঙা চরিত্র হতে চলেছে, এইটুকু আমরা জেনেছি। একটা প্রভাবশালী পরিবারের একজন শিক্ষক, শৈশবের ট্রমা আর এক প্রতিশোধের গল্প এই সিনেমা নন্দিনী তোর জন্য। এই সিনেমা সম্পর্কে আমরা এখনও পর্যন্ত খুব বেশি যে জানতে পেরেছি তা নয়, তবে একটা ছোটোখাটো গল্প রয়েছে। পাঁচজন স্কুলের বন্ধুকে নিয়ে তারা একসাথে পড়াশোনা করত, স্কুল কেটে গেছে অনেক বছর পর, স্কুল জীবনের এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে দেখা করতে আসে। এইবার সেই পাঁচ বন্ধুর মধ্যে একটা কেমিস্ট্রি তৈরি হয় এবং তার মধ্যে সহপাঠী নন্দিনীর উপর, এই নন্দিনীর উপর নৃপেন মাস্টার মশাই একটা অত্যাচার করে এবং তার রহস্যময় আত্মহত্যা ঘটে এবং সেইটা নন্দিনীর মনে ছাপ ছেড়ে যায়। এই বিষয়টার উপর কেন্দ্র করে এই ছবিটা, এবং খুব সম্ভবত আমরা নন্দিনীর চরিত্রে দেখতে চলেছি অপরাজিতা আড্ঢোকে। আপাতত এইটুকু আমরা জানতে পেরেছি এবং আমার তো ভীষণ এক্সাইটেড লাগছে, কারণ অপরাজিতা আড্ঢোকে আমি বেশ অনেকগুলো ছবিতে ব্যাক টু ব্যাক ফলো করেছি, তবে আমার যে চরিত্রটা এখনও অবধি অপরাজিতা আড্ঢোকে করার একটা চরিত্র আমার মনে একদম দাগ কেটে গেছে, সেটা হচ্ছে আমরা যখন দেখেছি বেলা শেষে এবং আরও একটা ছবি অবশ্যই আছে প্রাক্তন। এই দুটো ছবিতেই আমরা ওনার দুটো ভার্সেটাইল চরিত্র অভিনয় এবং অসাধারণ অভিনয় আমরা দেখেছি। তো লেটস সি এই ছবিটায় ওনাকে আমরা কেমনভাবে দেখতে পাই, কী অভিনয় দেখতে পাই, এবং আমরা অপেক্ষা করবো ওনার ছবিটা দেখার জন্য।
1: অ্যাবসলিউটলি। আরও একটি ছবি তুমি মিস করেছো যার নাম চিনি। চিনিতে, স্পেশালি চিনি টুতে, একটা অন্যভাবে কিন্তু ধরা দিয়েছেন সিলভার স্ক্রিনে অপরাজিতা আড্ডো। তাই এবার থাকলো চিনি টু এর এই গানটি তোমার জন্যে।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। হিরো নাম্বার 1 স্পটলাইটে কে, স্পটলাইটে কে, স্পটলাইটে কে।
1: হ্যাঁ, অ্যাবসলিউটলি স্পটলাইটে কে রয়েছে এই মুহূর্তে সেটা নিয়ে কিন্তু বেশ চারিদিকে একটা শোরগোল পড়িয়ে গেছে। অনেকে বলছে এ রয়েছে, সে রয়েছে, হ্যাঁ হ্যাঁ বাবা অনেকেই রয়েছে, কিন্তু এত রয়েছেন মাঝখানে যিনি একা কুম্ভ হিসেবে রয়েছেন তার কথাই কিন্তু এবার বলবো আমরা আমাদের আজকের উইকেন্ড ফিল্মি ফিভারের এই স্যাটারডে নাইটের হিরোইন তিনি।
2: এবং তার নাম হচ্ছে অবশ্যই আমাদের সবার ফেভারিট এবং ন্যাশনাল ক্রাশ শ্রদ্ধা কাপুর। এবং শ্রদ্ধা কাপুরকে আমরা এই সপ্তাহের হিরো নাম্বার 1 হিসেবে ধরে নিচ্ছি তার আপকামিং ফিল্ম ইথার জন্য।
1: অ্যাবসলিউটলি, মানে তুমি ভাববো বাসু এখনও মুভিটা রিলিজই হয়নি কিন্তু চারিদিকে ইথা ইথা, কিংবা আমরা শুনতে পাই যে শ্রদ্ধা শ্রদ্ধা, এই যে ডাকটা শুনতে পাচ্ছি ইতিমধ্যে, সিনেমাটা কিন্তু এখনও

0: রিলিজই হয়নি, শুধুমাত্র একটা ছোট্ট টিজার আমরা দেখলাম। এখনো অনেক অনেক কিছু বাকি, কিন্তু মানুষের এত এত ভালোবাসা শ্রদ্ধার প্রতি, এবং অ্যাট দ্য সেম টাইম একটা বহুদিন ধরে একটা কথা চলছিল যে নেপো কিডদের কখনো আলাদা করে কোনো স্ট্রাগল করতে হয় না, বাট শ্রদ্ধা ইটসেলফ এমন একটা এক্সাম্পল যে কিনা নেপো কিড হয়েও কিন্তু বেশ বড় বড় অনেক ব্যানারে তাকে ব্যান করে রাখা হয়েছে বিভিন্ন কারণে, যার ফলে গত 5 বছরে মাত্র 2 ফিল্ম শ্রদ্ধা আমাদের উপহার দিতে পেরেছে। রাদার অন্যদিকে যদি আমরা দেখি, প্রচুর নেপো কিডসরা যাদের অভিনয় খুব একটা দেখতে যে আমরা ভালোবাসি সিলভার স্ক্রিন এমনটা তো নয়, মানে ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলতে পারি, তো তাদের কিন্তু বছরে 1-2 মুভিজ চলেই আসে। তো সেই জায়গায় একা কুম্পো হয়ে তিনি যেমন স্ত্রী ফ্র্যাঞ্চাইজিতে কাজ করেছেন, এবং যেটা 100 কোটিরও মানে অধিক রোজগার করেছে একটা ফিমেল ওরিয়েন্টেড মুভি, এবং সেরকম মানে হিরোর বদলে ফিমেল হিসেবে তিনি লিড করেছেন বলিউডের বক্স অফিসে, তো সেটা অনেকের গায়ে তো লাগবেই, লাগারই কথা। তো ওরকমই আরও একবার গায়ে ছ্যাঁকা লাগানোর মতন একটি মুভি নিয়ে কিন্তু আসছেন আমাদের কুইন শ্রদ্ধা কাপুর ইথা নিয়ে। অফকোর্স ইয়েস, তো এখানে একটুখানি তুলনা করতে হয়, যদি আমি তুলনাতে বিশ্বাসী নই বাসু, কিন্তু রিসেন্টলি আমরা অ্যালফার টিজার দেখলাম, দুটোই দেখলাম, দেখার পর অনেকেই বলছে যে না আলিয়া ভাটকে ভালো লাগছে, আবার অনেকের মতেন যে আলিয়া ভাট খুব একটা জমলো না। আমরা ক্যাটরিনাকে যখন দেখেছিলাম টাইগার সিরিজে অ্যাকশন করতে তখনও ভালো লেগেছে, দীপিকাকে যখন দেখেছিলাম তখনও ভালো লেগেছে অ্যাকশন করতে, বাট কোথাও গিয়ে যেন আলিয়া একটুখানি মিস করেছে সে বিষয়টা। এখানে আবার কঙ্গনা রানাওয়াতের কথা বলতেই হয়, যখন ঝাঁসি রানী মুভিটা তিনি করেছেন, দুর্ধর্ষ ওর অ্যাক্টিং, অ্যাট দ্য সেম টাইম অ্যাকশন সিকোয়েন্স সে নিজে করেছিল, সেখানে আঘাত পেয়েছিল, কিন্তু তারপরেও কুইন ইজ অলওয়েজ কুইন।
1: Absolutely.
0: তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি অনেকেই আগের থেকে কম্পেয়ার করেছেন শ্রদ্ধাকে, কম্পেয়ার করেছেন আলিয়ার সঙ্গে, এইবার কোথাও গিয়ে যেন মাটিটা শক্ত করে ধরেছে শ্রদ্ধা কাপুর। হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক। এত কিছু বলার পর ইথা আদৌ কেমন পারফর্ম করে সিলভার স্ক্রিনে, তার জন্য কিন্তু আমি এবং বাসু আমরা প্রত্যেকেই অধীর আগ্রহে বসে আছি।
1: অ্যাবসলিউটলি, এবং এই মুহূর্তে আমরা শ্রদ্ধা কাপুরকে ডেডিকেট করে একটা গান শুনে নিই, তারপরে ফিরে এসে আবার কথা হচ্ছে। তোমরা শুনছো উইকেন্ড ফিল্মি ফিফা, সঙ্গে রয়েছি বাসু আর সুনন্দা।

0: সিনে কুইজ। সত্যজিৎ রায় পরিচালিত কোন ছবি 1956 সালে কেনস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট হিউম্যান ডকুমেন্ট অ্যাওয়ার্ড পায়?
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 এফএম রেনবোতে। Weekend Filmy Fever. Weekend Filmy Fever. Bombay Talkies. Bombay Talkies. Hollywood Cine Funda. Hollywood Cine Funda.
3: উইকেন্ড ফিল্মি ফিভারে বাসু আর সুনন্দার একটা ছোট্ট গ্লিচ হয়েছে। সেই গ্লিচটা হচ্ছে তোমাদেরকে আমরা আমাদের যে কুইজটা আছে সেটা এই ঘন্টায় একটু দেরি করেই শোনালাম, কারণ ভীষণ সোজা একটা কুইজ, তাই তোমাদেরকে উত্তরটা চটপট দিয়ে ফেলতে হবে। তবে হ্যাঁ, আমরা তোমাদেরকে অনেকটাই সময় দেব। আমরা আগামী ঘন্টায় এই সঠিক উত্তরের নামগুলো যারা দিয়েছো, সঠিক উত্তর যারা দিচ্ছ তাদের নামগুলো আগামী ঘন্টায় বলবো, এবং তোমাদেরকে কুইজটা আরও দুবার আমরা শোনার ব্যবস্থা করে ফেলেছি। সো ডোন্ট ওয়ারি, 9903659992 তোমাদের আনসার শর্ট লোকেশন সমেত পাঠিয়ে দাও।
4: অ্যাবসলিউটলি। আর তারই সঙ্গে বম্বে টকিসে আজকে কাকে নিয়ে কথা বলছি সেটা নিয়ে নিশ্চয়ই তোমার পেটের মধ্যে একটু গুড়গুড় গুড়গুড় করছে। হ্যাঁ, আমার বলার জন্যও একটু গুড়গুড় গুড়গুড় করছে, কারণ যাকে নিয়ে কথা বলবো সে আমার ভীষণ ফেভারেট। মোটামুটি আমার সমবয়সী একটি ছেলে যে কিনা প্রথম ডান্স পারফর্ম করবে বলে সেই আশা নিয়ে পাহাড় থেকে সমতলে গিয়েছিল, মানে হিমাচল থেকে গিয়েছিল বম্বে। তারপর খুব খুব কষ্ট করে নাচ টাচ শেখার পর যখন রিয়েলিটি শোতে অডিশন দিতে যায়, যাওয়ার পর সাডেনলি তাকে রিজেক্ট করে দেওয়া হয়। কিন্তু তার পারফরমেন্স, তার উপস্থিত বুদ্ধি, তার পার্সোনালিটি আর তার রেয়ার ডান্স ফর্ম অডিয়েন্সের এতটা ভালো লেগেছিল যে তাকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি দিয়ে ডিরেক্ট সেই রিয়েলিটি শোর একেবারে মূল পর্বে তুলে দেওয়া হয়েছিল।

0: none other than cockroach Raghub Jual. হ্যাঁ, রাঘব রীতিমতো এখন বলিউডের বিভিন্ন জায়গাতে সে কাজকর্ম করছে, বিভিন্ন মুভিজে তাকে আমরা দেখেছি। তেমন তো অবস্থায় ভিলেন হিসেবেও তাকে আমরা দেখেছি কিলবিলে,
1: এবং আরো একটি ছবিতে দেখেছি। এবং নেগেটিভ শেডস এর ক্যারেক্টার করতে রাঘব নিজেও খুব ভালোবাসে এবং খুব ভালো পোর্ট্রে করে। তবে একটা কথা আমাকে বলতে হবে, এখন এই মুহূর্তে রাঘবের যে বিষয়টা নিয়ে আমরা চর্চা করতে চলেছি, যে লুকটা নিয়ে চর্চা করতে চলেছি, সেই লুকটায় আমার রাঘবকে আমার অন্যতম ফেভারিট মুম্বাইয়ের থিয়েটার অ্যাক্টর এবং ফিল্ম অ্যাক্টর মকরন্দ দেশপাণ্ডের কথা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে। মকরন্দ দেশপাণ্ডেকে অল্প বয়সে একদম এই লুকটার মতন দেখতে লাগছিল, যেটা এই মুহূর্তে রাঘব জুয়ালকে লাগছে।
0: যে কথাটা বলছিলাম, রাঘব জুয়াল কিন্তু এবারে একজন দুর্ধর্ষ ভয়ঙ্কর একটা ভিলেনের রোল করতে চলেছে দি প্যারাডাইজ মুভিতে। আমরা জানি সেটা সাউথের একটি দুর্ধর্ষ মুভি হিসেবে আসতে চলেছে, যেটা প্যান ইন্ডিয়া মুভি অ্যাকচুয়ালি। তো প্যান ইন্ডিয়া মুভি মানে শুধুমাত্র সাউথের ভাষায় তো আর রিলিজ হবে না, সেটা হিন্দিতে হবে, ইংরেজিতে হবে, সমস্ত ভাষাতেই সেটা রিলিজ হবে। তো আমি তো অধীর আগ্রহে বসে আছি যে রাঘবকে এই লুকে, যেখানে এই রোগা পটকা একটা ছেলে, তার কোকড়ানো চুল, সেটা আবার সাইড পার্ট করে শিথি করে তাকে আঁচড়ে দেওয়া হয়েছে, আর গলার মধ্যে মোটা মোটা সোনার মানে শেকলের মতন মালা পড়ে আছে, মানে একদম খুঁখার একটা ভিলেনের অবতার নিয়ে কিন্তু রাঘব রীতিমতো রেডি দ্য প্যারাডাইজে আমাদের প্রত্যেককে একটু ভয়টায় দেখাবে বলে। তো সেটা দেখার জন্য আমরা বসেই আছি।
1: এক্স্যাক্টলি, সেটা দেখার জন্য আমরা বসে আছি এবং তোমাদেরকে আরও একবার সিনেকুইস্টটা চালিয়ে শুনিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমরা বাকি কথা বলবো।
2: সত্যজিৎ রায় পরিচালিত কোন ছবি 1956 সালে কেনস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট হিউম্যান ডকুমেন্ট অ্যাওয়ার্ড পায়?
3: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে সিনে কুইজ।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM Rainbow তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: Yes, absolutely right.

0: আজ উইকেন্ড ফিল্মি ফিভারে তুমি কিন্তু রয়েছো আমাদের সঙ্গে, আমি আজ সুনন্দার সঙ্গে আছে আর যে বাসু, আর আমরা দুজন মিলে মোটামুটি আজকে খুঁজে খুঁজে বলিউড থেকে টলিউড সমস্ত জায়গার গান তোমার জন্য নিয়ে এসেছি। আর এই যে নিয়ে আসা, তার পেছনেও একটা রহস্য রয়েছে, তার কারণটা হলো সমস্ত গসিপ শুনতে আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। হ্যাঁ, সেটা পাশের বাড়ির আন্টির গসিপ হোক কিংবা বাড়ির গসিপ, বন্ধুদের গসিপ, অথবা যদি সেটা হয় ফেভারিট সেলিব্রিটিদের গসিপ, তাহলে তো আর কথাই নেই। তো সেই রকমই গান, গল্প, আড্ডা সমস্ত কিছু নিয়েই আজকের এই উইকেন্ড ফিল্মি ফিভার। তবে এই মুহূর্তে যে গানটি দিচ্ছি, মানে তোমাকে শোনাচ্ছি, সেটা আমার অত্যন্ত প্রিয় একটি গান। এই গানটি না শুনলে আমার মনে হয় কখনো না সকাল, না সন্ধে, না দুপুর, না রাত, কোনোটাই যেন ঠিকঠাকভাবে ফুলফিল হয় না। তাই এই গানটি থাকলো তোমার জন্যে।
1: এক্স্যাক্টলি, গান তো শুনবো, তবে তার আগে আমাদের সিনেকুইস্টটা আরও একবার শুনিয়ে দিই। সিনেকুইস্টের পর তারপর তোমাদেরকে গান শোনাচ্ছি, ফিরে আসছি গানের উপরে।
2: সত্যজিৎ রায় পরিচালিত কোন ছবি 1956 সালে কেনস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট হিউম্যান ডকুমেন্ট অ্যাওয়ার্ড পায়?
3: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: ওয়েল ওয়েল ওয়েল ওয়েল ওয়েল, দিল দিয়া গল্লা করতে করতে কিন্তু দেখতে দেখতে একটা ঘন্টা আমরা বার করে এলাম, আর হাতে মাত্র দু ঘন্টা রয়েছে। তবে রহস্য, প্রথম ঘন্টার যে কুইজ ছিল তার উত্তর তো সবাই ঠিকঠাক দিতে পেরেছ, আর সেই কারণে তো আমরা একটু দেরি করে শোনালাম। আমরা জানি তো সেটার সঠিক উত্তর তোমাদের একেবারে মানে ছোটে মুখে হাতে লেগে আছে, তাই সেই সমস্ত উত্তর দিয়ে এই মুহূর্তে কিন্তু বাসও একেবারে তৈরি।
2: এক্স্যাক্টলি, এবং যে কটা উত্তর পেয়েছি সব কটাই মানে একদম ঠিক। যে একজন দুজন ভুল করেছে একদম কানের পাশ দিয়ে গিয়ে ভুল করেছে আর কি, কারণ সত্যজিৎ রায়ের ছবি নিয়ে সত্যি ভুল করাটা খুব একটা সহজ ব্যাপার নয়। তাই আমি বলছি না যে কেউই ভুল করেছ, তবু সঠিক উত্তর হচ্ছে পথের পাঁচালী। এবং যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম হচ্ছে সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে, সৈকত দে কর্ণাটক থেকে, মেঘনা মল্লিক মহিষাদল থেকে, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, অ্যান্ডি কলকাতা থেকে, তন্ময় ভবানীপুর থেকে, সমীর দত্ত শ্রীরামপুর থেকে, গণেশ ডোমজুর থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, শঙ্করচন্দ্র দে বারাসত থেকে, বিশ্বনাথ গায়েন হুগলি থেকে, রিঙ্কু সাপুই বাউরিয়া থেকে, আরিফা খাতুন মহেশতলা থেকে, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে সঠিক উত্তর দিয়েছ পথের পাঁচালী। এবং আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যে আমরা দ্বিতীয় ঘন্টায় অবশ্যই একটু বেশি সময় দেবো তোমাদেরকে উত্তরগুলো দেওয়ার, তবে একদম আমাদের আনসার বলার ঠিক মুখে মুখে যারা উত্তর পাঠাও তাদের উত্তর কিন্তু আমরা সবসময় নাও নিতে পারি বা দিতে পারি না। তার কারণটা হচ্ছে আমাদেরকে আনসারগুলোকে ফিল্টার করতে হয়, ফলত অনেক আনসার কিন্তু আমরা মিস করে যাই, অনেকের নাম মিস করে যাই। তাই কোয়েশ্চেনটা শোনা মাত্রই তোমরা যদি আমাদেরকে উত্তরটা দিয়ে দাও তাহলে কিন্তু আমাদের জন্য তোমাদের নামটা বলা অনেক বেশি সুবিধাজনক হয়ে যায়।
1: একদম একদম একদম, মানে যে শ্বাসটা নিয়ে বাসু এতক্ষণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বললো তার কারণটা হচ্ছে এই বলাটার পরে একটা দুর্ধর্ষ কাজ আমরা করি, সেই কাজটার জন্যই সে অপেক্ষা করছিল, আর সেটা হলো আর কিছুই নয়, তোমাকে অনেকটা অভিনন্দন। কনগ্রাচুলেশনস যারা যারা সঠিক সঠিক সঠিক উত্তরটা দিয়েছ। তবে এইবার এই গানটি তোমার জন্য থাকছে। হ্যাঁ জানি পথের পাঁচালীর গান নয়, তবে এই গান দেখো তো কোন পাঁচালীর কথা তোমাকে বলছে।

0: Rainbow Review. Rainbow Review. Rainbow Review.
1: মারামারি কাটাকাটি বাটাবাটি ইত্যাদি দেখে দেখে যখন তুমি ক্লান্ত পরিশ্রান্ত এবং বিরক্ত, তোমার মনে হচ্ছে চারপাশে সবকিছুই তোমার সিচুয়েশনশিপের মতোই খারাপ, তাহলে রাহুল পান্ডে আর ললিতা মানন ডিরেক্টেড গ্রাম চিকিৎসালয় সিজন টু ওয়েব সিরিজ তোমার জন্য আইডিয়াল এসকেপ। 10 এপিসোডের নির্ভেজাল ফিল গুড সিরিজ, যা দেখার পর ভালো লাগার রেশ থেকে যাবে অনেকক্ষণ। পঞ্চায়েতের মতো সিরিজ যাদের পছন্দ, গ্রাম চিকিৎসালয় তাদের মনে জায়গা করে নিতে বাধ্য। আমল পারাশর, আকাশ মাখিজার মতো তুখোর অভিনেতারা শুধু অ্যাক্টিং করেননি, দে লিভড দ্য ক্যারেক্টার্স। একটা গ্রাম, সেখানের লোকেদের ছোট ছোট সমস্যা, ছোট ছোট জীবনের গল্প, এক কথায় যাকে বলে আ স্লাইস অফ লাইফ। তোমার ভীষণ হাইপার অ্যাক্টিভ ব্রেন ব্রেন রটের বাইরে এসে একটু শান্তি পাবে আর তুমি পাবে এক রাশ ভালো লাগা। তাই আমি সুপ্রদে এই সিরিজকে দিচ্ছি 7টার মধ্যে 6টা রেনবো কালার্স।
0: রেনবো রিভিউ সিনেমার রিপোর্ট কার্ড ওনলি অন 107 FM রেনবো। 107 FM রেনবো। রেনবো রিভিউ।

0: সিনে কুইজ।
1: বিখ্যাত বলিউড কাল্ট ফিল্ম শোলের পরিচালক কে ছিলেন?
0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 এফএম রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
3: হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, রিলিজের প্রথম খবর ঝলক দিখলা যাতে বলবো বটে, তবে যে কথাটা বললে এই মুহূর্তে তুমি মানে সিট ছেড়ে লাফিয়ে উঠে বাইরে গিয়ে বলবে যে সুনন্দা তুমি কি সত্যি সত্যি সঠিক কথাটা বলছো? আগে হ্যাঁ, মুন্না ভাই কিন্তু আবারও ঘুরে আসছে। না না, MBBS বালা মুন্না ভাই নয়, যে মুন্না ভাইকে আমরা মির্জাপুরে দেখেছিলাম, রিমেম্বার? সেই আমাদের ওয়েব সিরিজ মির্জাপুর, দ্য কাল্ট ওয়েব সিরিজ, তার অনেকগুলো সিরিজ আমরা দেখে ফেলেছি। তো এই ওয়েব সিরিজের এখন মোটামুটি ফুল ফ্লেজড একটা মুভির আকার নিয়ে কিন্তু সিলভার স্ক্রিনে রিলিজ করতে চলেছে এমন খবর আমাদের কাছে রয়েছে, আর সেই খবরটা নিয়ে চট করে তোমার কাছে চলে এলাম। আরও মজার ব্যাপার যেটা, আমরা ওয়েব সিরিজে দেখেছিলাম মুন্না ভাই মানে ইহলোক ত্যাগ করে বড়লোকে চলে গিয়েছিলেন, বাট সেই মুন্না ভাইকে আবারও আমাদের ইহলোকে আনার জন্য গোটা একটা মুভি তৈরি করে দেবেন ডিরেক্টর, আমি কিন্তু সেটা কোশ্চেন কালেও ভাবতে পারিনি। বাট আমার মতন যারা মির্জাপুর ওয়েব সিরিজের মানে পাগলা ফ্যান্সরা রয়েছে তাদের জন্য এটা একটা সুখবর যে মির্জাপুর এবার মোটামুটি একটা সিলভার স্ক্রিনে দারুণ জমজমাটি আরও থ্রিলার, আরও সাসপেন্স, আরও মার্কেটারি একটা ব্যাপার নিয়ে চলে আসছে, সেখানে আমরা দেখতে পারবো অফকোর্স ইয়েস আওয়ার মো

একটা ফেভারিট ক্যারেক্টার মুন্না ভাই। আর তারই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মের যারা যারা কলাকুশলীরা রয়েছিলেন, যারা মির্জাপুরের বিভিন্ন সিরিজে কাজ করেছেন, তারা তো থাকবেই। তবে গুড্ডু আর কালীন ভাইয়ারা যারা ছিলেন, তারা অবশ্যই দর্শকদের মন জয় করেছেন। তাদের অভিনয় আমাদের প্রত্যেকের ভালো লেগেছিল। সেই সমস্ত কাল্ট ক্যারেক্টার্সগুলো কিন্তু আরও একবার

নয়, তারপরেও হওয়ার একটা চেষ্টা। তো সেই বিষয়গুলোকে নিয়ে মির্জাপুর মোটামুটিভাবে এবার একটা অন্য রাজার রাজত্বের গল্প বোধ হয় শোনাতে চলেছে, এমনটাই তো মনে হচ্ছে আমাদের। বেশ ইতিবাচক মনোভাব তৈরি হচ্ছে সকলের মনেই। তবে হ্যাঁ, আমরা যারা ভক্তরা রয়েছে আমরা অপেক্ষায় রয়েছি যে কোন চরিত্র কীভাবে সিলভার স্ক্রিনে ধরা দেবে আমাদের কাছে, আর তারই সঙ্গে ঠিক কবে মুক্তি পেতে চলেছে মির্জাপুর দ্য মুভি। হ্যাঁ, তার জন্য অপেক্ষা করতেই হবে, কারণ 4th September 2026 হিন্দি এবং তেলুগু ভাষায় এই মুভিটি রিলিজ হতে চলেছে বলেই ইতিমধ্যে আমাদের কাছে খবর আছে। যদি কোনো সমস্যা না হয় তাহলে আমরা ধরে নিতেই পারি যে মোটামুটিভাবে আমরা সেপ্টেম্বর মাসে, 4th September দেখতে চলেছি মির্জাপুর দ্য মুভি। তবে তার জন্য অপেক্ষা তো করতেই হবে, কথাই আছে ভালো জিনিস পেতে গেলে খানিকটা অপেক্ষা তো করতেই হয়, আর সেই অপেক্ষাটা খুব খারাপ হয় না, সত্যি বলছি সেই অপেক্ষাটা বেশ সুস্বাদু হয়। তবে মির্জাপুরের যারা এখনও সেইভাবে দর্শক হয়ে উঠতে পারেনি, মানে যারা মির্জাপুর এখনও অবধি দেখো না, আমি সাজেস্ট করব মুভি দেখার আগে সিলভার স্ক্রিনে মির্জাপুরকে থিয়েটারে গিয়ে দেখার আগে একবার যদি সম্ভব হয় তাহলে ওয়েব সিরিজগুলো একবার দেখতে পারো। মির্জাপুর অ্যাজ এ ওয়েব সিরিজ হিসেবে যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে তোমরা পেয়ে যাবে, তোমরা জানো কোন ওটিটি প্ল্যাটফর্মে রয়েছে, তো সেখানে গিয়ে তোমরা একবার দেখতেই পারো সিজনসগুলো। আশা করি ভালো লাগবে, অনেক কিছু মাথায় নিয়ে তারপর তুমি যেতে পারবে থিয়েটারে নতুন করে এক্সপ্লোর করতে মির্জাপুর দ্য মুভিকে। ওকে, আরও একটি খবর কিন্তু আমার কাছে আছে, এই খবরটি হলো সেপ্টেম্বরের পরে আসে অক্টোবর মান্থ, আর 1st October 2027 রিলিজ হতে চলেছে আরও একটি দুর্ধর্ষ মুভি। আমরা উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক পছন্দ করেছি, তাছাড়া আমরা কাশ্মীর ফাইলস ভালোবেসেছি, আমরা রিসেন্টলি রিলিজড ধুরন্ধর মুভি দেখে ভীষণভাবে আপ্লুত হয়েছি, ভীষণ ভালো লেগেছে। এমনই জনরার আরও একটি মুভি কিন্তু রিলিজ করতে চলেছে, তবে বিগ নিউজ ইজ এই মুভির যিনি শীর্ষে থাকবেন, যিনি কাণ্ডারি, তিনি কোনো খান নয়, কোনো কুমারও নয়, কোনো সিংও নয়, বরং আমাদের অল টাইম ফেভারিট দ্য অ্যাকশন হিরো অজয় দেবগন। শুধু অ্যাকশন হিরো বললে ভুল হয়, হি ইজ এ ভার্সেটাইল হিরো, বাট অ্যাজ এ অ্যাকশন হিরো হিসেবে তিনি কিন্তু আমার কাছে ভীষণভাবে পছন্দের এবং আমার মতন অনেকের কাছেই পছন্দের। তো অজয় দেবগনের একটি নতুন মুভি আসতে চলেছে যার নাম চৌহান। সেই মুভির ফার্স্ট লুক আমরা ইতিমধ্যেই দেখতে পেরেছি, আর সেই ফার্স্ট লুক যখন রিলিজ করেছিল 25th July 2025 তখনই মানে হুড়হুড়িয়ে লাইক অ্যান্ড ভিউজ পেতে শুরু করেছিল। তার কারণ হচ্ছে একটি দুর্ধর্ষ ডায়লগ ছিল সেই ফার্স্ট লুকের মধ্যে, যে পঠান কো বোল দো চৌহান আ চুকা হে। কাশ্মীরের যে উত্তপ্ত পরিবেশে ছিল একটা সময়, সেখানে দাঁড়িয়ে কীভাবে ইন্ডিয়ান আর্মি সেটাকে প্রতিরোধ করেছিল, মূলত তার ওপরই এই গল্প, মানে চৌহান মুভির গল্পটি তৈরি হয়েছে বলে আমরা ধরে নিতে পারি। সেটাই দেখাচ্ছে ফার্স্ট লুক আমাদের, বাকি ক্রমশ প্রকাশ্য। হ্যাঁ, ক্রমশ প্রকাশ্য বিষয়টা থাকুক, তবে এই মুহূর্তে অজয় দেবগনের সিংহা মুভির এই দুর্ধর্ষ গানটি শুনে দেখো তো আজ এই স্যাটারডে নাইটে তোমার ভালো লাগছে কিনা।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার,
1: সিনে সিনে সিনে কুইজ। বিখ্যাত বলিউড কাল্ট ফিল্ম শোলের পরিচালক কে ছিলেন?
2: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড
3: আবারও ফিরে এলাম তোমাদের প্রিয় শো উইকেন্ড ফিল্মি ফিভারে। সঙ্গে রয়েছি বাসু এবং সুনন্দা, এবং এই মুহূর্তে আমরা কিছু ছোট ছোট কথা বলবো, যে কথাগুলো এই মুহূর্তে বলে ফেলা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের দেশে এত অসাধারণ অসাধারণ অভিনেতা রয়েছেন যাদেরকে আমরা কিন্তু খুব একটা বেশি এক্সপ্লোর করতে পারিনি। সেরকমই একজন অভিনেতা হচ্ছেন আর মাধবন। আর মাধবনকে আমরা তার সেই প্রথম দিককার ছবি রেহনা হ্যায় তেরে দিল মের জন্যই মনে রেখেছি, কিন্তু তাছাড়াও তিনি এমন সব ছবি কাজ করেছেন। আমি ভেরি রিসেন্টলি আবারও ওনার করা শয়তান ফিল্মটা দেখছিলাম, এবং শয়তান ফিল্মে ওনার মাধবন বিভিন্ন চরিত্রে কাজ করেছেন, সাউথের বহু ফিল্মে নেগেটিভ চরিত্রেও কাজ করেছেন, কিন্তু শয়তান ছবি থেকে আমি বিশ্বাস করে ফেললাম যে যদি অনেস্টি থাকে, নিজের প্রতি নিজের চরিত্রের প্রতি অনেস্টি থাকে, তাহলে কি করা যায়। মাধবন এরকমই একজন অভিনেতা, ভীষণ অনেস্ট অভিনেতা, এবং তার অনেস্টির পুরস্কার কিন্তু তিনি পেয়েছেন ভেরি রিসেন্টলি, পদ্মশ্রী পেয়েছেন, আমরা সকলেই জানি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও পেয়েছিলেন এবং আর মাধবনও পেয়েছেন, এবং আর মাধবন একটা কথা আমাদেরকে বলেছেন যে লাইফ ইজ জাস্ট ওয়ান শট অ্যাট এ টাইম, ডোন্ট ক্রাউড ইউর মাইন্ড উইথ টু মেনি থট।

0: আমাদের জীবনটা এক একটা মুহূর্ত দিয়ে তৈরি একটা বড় ছবির মতন। তাই একটা মুহূর্তে অনেক কিছু নিয়ে ভেবে নিজেকে ভারাক্রান্ত করো না। সত্যি এরকম একজন পয়েজড ফিল্ম অ্যাক্টরের কাছ থেকে কিন্তু আমরা এরকম কথা, এরকম কোট শুনতে পারি। থ্যাংক ইউ মাধবন ফর বিইং অ্যান অ্যাক্টর, ফর বিইং অ্যান ইন্ডিয়ান অ্যাক্টর অ্যান্ড ফর বিইং আওয়ার ফেভারিট।
1: অ্যাবসলিউটলি, এমনই আরও একজন ফেভারিট পার্সোনালিটির কথা বলবো যিনি জীবন দর্শনের আরও একটি সুন্দর নিদর্শন কিন্তু আমাদের দিয়েছেন। আমরা প্রত্যেকেই চিনি তাকে শুধুমাত্র, আমি যদি সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি বলি ভুল হবে, আমাদের বলিউডেও সে দুর্ধর্ষ সিরিজে কাজ করেছে এবং আগামী অনেক প্রজেক্টস তার হাতে রয়েছে। ইতিমধ্যে তিনি কিন্তু বেশ একটি মানে দারুণ পারফর্মার থেকেও বড় কথা, তিনি একজন দুর্ধর্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে কিন্তু তালিকাভুক্ত করেছেন এই লিস্টেড আর্টিস্টের তালিকায়, সামান্থা রুথ প্রভু। এই মুহূর্তে মা ইন্টি বাঙ্গারাম এই মুভিটি নিয়ে চারিদিকে বেশ সরগোল রয়েছে, অনেকে আবার হিন্দি ডাবড মুভিটিও দেখে ফেলেছেন, বিভিন্ন ভাষায় রয়েছে। তবে হ্যাঁ, সাউথ ইন্ডিয়ার তামিল না তেলেগু আমি খুব যদি ভুল না করি সেই ভাষাতে মুভিটি রিলিজ করেছিল। আর মুভিটি এত সুন্দরভাবে তৈরি করেছেন ওনারই হাজব্যান্ড, যিনি এর আগে ফ্যামিলি ম্যান মুভির ডিরেক্টর, সরি সিরিজের ডিরেক্টর ছিলেন। তো মা ইন্টি বাঙ্গারাম এই মুভিটির সঙ্গে সামান্থার জীবনের কিন্তু অনেকটা মিল রয়েছে বলে সামান্থা একটি অনুষ্ঠানে গিয়ে সেই ইন্টারভিউর মাধ্যমে তিনি জানিয়েছেন। তিনি বলেছেন যে এই মুভিটি যখন রিলিজ হবে কিংবা এই মুভিটির যখন শুটিংয়ের কাজ করি সেই সময়টা আমার জীবনের সব থেকে প্যাথেটিক সময় ছিল। সেই সময় একদিকে শারীরিক দিক থেকে অসুস্থ হওয়ার কারণে নানান চ্যালেঞ্জেসের সম্মুখীন হচ্ছিলেন অভিনেত্রী, অ্যাট দ্য সেম টাইম তার পার্সোনাল লাইফ, তার প্রিভিয়াস ম্যারেজ, এই নিয়ে নানান ট্রোলার্সদের নানান ট্রোলিংয়ের মাধ্যমে মানসিক দিক থেকেও বিধ্বস্ত ছিলেন সামান্থা। তিনি নিজের মুখে বলেছেন সেই ইন্টারভিউতে যে যদি আমি নিজের ওপর ভরসা রাখতে না পারতাম হয়তো আমি আজ আর ঘুরে দাঁড়াতে পারতাম না, আমি ভেবেই নিয়েছিলাম হয়তো আমি শেষ, বাট ইয়েস আরও একবার ঘুরে দাঁড়াতে পেরেছি জাস্ট বিকজ অফ মাই লাভলি অডিয়েন্স, মাই ভিউয়ার্স, মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অলসো। তো এই কারণেই হয়তো বলে যে যখনই আমরা কেউ মাটিতে পড়ে যেতে থাকি সেই সময় যদি আমাদের খুব কাছের মানুষ, আমাদের পরিবার, প্রিয়জন, বন্ধুবান্ধব আমাদের হাত শক্ত করে ধরে নেয় তাহলেই কিন্তু আবারও উঠে দাঁড়িয়ে যুদ্ধে জয় করা খুব খুব খুব সহজ আর সম্ভব হয়ে দাঁড়ায়। এটাই মা ইন্টি বাঙ্গারাম মুভির মাধ্যমে সামান্থা রুথ প্রভু আমাদের প্রত্যেককে বুঝিয়েছেন। লং লিভ সামান্থা। আর খুব সুন্দর একটি নিউজ আমরা শুনলাম সামান্থার বিষয়ে, ব্যক্তিগত বিষয়ে, খুব শিগগিরই ছোট্ট সামান্থা কিংবা আমি সামান্থাই ধরে নিচ্ছি, ছোট্ট সামান্থা হয়তো আসতে চলেছে। সো এই সময় মাদারহুড ভীষণভাবে এনজয় করুন সামান্থা, আগামী দিন অনেক অনেক অনেক শুভ হোক সামান্থা অ্যান্ড আর মাধবনের জন্য। এই মুহূর্তে এই গানটি রয়েছে আমাদের কাছে, যদিও এটি মাধবনের মুভির গান, তবে এই গানটি আমার মনে হয় সহজ সরল আর খুব সঠিকভাবে ভাবনা যাদের রয়েছে তাদের প্রত্যেকের মনের কথা। এ গান থাকলো তোমার জন্যে।

0: Cine Quiz.
1: বিখ্যাত বলিউড কাল্ট ফিল্ম শোলের পরিচালক কে ছিলেন?
0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা SMS করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন Cine Quiz.
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে।
3: উইকেন্ড ফিল্মি ফিভারে রয়েছি বাসু আর সুমানদা। আর এই মুহূর্তে তোমাদেরকে আমরা যে কুইজটা শোনালাম সেই কুইজটার উত্তর তোমরা আমাদেরকে দিয়ে দেবে 9903659992 তোমাদের শর্ট লোকেশন আর নাম সমেত। আর আপাতত তোমাদের জন্য থাকলো 3-1-3 ব্যাক টু ব্যাক তিনটে গান, এবং তিনটে গানের পরে ফিরে এসে আবার কথা হচ্ছে। শুনতে থাকো উইকেন্ড ফিল্মি ফিভার, সঙ্গে রয়েছি বাসু আর সুমানদা।
2: FM Rainbow Tee, 3-1

0: সিনে কুইজ।
1: বিখ্যাত বলিউড কাল্ট ফিল্ম শোলের পরিচালক কে ছিলেন?
0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে কুইজ।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: হ্যাঁ, তো এই মুহূর্তে আমাদের দ্বিতীয় সিনে কুইজের যে সঠিক উত্তর এবং উত্তরদাতা, তাদের নামগুলো বলে দিচ্ছি। সঠিক উত্তর যেটা, সেটাও খুব একটা কঠিন ছিল না। আগে উত্তরদাতাদের নামটা বলে দিই। সুভাষ চক্রবর্তী উত্তরবাউলি থেকে, সৈকত মেঘনা মল্লিক মহিষাদল থেকে, প্রশান্ত ধক বড়গাছিয়া থেকে, অ্যান্ডি কলকাতা থেকে, তন্ময় ভবানীপুর

থেকে গণেশ ডোমজুর থেকে কবিতা দাস বাঘাযতীন থেকে শঙ্করচন্দ্র দে বারাসত থেকে বিশ্বনাথ গায়েন হুগলি থেকে রিঙ্কু সাপুই বাউরিয়া থেকে আরিফা খাতুন মহেশতলা থেকে গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে শঙ্কর নন্দী ব্যারাকপুর থেকে সুশান্ত সেনগুপ্ত রাঁচি থেকে সামাইত সোনারপুর থেকে দেবস্মিতা বেহালা থেকে এবং রমা দত্ত বেলতলা থেকে সঠিক উত্তর দিয়েছেন রমেশ সিপি ইজ দ্য রাইট আনসার। এবং এই মুহূর্তে তোমাদের জন্য শোলের আরও একটা গান রইল, গানের পরে ফিরে এসে কথা বলছি। তোমরা শুনছো ব্লকবাস্টার, সরি উইকেন্ড ফিল্মি ফিভার, সঙ্গে রয়েছি বাসু এবং সোনাদা।

0: এক দুই তিন যাই হোক না কেন, এবার কিন্তু চার পাঁচ ছয় করতে করতে আমরা মোটামুটি এই ঘন্টার একেবারে শেষ সময়ে এসে দাঁড়িয়েছি, মানে যেখানে তোমাকে সিনে কুইজের আজকের যা উত্তর ছিল সেকেন্ড সিনে কুইজের সেটাও কিন্তু তোমাকে শুনিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আর উত্তর যারা যারা সঠিকভাবে দিতে পেরেছো তাদের জন্য তো রয়েইছে আমাদের তরফ থেকে কনগ্রাচুলেশনস, আর সেই বিহাফে তোমরা কিন্তু গান খানো শুনে ফেলেছো। তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে খানিকটা অন্য স্বাদের বা অন্য একটা সেগমেন্ট আমাদের যেতেই হবে। হ্যাঁ, কারণ প্রচুর সেগমেন্ট নিয়ে যখন আমাদের এই স্যাটারডে নাইট মানে এই উইকেন্ড ফিল্মি ফিভার, সেখানে তোমাকে তো মোটামুটি সমস্ত রকমের সেগমেন্টসে একটুখানি ঘুরিয়ে আনাটা আমাদের দায়িত্ব। তাই এইবার যে সেগমেন্টে তোমাকে আমি নিয়ে যাব সেই সেগমেন্টের নামটা কি মনে পড়ছে একটুখানি ভেবে দেখার চেষ্টা করো তো, মনে পড়ে কি না। যদি না মনে পড়ে তাহলে হ্যাঁ অবশ্য মনে পড়িয়ে দেওয়ার তো দায়িত্বটা আমার বটেই। তবে যে সেগমেন্ট নিয়ে কথা বলছিলাম সেই সেগমেন্টটাকে আমরা বলি
1: তাল সে তাল, তাল সে তাল, গানের গল্প, গানের গল্প।
0: অ্যাবসলিউটলি কারেক্ট, তাল সে তাল মানে যেখানে আমরা গানের গল্প তোমাকে শোনানোর চেষ্টা করি। তো এমনই একটি গানের গল্প রয়েছে আমাদের প্রত্যেকের প্রিয় প্রিয় প্রিয় মানে সুপার ডুপার ব্লকবাস্টার সেলিব্রিটি মিউজিক ডিরেক্টর কম্পোজার অ্যান্ড মিউজিক প্রডিউসার এ আর রহমান, নান আদার দেন এ আর রহমান, যিনি নাইনটিস থেকে শুরু করে এখন অবধি দুর্ধর্ষ কিছু টেকনিক্স ব্যবহার করে তার গানে আমাদের প্রত্যেককে মাতোয়ারা করে রেখেছেন। ইতিমধ্যে আমরা খবর পাই যে তিনি একাডেমি অফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছেন এবং তার জন্যে আমরা সাধুবাদ জানাই এ আর রহমানজিকে। হ্যাঁ, যার হাত ধরে বলিউডে অনেক অনেক নবাগত সিঙ্গার্সরা যেমন পা রেখেছেন, ঠিক তেমনি যার হাত ধরে বহু লেজেন্ড নতুন আঙ্গিকে গান গাওয়ার সুযোগটা পেয়েছিলেন তিনি কিন্তু এ আর রহমান। এবং সম্প্রতি আমরা যতদূর শুনতে পেলাম এবং যা খবর আমাদের কাছে রয়েছে এক্স হ্যান্ডেলের মাধ্যমেই তিনি এই খবরটি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। ইতিমধ্যেই তিনি আমেরিকান একটি দুর্ধর্ষ অ্যাওয়ার্ড, যে অ্যাওয়ার্ডটির কথা আমি আগেই বলেছি, সেই অ্যাওয়ার্ডে শুধুমাত্র নমিনেটেড হয়েছেন এমনটা কিন্তু নয়, বরং সেই অ্যাওয়ার্ড তিনি হাতে নিয়ে আমাদের মতন সমস্ত ভারতবাসীদের কাছে একটি গর্বের জায়গা তৈরি করেছেন। অ্যাকাডেমি অফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে তিনি ভূষিত হয়েছেন এ আর রহমান। সত্যি তার গান শুধু আমাদের ভারতবর্ষের গণ্ডিতেই নয়, বিদেশের মাটিতেও সমানভাবে প্রত্যেকেই ভালোবাসে। তো এটা তো ছিল একটা গুড নিউজ তাল সে তাল এই সেগমেন্টের। আরও একটি গুড নিউজ কিন্তু তোমার জন্য রয়েছে, আর সেই গুড নিউজটি হচ্ছে এ আর রহমান ডিরেক্টেড মিউজিক ডিরেকশনে ইমতিয়াজ আলী ডিরেক্টর একটি মুভি কিন্তু রিলিজ করে গেছে ইতিমধ্যে, ম্যা ওয়াপিস আউঙ্কা। এই মুভিটি থিয়েটারে মোটামুটি দু সপ্তাহ বোধ হয় কমপ্লিট করে ফেলেছে। আর এই মুভিটির কথা যদি বলতে হয় না একটু অন্যভাবেই বলতে হয়, একটু অন্য আঙ্গে গিয়ে বলতে হয়, কারণ কিছু কিছু মুভিজ আছে যার আলাদা করে কোনো প্রমোশনের দরকার পড়ে না। যদিও আজকাল সমস্ত মুভিজগুলো প্রমোশন করা হচ্ছে, যত টাকা না খরচা করা হয় একটি মুভি তৈরি করার ক্ষেত্রে তার আমার মনে হয় ডাবল খরচা হয় প্রমোশনের ক্ষেত্রে, যেটা করাটা খুব দরকার। আফটার অল ইটস আ বিজনেস, যত ভালো প্রমোশন হবে তত ভালো আমাদের কাছে পৌঁছে যাবে সেই ছবি আর সেই ছবির ইনফোজ। আর সেই জন্যেই হয়তো সেই এক্সাইটমেন্টে হয়তো আমি তুমি আমরা প্রত্যেকে মিলে সেই মুভিটি দেখতে যাব। বাট ইমতিয়াজ আলী মানে কিন্তু প্রেমের গল্প একটু অন্যভাবে শোনানোর চেষ্টা, দেখানোর চেষ্টা তিনি বারবার করেন, আর সেই কাজটার সঙ্গে এবার জুড়ে গেছেন এ আর রহমান। ওনার গানের মাধ্যমে ভালোবাসার যেন একটা অন্য ফ্লেভার আমরা খুঁজে পাই। একটি গান যদি এই মুহূর্তে আমি বলি, তেরে পাস ম্যা, মনে পড়ে এই গানটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে রুল করছে। যখনই রাত জাগা কোনো পাখি রাতে মোবাইলটা হাতে নিয়ে একটি গান শুনতে চায় তখন কিন্তু সে এই গানটি ইতিমধ্যে শুনতে চাইছে, সেটা ইনস্টা হোক, এফবি হোক কিংবা ইউটিউব শর্টস, সর্বত্রই এই গানটি এখন রুল করছে সবার মনে। এই গানটি গাওয়ার জন্যে সিঙ্গার যিনি ছিলেন দীপালি সায়াল, তো দীপালি কিন্তু প্রায় 20 বছর পর এই সুযোগটি পেয়েছেন একটি বলিউড মুভিতে, তাও এ আর রহমানজির মিউজিক ডিরেকশনের আন্ডারে থেকে ইমতিয়াজ আলীর ডিরেক্টেড একটি মুভিতে উনি ফিচার্ড হয়েছেন, উনি গান গেয়েছেন, মানে এটা ওনার কাছে অনেক বড় পাওয়া। তিনি সম্প্রতি একটি ইন্টারভিউতে এসে বলেছেন যে খুব পরিচিত আমাদের

জাতীয় স্তরের একটি রিয়ালিটি শোতে তিনি যখন পার্টিসিপেট করেছিলেন 20 বছর আগে, তখন ওনাকে কেউ রেকগনাইজই করেনি। এবং 20 বছর ধরে তিনি কিন্তু তার সাধনা, তার কাজ অ্যাট এ টাইম করেই যাচ্ছেন, এবং তার সেই সাধনার ফলই হয়তো আজ প্রায় সেই এন্টারটেইনমেন্ট কিংবা রিয়ালিটি শোর 20 বছর পর দীপালি তার আসল জায়গাটা খুঁজে পেয়েছে গানের মাধ্যমে। আর সত্যি সত্যি একটি গানেই সে কেল্লা ফতে করেছে। তবে এই গানটি গাওয়ার পেছনেও একটা ছোট্ট স্টোরি রয়েছে। তিনি যখন প্রথম এই গানটি রেকর্ড করতে যান, তখন রেকর্ডিস্ট সহ সে সময় যারা উপস্থিত ছিলেন সেদিন সেই স্টুডিওতে, তারা প্রত্যেকেই বলেছিলেন, দীপালি মাত্র 15 মিনিটসের মধ্যে তোমাকে এই গানটি গাইতে হবে, কারণ সেদিন অনেকগুলো গান অ্যাট এ টাইম রেকর্ড হচ্ছিল, অনেকগুলো গানের মিক্সিং হচ্ছিল সেই স্টুডিওতে। মানে মোদ্দা কথা, একটি স্টুডিওতে প্রচুর কাজ ছিল সেদিন। সময়ের স্বল্পতার কারণে দীপালিকে বলা হয়েছিল যে তুমি যদি পারো তাহলে 15 মিনিটের মধ্যেই গানটি তুমি গাইবে, আর যদি না হয় আমরা অন্য কাউকে দেখব। বাট দীপালি সেই জায়গায় মাত্র 15 মিনিটের মধ্যে একটি টেকে এই গানটি গিয়েছিল, যে গান আজ শুধু তোমার আমার নয়, আমাদের প্রত্যেকের মনের খুব কাছের একটি গান হয়ে গেছে। সে গানটির ব্যাপারে আর কিছুই আমি বলছি না, বরং এই গানটি শোনাবো তোমাকে এই মুহূর্তে। আমার পছন্দের, তোমার পছন্দের, আমাদের প্রত্যেকের পছন্দের, আর বিশেষ করে যারা ইমতিয়াজ আলীর মুভি দেখতে পছন্দ আমরা করি, তার মুভির গানের যারা আমরা প্রেমী, অ্যাট দ্য সেম টাইম এ আর রহমানের গানের যারা প্রেমী, তাদের কাছে এই গানটি একটি গোল্ডেন এরার মতন। এই গানটি থাকলো তোমার জন্যে।

0: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
3: অনেকদিন পর, মানে সিনেমাটার কথা ছেড়েই দাও, শুধু অনেকদিন পর এই শব্দ দুটো বললেই কি মনে পড়ে এমন কোন পুরনো কিছু যা অনেকদিন পর আবার হলো, কিংবা ধরো দীর্ঘদিনের একঘেয়ে জীবনে হঠাৎ এক টুকরো সতেজ বাতাস। সিনেমাটি নিয়ে ডিটেলে যাওয়ার আগে এটাই বলবো, বাংলা সিনেমায় সত্যিই অনেকদিন পর এমন একটি ভালো ছবি এলো। সৌরভ পালোধি পরিচালিত ছবিগুলো সবসময় সহজ গল্পের মাধ্যমে জীবনের সবচেয়ে কঠিন যে সত্যগুলো সেগুলোকে বলে দেয়। অঙ্ক কি কঠিন হোক বা অনেকদিন পর, কোনোটাই এর এক্সেপশন নয়। আজকের দিনে লোনলিনেস আমাদের জীবনের একটা বড় সমস্যা, কিন্তু সেই লোনলিনেসে হঠাৎ করে যদি কিছু মানুষ এসে পড়ে, যদি ছোটবেলার মতো ধরে নাও আবার একসঙ্গে থাকা যায়, বা ধরো ভালো থাকাটা আবার একসঙ্গে হলো, সেটা কি দারুণ হয় না? এবং সেটা কি শুধু প্রেমেই হতে হবে? না বস, বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক, প্রেম সব কিছুতেই যদি লোনলিনেসটা হারিয়ে যায়, জাস্ট অফ করে দেওয়া যায় লোনলিনেসকে, তাহলে জীবনটা কতটা সুন্দর হতে পারে, সেই গল্প নিয়েই খানিকটা এই সিনেমা অনেকদিন পর। কিন্তু আর কোনো স্পয়লার আমি দেবো না, এইবার তো হলে গিয়ে তোমাকে দেখতে হবে। নতুন ও পুরনো মুখ মিলিয়ে অনবদ্য অভিনয়, তার সঙ্গে ক্ষুরধার চিত্রনাট্য এবং অসাধারণ সঙ্গীতায়োজন, সব মিলিয়ে অনেকদিন পর সত্যি অনেকদিন ধরে মনে থেকে যাওয়ার মতো একটা সিনেমা। তাই আমি আর জি অনির্বাণ দিলাম এই সিনেমাকে 7টির মধ্যে 6.5টি রেইনবো কালার্স।
4: রেইনবো রিভিউ সিনেমা রিপোর্ট কার্ড অনলি অন 107 FM রেইনবো। 107 FM রেইনবো রিভিউ।

0: Cine Quiz.
1: करिश्मा कपूर अभिनीत कौन छवि 2002 साले नेशनल फिल्म अवार्ड पाए?
2: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন
0: সিনে সিনে সিনে কুইজ।

0: यादें, फ्लैशबैक फीवर, यादें, यादें, फ्लैशबैक फीवर, फ्लैशबैक फीवर।
1: Well, yaade flashback fever tar mane ta bujhtei parcho amra flashback e ektukhani 20 bochhor age ghure jabo tar karon ta hocche oi 20 bochhor age kintu ekti durdhorsho movie release korechilo je movie ti motamoti amader prottekker kache bhishon bhishon priyo chilo tar karon amra tokhon shobai motamoti ektu choto ar jara amra 90s kid tar 90s born so amra motamoti choto ar shei shomoy এই মুভিটা আমাদের কাছে কোথাও গিয়ে একটা ফ্যান্টাসি মুভির জায়গায় দাঁড়িয়েছিল। তখন আমাদের মনে হতো আচ্ছা তার মানে সুপার হিরোজরা এগুলোও করতে পারে, দ্যাট মিন্স আমি যদি কখনো কোনো ঝামেলায় পড়ি তাহলে আমার সুপার হিরো এসে নিশ্চয়ই আমাকে রক্ষা করবেন। হ্যাঁ, ব্যাপারটা হলো তাই, কারণ প্রথমবার মতন ইন্ডিয়ান সিনেমাতে 2006 সালেই কিন্তু দেখানো হয়েছিল সুপার হিরোকে কি রকম হতে পারে। এর আগে আমরা ছোট মানে টেলিভিশনে ছোট টিভিতে আমরা বলি ছোটবেলায় মানে সিরিয়ালে আমরা দেখেছিলাম আমাদের সুপার হিরো, ইন্ডিয়ান সুপার হিরো শক্তিমানকে, যার জন্যে আমরা অনেক সময় মানে দুপুরবেলা একটু মারও খেতাম না ঘুমিয়ে শক্তিমান দেখার জন্যে। বাট সিনেমাতে আফটার ব্যাটম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান, যদি আমাদের কোনো ভারতীয় ম্যান থাকে সুপার হিরো আমরা তাকে বলতেই পারি ক্রিশ, ক্রিশ, ক্রিশ। ইয়েস অফকোর্স 2006 সালে ক্রিশ মুভি রিলিজ করেছিল এবং হৃতিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, রেখাজি, নাসিরুদ্দিন শাহ, প্রীতি জিন্তা আরও অনেকেই আমরা সেই মুহূর্তে আমরা পেয়েছিলাম ক্রিশে। এবং সেই ক্রিশ মুভি কোথাও গিয়ে যেন আমাদের নস্টালজিয়াই শুধু জায়গা করে নেয়নি, বরং দেখতে দেখতে আজ 20 বছর কমপ্লিট করেছে। মানে সেটা ভাবলেই হঠাৎ আমার মনে হয় যে আমরা বুড়িয়ে যাচ্ছি না সময়টা সত্যি সত্যি এমনিই বয়ে যাচ্ছে। রাকেশ রোশন প্রডিউসার ছিলেন সেটা আমরা প্রত্যেকেই জানি, আর তারই সঙ্গে স্ক্রিন প্লে যিনি লিখেছিলেন তিনিও কিন্তু রাকেশ রোশন।
2: রাইট, এবং আরও একটি ছবির কথা এই মুহূর্তে বলতেই হচ্ছে যে ছবিটা 18

0: বছর পেরিয়ে গেছে এবং সেই ছবিটার সময় আমরা যদিও খুব বেশি ছোট ছিলাম না, তবে রূপকথার গল্প এবং মিষ্টি মিষ্টি কমেডির গল্প আমরা কিন্তু সেই সময় শুনতে ভালোই বাসতাম। এই ধরনের গল্প আমরা এর আগেও দেখেছিলাম, বাট থোড়া প্যার থোড়া ম্যাজিক এই যে ফিল্মটায়, যেখানে আমরা সাইফ আলী খান, আমিশা পটেল, শরৎ সাক্সেনা, রানী মুখার্জি, ঋষি কাপুরের মতন বড় বড় অভিনেতাদেরকে দেখেছি, এই ছবিটায় কিন্তু একটা পরীর রূপে আমরা দেখতে পেয়েছিলাম রানী মুখার্জিকে, এবং পরীর অবতারে তিনি কিন্তু বেশ ম্যাজিক করেছিলেন। সাইফ আলী খানের তিন ভাইপো ভাইজি, তারা ভীষণ দুষ্টু, তারা আঙ্কেল কেউ চায় না, আঙ্কেলের গার্লফ্রেন্ড কেউ চায় না, সেই সময় তাদেরকে দেখার জন্য ন্যানি হিসেবে আসেন রানী মুখার্জির অভিনীত চরিত্রটি পরী হিসেবে, এবং সে তারপরে কি কি ম্যাজিক করে যাতে কাকার প্রতি তাদের এবং তাদের প্রতি কাকার ভালোবাসা জন্মায়, এবং এই ভালোবাসাটাই আমাদেরকে দেখায় যে কিভাবে মানুষ শুধুমাত্র ভালোবাসার জন্যই বেঁচে আছে এবং পরীরাও মানুষ হয়ে যেতে চায় ভালোবাসার জন্য।
1: সো ব্যাক টু ব্যাক দুটো মুভিরই গান তোমার জন্য থাকবে, কিন্তু তার আগে একটি ছোট বিজ্ঞাপন।
2: লিসেন না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
5: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।

0: সিনে কুইজ।
1: করিশ্মা কাপুর অভিনীত কোন ছবি 2002 সালে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পায়?
2: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
3: Yaade flashback fever, yaade flashback fever.

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, সিনেমা ওয়ালা, বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা, সিনেমা ওয়ালা, বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা।
1: ইয়েস, অফকোর্স, বাংলার সিনেফান্ডাকে আমরা কী করে বাদ দিতে পারি? একদম শেষ পাতে সুন্দরভাবে গরম গরম ঘিটা যেমন ভালো লাগে, ঠিক তেমনি প্রতিটি বাঙালির কাছে শেষ পাতে বাংলা ছায়াছবির গল্প কিংবা ছবির গল্প যদি না থাকে সেটা কি খুব মানানসই হয়?
2: এক্স্যাক্টলি সো। এবং সেই জন্যই এই মুহূর্তে আমাদের যে সিনেফান্ডাটা রয়েছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সিনেফান্ডা, কারণ যে মানুষটাকে নিয়ে বা যাকে নিয়ে এই সিনেফান্ডাটা, তার নাম হচ্ছে জুবিন গার্গ, একজন অসাধারণ গায়ক যাকে আমরা ভেরি রিসেন্টলি হারিয়েছি আমাদের মধ্যে। তাকে আর সশরীরে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ, তার গান তো বেঁচে থাকবে, তিনি বেঁচে থাকবেন তার গানের মধ্যে দিয়ে। এবং তাকে বাঁচিয়ে রাখার আরও একটা উপায় খুঁজে বার করেছে বাংলা ছবি, সেটা হচ্ছে যে জুবিন গার্গকে নিয়ে একটা নতুন বাংলা সিনেমা হওয়ার কথা চলছে, যেটার নাম লাভ ইউ জুবিন দা।

0: মিউজিক্যাল ড্রামা হতে চলেছে এমনটাই মনে করছেন নির্মাতারা। ছবির গল্প সঙ্গীতের পরিচালনার দায়িত্ব রয়েছেন প্রীতম, এবং প্রীতম যখন এই গানটার মধ্যে এই ফিল্মটার মধ্যে জড়িয়ে রয়েছেন তাহলে আমরা বুঝতেই পারছি যে কী ধরনের মিউজিক্যাল হতে চলেছে। কারণ আমরা জানি যে প্রীতম এবং জুবিন দুজনে একদম হরিহর আত্মা ছিলেন, মানে একে অন্যকে ছাড়া তাদের চলতো না, এবং প্রীতমের মোস্ট অফ দি হিটস কিন্তু জুবিনের জন্যই। তো জুবিনকে নিয়ে একটা সিনেমা তৈরি হতে চলেছে এরকমটা আশা আমরা করছি, এবং আমরা আশা করছি আমরা আমাদের পুরনো প্রীতম দেখে আবারও সেই ফিল্মে খুঁজে পাবো।
1: অ্যাবসলিউটলি, আরও একটা দারুণ দারুণ খবর আমাদের বাংলা সিনেমা প্রেমীদের জন্য। ঋতুপর্ণে দিন পেরিয়ে কিন্তু আবারও বাংলায় অনুপমের একটা আগমন হতে চলেছে। দুদশক পর আবারও বাংলা ছবিতে নতুন ইনিংস খেলতে চলেছেন অনুপম। কে অনুপম? অনুপম খের। মনে পড়ে সেই সময়টার কথা যখন ঋতুপর্ণ আমাদের প্রত্যেকে ঋতুপর্ণ ঘোষ, তিনি 2002 সালে একটি দারুণ মুভি বানিয়েছিলেন, মুভিটির নাম ছিল বাড়িওয়ালি। সেখানে সে মুভিটি জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নানাহু পুরস্কার লাভ করেছিলেন, এবং সেখানে মুখ্য চরিত্রে কিন্তু অভিনয় করেছিলেন কিরণ খের, মানে অনুপম খেরের স্ত্রী। তো এ তো গেল অনুপম খেরের স্ত্রীর কথা, তাহলে অনুপম খের কী করে কানেক্টেড এই সিনেমার সঙ্গে, কিংবা ঋতুদার সঙ্গে, কিংবা বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে? কারণ বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে খুব একটা দীর্ঘপত্র চলা হয়নি অনুপম খেরের, কিন্তু তারপরেও বলা হচ্ছে যে দু দশক পর আবারও নতুন ইনিংস খেলতে চলছেন। তার মানেটা কী? মানেটা হলো ওই বাড়িওয়ালি সিনেমাটা যখন তৈরি হতে যাচ্ছিল সেই সময় যারা প্রযোজকরা ছিলেন হঠাৎ করে তারা পিছপা হয়ে যান, এবং সেই সিনেমাটি প্রায় বন্ধ হবে হবে এমন অবস্থায় গিয়ে দাঁড়ায় সেই সময় অনুপম খের ডুবতি নাইয়াকে পার করে দেওয়ার জন্য একটা বর নিয়ে চলে আসেন। তার মানে হচ্ছে তিনি ফাইন্যান্স করেছিলেন সেই সময়, প্রযোজনার সংস্থা হিসেবে তিনি এগিয়ে এসেছিলেন, এবং সেই সময় বাড়িওয়ালিকে তিনি প্রযোজনার মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু পৌঁছে দিয়েছিলেন। হ্যাঁ, আমি জানি সিনেমার কিরণ খেরের ডাবিং নিয়ে একটা বিতর্ক রয়েছে, আমি সেই বিতর্কে যাচ্ছি না, বাট মোদ্দা কথা হলো এতটা বছর পর আবারও বাংলায় একটি মুভি তৈরি হতে চলেছে, এবং সেই মুভিতে আরও একবার প্রযোজনার কাজে কিন্তু হাত দিতে চলেছেন অনুপম খের। হ্যাঁ, প্রায় 26 বছর আগে যে অসমাপ্ত একটা আশঙ্কার মধ্য থেকে বাংলা ছবিকে তিনি বাঁচাতে চেয়েছিলেন এবং সেই কারণে এগিয়ে এসেছিলেন, হয়তো ঠিক একই কারণে তিনি আবারও এসেছেন বাংলা ছবিতে ইনভেস্ট করবেন বলে। আর এই ছবির পরিচালক হিসেবে কিন্তু আমরা সৌমিক বন্দ্যোপাধ্যায়কে দেখতেই পাবো, তারই সঙ্গে আমরা আশাবাদী আমরা দেখতে পাবো যে ফিরদৌস হাসান তিনিও থাকবেন। আর তারই সঙ্গে যদি স্টার কাস্টের কথা বলি তাহলে পাওলি দাম এবং টোটা, তারই সঙ্গে রাহুল, তারা প্রত্যেকেই দিগ্গজ দিগ্গজ অভিনেতারা থাকবেন বলে মনে করা হচ্ছে এই মুভিতে। মুভির প্রেক্ষাপট কী কী তার নাম সে বিষয় নিয়ে এখন আমরা কিছুই জানি না, হয়তো ভবিষ্যতে সেটা জানবো। তবে এইটুকু জেনেই খুশি যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির বাইরের অন্য ইন্ডাস্ট্রির একজন নামী দামি প্রযোজক অনুপম খেরজির মতন একজন প্রযোজক যখন প্রযোজনার করার জন্য ইচ্ছে প্রকাশ করেন এবং হাত বাড়িয়ে দেন বাংলা সিনেমার ক্ষেত্রে, সেটা আমার মনে হয় সত্যি সত্যি একটা মিরাকেল। তাই এই দুটো নিউজের একটা সার সংক্ষেপ হিসেবে তোমার জন্য একটি গান থাকলো, অফকোর্স ইয়েস, জুবিনদার কণ্ঠে।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ঝলক দিখলা জা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা জা, ঝলক দিখলা জা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
1: ইয়েস, অ্যাবসলিউটলি ইয়েস। আরও একটি দুর্ধর্ষ বাংলা মুভি, যেটা না দেখলে না হয়, আমরা প্রত্যেকে সেটা দেখেছি এর আগে। তার সিকুয়েল কিন্তু আবারও আসছে, চটপট সেটা বলে দিই, আবারও আসছে অর্ধাঙ্গিনী। হ্যাঁ, আবার অর্ধাঙ্গিনী, আজও অর্ধাঙ্গিনী রাদার। তো তার ছোট একটা টিজার কিন্তু আমরা দেখতেই পেলাম, এবং এই টিজারে পুরনো গল্পটার মোড়কে একটা নতুন গল্প লেখার চেষ্টা করা হয়েছে। আগের পুরনো সমস্ত কাস্ট অ্যান্ড ক্রুকে আমরা আবারও দেখতে পারবো সিলভার স্ক্রিনে, তবে একটা অন্যরকম স্টাইলে, একটা অন্যরকম মেজাজে, একটা অন্যরকম গল্পের মোড়কে, অফকোর্স ইয়েস। বাট আমি শুধু ওয়েট করছি আবারও কি ফ্লেভার, কি এসেন্স, কি জাদুটা ছড়াতে চলেছে সিলভার স্ক্রিনে আজ ও অর্ধাঙ্গিনী।
2: এক্স্যাক্টলি, অর্ধাঙ্গিনী ছবিটাকে নিয়ে এমনি একটা উন্মাদনা রয়েছে দর্শকদের মধ্যে, কারণ প্রথম ছবিটা কৌশিক গাঙ্গুলির পরিচালনায় খুবই ভালো লেগেছে সকলের, এবং জয়া হাসানের অভিনয়, চুনি গাঙ্গুলির অভিনয় এবং কৌশিক সেনের অভিনয় সব মিলিয়ে সিনেমাটা সত্যি খুব টান টান ছিল। খুবই যেটাকে বলে মানুষ দেখতে ভালোবাসে ফ্যামিলি ড্রামা এবং ড্রয়িং রুম ড্রামা, সেটা নিয়ে একটা ভালো একটা পরিসর ছিল। তবে এই আজও অর্ধাঙ্গিনীর গল্পের পরিসরটা আমরা যেটা দেখতে পাচ্ছি ট্রেলারে, সেটা একদম অন্যরকম। সেখানে আমরা সমস্ত চরিত্রকে দেখতে পাচ্ছি একটা বিয়ের পরিবেশে, যেখানে চুনি গাঙ্গুলি আবার ফিরে এসেছেন তার প্রাক্তন হাজব্যান্ডের বাড়িতে, কারণ শাশুড়ির সাথে তার হয়তো খুব ভালো সম্পর্ক, এরকম একটা আবহ দেখতে পাচ্ছি। এরপরে গল্প কী হবে সেটা তো আমরা ফিল্মে গিয়েই দেখতে পাবো, তবে হ্যাঁ, এক্সাইটমেন্ট রয়েছে, ভালো হবে আশা করছি।
1: একদমই তাই, আগামী 10ই জুলাই বড় পর্দায় কিন্তু দেখা হচ্ছে। হ্যাঁ, আমরা সবাই দেখতে পারবো আজও অর্ধাঙ্গিনী। তবে আজও অর্ধাঙ্গিনীর কোনো গান না থাকলেও অর্ধাঙ্গিনীর এই গানটা কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রিয়।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার,
1: করিশ্মা কাপুর অভিনীত কোন ছবি 2002 সালে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পায়?
2: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। Weekend Filmy Fever, Weekend Filmy Fever, Chup Chup Ke Filmy Khose, Filmy Khose, Chup Chup Ke।
3: এইবার যে গসিপটা তোমাদেরকে শোনাবো, সেই গসিপটা করার জন্য যাকে খোঁজা হয়েছে তাকে নিয়ে শুধু গসিপ নয়, তাকে নিয়ে লেজেন্ড লেখা যেতে পারে, তাকে নিয়ে গল্প লেখা যেতে পারে, উপন্যাস লেখা যেতে পারে, তবুও তাকে নিয়েও কিছু গসিপ থাকে। এরকমই একটা গসিপ আমাদেরকে এই মুহূর্তে জানিয়েছেন পঙ্কজ কাপুর। তিনি জানান যে শাহরুখ নাকি 10 বছর বয়স থেকে NSD-তে সিঙাড়া বিক্রি করতেন। 1995 সালে শাহরুখ তার সাথে, মানে পঙ্কজ কাপুরের সঙ্গে, রামজানে ফিল্মে অভিনয় করেন এবং তখনও তিনি বুঝতে পারেননি যে এই ছেলেই NSD-র সেই বাচ্চা ছেলেটা। 1976 সালের NSD-র ব্যাচ পঙ্কজের, এবং সেই সময় পঙ্কজ ত্রিপাঠী, পঙ্কজ কাপুর শাহরুখ খানের পরিচয় পান যে একটি বাচ্চা ছেলে আছে যে নাকি ওখানে সিঙ্গাড়া বিক্রি করে এবং ইত্যাদি। সব থেকে বড় কথা হচ্ছে, শাহরুখ খান তো নিজে ফিল্মি ফ্যামিলির ছেলে নয়, যথেষ্ট স্ট্রাগল করেছেন থিয়েটার হয়ে, তারপরে ন্যাশনাল চ্যানেলে, দূরদর্শনে সিরিয়াল করে, তারপরে তিনি যান ফিল্মে। কিন্তু আমার মনে হচ্ছে পঙ্কজ কাপুর আরও একটা জিনিস ভুলে যাচ্ছিলেন বা ভুলে গেছেন, যে তিনি কিন্তু ওর সাথে, শাহরুখের সাথে, একটা সিরিয়ালেও কাজ করেছেন। সেই সিরিয়ালটার নাম হচ্ছে সার্কাস। এনিওয়েজ, তবে NSD-তে নয়, শাহরুখ খানের বাবা মীর তাজ মোহাম্মদ খাতির নামে একটা রেস্তোরাঁ ছিল দিল্লির সাফদারগঞ্জ এলাকায়। তো ওনার মৃত্যুর পর একটা লম্বা সময় সেই রেস্তোরাঁর দায়িত্ব সামলান শাহরুখের মা, এবং ওই রেস্তোরাঁ থেকেই মূলত উপার্জন হতো শাহরুখের পরিবার। এবার বুঝতে হবে যে দিল্লিতে শাহরুখের পরিবার এবং শাহরুখের সমস্ত কিছু রয়েছে, এবং সেইখানে NSD রয়েছে, এবং NSD এবং দিল্লির যে সম্পর্ক সেরকমই শাহরুখ এবং পঙ্কজ কাপুরের সম্পর্ক, দুজনেই একদম ওতপ্রোতভাবে জড়িয়ে, কিন্তু দুজনের সঙ্গে দুজনের ওই একটা দুটো ছবিতেই দেখা হয়েছে বা কাজ হয়েছে। তো একটা জিনিস আমরা বুঝতে পারি শাহরুখ খানের জীবন দিয়ে, যে লড়াই কিন্তু যদি সত্যি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে কোনো না কোনো সময় আমাদেরকে রং দেখাবেই।
4: একদমই তাই। আর সবসময় একটা বিষয় ম্যানিফেস্ট করতে হয়, আর সেই বিষয়টা হলো

0: ওয়েল, সময় হয়ে গেছে আমাদের তৃতীয় সিনে কুইজটার উত্তর। যারা সঠিক দিয়েছে তাদের নাম জানানোর আগে নামগুলো বলে দিই। অ্যান্ডি তন্ময় ভবানীপুর থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, শঙ্কর চন্দ্র দে বারাসত থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, শঙ্কর নন্দী ব্যারাকপুর থেকে এবং দেবস্মিতা বেহালা থেকে সঠিক উত্তর দিয়েছে। এবং সঠিক উত্তর হচ্ছে জুবেদা। জুবেদার জন্য ন্যাশনাল লেভেলে অ্যাওয়ার্ড পান করিশ্মা কাপুর, কারণ জুবেদাতে তিনি ছিলেন মুখ্য চরিত্রে।
1: অ্যাবসলিউটলি কারেক্ট। আর দেখতে দেখতে আমরা কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে হাজির হয়ে গেছি, যেখানে আমাদের টাটা বাই বাই বলার সময় চলে এসেছে। হ্যাঁ, অফকোর্স ইয়েস, আজকের এই ফিল্মি ফিভার থেকে, উইকেন্ড ফিল্মি ফিভার থেকে, কারণ আজকে চুপ কথাতে আমরা দুজনেই থাকছি। মানে সুনন্দার বাসুকে তোমরা আরও একবার চুপ কথাতে পাবে, তবে তার আগে যেটা করতে হয়, তোমাদের কাছ থেকে টাটা বাই বাই বলার আগে আমাদের না একটা ছোট্ট কাজ থেকেই যায়। সেই কাজটা হচ্ছে, আগামী সপ্তাহে ঠিক কী কী আসছে তোমাদের জন্যে সেটার একটা অপেক্ষা তোমরা, আমি, বাসু, আমরা প্রত্যেকেই করি। তো সেই অপেক্ষাটার অবসান হোক এবার।
0: এক্স্যাক্টলি, আগামী সপ্তাহে কিন্তু বেশ কিছু ফিল্ম আসতে চলেছে এবং এই সপ্তাহে যেগুলো চলছে তার সঙ্গে আমরা আরও কিছু ফিল্ম দেখতে চলেছি, যার মধ্যে একটা ভীষণ অ্যান্টিসিপেটেড ফিল্ম রয়েছে, তার নাম আমি খুব শিগগিরই বলছি।
1: অবশ্যই, তবে আগামী দিন

0: আসছে তাকে আমরা যা বলি
1: তুমি আসবে বলে নেক্সট উইকের ওয়াচ লিস্ট তুমি আসবে বলে তুমি আসবে বলে
2: হ্যাঁ নেক্সট উইক যে ফিল্মটার জন্য আমরা অপেক্ষা করতে চলেছি সেটা হচ্ছে আলফা আলফা সম্ভবত আমাদের নেক্সট উইকেই আমরা দেখতে পাবো এবং আরও যেসব ওয়েব সিরিজগুলো রয়েছে বাংলা ফিল্মের রয়েছে সেগুলোর খবরও আমরা খোঁজার চেষ্টা করছি তবে এখনও পর্যন্ত আমার কাছে বাংলা ফিল্ম নিয়ে কিন্তু সেরকম ইন্টারেস্টিং কোনো খবর নেই তবে হ্যাঁ তেসরা জুলাই 2026 আমরা কিন্তু ভীষণ চর্চিত যশরাজ স্পাই ইউনিভার্সের আলিয়া ভাটের অভিনীত এবং ববি দেওল অভিনীত অনিল কাপুর অভিনীত আলফা যেটার জন্য অনেক দিন ধরে অনেকে অপেক্ষা করছেন সেই ফিল্মের রিলিজ আমরা দেখতে চলেছি
0: অ্যাবসলিউটলি অনেক অনেক রিলিজেস থাকে কিন্তু তার মাঝখান থেকে তোমার যেটা পছন্দ তুমি সেটা খুঁজে নিতেই পারো আলফা অফকোর্স ইয়েস 3rd July সেটা রিলিজ করছে তারই সঙ্গে আরও অনেক মুভি রিলিজ করছে তামিল মুভি রিলিজ করছে তেলুগু মুভিজ রিলিজ করছে বেবি টু ডাই অর টু এই মুভিটিও কিন্তু রিলিজ করছে আর তারই সঙ্গে আমরা দেখতেই পাচ্ছি প্রচুর রিলিজের ভিড়ে কোথাও গিয়ে যেন হারিয়ে যাচ্ছি আমরা তবে না হারাতে হারাতেও হারাবো না কারণ একটি বাংলা মুভি রহস্যময় গাড়ি সেই মুভিটিও কিন্তু রিলিজ করতে চলেছে সো মোটামুটি খুব একটা কিছু নেই দেখার মতন মুভি যেটা আমরা দেখতে পারি গিয়ে থিয়েটারে সেটা একটাই রয়েছে আর সেই মুভির নাম আলফা তো তোমার যদি মনে হয় তুমি যাবে তাহলে যাও গিয়ে দেখিয়ে আসতে পারো তবে আমাদের এবার উইকেন্ড ফিল্মি ফিভার থেকে যাওয়ার কিন্তু সময় চলে এসেছে টাটা বাই বাই করবো অবশ্যই তবে এই গানটির মাধ্যমে

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথাদের ভিড়ে মনের কথা বলার আর শোনার জন্যে আবার যখন রাত একটুখানি উঁকি ঝুঁকি মারে, তখন মনে হয় এত কথার পাহাড় যখন মনের মধ্যে জমে থাকে, সে পাহাড় কিভাবে একটু একটু করে মনের কথা বলে? ইচ্ছে করে, তাই না? কখনো জানতে নিজের মনের কথা নিজের মতন করে যদি কখনো কাউকে বলা যায়, আমার মনে হয় এর থেকে ভালো আর কিছু এই পৃথিবীতে এক্সিস্ট করে না। তাই আজ তোমার মনের কথা শুনতে আমরা হাজির, সুনন্দা আর পাশু, তোমার দুই বন্ধু। আজ তোমার মনের কথা শুনবে তোমার প্রিয় চুপ কথায়।
1: অনেকদিন পর যখন আমাদের দেখা হবে এরকম ভাবেই, অনেকদিন পর যখন আমাদের দেখা হবে এভাবেই, হয়তো বয়স বেড়ে গেছে, হয়তো রুগ্ন, হয়তো আমরা অনেকটাই স্মৃতিভ্রষ্ট, মনে নেই কখন কিভাবে কোথায় দেখা হয়েছিল, কিভাবে আলাপ হয়েছিল, কটা কথা হয়েছিল। তখন যে কথাগুলো বেরিয়ে আসবে সেই কথাগুলো কিন্তু চুপ কথা, কোনো কথা অ্যাকচুয়ালি হারিয়ে যায় না। আমার মনে হয় কথাগুলো না ইথারে ভেসে বেড়ায়, কথাগুলো আপলোড যেরকম করি আমরা, ফাইল আপলোড, ফাইল ডাউনলোড, আমাদের কথাগুলো হয়তো ইথারে আপলোড হয়ে যায়। আর কেউ না কেউ কোনো না কোনো একলা সময়ে চুপ করে বসে রেডিওটা চালিয়ে সেগুলো ঠিক ডাউনলোড করে নেয়, সেই ডাউনলোডগুলোর নামই চুপ কথা। তোমাদের মেসেজ আসুক 9903659992-তে, তোমাদের সঙ্গে বাসু আর সুনন্দা থাকবো রাত 3টে অবধি।
0: আসলে মনের কথার না নির্দিষ্ট কোনো পথ থাকে না, মনের কথার নির্দিষ্ট কোনো রূপ থাকে না, কোনো রং থাকে না। মনের কথা সে যেমন তেমন হতে পারে, ভালো কথা হতে পারে, একটু খারাপ কথা হতে পারে, হতে পারে জীবনের সায়ান্যে পৌঁছে এত বছরের অভিজ্ঞতার একটা বহিঃপ্রকাশ, অথবা হতে পারে ছোট্ট ছোট্ট পায়ে যখন সেই কিশোরবেলা থেকে কৈশোরে পদার্পণ করা হয় তার যে সুন্দর একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা, সেটাও হতে পারে। কখনো হতে পারে সেটা ভালোবাসায় ব্যথা, কখনো আবার হতে পারে সময় সুযোগ পরিবার প্রিয়জন সমাজ প্রত্যেকের কাছ থেকে পাওয়া তিরস্কার, কখনো হতে পারে ছোটবেলায় ফেলে আসা সেই সময়টাকে আরও একবার পাওয়ার ইচ্ছে কিংবা তাগিদ, কখনো আবার হতে পারে যে সময়টা জীবনের সব থেকে কালো সময় হিসেবে পরিচিত ছিল সেটাকে বার বার মনে আসার পরেও কোনো দিন আর দ্বিতীয়বার মনে না করার প্রতিজ্ঞা। মনের কথা তো অনেক রকমের হয়, তাই না? তাই তোমার মনের যে কোনো রং যে কোনো রূপের কথা তুমি লিখে পাঠাতে পারো 9903659992 এই ম্যাজিক্যাল নাম্বারে। তবে তোমার বন্ধু বাসু আর সুনন্দার একটা ছোট্ট, খুব ছোট্ট আর সামান্য একটা আর্জি রইল তোমার কাছে, সেটা হলো যেহেতু আজ শনিবার রাত মানে রবিবারের প্রায়

সকাল, আমরা এটাকে রবিবারই ধরতে পারি, কারণ 12টার পর সাধারণত আজকাল আমরা ইংরেজি মতে দ্বিতীয় দিনটাকেই ধরি। তো এই 28 তারিখ অর্থাৎ আজকের এই রবিবারের সকালটা কিন্তু ভালোবাসার সকাল হয়েও আবার নয় কোনো রকমভাবে, কারণ গত রাতে আমরা পার করে এসেছিলাম লাভ জাংশন, সেখানে ভালোবাসার অনেক কথা শুনেছিলাম। আজ না হয় ভালোবাসার বাইরে, মানে চিরাচরিত যে ভালোবাসার কথা বলতে আমরা যা বুঝি, সেটার বাইরে জীবনের আর যা সমস্যা আছে সেই সমস্ত সমস্যাগুলোর কথা, সেই সমস্ত সমাধানের কথা, সে সমস্ত না পাওয়ারগুলোর কথা বা পাওয়ার কথা বা ছোট ছোট অ্যাচিভমেন্টসগুলোর কথা না হয় আজকে আমরা ভাগ করে নেব। সবসময় তো আমরা ভাগ করি যে সুনন্দা, বাসু, আমার জীবনে এইটা নেই, আমার জীবনে সেইটা নেই, অন্যের জীবনে এইটা আছে। এই যে না পাওয়া, নেই নেই নেই নেই, এত নেয়ের পর যখন ছোট্ট একটা আছে আমাদের ভেতরে কাজ করে না, তখন মনে হয় সমস্ত নেয়ের ওপর গিয়ে যেন এই আছেটা বিরাজ করছে। তাই চলো না আজকে একটা ছোট্ট গেম খেলি আমরা, জীবনে যা যা প্রাপ্তি হয়েছে এখন অবধি সেটা যদি আমরা বহিঃপ্রকাশ করতে পারি আমাদের মেসেজের মাধ্যমে, আমাদের অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে কিংবা আমাদের মনের কথা বলার মাধ্যমে, তাহলে কেমন হয়? চলো আজকে একটা ছোট্ট গেম খেলাই যাক, এর বাইরে যার যার মনের কথা, যেরকম মনের কথা সেটাই লিখে পাঠাও চুপ কথায় 9903652992 এই ম্যাজিক্যাল নাম্বারে। কথা দিচ্ছি ভোর 3টে অবধি বাসু আর সুনন্দা তোমার সঙ্গে থাকবে তোমার মনের কথা শোনার জন্য। তবে কথাই আছে না, কখনো কখনো কিছু স্মৃতি আমাদের ভেতরে অন্য রকমভাবে কাজ করে, তখন মনে হয় এই স্মৃতির পাতায় লিখে রাখা কথাগুলো যদি একটি ছবির আকারে কখনো চোখের সামনে ভাসে তাহলে হয়তো এই ছবিটি এরকমই হবে, হয়তো স্মৃতিগুলো এভাবেই বারবার তাড়া করবে, প্রতি রাতে তাড়া করবে। আবার কখনো নরম বালিশের মতন জড়িয়ে ধরে তাকে সারা রাত কাটিয়ে দেওয়া যায়, আবার কখনো একটুখানি হাসির মাধ্যমে চোখের এক কোণায় ছোট্ট একটা জলের বিন্দুর মাধ্যমে সেই স্মৃতিটাকে মনে করা যায়। সেই স্মৃতিগুলো থাকুক না তোমার, থাকুক আমার, থাকুক আমাদের প্রত্যেকের মনে।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: চুপ কথা, আমি বর্ষা বারাসত থেকে বলছি। অনেক সময় নিজের ইচ্ছে মতো স্কুল ছুটি নিয়েছি, কিন্তু যেদিন আমার চিরতরের মতো স্কুল ছুটি দিল সেদিন মনটা ভারাক্রান্ত হয়ে গিয়েছিল। শত শত স্মৃতি মনে পড়েছে। দুদিন বাদে কলেজ যাব ভয় লাগছে, কিন্তু এত আনন্দও হচ্ছে। অনেকদিন পর সবার সঙ্গে দেখা হয়েছে, সবার সাথে কথা বলতে পেরে ভালো লাগছে। অনেক জমা কথা, আড্ডা, অনেক মজা। আসলে সত্যি কথা বলতে কোনো অনুষ্ঠানে ছাড়া এইভাবে সকলের সাথে দেখা হয় না। বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, আমার থেকে বয়সে অনেক বড়, সে যদি সকলের সামনে পিসি বললে, আমাকে পিসি বলে ডাকে, তাহলে কেমন একটা লাগে। মাঝে মাঝে ভাবি মানুষের বিচার করার কত অদ্ভুত ক্ষমতা। তারা শুধু সেইটুকুই দেখে যা তারা দেখতে চায়। সবাই নিজের মতো করে হাজারটা যুক্তি সাজালো, অন্যকে দোষী প্রমাণ করার জন্য শত শত অজুহাত দাঁড় করালো। প্লিজ মেসেজ পড়ো, মেসেজটা যে পাঠিয়েছো সে তার নামটা লেখনি এবং একটা মেসেজে অনেকগুলো কথা লিখেছো। তুমি যেটার কথা বললে শেষ কথাটা, সেটা নিয়ে দুটো কথা বলতে পারি। আমার মনে হয় সেটাই তোমাকে একটু ভাবাচ্ছে যে মানুষের বিচার করার ক্ষমতা অদ্ভুত, অদ্ভুতভাবে সে বিচার করে। আসলে সব মানুষের না একটা আলাদা পারসেপশন থাকে, বুঝলে তো? প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা পারসেপশন থাকে। এই যেমন ধরো, একটা খুব বিখ্যাত উদাহরণ আছে যে ধরো আমি মাটিতে 6 লিখলাম, তুমি 6 মাথার দিকে দাঁড়িয়ে আর আমি 6 লেজার দিকে দাঁড়িয়ে। আমি যদি দেখি তাহলে আমি দেখব 6 আর তুমি দেখবে 9। তুমিও ঠিক, আমিও ঠিক। তো মানুষের পারসেপশন নিয়ে না অবাক হওয়ার কোনো প্রয়োজন নেই, অবাক হয়ে কোনো লাভ নেই। কারণ প্রত্যেকটা মানুষ নিজের নিজের মতন করে জীবনকে দেখে, প্রত্যেকটা মানুষ নিজের নিজের মতন করে তার আশপাশটাকে বিচার করে। যে লোকটা প্রচণ্ড কর্মঠ, সেই লোকটার কাছে একটা মানুষ যে দিনে 10 ঘন্টা ঘুমায় সে অলস। আবার যে মানুষটা হয়তো অসুস্থ, তার কাছে যে মানুষটা সারা দিন কাজ করে সে হয়তো উন্মাদ। এই সারাদিন কাজ করে কেন, একটু একটু রেস্ট নিতে পারে না? বলো কে ঠিক আর কে ভুল। তো এগুলো নিয়ে বেশি ভেবো না, এগুলো মানুষ ধীরে ধীরে অভিজ্ঞতার সাথে বুঝতে শেখে এবং জানতে শেখে যে আদৌ সত্যি বলে, সত্যি যেটাকে আমরা ভাবি সেটা একমুখী নয়। ট্রুথ ইজ মাল্টি ডাইমেনশনাল, আর সত্যের অনেক পারসেপশন রয়েছে। পরের মেসেজ, হাই প্রিয় চুপ কথা, আমি সৌর্য গড়িয়া থেকে, আমি ক্লাস 8 পড়ি। জানো তো আজ আমি খুব বেশি খুশি।

এই কারণে আমি অনেকদিন ধরে আমার পাখিদের বাচ্চা বিক্রি করে আরও অনেক কিছু টাকা জমাচ্ছিলাম। আজ একটা রেডিও কিনলাম, রেডিওটা খুব ভালো, আছি তিনটে পর্যন্ত। কাল আবার রিহার্সাল আছে ভূমি ব্যান্ডের সুরজিৎ চ্যাটার্জি স্যারের। যাই হোক, তোমরা ভালো থেকো, আমাদেরও ভালো রেখো, সাবধানে বাড়ি যাও। তোমাদের প্রিয় সূর্য। সূর্য আমাদের ডেইলি লিসনার, সূর্য বিভিন্ন জিনিস আমাদের সঙ্গে শেয়ার করে, এই কথাটাও শেয়ার করেছে। দেখো, আমি জানি না সূর্য তোমার এই কথাটা কেমন লাগবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ তাদের পোষ্য এবং পোষ্যদের সন্তানদেরকে বিক্রি করে, সেটা লিগ্যাল ব্যবসা, আবার কোনো কোনো ব্যবসা আবার ইললিগ্যালও। তবে কী জানো তো, মানে এটা আমার ব্যক্তিগত বিষয়, আমি আমার আশেপাশে যদি কাউকে দেখি যে সে পাখি খাঁচায় ধরে রেখেছে, আমি তাকে বলি পাখিটাকে ছেড়ে দিতে। কারণ অনেকেই এবার মায়া করে যে না, এতদিন খাঁচার মধ্যে ছিল, উড়তে গেলে কাকে ঠুকরে দেবে, শিয়া চিলে ঠুকরে দেবে, মরে যাবে। দেখো, যার যেটা জীবন, তুমি কাউকে সুখের পিঞ্জরে বেঁধে রাখতে পারবে না, সোনার পিঞ্জরে বেঁধে রাখতে পারবে না বেশি দিন। আর যদি বেঁধে রাখো তাহলে তার কষ্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প আছে, গল্পটার নাম তোতা কাহিনী। আমি জানি না তুমি পড়েছো কি না, যদি সম্ভব হয় তাহলে পড়ো। আমি গল্পটা এখন বলবো না, তবে এইটুকু তোমাকে বলতে পারি যে তোমার কাছে তোমার স্কুল জীবন আর কলেজ জীবনটা এই মুহূর্তে যেরকম একটা খাঁচা বলে মনে হয় বা মনে হচ্ছে, যার থেকে এসকেপ করার জন্য তুমি রেডিও কিনেছো, চুপ কথা শোনো, সেরকমই প্রত্যেকটা প্রাণীর কাছে তার একটা নিজস্ব স্বাধীনতার জায়গা আছে। যতই বিপদ থাকুক, যতই প্রতিকূল অবস্থায় থাকুক না কেন, তারা সেটাই তার কাছে জীবন। এবং তাকে তুমি যেটা দিচ্ছ, যে কমফর্টটা দিচ্ছ, বা বাকিরা যে কমফর্টটা দেয়, সেটা কিন্তু তার প্রকৃত জীবন নয়। হতে পারে আমাদের ভালো লাগে, হয়তো তারাও কমফর্ট পায়, বাট সেটা তার প্রকৃত জীবন নয়। ওকে, নেক্সট মেসেজ। হাই চুপ কথা, আমি সায়ন। আচ্ছা, এই মেসেজটা তাহলে পরে পড়বো, আগেই নামটা লিখেছে যে নামটা বলো না, তো আমি এই মেসেজটায় পরে আসবো। কেমন আছো দিদি, আজ অনেক দিন পর তোমাদের কথা শুনছি। আমি ব্যারাকপুর থেকে রূপম পাল, আজ তোমাদের জন্য একটা কবিতা লিখলাম তোমার জন্য। তোমার হাসি সকালের রোদের মতো, মনে জাগায় হাজার আলো, তোমার চোখে হারিয়ে গিয়ে খুঁজে পাই স্বপ্নের ভালো, নীরব মনে বাজে সুর তোমায় ভেবেই সারা বেলা, তুমি এলে ফুল ফোটে রঙিন হয় চারপাশ, তোমার কথার মিষ্টি ছোঁয়ায় মুছে যায় সব হতাশ, হৃদয় জুড়ে তোমার ছবি থাকে সকাল থেকে রাত। বেশ অনেক বড় একটা কবিতা লিখেছে, থ্যাংক ইউ রূপম, একটা সুন্দর মেসেজ করার জন্য। অনেকক্ষণ পর ভদ্রমহিলার কণ্ঠে স্বর ফিরে এসেছে। সুনন্দা খুবই অসুস্থ, গত এক সপ্তাহ ধরে খুবই শরীর খারাপই ভুগেছে। আমিও অসুস্থ, তবে আমার গলায় এখনও একটু জোর আছে, এরপরে আমার ব্যাটারি ডাউন হয়ে যাবে, তখন আবার ওকে কথা বলতে হবে। আমাদের প্রিয় আকাশের মেসেজ বেহালা থেকে লিখছে, হাই ডিয়ার বাসুদা, সুনন্দা দি ভাই, তোমরা কেমন আছো? জানো তো চুপ কথা, আমার বাবু, মানে আমার বাবা, আমাকে আর আমার মানিকে ছেড়ে অনেক দূরে না ফেরার দেশে চলে গেছে। আমি আমার বাবুকে খুব মিস করছি। গতকাল যখন আমি আর আমার মনি লাঞ্চ করলাম, ডিনার করলাম, খুব মনে পড়ছিল। আমরা তিনজনে একসাথে বেডটি খেতাম, লাঞ্চ করতাম, ডিনার করতাম, কত মজা করতাম, কত রকম একসাথে আনন্দ করতাম। আমার জীবনে যখন বিশেষ মানুষটি আমাকে ছেড়ে আমাকে প্রতারণা করে চলে গেছিল, আমার বাবু আমাকে সাহস দিয়েছিল, আমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, আমাকে আবার জীবনের পথে ফিরিয়ে এনেছিল। বাবু একজন আর্টিস্ট ছিল, আমার বাবু বেস গিটার বাজাতো, আমিও বাবুর সাথে মাঝে মধ্যে ব্যান্ডে যেতাম, আমি গান করতাম। আমার বাবুর থেকে আমি গিটারটাও শিখেছি। খুব কষ্ট হচ্ছে বাসুদা, আমি জানি এটাও যে আর বিশ্বাসও করি যে লেজেন্ডস নেভার ডাই। আমি আমার বাবুকে কিংবদন্তি হিসেবে মানি, আমার বাবু বিশ্বের সেরা বাবা আমার কাছে। আমি প্রত্যেক জন্মে আমার বাবুকেই আমার বাবা হিসেবে চাই। আমি খুব গর্ববোধ করি যে আমি একজন কিংবদন্তি সন্তান। আমি জানি না আমার বাবুর মতন জীবনে অতটাও নাম করতে পারবো কি না, তবে আমার বাবু আমার কাছে লেজেন্ড। যাই হোক, তোমরা কিছু খেয়ে নিও, নিজেদের যত্ন নিও, সাবধানে বাড়ি ফিরো, আছি রাত তিনটে অবধি। আকাশ, এই খবরটা সত্যি খুব কষ্টকর, কারণ আমি এই খবরটা এক্সপেক্ট করিনি তোমার কাছ থেকে পাবো বলে। ভেরি ভেরি সরি অ্যান্ড

0: বাবা বা মা আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, এবং তুমি যেভাবে লিখেছ একজন আর্টিস্ট বলে আমার শ্রদ্ধা এবং সমবেদনা আরও বেশি বাড়লো। এখন তোমার উপরে অনেক দায়িত্ব থাকবে, শক্ত হয়ে সেই দায়িত্বগুলো পালন করো। প্রচুর আবেগ আসবে, প্রচুর ইমোশনস আসবে, সেগুলোকে পাশে সরিয়ে রেখেই হয়তো হাঁটতে হবে। আই উইশ তোমরা ভালো থাকবে। সুনন্দা যদি কিছু বলে
1: না, আসলে আকাশ আমি তোমাকে লাস্ট চুপ কথাতেও এই একই কথা বললাম যেটা বাসু এই মুহূর্তে বলল। এর বাইরে আর সত্যি আমার কাছে কোনো ভাষা নেই কিছু বলার, কারণ এটা আমাদের জীবনের এমন একটা লস না যেটাকে যেটাকে কেউ কোনো দিন রিকভার করতে পারবে না। এটা হয়তো সময় আস্তে আস্তে তার মহিমায়, তার নিজ গুণে আস্তে আস্তে সেই ক্ষতটার ওপর একটা প্রলেপ দেবে অবশ্যই, তারপরেও সেই ক্ষতটা থেকেই যাবে জানো তো। তবে যখনই মনে পড়বে না তোমার বাবার কথা, তখনই টুক করে বাবার গিটারটা হাতে নিয়ে তুমি একবার গিটারটা প্লে করো, দেখবে তখন ভেতর থেকে না বুক ফাটা কান্না বেরোবে, তখন মনে হবে যে তুমি তোমার বাবাকে জড়িয়ে ধরেছ। তো যখনই তোমার খুব মন খারাপ করবে, যখনই খুব মিস করবে বাবার শেষ সম্বলটা, ওনার বাজানো গিটারটা, সেটাকে তুমি সবসময় সঙ্গে রেখো। এর বাইরে আর সত্যি আমার কিছু বলার নেই।
0: হ্যাঁ, আপাতত একটা গান রইল তোমাদের জন্য। হ্যাঁ, তাদের দেশে তোমার বাবা ভালো থাক।
1: কিছু কিছু গান আমাদের শেখায় জীবনটা একটা বন্ধুর মতন, তাকে সঙ্গে নিয়েই চলতে হয়। সে কখনো হতে পারে খারাপ, কখনো আবার ভালো, কখনো হতে পারে খুব শান্ত, কখনো আবার মাতাল, কখনো উত্তাল সমুদ্রের মতন, কখনো আবার শান্ত নদীর মতন। তারপরেও জীবনটা খানিকটা বন্ধুর মতন, যত তাড়াতাড়ি তাকে বন্ধু বানাতে পারবে ততই তোমার জন্য লাভ।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা।
1: মনের কথা বলার ওয়ান এন্ড অনলি ঠিকানা চুপ কথা। আসলে এই হার জিতের খেলায় আমরা প্রত্যেকে যেমন মেতে থাকি, ঠিক তেমনি এই খেলাটাকে আমরা আমাদের জীবনে না খুব সিরিয়াসলি নিই সামটাইমস। কখনো কখনো মনে হয় যদি আমি হেরে যাই তাহলে কি হবে, এই যে যদি হেরে যাই তাহলে কি হবে, এই ভাবনাটার পেছনে আরও অনেকগুলো প্রশ্ন লুকিয়ে থাকে যেটা কখনো আমরা খুঁজে বার করার হয়তো চেষ্টাটাই করি না। কেন ভয় পাই আমরা হারতে, হারাটাকে কেন ভয় পাই, কেন সবসময় আমাদের জিততেই হবে, কেন সব বিষয়েই কি জিততে হবে, আদৌ কি সেটা সম্ভব? এই পৃথিবীতে যারা এখন, যাদের আমরা খুব সাকসেসফুল বলছি, তারা কি সব বিষয়ে সমানভাবে সব সময় জিতেছেন নাকি তারাও হেরেছেন? অ্যাকচুয়ালি দ্য সিক্রেট ইজ তারাও অনেক সময় অনেক বিষয় হেরেছেন, হেরে যাচ্ছেন এবং ভবিষ্যতেও হয়তো হারবেন। বিকজ ইটস কোয়াইট ন্যাচুরাল থিং, এটা ভীষণ স্বাভাবিক, এটা প্রাকৃতিক একটা বিষয়। যেখানে আলো আছে তার একটু পেছনে অন্ধকারটাও তো আছে, যেখানে জেতার একটা সুগন্ধ আছে তার ঠিক পেছনে হারার একটা মন খারাপও রয়েছে। কিন্তু হার বা হেরে যাওয়া মানে কখনই কিন্তু সব শেষ হয়ে যাওয়া নয়। সত্যি তাই, এটাই লিখে পাঠিয়েছেন সৌভিক সরকার কসবা হালতু থেকে। তিনি বলছেন, হার মানেই শেষ নয়, হার মানেই শেখার শুরু। যে মানুষ কখনো হারেনি সে কখনো নিজেকে নতুনভাবে গড়ার সুযোগটাও তো পায়নি। প্রতিটি ব্যর্থতা আমাদের ভুলগুলোকে দেখিয়ে দেয়, ধৈর্য শেখায় এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসার সাহস দেয়। তাই মনে রাখবেন, জয় মানুষকে যেমন আনন্দ দেয় ঠিক তেমনি হার একটা মানুষকে পরিণত করে। তাই হেরে গিয়ে থেমে যাওয়া নয়, বরং শেখার মন নিয়ে আবারও এগিয়ে চলুন। সেই হারই আপনার সব থেকে বড় জয়ের ভীত হয়ে উঠবে একদিন। একদমই তাই, কখনই হেরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়। সৌভিক একেবারে সঠিক কথাটাই লিখেছেন। একটা কথা বলি, যারা এই মুহূর্তে শুনছো আমাদের বা শুনছেন, এই যে ফেইল ওয়ার্ডটার ফুল ফর্ম কি সেটা জানা আছে? যদিও সেটা আমি অনেক বয়স পর আমিও শিখলাম। ফেইল মিন্স ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, শেখার প্রথম ধাপের নাম হচ্ছে ফেইল। যে মানুষটি জীবনে কখনো কোনো কিছুতে ফেইল করেনি বা হেরে যায়নি, সে কি করে বুঝবে যে সে ঠিকঠাকভাবে শিখছে কিনা? তার মানে এই নয় যে আমি বলছি ক্লাসে ফেল হয়ে যাও, যারা স্টুডেন্টসরা রয়েছে তোমরা একবার ফেল করে দেখো ফেলের কি স্বাদ, না না আমি সেটা বলছি না। কিন্তু আমি এটা বলছি, যদি ধরো চলার পথে কখনো তোমার মনে হলো যে এই বছর আমার রেজাল্টটা খুব একটা ভালো হয়নি, এই বছর আমি রেজাল্ট একটু কম করেছি, বা আমার বন্ধুর থেকে আমি কম নাম্বার পেয়েছি তার ফলে আমি খুব মেন্টালি ডিস্টার্বড রয়েছি, বা আমার বাড়ির মানুষ আমাকে 10টা কথা শোনাচ্ছে আমি হেরে গেছি, না তুমি হেরে যাওনি, তুমি তোমার লার্নিং প্রসেসের মাত্র প্রথম ধাপটা পার করেছো, তোমাকে আরও অনেকগুলো ধাপ পার করতে হবে। ঠিক তেমনি যারা জীবনের বিভিন্ন জটিলতার মধ্যে জর্জরিত হয়ে আছেন, যারা ভাবছেন আমি হয়তো ফেল করে গেছি আমার জীবনে, আমি হয়তো হেরে গেছি, আমি হয়তো আমার যে গোল ছিল সেটাকে বা টার্গেট ছিল সেটাকে অ্যাচিভ করতে পারিনি, আমি আমার বাড়িটা তৈরি করতে পারিনি, আমি গাড়িটা তৈরি করতে পারিনি, আমি পর্যাপ্ত পরিমাণে ব্যাংক ব্যালেন্স তৈরি করতে পারিনি, কিংবা আমি বিদেশ ঘুরতে যেতে পারিনি। তো এই যে পারিনি, হেরে গেলাম, এটা সবই শুরু। জীবনটা কিন্তু এখনও বাকি। এখন যদি বলেন যে একটা নির্দিষ্ট সময় অবধি তো শেখা যায় সুনন্দা, এরপরে কি আর ব্রেইন ততটা সঙ্গ দেয়? অ্যাকচুয়ালি দেয়। ব্রেইনটাকে যদি আমরা সেভাবে ট্রেন করি, দেন ব্রেইন ডেফিনেটলি সঙ্গ দেয়। আর যদি তাই না হবে, তাহলে আপনি বলুন না, ষাট ঊর্ধ্ব একজন মানুষ কী করে ফেমাস একটি চিকেন কোম্পানি তৈরি করতে পারে, যে কোম্পানির চিকেন এখন শুধু বিদেশ নয়, আমাদের দেশের বেশ ছোট বড় অনেক শহরে রয়েছে? নামটা বললে এক্ষুনি লাভ দিয়ে উঠবেন যে আচ্ছা এটা। তিনি যখন ষাট বছর কমপ্লিট করলেন, তিনি নতুনভাবে নিজের প্রফেশনটা আবার চুজ করলেন, নতুনভাবে চলাটা শুরু করলেন এবং সাকসেসফুলি চললেন।

ঠিক তেমনি প্যারিসের ফ্যাশন উইকে একজন মডেল যার বয়স প্রায় 70 অ্যাবাভ, আফটার 70 শি স্টার্ট হার ক্যারিয়ার, সো ওয়াই নট ইউ? কেন তুমি ভাবছো বসে যে আমার তো বয়সটা চলে গেল, আমি কী করে শুরু করব? অ্যাকচুয়ালি শুরু করার নির্দিষ্ট কোনো সময় নেই মাই ফ্রেন্ড। যখন ইচ্ছে, যখন ভেতর থেকে তাগিদ আসবে এবং তুমি ডিসাইড করবে যে এইবার আমি আর হার মানব না, এবার হারের পর সে জিতটাকে আমাকে দেখতেই হবে, এবং হারটা শুধু আমাকে শেষ করে দেওয়ার জন্যেই নয়, সেটা বরং আমাকে শেখাতে এসেছে, ঠিক তখন তুমি আবারও ঘুরে দাঁড়াবে, ঠিক তখন নতুন করে তুমি আবারও বাঁচতে শুরু করবে।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: আর দেখতে দেখতে এখন প্রায় 12:54 হয়ে 9 সেকেন্ড। আর দেখতে দেখতে আমরাও কিন্তু মোটামুটি একটা ঘন্টা বার করে দ্বিতীয় ঘন্টার দিকে যাচ্ছি। আর তোমাদের প্রচুর প্রচুর মনের কথা আজকের এই চুপ কথায় একের পর এক আসছে। এমন একটি মনের কথা এই মুহূর্তে পড়ব, তিনি বলতে চাইছেন যে আচ্ছা চুপ কথা বলো তো, আমি কি এতটাই খারাপ যে আমার দ্বারা আদৌ কখনো কিচ্ছু হয় না আর হবেও না? পড়াশুনোয় আমি খুব একটা ভালো যে সেটা বলবো না, তবে হ্যাঁ মন বসানোর চেষ্টা করি কিন্তু একদম মন বসে না। আমার টিচাররা অনেক অপমান করেন, বিশেষ করে শিক্ষা বিজ্ঞানের টিচার। আমি ক্লাস 12-এ পড়ি, রেডিওটা শুনলে মনটা একটু শান্ত হয়, আপনাদের গলা শুনলে আমি অনেকটা সাহস পাই। আছি রাত 3টে অবধি, জীবন প্রধান ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে তিনি লিখছেন। আর শেষে বলছেন যে চুপ কথা অনুষ্ঠানটি খুব ভালো হচ্ছে, সুনন্দা ম্যাম, বাসু স্যার, আপনাদের উপস্থাপনা আজকের আমার মনটাকে একেবারে ছুঁয়ে যাচ্ছে। তো এত যে প্রশ্ন জিজ্ঞেস করলো জীবন প্রধান, সে প্রশ্নের উত্তরটা কি হতে পারে?
2: আমার প্রশ্নের উত্তর হতে পারে যে পড়াশোনায় যার মন বসে না কিন্তু এত ভালো গুছিয়ে কথা বলে, তার মানুষকে পড়ানো উচিত নিজে লিখে। জীবনটা এরকমই, তোমার যদি মনে হয় যে আই এম গুড ফর নাথিং, তাহলে জেনো তোমার জন্য এমন কিছু অপেক্ষা করছে যেটা হয়তো তুমি ভাবনি, তোমার টিচার ভাবেননি, তোমার বাবা মা ভাবেননি। জানো এরকম বহু বিখ্যাত মানুষ আছেন যাদের বাবা ঠাকুরদা কেউ পেইন্টিং করেননি, কেউ স্কাল্পচার করেননি, কেউ লেখেননি, কেউ ফুটবল খেলেননি, কিন্তু তারা আচমকাই বিরাট একটা জায়গা তৈরি করে নিয়েছেন সেই সব শিল্পক্ষেত্রে। আসলে কি হয়, লোকে বলে যে সব রকম ট্যালেন্টই জিনগতভাবে আসে, আমি এটা বিশ্বাস করি না। সব মানুষই ট্যালেন্টেড, কিন্তু সব ট্যালেন্ট মানুষের মধ্যে জিনগতভাবে থাকে না। যেমন ধরো কথা বলা, গুছিয়ে কথা বলাটা জিনগত ট্যালেন্ট নয়, সেটা একটা মানুষ নিজের কর্ম দিয়ে, অভিজ্ঞতা দিয়ে, প্রারব্ধ দিয়ে শেখে যে কীভাবে কথা বলতে হয়। কণ্ঠস্বরটা জিনগত হতে পারে কিন্তু কথা বলা জিনগত হতে পারে না। আর্টের এমন অনেক কিছু আছে যেগুলো জিনগত নয়। ভ্যান গঘের বাবা ঠাকুরদা ছবি আঁকতেন কি না কেউ জানে না, অথচ ভ্যান গঘ এত অসাধারণ শিল্পী ছিলেন। দুঃখের বিষয় তাকে তার সময় কেউ চিনতে পারেনি, তিনি মারা যাওয়ার পর লোকে তার আঁকা ছবি নিয়ে হই হই করেছে, এখনও করে। ভ্যান গঘকে নিয়ে নাটক হচ্ছে, সিনেমা হচ্ছে। তাই বলছি যে এটা ভেবো না যে ইউ আর গুড ফর নাথিং, হতেই পারে তোমার মধ্যে এমন কিছু আছে যেটা এখন কেউ দেখতে পাচ্ছে না, হয়তো পরে দেখতে পাবে। আসলে জীবনটা অন্যরা কি দেখিয়ে দিচ্ছে, অন্যরা কি করতে বলছে সেটা নয়, আমি কি করতে পারছি আর আমি কি করতে পারবো সেটা খুঁজে বার করার নামই জীবন। এটা মনে রেখো জীবন।
1: আমি জাস্ট দুটো নাম নেব জীবন, এপিজে আব্দুল কালাম, আর দ্বিতীয় নামটি দ্য গ্রেট কিংবা গ্রেটার গ্রেটেস্ট কমেডি কিং চার্লি চ্যাপলিন। তারা যখন দুজনে ছোট ছিলেন না, তাদের ছোটবেলাটা তো একটুখানি বিভীষিকাময় ছিল, স্পেশালি চার্লি চ্যাপলিনের। তো ছোটবেলায় তিনি যখন এদিক সেদিক করে বড় হচ্ছিলেন, যখন ওনার মাতৃবিয়োগ হয়, সেই মাতৃবিয়োগের পর যখন খুব কষ্ট করে তিনি নিজেকে বড় করছেন একটু একটু করে, তখন সমাজের বেশিরভাগ মানুষ কিন্তু চার্লি চ্যাপলিনকে একটা কথাই বলেছিলেন, তোর দ্বারা কখনো কোনো দিন কিচ্ছুটি হবে না। এই যে কিচ্ছুটি হবে না, সে কিচ্ছুটি হবে না কোথাও গিয়ে যেন ছোট্ট চ্যাপলিনের মাথায় বসে গিয়েছিল। তারপর সে নিজের সঙ্গে একটা লড়াই শুরু করে যে সত্যিই কি আমি এতটা নির্বোধ, সত্যিই কি আমি কিচ্ছু করতে পারি না, সত্যিই কি সবাই যা বলছে তাই ঠিক? আমি এতটাই বোকা? আমার আইকিউ লেভেল এতটাই কম? আমি কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারবো না? ওই না থেকে কিন্তু জন্ম নিল একটা জিজ্ঞাসা। সে যখন নিজেকে প্রশ্নটা করল, তার উত্তর হিসেবে সে ভেতর থেকে শুধু একটাই শব্দ পেল, ইউ ক্যান ডু ইট। যেদিন তিনি বিশ্বাস করতে শুরু করলেন যে আমিও করতে পারি, সেদিন থেকে সে ছোট্ট চ্যাপলিন একটু একটু একটু একটু করে কিন্তু বদলে যেতে থাকলেন। আর পরবর্তী সময়ে তিনি যে কাজটি করতেন, সবাইকে হাসাতেন, যেটাকে নিয়ে লোকেরা হাসত, বলতো তুই এটাই করতে পারবি, তোর দ্বারা এর থেকে বেশি আর কিচ্ছুটি হবে না। পরে দেখা গেল সমাজের সেই শ্রেণীর মানুষই কিন্তু চ্যাপলিনের সঙ্গে দেখা করার জন্যে বহু আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতেন। যখন চার্লি চ্যাপলিন সিনেমা করতে শুরু করেন, সিলভার স্ক্রিনে যখন তিনি কাজ করতে শুরু করেন, যখন তিনি সেলিব্রিটি হলেন, সেই তখন সেই সেলিব্রিটি চ্যাপলিনের সঙ্গে দেখা করতে কিন্তু ছোট্টবেলার সমাজের সেই মানুষগুলোই আসতেন, তাও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, যারা একসময় ছোট্ট চ্যাপলিনকে বলেছিলেন তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই ভিক্ষে করে খা। ঠিক তেমনি এপিজে আব্দুল কালাম, তিনি যখন নিজের মা বাবাকে ছেড়ে অন্য জায়গায় বড় হচ্ছিলেন, রিলেটিভের বাড়িতেই বড় হচ্ছিলেন, যখন একটু একটু করে তিনি বড় হচ্ছেন, তখন কিন্তু তার মেধার দাম কেউ দেয়নি। তখন সবাই বলেছিল এই ছেলের দ্বারা কিচ্ছুটি হবে না। পরবর্তী সময়ে এই ছোট্ট ছেলেটিই কিন্তু ভারতবর্ষের মিসাইল ম্যান হিসেবে নিজেকে তৈরি করেছেন। শুধু নিজেকেই তিনি উজ্জ্বল করেননি, নিজের পরিবারের নামকেই উজ্জ্বল করেননি, মা বাবাকেই মানে গর্বের গর্বান্বিত করেননি, গোটা ভারতবর্ষকে তিনি গর্বান্বিত করেছিলেন। তো এইগুলো বলার পেছনে কারণ একটাই, বড় বড় মানুষরা কিন্তু ওভারনাইট কেউ বড় হন না জীবন, তারা প্রত্যেকে আমাদের মতন এরকম ছোট্ট ছোট্ট হোঁচট খেতে খেতে খেতে খেতে এই না পারাগুলোর থেকে অনেক কিছু পারার মতন কাজ করেন, নিজেকে তৈরি করেন। তা আমি বলবো তুমিও নিজেকে তৈরি করো। কে বললো তুমি পারবে না? হ্যাঁ, টিচারের কথায় বা টিচারের ব্যবহারে একটু খারাপ লাগছে। দেখো, একটা সময় আমিও মানে অ্যাজ এ টিচার কাজ করেছিলাম, একটা সময় আমিও স্টুডেন্টসদের পড়াতাম। টিচাররা কিন্তু খুব ভালো করে জানেন কোন স্টুডেন্টকে ঠিক কীভাবে পড়াতে হবে, তাদের সঙ্গে ঠিক কী অ্যাপ্রোচ রাখলে তাদের ভেতর থেকে সে আসল সোনাটা বেরিয়ে আসবে। তো কিছু কিছু টিচার্সরা কিন্তু ইচ্ছাকৃতভাবে স্টুডেন্টসদের একটুখানি কড়া কথা, একটু অপমান সুলভ কথা বলে যাচাই করার চেষ্টা করেন, যাতে করে তোমার ভেতরের সে ছোট্ট ইগোটা যেন ট্রিগার হয়ে যায়, আর সে ট্রিগার হওয়ার পর তুমি যেন সঠিকভাবে লেখাপড়াটা করে সবাইকে দেখিয়ে দাও যে তুমিও পারো। তোমার মধ্যে সে সম্ভাবনাটা রয়েছে বলেই হয়তো, টিচার সেটা আন্দাজ করতে পেরেছেন বলেই হয়তো, তোমাকে সবার থেকে আলাদা একটু কড়াভাবে তিনি ট্রিট করে। আবার এটাও হতে পারে, অনেক টিচাররা ওরকমও রয়েছে, এটাও সত্যি কথা, যাদের মধ্যে বোধ নামক বিষয়টা এক্সিস্ট করে না, সেটাও রয়েছে। এবার তোমার টিচারের ক্ষেত্রে কোনটা হবে আমি তো সেটা বুঝতে পারছি না, যেহেতু আমি কখনো তোমার টিচারের সঙ্গে কথা বলিনি, হয়তো ভবিষ্যতেও বলবো না, তাই আমি ধরে নিলাম পজিটিভ সাইডটা। তো যদি তাই হয়, একবার তুমি চেষ্টা করে দেখো তো, পড়াতে যখনই মন বসবে না, পড়তে বসার আগে একটু ব্রাহ্মী যোগটা প্র্যাকটিস করে তারপর বসো, রোজ প্র্যাকটিস করো একটু একটু একটু একটু করে। এই যে বাসু, এই যে আমি, আমরা যে রেডিওর বাইরে অনেকগুলো কাজ করি, আমাদের যখন স্ক্রিপ্ট শিখতে হয়, যে বাসু আমাকে একটু আগেই বলছিল আজকে শো শেষ করে রাতে বসে তাকে স্ক্রিপ্ট শিখতে হবে, পরের দিন ওর একটা শো আছে সেখানে।

0: সেটাকে রিহার্স করতে হবে, ক্লাসেসে গিয়ে তাকে সেটা পারফর্ম করতে হবে। তো ওভারনাইট এটা করা কি করে সম্ভব হয়? কারণ একে তো ওর মধ্যে একটা ডেডিকেশন রয়েছে যে আমাকে এটা করতেই হবে বস, কারণ কালকে আমার ক্লাস আছে, সেখানে আমার পারফর্ম করতেই হবে, আর আই হ্যাভ টু ডু দিস। আর দ্বিতীয় হচ্ছে, সে করার আগে নিশ্চয়ই আগে প্র্যাকটিস করেছে, বহু বছর প্র্যাকটিস আমরা করেছি যে যখনই পড়তে বসবো মনোযোগটাকে যেন একটি বিন্দুর মাধ্যমে নিজের পড়াতে ইনক্লুড করতে পারি। কারণ আমরা এখনও পড়ি, আমরা এখনও শিখি, রোজ পড়ছি সকাল সন্ধে। যদি না পড়তাম তাহলে এখানে এসে তোমার সঙ্গে এতগুলো কথা বলতে পারতাম বলো? তাই পড়ার তো কোনো শেষ নেই, জানার শেষ নেই, জানার ইচ্ছেটা জন্মাতে হবে ভেতরে। আর দ্বিতীয় ওই ছোটো ছোটো ট্রিক্সগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে, তারপর দেখবে যে কোনো পড়া বসে তুমি বাস আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে পুরো র্যাপ আপ করতে পারবে, আর প্রবলেম হবে না, বরং তুমি তোমার ক্লাসমেট থেকে আরও অনেক দূর বেশি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে।
1: ঠিক, পড়ার কোনো শেষ নাই, পড়ার চেষ্টা বৃথা, তাই
0: না এই পড়া সেই পড়া নয়।
1: এনিওয়েজ, তবে এই কথার পরিপ্রেক্ষিতে আমার নিজের একটা কথা মনে পড়ে গেল, একটা চুপ কথা যেটা ইউজুয়ালি আমি সবসময় শেয়ার করি না, এই কথার পরিপ্রেক্ষিতে হঠাৎ মনে পড়ে গেল। তো সেদিন একটা নাটকের রিহার্সালে গিয়েছি, আমার থেকে অনেক ছোট জুনিয়র একটি ছেলে, সদ্য সদ্য সে থিয়েটার করছে, দু তিন বছর চার বছর হলো। তো আমাকে বলছে, দে লুক আপ টু মি, যে আমি কি করি, আমি কিভাবে করি, ট্রাই টু ফলো। আমাকে সেদিন জিজ্ঞেস করছে, দাদা তোমার একটা কথা জিজ্ঞেস করবো। যে হ্যাঁ বল, সবই তো জিজ্ঞেস করিস। বলছে না কিছু মনে করবে না তো। আমি বুঝলাম যে কিছু সিরিয়াস কিছু, মানে দেখ ব্যক্তিগত নিতান্তই যদি না হয় তাহলে আমি উত্তর দেবো। আচ্ছা দাদা তোমার খারাপ লাগে না? কি ব্যাপারে? সে এই যে রিলস করে, তারপরে বিভিন্ন হাবজি গাবজি কন্টেন্ট করে, এই যে এত লোক অভিনয় করছে মুহূর্তে, বিভিন্ন ওয়েব সিরিজ, সিনেমা, সিরিয়ালে বড় বড় পাটে অভিনয় করছে, তোমার খারাপ লাগে না? বললাম হ্যাঁ খারাপ লাগে, ডেফিনেটলি খারাপ লাগে। খারাপ কেন লাগবে না? আমি 20 বছর ধরে 21 বছর ধরে থিয়েটার করছি, এতদিন ধরে অভিজ্ঞতা লাভ করছি, এতদিন ধরে চেষ্টা করছি, 600 উপর অডিশন দিয়েছি, তবু আমি মনে করি যে হয়তো কোথাও আমার এখনও কিছু ল্যাকিং আছে, সেই জন্য হয়তো হচ্ছে না। তবে আরও একটা কথা আমি বলি তোকে। আচ্ছা হ্যাঁ বলো দাদা। আচ্ছা দেখ, জীবনে এটা গ্যারান্টি দেওয়া নেই যে তুমি সৎ পথে থাকলে, সঠিক পথে থাকলে তোমার উন্নতি হবেই, তোমায় কেউ আটকাতে পারবে না, না এই গ্যারান্টি কেউ দেয় না। আমরা মানুষের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এটা দেখেছি যে মানুষ বরং সফল হয়েছে বা মানুষকে বরং বাকিরা চিনেছে তার মৃত্যুর পর অনেক বেশি। কিন্তু যে মানুষকে পরে চেনা গেছে, যে মানুষকে মানুষ পরে সেলিব্রেট করেছে, মৃত্যুর সবসময় মৃত্যুর পরে যে তা নয়, মৃত্যুর আগেও হতে পারে, যে মানুষকে মানুষ পরে সেলিব্রেট করেছে, পরে বুঝতে পেরেছে যে না হি ওয়াজ সামথিং বা শি ওয়াজ সামথিং, তার কাজ, তার নাম কিন্তু ইতিহাসের পাতায় রয়ে গেছে। এবং আমার মনে হয় যে যদি কেউ প্রকৃত অর্থে শিল্পী হয়, একজন শিল্পী মানুষের প্রথম কাজ, প্রথম কাজ, প্রথম লক্ষ্য যে সে যে কাজটা করছে এতটাই অনিষ্ট নিয়ে করুক, যাতে তার বর্তমান সময়ের মানুষ তাকে চিনুক বা না চিনুক, ভবিষ্যতের মানুষ যেন তাকে চেনে। আমাদের এই আকাশবাণী কলকাতারই একজন বিখ্যাত মানুষ আছেন, যার কথা এই মুহূর্তে বলতেই হবে, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তিনি যখন প্রথম আকাশবাণীতে অডিশন দিতে এসেছিলেন, তখন উনি অডিশনে সিলেক্টেড হননি। তখন অনেকেরই মনে হয়েছিল যে যারা এখানে অডিশন নিয়েছেন, ওনার কণ্ঠস্বরটা হয়তো রেডিওর উপযুক্ত নয়।
0: অমিতাভ বচ্চনের ক্ষেত্রেও তাই ছিল।
1: তো পরবর্তীকালে উনি আকাশবাণীতে ড্রামা ডিপার্টমেন্টে যোগ দেন, সেখানে কাজ করেন। সাডেনলি হি গট দ্য চান্স টু ডু মহিষাসুর মর্দিনী। এবং তারপরে মহিষাসুর মর্দিনীটা মানুষের কাছে খুব ইম্পর্টেন্ট একটা ফেস্টিভ্যাল হয়ে উঠল, যেটার নাম এখন মহালয়া হয়ে গেছে। কিন্তু তবুও সেই সময় যারা প্রতি

0: অনুষ্ঠিত এই সেক্টে, এই এই কর্মক্ষেত্রে, তারাও কিন্তু তখনও তার সেই গুরুত্বটা বুঝতে পারেননি। তো আমরা সেই গল্পটা সবাই জানি যে একসময় মহানায়ককে এক বছরের জন্য মহিষাসুরমর্দিনী পাঠ করতে বলা হয়েছিল এবং তিনিও ভীষণ অনেস্টি দিয়ে, সততা দিয়ে, ভালোবাসা দিয়ে মহিষাসুরমর্দিনী পাঠ করেছিলেন। কিন্তু ওই যে জনতা, জনতা সেইবার প্রথম, ওই যে বলছিলাম যে মানুষ মৃত্যুর পরে বোঝে অথবা চলে যাওয়ার পরে বোঝে, সেইবার জনতা প্রথম বুঝতে পারলো যে হোয়াট উই আর মিসিং। তো বলতো আবারও মহিষাসুরমর্দিনী বীরেন্দ্রবাবু, বীরেন্দ্রকৃষ্ণবাবুর পাঠ করা মহিষাসুরমর্দিনী শোনাতে বাধ্য হয় আমাদের আকাশবাণী কলকাতা, এবং আর কখনো এই ভুলটা হয়নি আমাদের। এটা ভুলের গল্প না, এটা একটা ইতিহাস, এটা একটা লেজেন্ড, এটা একটা আরবান লেজেন্ড, যেখানে দাঁড়িয়ে একজন শিল্পী সত্তা সব কিছুকে ছাপিয়ে উঠে দাঁড়ায়। বীরেন্দ্রকৃষ্ণবাবুর বড় অ্যাম্বাসাডার ছিল না, বীরেন্দ্রকৃষ্ণবাবুর বড় সাজানো ফ্ল্যাট ছিল না, ব্যাংকে প্রচুর প্রচুর টাকা ছিল না, কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে ছাড়া বাঙালির দুর্গাপুজো ইম্পসিবল। এবং শুধু বাঙালি কেন, বীরেন্দ্রকৃষ্ণবাবুর চণ্ডীপাঠ সারা ভারতবর্ষে বাজে দুর্গাপুজোর সময়,
1: বিদেশেও, ইনফ্যাক্ট বিদেশেও, বিদেশে যে হ্যাঁ কোনোলিয়ান তোমার ইসে গোষ্ঠীর দুর্গাপুজোগুলো হয় সেখানে আমি শুনেছি। বিকজ ভেরি রিসেন্ট, দুদিন বছর আগে আমার মাসি যখন বস্টন শিফট করলেন, তো ওখানে যখন কমিউনিটিতে পুজো শুরু হয়, তো সেটা আমি লাইভ দেখার সুযোগ পেয়েছিলাম। তখন বলেছিলেন যে আমরা এখানে একটু অন্যভাবে সেলিব্রেট হয়, যেহেতু আমাদের সপ্তমী অষ্টমী নবমীর একটা নির্দিষ্ট তিথি নক্ষত্র ক্ষণ দিন থাকে, তো সেখানে যেহেতু ওই লাক্সারিটা ওরা পান না, তাই অনেক অনেক জায়গায় একদিনেই সপ্তমী অষ্টমী নবমী জগদ্ধাত্রী পুজোর মতন পুজোটা সেরে নেওয়া হয়, করতে হয়, ওরা বাধ্য, কারণ একটাই কমিউনিটি হল থাকে বাট অনেকগুলো কমিউনিটি থাকে, তো তাদের তো হল ভাগ করতেই হবে, প্লাস কাজকর্ম রয়েছে, ও এক আলাদা গল্প। বাট এখনও এইভাবেই কিন্তু আমরা বাঙালিরা চলছি। সো এটা অনেক বড় গল্প, সেই গল্প শুরু করলে আজকে হয়তো রাতটাই শেষ হয়ে যাবে। তো এই মেসেজ, যে মেসেজটা আমরা পেলাম, সেই মেসেজের সারমর্ম কিন্তু এইটুকুই যে যদি বড় হতে হয় জীবনে, যদি অপমানগুলোর যোগ্য জবাব দিতে হয়, তাহলে নিজেকেই খাটতে হবে, নিজেকেই তৈরি করতে হবে। কারণ কথাই আছে, পৃথিবীর সব থেকে ভালো রিভেঞ্জ হলো কোনো রিভেঞ্জ না নেওয়া, শুধুমাত্র নিজেকে আপডেটেড করে নিজেকে এমন একটা পজিশনে নিয়ে যাওয়া যাতে করে যারা একদিন তোমার ওপর আঙুল তুলেছিল তারা নিজে মাথাটা উঁচু করে তোমাকে দেখতে বাধ্য হয়, আর তোমাকে যেন তারা কখনো ছুঁতেই না পারে, মানে তুমি তার নাগালের বাইরে চলে গেলে। তো আমার মনে হয় ওটাই সব থেকে বড় রিভেঞ্জ হবে। আর এটাও ঠিক, কখনো অপমান সহ্য না করলে কিন্তু এগোনো যায় না, কারণ সোনাকে আগুনে তাপানো হয় বলেই সেটা সোনা হিসেবে চকচক করে, আর সেটা আমরা গায়ে পড়তে পারি। ঠিক তেমনি হিরেটা যখন কয়লার খনি থেকে বার করা হয়, তাকে কিন্তু এই ছেনি হাতোড়া দিয়ে সুন্দর করে মানে কেটে কেটে কেটে কেটে শার্প করে তারপর শেপটা দেওয়া হয়। কথাই আছে, ডায়মন্ডের ভেতর যতগুলো কাটস থাকবে সেই ডায়মন্ডের উজ্জ্বলতা যত বেশি হবে তার দামটাও তত বেশি হবে।
0: ক্যা বাত! তো এই মুহূর্তে এই যে এত কথা আমরা বললাম, যে তোমাদেরকে এত এত জ্ঞান দিলাম, এই জ্ঞানের পর আমাদের দুজনেরই গলা খুবই ব্যথা করছে, কারণ আমরা জানো রাত্রি 9টা থেকে বস চলছে কিন্তু আমাদের, ঠিক আছে? তো এই মুহূর্তে একটা ব্রেক নিচ্ছি আমরা, দুটো গানের ব্রেক রইলো, খুব শিগগিরই ফিরে আসবো। তোমরা মেসেজ করতে পারো 9903659992, হোয়াটসঅ্যাপ করতে পারো 9903659992। শুনছো চুপ কথা রয়েছি বাসু আর সুনন্দা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: অ্যান্ডি মেসেজ করেছে, লিখেছে, আগে থেকে আন্দাজ করেছিলাম গোল্ডেন আর প্ল্যাটিনাম চুপ কথায় থাকবে, শোয়ের আগে ডিনার করে নিও, টানা 3 ঘন্টাই থাকবে, খাবার খাও, বেস্ট সলিউশন। থ্যাংক ইউ অ্যান্ডি, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের এত কেয়ার এবং এত ভালোবাসাতেই কিন্তু আমরা এত শক্তি পাই। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছিল, হৃদয়ের সকল অনুভূতি কি সর্বদা সর্বজনের নিকট প্রকাশ করা সমীচীন, নাকি কিছু অনুভূতি অন্তরের গভীরতম অন্তরালে নীরবে সংরক্ষিত থাকাই শ্রেয়? অতিরিক্ত আত্মপ্রকাশ কি অনুভূতির গাম্ভীর্যকে ম্লান করে না? পারসেপশন, অবশ্যই পারসেপশন। দেখো, ফুলের পরিণতি ফুটে ওঠাতেই, কিন্তু কুঁড়িও কি দেখতে ভালো লাগে না? ভালো লাগে, কিন্তু ফুলের পরিণতি ফুটে ওঠাতেই। তাই নিজের মনের গভীরে, মনের অন্তরালে যেসব অনুভূতিগুলো রয়েছে, সেই অনুভূতিগুলো যদি সুন্দর হয়, পজিটিভ হয়, তাহলে তার প্রকাশই শ্রেয়, তার প্রকাশই সমীচীন। কিন্তু মনের অনুভূতিগুলো যদি খারাপ হয়, নেগেটিভ হয়, তাহলে সেগুলো সর্বসমক্ষে প্রকাশ না করাই সমীচীন। কিন্তু কোথাও না কোথাও সেটাকে প্রকাশ করতেই হবে, কোথাও না কোথাও সেটাকে বার করতেই হবে। কারণ কি জানো তো, এটা পুরাণের গল্প বলি, আমরা সবাই জানি যে অমৃত মন্থন করার সময় সমুদ্রের বুক থেকে অনেক কিছু বেরিয়েছিল, কিন্তু অমৃত বেরোনোর ঠিক আগেই যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে বিষ, হলাহল, কালকুট। তো কেউ যদি মনে করে যে কালকুটটা না বেরোলেই ভালো হতো, অমৃত বেরোলেই হতো, তাহলে গল্পটা কমপ্লিট হতো না। এবং অমৃত বেরোনোর আগে বিষ বেরোবেই, সর্বোচ্চ ভালো হওয়ার আগে

সর্বোচ্চ খারাপ হবেই। তোমার শরীরেই দেবতা, তোমার শরীরেই অসুর, তোমার শরীরেই শিব। যখন বিষ বেরোবে, সেই বিষটা তোমাকেই আবার নতুন করে গ্রহণ করতে হবে। কিন্তু শরীরে ছড়িয়ে পড়তে দিলে চলবে না, মনে ছড়িয়ে পড়তে দিলে চলবে না। বেঁচে থাকার জন্য সেই বিষটাকেও আটকে রাখতে হবে তার নির্দিষ্ট জায়গায়। ঠিক তেমনই নেগেটিভিটিকেও আটকে রাখতে হবে এমন একটা জায়গায় যেখান থেকে সে সবার সামনে প্রকাশিত না হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ সৌভিক। সৌম চৌধুরী লিখছে, আমার বাবা নিউজ পেপার ডেলিভারি করেন, রাত 3টায় ওঠেন, একটুও রেস্ট নিতে পারেন না ঠিক করে। একটা মজার গল্প বলি। এই রাত্রিবেলা সারা রাত ধরে কলকাতা শহরে এবং তার আশেপাশের বিভিন্ন অঞ্চল জুড়ে বহু মানুষ গাড়ি চালান, বহু মানুষ খাবার ডেলিভারি করেন, বহু মানুষ জেগে থাকেন নিরাপত্তারক্ষীর কাজ করার জন্য, হাসপাতালে জেগে থাকেন বহু মানুষ, পুলিশের কাজ করার জন্য জেগে থাকেন বহু মানুষ, আমাদের সীমান্তে অতন্দ্র প্রহরায় থাকেন বহু মানুষ। এরকম বহু মানুষ ঘুমোতে পারেন না, আরও বহু মানুষ আছেন যারা মনোকষ্টে ঘুমোতে পারেন না। আমার খুব কাছের মানুষরাও আছেন, সবার সব মনোকষ্ট তো আমরা চাইলেও, সদিচ্ছা থাকলেও সব সময় দূর করতে পারি না। মনোকষ্ট, শরীরের কষ্ট, কিন্তু কি জানো, অনেকটা কষ্ট পাওয়ার পর যদি কেউ একটুখানি হাত বুলিয়ে দেয়, যদি কেউ একটু ভালো করে কথা বলে দেয়, একটু কথা শুনে নেয়, তাহলে শরীর আর মনের কষ্ট হয়তো লাঘব হয়, চলে যায় না, লাঘব হয়। দেখো, আমি বা তুমি তোমার বাবার জন্য কিছু করতে পারবো না, তবে যেটা করতে পারি, যখন উনি ক্লান্ত থাকেন তখন ওনাকে যতটা কম ডিস্টার্ব করা যায়, যখন উনি কথা বলতে চান তখন যদি একটু ওনার কথা শোনা যায়। মানুষের অনেক ভুলভ্রান্তি হয় জীবনে, মানুষ অনেক কিছু ভুল করে, সেই ভুলের জন্য তাকে অনেক কিছু সহ্য করতে হয়, তার নিয়তি পাল্টে যায়, তার সিদ্ধান্তের জন্য তার ভাগ্য পাল্টে যায়। আমরা অনেক কিছুই করতে পারি, আবার অনেক কিছুই করতে পারি না, কারণ আমরা সেইভাবেই জন্মেছি, সেইভাবেই বড় হয়েছি। চেষ্টা করতে থাকতে হবে, তুমিও চেষ্টা করো যাতে তুমি তোমার বাবার কষ্টটা লাঘব করতে থাকো এবং করতে পারো, এবং আমরাও চেষ্টা করতে থাকি যেভাবে সম্ভব আমাদের কাছের মানুষদের এবং তোমাদের যারা চুপ কথা শুনছো তাদের কষ্টটা কোনোভাবে যদি লাঘব করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আয়ুব কথা, হ্যালো আরজিজ, তোমরা কেমন আছো? নেক্সট উইকে আর্টিস্ট অঞ্জন দত্ত অ্যালবাম প্রিয় বন্ধু, এটা পসিবল শোনানো, সঞ্জয় কে পল, সরি এটা বোধহয় ভুল জায়গায় আপনি মেসেজ করেছেন। হ্যালো দাদা, আমি গুড়িয়া রথতলা থেকে কুশল বলছি, আমি ক্লাস 10 পড়ি, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, 2 বছরের রিলেশনশিপ, তারপর ও আমাকে ছেড়ে চলে গেল অন্য একটা ছেলের কাছে, 1 ইয়ার হলো ও আমাকে ছেড়ে গেছে, কিন্তু আমিও ভুলতে পারছি না, কি করব? কিচ্ছু করো না, জাস্ট লেট ইট বি, ভোলার চেষ্টা করো না, সব থেকে ভালো উপায় হচ্ছে ভোলার চেষ্টা না করা, লেট ইট বি, কষ্ট পাও, কষ্ট পেতে পেতে একটা সময় বুঝতে পারবে যে এই কষ্টটা অকারণ, কিন্তু ভোলার চেষ্টা করলে কোনোদিনই ভুলতে পারবে না, এইটুকু আমার অভিজ্ঞতা থেকে তুমি নিতে পারো, ভোলার চেষ্টা করলে হবে না, হতে হতে হতে হতে একটা সময় মানুষ ভুলে যায়, সময় এমন একটা নদীর স্রোত যে তার 2 কূলে কোনো কিছুই বেশি দিন ফেলে রাখে না, ও ঠিক বয়ে নিয়ে চলে যাবে, ভুলে যাবে এমনভাবে যে তোমার কোনো দিন মনেও পড়বে না। জাস্ট লেট ইট গো, জাস্ট লেট ইট বি, যেমন আছে তেমনভাবে থাকতে দাও, ঠিক সময় এলেই সেটা চলে যাবে।
নিরেচুপ কথা, এর আগে অনেকবার মেসেজ পাঠালাম কিন্তু তোমরা পড়নি কেন তা জানি না। হ্যাঁ দেবাশিস, এই মেসেজগুলো এই কারণেই পড়া হয় না, কারণ ইউজুয়ালি এটা তো ভালোবাসার মেসেজের শো নয়, সেটা লাভ জাংশনে। তাও আমি তোমার মেসেজটা পড়ছি। তুমি লিখেছো যে তুমি তোমার পাশের বাড়ির মৌমিতা নামের একটি মেয়েকে খুব ভালোবাসো, কিন্তু ওর তরফ থেকে কিছু দেখতে পারছো না, কি করব। দেখো, পাশের বাড়ির মেয়েকে তুমি ভালোবাসো, সে তোমাকে তোমার মতন করে ভালোবাসে না বা তোমাকে তোমার মতন করে দেখছে না, তুমি যে চোখে ওকে দেখছো, তার একটা বড় কারণ হতে পারে পরিচিতি। অনেক সময় কি হয়, ভালোবাসাটা অপরিচিত মানুষের প্রতি কৌতূহল থেকে তৈরি হয়। তোমার তরফ থেকে ওর প্রতি ভালোবাসাটা সেই অচেনা মানুষের প্রতি কৌতূহল থেকে, নাকি তোমার পাশের বাড়ির মেয়ে তাই তুমি ওকে সমস্তটা ভালো করে চেনো বোঝো তাই তার প্রতি ভালোবাসা জেগেছে, সেটা দেখো। এমনটা হতে পারে যে ও তোমাকে ভালোবাসার মানুষ হিসেবে কখনো ভাবতেই পারেনি, কারণ তোমাকে এইভাবেই দেখেছে ছোটবেলা থেকে, অল্প বয়স থেকে। সো তোমার যদি মনে হয় যে তুমি ওকে ভালোবাসো এবং ওর তরফ থেকে তুমি কিছু রেসিপ্রোকেশন চাইছো যে ও জানাক ওর মনের কথা, তাহলে এমনভাবে কথাটাকে জিজ্ঞেস করো যাতে ও কষ্ট না পায়, তোমারও খারাপ না লাগে এবং তোমাদের এই যে প্রতিবেশীর সম্পর্কটাও নষ্ট না হয়। ভালো লাগাটা কোনো অপরাধ নয়, ভালোবাসাটা কোনো অপরাধ নয়, তবে সেটা তুমি কীভাবে প্রজেক্ট করছো উল্টো দিকের মানুষটার দিকে সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তুমি যদি তোমার ভালোবাসাটাকে একটা জোর জবরদস্তি হিসেবে এই মুহূর্তে প্রজেক্ট করো, তাহলে ব্যাপারটা অন্যরকম হতে পারে, ভুল হতে পারে, খারাপ হতে পারে। তো তুমি এটা করতে পারো যে তুমি একদিন মৌমিতাকে জিজ্ঞেস করতে পারো যে আচ্ছা মৌমিতা, তোর আমাকে কেমন লাগে, তোর আমাকে মানুষ হিসেবে কেমন লাগে, দেখো তোমাকে কি বলে। যদি মৌমিতা বলে যে মানুষ হিসেবে ভালো লাগে, কেন তুমি আমাকে এরকম কথা জিজ্ঞেস করছো, যদি ওর তরফ থেকে এরকম কোনো রিপ্লাই পাও, তাহলেই তুমি ওকে বলো নিজের মনের কথা যে দেখ আমার তোকে ভালো লাগে, আমার আমি তোকে ভালোবাসি। আর যদি দেখো যে ও তোমার প্রথম প্রশ্নের, মানে তোর আমাকে কেমন লাগে মানুষ হিসেবে, এই প্রশ্নের উত্তরে এড়িয়ে যায় বা কথা বলতে না চায় বা অস্বস্তি বোধ করে, তাহলে সরে এসো, অন্য কোনো ভাবে নিজেকে বুঝিয়ে এই রিলেশনশিপের আশাটা ত্যাগ করো। সুনন্দা, তোমায় কুর্নিশ জানাই, কেন জানো তুমি যে দুজনের এক্সাম্পল তুলে ধরেছ, এপিজে কালাম আর চ্যাপলিন, এরাই হলো আমাদের ইন্ডিয়ান জুয়েল ম্যান। অ্যান্ডি, এপিজে আব্দুল কালাম ইন্ডিয়ান, বাট চ্যাপলিন ইন্ডিয়ান নয়, উনি আমেরিকান একজন অ্যাক্টর। কৃষ্ণনগর নদিয়া থেকে দীপজ্যোতি বলছে, এখন বেলঘড়িয়ার মেসে আছি, কাল খুবই খারাপ একটা ঘটনার সম্মুখীন হয়েছিলাম। আমি দিনের বেলা একটা আইটি কোম্পানিতে জব করি ও রাতে বাইক চালাই। আমার রাত 9টার সময় একজন ভদ্রমহিলা অ্যাপে আমার বাইক বুক করেছিলেন। আমি ভদ্রমহিলাকে নিয়ে বালি ব্রিজ ক্রস করে সবে নেমেছি, হঠাৎ পুলিশ এসে আমার বাইক আটকায়। তখন পিছন ফিরে দেখি যে ভদ্রমহিলা হেলমেট খুলে ফেলে বসে আছেন, চলন্ত অবস্থায় কখন খুলে ফেলেছেন আমি বুঝতে পারিনি। পুলিশ আমার বাইকে 1000 টাকা ফাইন কাটে। তখন ভদ্রমহিলা সেই ফাইন দিতে অস্বীকার করে ও আমাকে বলে, তুই তো পাশ কাটিয়ে চলে যেতে পারতিস। তখন পুলিশ তার কথা শুনে আমার পক্ষে এসে দাঁড়ান এবং ভদ্রমহিলাকে ফাইন দিতে বাধ্য করেন। বিশেষ করে তুই শব্দটা আমার খুবই গায়ে লাগে, তবে পুলিশ স্যারের সহযোগিতায় আমি খুবই অভিভূত হয়েছি। তাহলে তো তোমার কাছে খারাপ ঘটনা নয় ব্যাপারটা, তোমার জন্য তো অভিজ্ঞতাটা যথেষ্ট ভালো অভিজ্ঞতা, কারণ এরপরেও তুমি যখন এই কাজটা করবে তখন অবশ্যই পুরুষ কিংবা মহিলা ব্যতি রেখে যেই তোমার প্যাসেঞ্জার হোক না কেন, তাকে ওঠার সময় বলে দেবে যে প্লিজ বাইক থেকে নামার আগে অবধি হেলমেটটা খুলবেন না। যদি আপনার মনে হয় যে আপনি মাঝ রাস্তায় হেলমেটটা খুলে ফেলবেন গরমের জন্য, তাহলে আমি ক্যান্সেল করে দিচ্ছি। আর দ্বিতীয় কথা, এইরকমভাবে শুধু তুই তাকারি নয়, নানান কারণে মানুষ মানুষকে অপমান করে। তোমাকে একটা খুব মজার কথা বলি, যতটা কম বিতর্ক রেখে করা যায় বলা যায়, এরকম বহু মানুষ আছেন যারা তাদের নিকটবর্তী মানুষদেরকে, বন্ধু বান্ধবদের মধ্যেই মজা করে বলেন যে আমি তো ব্রাহ্মণ, তুই তো ব্রাহ্মণ না,
ছোটো করা।

আবার এমনও আছেন যে আমি কলকাতা শহরে থাকি, তুই তো গ্রামে থাকিস বেহালায়। মানুষের মানুষকে ছোট করাতে, স্বার্থে আঘাত লাগলে, অপমান করাতে ট্যাক্স লাগে না তো, তাই এগুলো তারা করতে থাকে। তো এগুলো নিয়ে বেশি চিন্তা করো না। দেখো, ভালোবাসা ছাড়া আমাদের জীবনে কিছু নেই ভাই, তাই যতটা সম্ভব ভালোবাসার ভালোবাসায় ভালোবেসে ভালো থাকার চেষ্টা করো। আপাতত একটা গান রইল সবার জন্য, গানটার পরে ফিরে এসে আবার কথা হচ্ছে। তোমার সঙ্গে চুপ কথা, সঙ্গে রয়েছি বাসু আর সৎ।

0: ঠিক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: দেখতে দেখতে চুপ কথার রাত বাড়তে বাড়তে দেখো কতটা বেড়ে গেছে। 1:42 হয়ে 15 সেকেন্ড। আর দেখতে দেখতেই কিন্তু অনেক দূর আমরা চলে এসেছি। একটু আগেই বলেছিলাম মাত্র 1 ঘন্টা পার করে দ্বিতীয় ঘন্টায় পা ফেললাম, আর দেখো এখন দ্বিতীয় ঘন্টা শেষ করে তৃতীয় মানে শেষ ঘন্টায় পা দিতে চলেছি। আসলে তোমাদের সঙ্গে যখনই তোমাদের মনের কথা শুনতে বসি আমরা, তখন মনে হয় সময়টা যে কোথায় উবে গেল আমরা বুঝতেই পারলাম না। কিছু কিছু সম্পর্ক জানো তো ওরকমভাবেই তৈরি হয়, যেমন তোমার সঙ্গে আমার সম্পর্ক, আমাদের সম্পর্ক। এই সম্পর্কগুলোর আমি জানি না কি সমীকরণ রয়েছে। কখনো তোমরা আমাদের দেখোনি, আমরা তোমাদের দেখিনি, কিন্তু তারপরেও তোমাদের কথায়, তোমাদের অনুভূতিগুলো, তোমাদের এই ছোট্ট ছোট্ট খোঁজ নেওয়া, আমরা ভালো আছি কি না কিংবা তোমরা ভালো আছো সেটা জানাচ্ছ, জীবনের খুঁটি নাটি প্রায় আমরা সবাই কিন্তু সবটাই জানি।
2: ঠিক,
1: একেই বলে

0: বন্ধুত্ব, একেই বলে একটি পরিবারের ছত্রছায়াতে থাকা, যেটা আমরা রয়েছি এখন। ঠিক তেমনি আমাদের পরিবারের একজন সদস্যা, আমি বলবো যে রোজ কথা হয়, কারণ আমাদের প্রায় প্রতিটি শোতে আমাদের এই প্রিয় সদস্যা সব সময় আমাদের মেসেজ করে এবং আমরা আমাদের মতন করে চেষ্টা করি তার প্রতিটি অনুভূতিকে ব্যক্ত করার। সে আজও লিখছে, বস গত চুপ কথায় মানে 14th June তুমি একা ছিলে, আর আজ তোমার সাথে আছে সখী সুনন্দা। খুব ভালো লাগছে, খুব সুন্দর গান শোনাচ্ছ, অনেকক্ষণ একটানা শো করছো দুজন, মাঝে মাঝে একটু বিশ্রাম নাও, নিজেদের প্রতি একটু যত্ন নাও, তোমাদের ভালোবাসার ভালো আছে তোমাদের টোরা, অনেকটা ভালো আছে। তোমাদের শুভকামনায় আমার জন্মদিন আমি নিজের মতন করে পালন করেছি, জানো, নিজেকে ভালোবেসে নিজেকে একটা আইসক্রিম খাইয়েছি। আর হ্যাঁ বস, তোমার দেওয়া সে উপহার আমার সঙ্গে সব সময় ছিল, ওনার গান। আর সেই দিন তুমি যে কথাগুলো বলেছিলে, শুধু আমাকে না, আমার মনকেও বলেছিলে, সে সমস্ত কথা আমার জীবনে চলার পথে এবং আমার সংগ্রামকে আরও সজোরে আমি যেন লড়তে পারি এবং জিততে পারি সেই সাহস, সেই ধৈর্য দিয়েছে। অগস্ট মাস থেকে পুরনো সব স্মৃতিকে বুকে নিয়ে সম্পূর্ণ অজানা অচেনা পথে নতুন জীবনের সন্ধানে এবং সংগ্রামের পথে হাঁটব। চুপ কথার একজন প্রিয় বন্ধু আকাশের কথা শুনে খুব কষ্ট পেলাম, জানো। আমি জীবনে খুব কম সময় ব্যবধানে মা বাবা দাদা সবাইকে হারিয়েছি। আমি আকাশের কষ্ট অনুভব করতে পারি। শুধু এটুকুই বলবো, আমাদের প্রিয়জন কোথাও হারিয়ে যাননি, তারা আমাদের হৃদয়ে আছেন। ভালো থেকো তোমরা, ভালো আছে তোমাদের ডোরা।
1: ডোরা, আমি জাস্ট মাইকটা বন্ধ করে আমি ভাবছিলাম যে 5 মিনিটের জন্য একটা ব্রেক নেব, কারণ একটা অনেকক্ষণ কথা বলার পর আমার গলাটা একটুখানি ব্যথা ব্যথা করছিল। কিন্তু তোমার মেসেজ শোনার পর অবশ্যই আমার মনে হলো যে তোমার সাথে এইটুকু কথা বলি। থ্যাংক ইউ ভেরি মাচ মেসেজ করার জন্য। তোমার জন্মদিন যে তুমি এত ভালো করে পালন করেছো, নিজেকে নিজে গিফট করেছো, এটা জানার পর সত্যিই আমার খুব ভালো লাগছে ডোরা। এবং আমি চাই তুমি ভীষণ ভীষণ ভালো থাকো, আরও ভালো থাকো, আরও ভালো হোক তোমার সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ।
0: আরও একটা মেসেজ এসছে টুক করে, আমি অন্য একটা মেসেজ পড়তে যাচ্ছিলাম কিন্তু টুক করে চলে আসাতে আমার হাতটা বাই ডিফল্ট ওই মেসেজে পড়ে গেছে, যাক পড়েই ফেলি। বলছে, হাই চুপ কথা, আমি পুরাতন নমনারী থেকে বলছি, আমার নাম পল্লবী, আমি 7-এ পড়ি। আচ্ছা, জানো আমি একটা ছেলেকে ভালোবাসতাম, এখন ছেলেটা ছেড়ে চলে গেছে। আমার মনে হয় যে ছেলেটার সাথে আমার একবার কথা বলি, মানে আমি একবার কথা বলি, এই প্রথমবার তোমাদের মেসেজ করছি, প্লিজ পড়ো। উলি বাবালি, ক্লাস 7-এ পড়ে প্রেমে পড়ে ছেলে চলে গেছে, প্রেমিক তার জন্য এত কষ্ট, সবই তো জীবনটা শুরু হচ্ছে পুঁচকে মেয়ে, সবে জীবনটা শুরু হচ্ছে। আমার মনে হয় কি জানো তো, এই সময় যেহেতু তুমি টিনেজার, তোমার একটুখানি মনটা উড়ু উড়ু হবে, সেটা খুব সাধারণ, খুব স্বাভাবিক, আমি সেটা একেবারেই তোমাকে জাজ করব না। কিন্তু তোমাকে বড় দিদি হিসেবে একটা ছোট অ্যাডভাইস করতে চাই, যদি তোমার পছন্দ হয় তাহলে সেটা রেখো, আর যদি পছন্দ না হয় তাহলে টুক করে মোবাইলটা বন্ধ করে দিও, পরের গানটা ভালো করে শোনো। অ্যাডভাইসটা হলো, যেহেতু তুমি সবে 7-এ পড়ো, সবে তোমার জীবনটা শুরু হচ্ছে, জানো তো এই মেয়েবেলাটাতে আমাদের মনে না নানান রঙিন স্বপ্ন থাকে, কিছু কল্পনার জগতে আমরা বসবাস করি। তখন দেখবে রোম্যান্টিক মুভিজ দেখতে ভালো লাগে, রোম্যান্টিক সিরিয়ালসগুলো বা সিরিজগুলো দেখতে আমাদের খুব ভালো লাগে, স্পেশালি এখন যারা তোমরা রয়েছো এই জেনারেশনের, অ্যালফা না বিটা, সরি আমি ঠিক গুলিয়ে ফেলছি, জেন অ্যালফা বোধ হয়, তো এই জেনারেশন আমি দেখলাম ভীষণভাবে কোরিয়ান ড্রামাতে ইন্টারেস্টেড, তোমরা কে ড্রামা খুব ভালোবাসো, স্পেশালি রোম্যান্টিক কে ড্রামাসগুলো, তো সেখানে না একটা কল্পনার জগৎ দেখানো হয়, জানো তো, আর আমরা মনে মনে সেই কল্পনার জগৎটাকে বাস্তব বলে ভাবতে শুরু করে দিই। এখানেই গ্যাড়াকল, গণ্ডগোলটা এখানেই হয়। যখন আমরা বড় হতে থাকি এই কল্পনার জগৎ থেকে, যখন টুক করে একদিন আমরা বেরোই, তখন মনে হয় বাস্তব জীবনটা কতটা কঠিন। পল্লবী, একটা ছোট্ট অ্যাডভাইস রইল, এই সময় যে তোমাকে ছেড়ে চলে গেছে।

0: আছে তার কথাটা ভেবো না প্লিজ, ইটস মাই রিকোয়েস্ট। বরং এই সময় তুমি মন দিয়ে তোমার লেখা বড়টা করো, নিজেকে কোনো কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসে এঙ্গেজ করে দাও, নতুন কিছু শেখো। আজকাল তো তোমরা ভীষণ ট্যালেন্টেড, এই জেনারেশনের ছেলেমেয়ের আমি দেখি তো খুব ট্যালেন্টেড, আমাদের থেকেও তোমরা ভালো, অনেক ভালো, অনেক গুণী তোমরা। নতুন নতুন স্কিল শেখো। দেখো আজকাল এআই এর জেনারেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে হবে। তুমি যদি ঠিকঠাকভাবে এখন থেকে শেখা শুরু করো, তাহলে তোমার যখন লেখাপড়ার সিজনটা শেষ হয়ে যাবে, তুমি যখন একটু বড় হবে, তখন তুমি কিন্তু অনায়াসে তোমার নিজের জন্য রোজগার খুঁজতে পারবে। তুমি ভালো একটি জায়গায় প্লেসমেন্ট পাবে, কিংবা তোমার যেটাই করতে ভালো লাগে সেটাকে এখন থেকে শান দাও, এটাই তোমার গোল্ডেন পিরিয়ড। পল্লবী, যখন হাত থেকে জীবনের এই গুরুত্বপূর্ণ সময়টা বেরিয়ে যাবে না, তখন কিন্তু রিগ্রেট করা ছাড়া আর কিছুই থাকবে না। এখন হয়তো সুনন্দার কথাগুলোকে একটু বোরিং বলে মনে হচ্ছে কি 18th century কথা বলছো তুমি সুনন্দা, আমরা 21st century পার করে 22nd century চলছি এখন। তবে এটাই বাস্তব, জানো তো, মেয়েদের না পায়ের তলার মাটিটা খুব শক্তভাবে শক্ত করতে হয়। সে মেয়েদের বাবার কাছে যতই টাকা থাকুক, ইন ফিউচার হাজব্যান্ডের কাছে যতই টাকা থাকুক, কিংবা তোমার ফ্যামিলি ওয়েলথ যতটাই থাকুক না কেন, তুমি যদি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট না হও, তাহলে তুমি বাঁচার জন্য কনফিডেন্সটা পাবে না, তোমার কোনো সে থাকবে না, তুমি কোনো বিষয়ে নিজের মতামত পোষণ করতে পারবে না। এই সোসাইটি তোমাকে কিন্তু একটু অন্য দৃষ্টিতে দেখবে, এটা খুব স্বাভাবিক, এটা বাস্তব। দেখো আমি বাস্তবটা তোমাকে বোঝালাম, বাকিটা তোমার ডিসিশন। যদি ভালো লাগে দিদি হিসেবে সুনন্দার কথাটা রেখো, আর যদি ভালো না লাগে ছেড়ে দিও।
1: শুধু দিদি হিসেবে সুনন্দা নয়, আমিও দাদা হিসেবে, বন্ধু হিসেবে বলছি, বাসু হিসেবে বলছি। যদিও আমি এটা একেবারেই মানতে নারাজ যে পৃথিবীতে যদি কোনো মানুষ, পুরুষ হোক কিংবা নারী, সে যদি মনে করে যে আমি টাকা রোজগার করার জন্য প্রথাগতভাবে কাজ করব না, আমি আমার মতন করে থাকব, আমি বাড়ির অন্যান্য কাজের হেল্প করব, যেগুলোর জন্য হয়তো কোনো লোক রাখলে তাকেও টাকা দিতে হতো, কিন্তু আমি আরও এফেক্টিভলি সুন্দর করে সমস্তটা করতে পারি, ভালো পারি, এবং আমি আমার কাজগুলো করব, এবং আমি একটা সুস্থ নর্মাল জীবন কাটাবো কম্পিটিশনের মধ্যে না গিয়ে, যেটা আমি আমাদের বাবা মাদেরকে দেখেছি, আমাদের তার আগের জেনারেশনে আমাদের ঠাকুরদা ঠাকুমাদেরকে দেখেছি, এবং এখনও আছেন বহু মানুষ যারা সোশ্যাল ওয়ার্কে এবং হোম মেকার হিসেবে থেকেছেন, পুরুষ নারী নির্বিশেষে আছেন, এটা শুধু নারীরা করেন যে তা নয়। আমি বিশ্বাস করি এই এই এই ফিলোসফিতে। আমি ব্যক্তিগতভাবে, আমি বাসু তোমাদের বন্ধু, আমি কাজ নিয়ে অবসেসড, মানে আমি কাজ ছাড়া থাকতে পারি না, টাকা ছাড়া যদিও বা থেকে যাই, কাজ ছাড়া থাকতে পারি না। কিন্তু আমি এটা মনে করি না যে আমার মতো সবাইকে কাজে অবসেসড হতে হবে। কিন্তু সুনন্দা যেটা বলল টাকা, এটা এমন একটা ফ্যাক্টর হয়ে গেছে না, মানে ট্রাস্ট মি, আমি আমার অল্প বয়স থেকে দেখেছি যে শুধুমাত্র রোজগার করি না বলে, হাউ দ্য ক্লোজেস্ট অফ দি ক্লোজ পিপল দে লিঞ্চড মি পাবলিকলি, দে ইউনো ছোট করেছে, অপমান করেছে, নানান রকম কথাবার্তা বলেছে ঘরে বাইরে, এবং আমি বলছি ক্লোজেস্ট অফ দ্য ক্লোজ, আর রিলেশনশিপগুলো বললাম না। সেই জন্য যখন আমি দেখি আমার চেনাশোনা কোনো মানুষকে কেউ জোর করছে এমন একটা কাজ করার জন্য যেখান থেকে সে কিছু অর্থ রোজগার করতে পারবে, সবার আগে আমি সেটাকে থামানোর চেষ্টা করি, আটকানোর চেষ্টা করি, এটা ভেবে, এটা বুঝে যে না বস, ম্যান্ডেটারি নয়। কিন্তু হ্যাঁ, এখন কেউ যদি বলে যে ও আচ্ছা তুই টাকা রোজগার করতে পারবি না, তাহলে বাড়িতে থাকিস না, খেতে হবে না তোকে, তখন তো তোমাকে করতেই হবে। তো সুনন্দার বক্তব্য এইটাই যে তুমি যদি কিছু টাকা রোজগার করতে পারো, যদি 500 টাকাও হয় সেটা মাসে, তোমার না একটা কনফিডেন্স বিল্ড হবে, এটা কিন্তু সত্যি কথা। এইটা আমি অবশ্যই অস্বীকার করব না যে আমি ব্যক্তিগতভাবে ফিল করেছি যে আমি তখনও ট্যালেন্টেড ছিলাম যতটুকু, এখনও ততটুকুই ট্যালেন্টেড আছি। আমি মনে করি না আমি বিরাট কিছু ট্যালেন্টেড হয়ে গেছি, নতুন করে আমার অভিজ্ঞতা বেড়েছে কাজের, ট্যালেন্ট বাড়েনি, ট্যালেন্ট বাড়ে না বা কমে না, যা যা ট্যালেন্ট তার সেই ট্যালেন্ট থাকে, ঘষা মাজা হয়, অভিজ্ঞতা বাড়ে। মুশকিলটা হচ্ছে যখন আমি বিনা পয়সায় কাজ করতে করতে নিজের ট্যালেন্টটাকে ঘষতে ঘষতে একটা সময়ে গিয়ে সেই কাজটা থেকে অর্থ রোজগার করা শুরু করলাম, এবং তাও প্রায় 10-12 বছর ধরে বহু মানুষের বহু কথা শোনার পর আমি প্রথমবার একটা অন্য রকমের কনফিডেন্স পেলাম যে আমাকে রাস্তায় একটা চা খাওয়ার জন্য বাবার কাছে পকেট মানি চাইতে হচ্ছে না।
0: অ্যাবসলিউটলি।
1: এবং এই যে চাইতে হচ্ছে না, কারণ আমার বাবা আমাকে কথা শুনিয়েছিল, সেইটা আমার কাছে খুব কনফিডেন্সের জায়গা হলো যে চলো অ্যাটলিস্ট আমাকে তো চাইতে হচ্ছে না, বা আমি এখন যে কাজটা করছি সেই কাজের জন্য আমাকে অটোমেটিক্যালি টাকা দেওয়া হচ্ছে। আবার একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা যে ধরনের কাজ করি তার জন্য কাজ করার পরও ন্যায্য টাকা চাইতে হয় আমাদের।
0: হ্যাঁ, আবার অনেক সময় পাওয়াও যায়
1: এবং পাওয়াও যায় না। সো অনেক রকমের পারমিটেশন কম্বিনেশন আছে, এটার মধ্যে না পড়ে র্যাদার এইটুকু বোঝার চেষ্টা করো যে অর্থটা তোমার কাছে যেন কনফিডেন্সের জায়গা হয়, সেটা যেন কখনোই বিলাসিতার জায়গা না হয়ে যায়। অবশ্যই আমরা কনফিডেন্সকে নানান রকমভাবে দেখি, কেউ হয়তো সুন্দর জামা কাপড় পরে কনফিডেন্ট হয়, কেউ হয়তো ব্যাংকের অ্যাকাউন্টে সেভিংসে প্রচুর টাকা থাকলে কনফিডেন্ট হয়, কেউ হয়তো একটু সেজে কনফিডেন্ট হয়, কেউ হয়তো ভালো খেতে পারলে একটু কনফিডেন্ট ফিল করে। প্রত্যেকের কনফিডেন্সের জায়গা একদম আলাদা আলাদা, মাটিরিয়ালিস্টিক কনফিডেন্সের জায়গাটা সবার আলাদা আলাদা, কিন্তু সব কিছুর মধ্যেই কোথাও না কোথাও একটু অর্থ লুকিয়ে থাকে, এটা একেবারেই অনস্বীকার্য। আমি যতই অস্বীকার করতে চাই না কেন, একটা সময় আমার তোমাদের সাথে শেয়ার করতে আমার একদম লজ্জা নেই, আমার তো দুজন বান্ধবীর সাথে আমার ব্রেকআপ হয়ে গিয়েছিল কারণ আমি অর্থকে জীবনে প্রায়োরিটি দিই না। এইটা বলাতে যে হোয়াট, টাকা টাকা দিয়ে কি হয়, হ্যাঁ ঠিক আছে জামা কাপড় পরা যায়, খেতে পড়তে টাকা লাগবে, কিন্তু অত অত লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে কি হবে। এই মেন্টালিটির জন্য আমার দুটো ফ্রেন্ডের সাথে আমার
0: জানো তো মানে,
1: বাট দ্যাট স্টিল গেভ মি অ্যান এক্সপিরিয়েন্স
0: দ্যাট দ্য ট্রু পয়েন্ট,
1: মানুষের পারসেপশনে চলে, সবার আলাদা আলাদা পারসেপশন আছে।
0: অ্যাবসলিউটলি কারেক্ট। এই জন্য আমি বলি যে যখনই আমরা চুপ কথায় বসি, যখনই তুমি তোমার কোনো সমস্যার কথা আমাদের বলো, আমরা কিন্তু আমাদের মতন করে তার উত্তর দিতে চেষ্টা করি। এবার এটাকে আলটিমেট গোল হিসেবে না কখনো ধরো না, তার কারণটা কি, উই আর নট এ ডক্টর, উই আর আ ফ্রেন্ড, উই আর আ লিসেনার, গুড লিসেনার, উই আর আ গাইড, বাট আমরা তোমাকে সেইভাবেই গাইড করতে পারবো যতটুকু গাইডেন্স আমাদের জীবন এখন অবধি আমাদের দিয়েছে। এবার যেটা বাসু বললো যে টাকাটা কিংবা কনফিডেন্সটা, এটা ডিপেন্ড করে প্রত্যেকের পার্সপেক্টিভের ওপর। তো কেন আমি সবসময় যখনই চুপ কথাতে বসি কিংবা আমি আমার কাজে বসি বা যখনই আমি কোনো পাবলিক প্ল্যাটফর্মে যাই এবং কথা বলার সুযোগটা পাই, আমি কেন বলি যে মেয়েদের অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হতে হয়, হতে হবে, হওয়াটা উচিত, তার কারণটা কি জানো, টাকার ভ্যালু আমি সেদিন প্রথম বুঝলাম যেদিন আমার মা অসুস্থ হলেন। আমার মা যখন 2 মাসের জন্য বেড রিডেন হলেন সিভিয়ারভাবে, আমার মার স্পাইনে স্পন্ডাইলাইটিস হয়েছিল 85%, ডক্টর বলেছিলেন যে 2 মাস যদি উনি বেড রেস্ট করতে পারেন তাহলে উনি সুস্থ হবেন, আবারও হেঁটে চলে বেরোতে পারবেন, আর যদি 2 মাসের মধ্যে সেই রেস্টটা ওনাকে দেওয়া না হয় তাহলে কিন্তু মুশকিল। ওই প্রথমবার আমি বুঝলাম জীবনে একা চলাটা কাকে বলে। আমার মা চাকরি করতেন, এবার যেহেতু 2 মাস কতদিন আর মেডিকেল পাবেন, তারপর উইদাউট পেতে থাকতে হলো, তখন আমি কিন্তু আমার চারপাশে কোনো আত্মীয় স্বজনকে পাইনি সে মুহূর্তে। যখনই যার কাছে হেল্পের জন্য গেছে, আমি কত ছোট তখন, স্কুলে পড়ি কিংবা কলেজে ফার্স্ট ইয়ার হবে, আমি কিন্তু কারোর কাছে কোনো সাহায্যটা পাইনি। তখন আমার জীবন আমাকে এক ধাক্কায় অনেক বড় করে দিল। তখন আমি রিয়েলাইজ করলাম যে সত্যিই তো, ছেলে হোক কিংবা মেয়ে, তুমি যদি বাড়ির বড় সন্তান হও তাহলে তোমাকে রোজগারটা করতেই হবে। জাস্ট বিকজ অফ ইউর ফ্যামিলি, ইউ হ্যাভ টু ফিড ইউর ফ্যামিলি। এই যে আমি বলি সবসময় নিজেকে ভালোবাসো, সেটাকে অনেকেই কিন্তু নেগেটিভভাবে নাও। তোমরা বলো যে সুনন্দা তুমি কেন সেলফিশ হওয়ার শিক্ষাটা দিচ্ছ, অ্যাকচুয়ালি ইটস নট এ সেলফিশনেস, ইটস এ সেলফলেসলি সেলফিশনেস। এটার দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। এবার আমি যদি আমাকে মজবুত না করি তাহলে আমি আমার ফ্যামিলিকে ফিড করাবো কী করে? আমার ফ্যামিলি আমার রেসপন্সিবিলিটি। সে ছোট্ট বয়স থেকে রোজগার করা শুরু করলাম, আজ অবধি করে যাচ্ছি, যতদিন বাঁচব করব। কত করি এটা ডিফারেন্ট ম্যাটার, কত করতাম সেটা ডিফারেন্ট ম্যাটার। বাট এটাও ঠিক, জানো তো বাসু আমি কেন বললাম যে এই মেয়েদের যে একটা রোজগার করলে একটা ভেতরে কনফিডেন্স বাড়ে। আমি যখন প্রথম টিউশন করে 300 টাকা রোজগার করেছিলাম, আমার যে কতটা কনফিডেন্স সেদিন ফিল হয়েছিল যে আমাকে আমার মায়ের কাছে হাত পাততে হবে না, আমি টিউশনে যাব কিংবা স্কুলে যাব, আমাকে রিকশা ভাড়াটা দাও।
1: না না, অ্যাবসলিউটলি, মানে
0: আমি তো কনফিডেন্স,
1: আমি তো বলছি যে আমি যখন প্রথমবার রোজগার করলাম, প্রথম আমার কাছে যখন কিছু অর্থ এলো আমার কাজ করাতে, আমি যে কনফিডেন্সটা পেয়েছিলাম সেই কনফিডেন্সটার উপর ভিত্তি করেই আমি এত দূর অবধি আসতে পেরেছি।
0: অ্যাবসলিউটলি। সো টাকা কার না প্রয়োজন হয়, যার আছে তার আরও বেশি প্রয়োজন হয়, যার নেই তারও প্রয়োজন হয়। এটা জানো তো আমাদের জীবনের একটা ওতপ্রোত অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তবে হ্যাঁ, আমি ঈশ্বরের কাছে সবসময় বলি ততটুকুই দাও যতটুকু আমি সামলাতে পারবো, যতটুকু আমার প্রয়োজন, ব্যাস অতটুকু যদি আমি রোজগার করতে পারি যে আমি আমার কর্তব্যগুলো, আমার ফ্যামিলিকে ফিড করা, আমার ছোটো ছোটো স্বপ্নগুলোকে, রেসপন্সিবিলিটিসগুলোকে ফুলফিল করতে পেরেছি, দ্যাটস এনাফ ফর মি। আমার চাই না মার্সিডিজ, আমার চাই না একটা মাল্টিপ্লেক্স বাংলো, আমার চাই না বিদেশ ভ্রমণ, বাট ওইটুকু আমার নিড, অন্ন বস্ত্র বাসস্থান, এইটুকুর যোগান যদি আমরা প্রত্যেকেই করতে পারি, ছেলে হোক কিংবা মেয়ে, এবং ছোটবেলা থেকেই বিষয়টা যদি মাথায় ঢুকে যায়, আমার এই কথাটা লিখে রাখো, তুমি না ভবিষ্যতে কোনো দিনও ঠেকবে না কোনো কিছুর জন্য।
1: ক্যাবাত, অ্যাবসলিউটলি ট্রু। এবং এতগুলো কথা বলার পর আমার মনে হয় এবার একটু গলা গলা ব্যথা ব্যথা করছে করছে, তো আমরা একটা গান শুনি, একটু গানটাকে গলাটাকে রেস্ট দিয়ে আবার ফিরে আসছি চুপ কথায়।
2: তাকে তাকে তাকে

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কথা চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা।
1: তৃতীয় ঘন্টার প্রায় 15 মিনিট কেটে ফেলেছে, 10 মিনিট কেটে গেছে, এবং আর খানিকটা। শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে গেছে জানো তো, আজকে সারাদিন প্রচুর ধকল গেছে, গরম গেছে, এবং টানা 6 ঘন্টা বসে শো করা, ইটস নট আ ম্যাটার অফ জোক। এখন সত্যি বলতে এটাই অপেক্ষা করছি যে আর 45 মিনিট একটু তাড়াতাড়ি কেটে যাক, এবং আমরা জানি যে অবশ্যই তোমাদের মেসেজ পড়তে পড়তে কেটে যাবে।
2: হাই চুপ কথা, হাই দিদি, হাই দাদা, কেমন আছো? অনেক দিন পর চুপ কথা শুনলাম। আমি ফরিদা বিহার থেকে, আর আমার দিদি কলকাতা থেকে শুনছে। খুব ভালো লাগলো তোমাদের কথাগুলো আজকে, এত সুন্দর করে বোঝালে তোমরা দুজন। লাভ ইউ সো মাচ, আছি শেষ পর্যন্ত, ভালো থেকো তোমরা, আর এইভাবেই আমাদের ভালো রেখো। আহা, কি মিষ্টি মিষ্টি করে কথা বলে লোকজন, থ্যাংক ইউ ফরিদা। হাই চুপ কথা অনুষ্ঠান ভীষণ ভালো হচ্ছে, তোমাদের উপস্থাপনায় অসাধারণ লাগছে। আমি আছি রাত 3টে অবধি ঝাড়খণ্ড থেকে, রঞ্জন টুটু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি কৃষ্ণনগর নদিয়া থেকে দীপজ্যোতি অধিকারী বলছি। এখন বেলঘড়িয়ার মেসে আছি। কাল খুবই খারাপ একটা ঘটনার সম্মুখীন হয়েছিলাম। আমি দিনের বেলায় একটা আইটি কোম্পানিতে জব করি, আর রাতে বাইক চালাই।
1: দীপজ্যোতির মেসেজটা আমরা
2: পড়ে নিয়েছি, ওকে, ওটা পড়া হয়ে গেছে। দুবার দু জায়গাতে পাঠানোতে আমরা একটুখানি কনফিউজড হয়ে গেছি। আচ্ছা দেখি পরের মেসেজটা। প্রিয় চুপ কথা, সারাদিনের অনেক কথা তোমাদের বলতে ইচ্ছে করে, সব সময় মেসেজ করা হয় না, তোমরা থাকো আমাদের সারাদিনের কাজের মাঝে। আমরা তোমায় আমাদের মনের কথা কই, আমাদের মতন বন্ধু পেয়ে পাতিয়াছি, আচ্ছা তোমাদের মতন বন্ধু পেয়ে পাতিয়াছি সই। গতকাল আমাদের বেডরুমে একটা টুনটুনি পাখি আশ্রয় নিয়েছিল এক রাত্রির জন্যে, ওর জন্য কাল সিলিং ফ্যানটা চালানো হয়নি। নতুন অতিথি সকাল হতে না হতেই নিজের জায়গায় আবার ফিরে গেলেন। দুই মেয়ে ও আমি, মনটা একটু খারাপ হলেও ওকে আশ্রয় দিতে পেরে খুব ভালো লাগছিল আমাদের। মা মেয়ে সঙ্গেই আছে, তোমরা খুব ভালো থেকো। গল্পে স্বল্পে তোমাদের নিখুঁত অভিনয়ে চোখের সামনে ছবিটা যেন স্পষ্ট দেখতে পাচ্ছি। মায়ের নাম কৃষ্ণা গুছাইত, মেয়ে সুদেশনা শ্রেয়া, কুলগাছিয়া উলুবেড়িয়া হাওড়া থেকে।
1: হ্যাঁ, আমরা গল্প করি ঠিকই, কিন্তু অভিনয় কিন্তু এখানে বসে করি না, কারণ আমাদের এখানে অভিনয় করার কোনো সুযোগ নেই। সবাই লাইভ মেসেজ পাঠাচ্ছেন এবং আমরা সেগুলোই পাঠ করছি।
2: ওকে দিদি, তনুশ্রী বলছি, খুব ভালো লাগছে, বাড়ি সাবধানে যেও। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তনুশ্রী, এবং তনুশ্রীর মতন যারা সবাই আমাদের সুস্থতা কামনা করে কিংবা বাড়ি যেন ঠিকঠাকভাবে পৌঁছতে পারি সেটা কামনা করে মেসেজেস করছো, তাদের জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ। ডিয়ার চুপ কথা, আশা করি তোমরা খুব ভালো আছো। রিঙ্কু খান হাওড়া আন্দুল থেকে বলছে যে জাস্ট কিছুক্ষণ আগে তোমাদের অফিসের পাশ থেকে ফিরলাম, জানো তো, এখনও ডিনার হয়নি। বড়বাবু রিয়াজউদ্দিন খান একটু পরেই হাটে যাবেন, আমাদের রেডিমেড গার্মেন্টসের ব্যবসা আছে সেটা তোমরা জানো, তাই তার প্রিপারেশন চলছে। তোমরা দোয়া করো আমার বড়বাবু রিয়াজ যেন আচ্ছা মানে ঠিকঠাকভাবে যেন ওনার কাজকর্ম চলে, তিনি সেটাই আমাদের কাছে উইশেস চেয়েছেন, ঈশ্বরের কাছে যেন আমরা প্রার্থনা করি, আর তিনি রয়েছেন একেবারে ভোর 3টে অবধি।
1: অ্যাবসলিউটলি, রিয়াজের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে।
2: একটা অন্যরকমের মেসেজ পড়ব, মৌলি ঢাকুরিয়া থেকে লিখে পাঠিয়েছেন, বলছেন যে রাস্তায় চলাফেরার সময় অন্তরের চোখ দিয়ে নানান জায়গায় ছোট ছোট বাচ্চাদের নানান কাজ করতে দেখি, মনে হয় ওদের হাত ধরে বলি, তোরা খাওয়া দাওয়া কর বাবা, স্কুলে যা, পড়াশুনো কর, বাড়িতে ফিরে খেলাধুলো করে রাতে মা বাবার পাশে গিয়ে এসো। আর পাঁচটা বাচ্চার মতন তোদেরও তো জীবন আছে, সেটা সুন্দর হোক, ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা করি। কিন্তু অন্তরের দৃষ্টি অন্তরেই থেকে যায়, তাই এই দুঃখের কথা আমি আর কাকে জানাবো, বন্ধু চুপ কথাকেই জানালাম।
1: থ্যাংক ইউ।
2: কি বলি বলতো, এই বিষয়টা আমাদের প্রত্যেকের মনেই কোনো না কোনো সময় একটুখানি নাড়া তো দেয়, কিন্তু সিচুয়েশন হয়তো আমাদের হাতের বাইরে চলে গেছে জানো তো, এবং আমাদের দেশের এই সিচুয়েশন আদৌ কখনো কোনো দিন ফিরবে কিনা, আমরা পারবো কিনা সেটাকে ফেরাতে, সংশয়, ভীষণ সংশয় কাজ করে এক এক সময়। আমি জানি না সত্যি কি হতে চলেছে, এর কোনো উত্তর আমার কাছে আপাতত নেই। হ্যালো চুপ কথা, আমি স্নেহা। আচ্ছা, আসল ভালোবাসাটা কি একটা সম্পর্কে আসার পর দুজন দুজনকে কেমনভাবে ট্রিট করে সেটা? এই যে সামনের জন বিজি আছে তবু তার কাছ থেকে টাইম এক্সপেক্ট না করা, এটা কি অ্যাডজাস্ট করা? এই যে টাইম কম দেওয়ার পেছনে রিজন আছে, এটাও তো সত্যি, কিন্তু আমার মনটা চায় সেই আগের মতন স্পেশাল ফিল করতে, বাট আমি জানি সেটা আর কোনো দিন হয়তো হবে না। আমার আজ আড়াই বছরের রিলেশনশিপ, জাস্ট টাইমের সাথে

0: খারাপ লাগবেই, কাছের মানুষের সাথেই আমরা একটু সময় কাটাতে পারি, একটু কথা বলতে পারি। কিন্তু এটাও সত্যি যে যে মানুষটা সঙ্গে তুমি সময় কাটাতে পারছো না নিজের মতন করে, বা সে তোমাকে সময় দিতে পারছে না, যদি সেও তোমার মতন করে সমান কম্প্রোমাইজেশনের জায়গায় থাকে, অ্যাডজাস্টের জায়গায় থাকে, খারাপ লাগার জায়গায় থাকে, তাহলে তোমরা দুজন একসাথে ম্যাচিওর হচ্ছ। এটাকে এমনভাবে নিও না যে সে তোমার থেকে দূরে চলে যাচ্ছে এবং তুমি আটকাতে পারছো না। তার সাথে কথা বলো, দেখো না সেও হয়তো তোমার মতন ফিল করছে, যদি না করে তাহলে সত্যি চিন্তার বিষয়, কারণ ভালোবাসায় দুটো মানুষেরই একরকম ফিলিংস হওয়ার কথা, এক্সপ্রেশন একরকম নাই হতে পারে, ফিলিংস একরকম হওয়ারই কথা। আমরা অনেক সময় ফিলিংসের এক্সপ্রেশনে গুলিয়ে ফেলি, মানুষ দুঃখে কাঁদে, আবার কখনো কখনো দুঃখে হাসেও, আনন্দে হাসে, আবার কখনো কখনো কেঁদেও ফেলে। তো হাসি আর কান্নাটা এক্সপ্রেশন, ফিলিংসটা কিন্তু দুঃখ আর আনন্দ। দেখো সে একই রকম তোমার মতো ফিল করছে কিনা।
1: অ্যাবসলিউটলি কারেক্ট, এরপর আর একটি বাক্য ক্ষয় করা উচিত হবে না। আচ্ছা পরের মেসেজে যাব। হাই চুপকথা, চন্দ্রাণী বলছি হাওড়া থেকে। জানো তো চুপকথা, আজ ময়দানে ঘুরতে গেছিলাম, মেট্রো চড়লাম অনেক দিন পরে, বেশ ভালো লাগলো। তবে মনটা যে খুব ভালো আছে সেটাও বলবো না, কিন্তু যেখানে আমাদের চুপকথা পরিবার রয়েছে, বাসুদা রয়েছো, সুনন্দাদি রয়েছো, তোমরা আছো, পছন্দের মানুষ থাকতে কি আর মন খারাপ করা সম্ভব? আজও বাবাই আর আমি চুপকথা শুনছি। বন্ধু বা বান্ধবী সম্পর্কে দিদিভাই তুমি যে কথাগুলো বলেছ সেটা সত্যিই রিলেট করতে পারলাম। সত্যি বান্ধবী সবাই হতে পারে না, নিজের দুঃখের বা কষ্টের কথা যার কাছে নির্দ্বিধায় বলা যায় সেই হয়তো বন্ধু কিংবা বান্ধবী। আমি হয়তো পেয়েছি এমন একজন বান্ধবীকে। আচ্ছা সে সে একটু আমার কথা বলেছে, বলেছে যে সুনন্দাদি ভাই নিজের যত্ন নাও আর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমরা আবার সেই আগের সুনন্দা দিদি ভাইকেই ফিরে পেতে চাই, চুপকথা পরিবারের একটা ছোট্ট বোন হিসেবে মেসেজটা করলাম। ভালো থেকো দাদা, তুমিও ভালো থেকো, আর রাতে বাড়িতে সাবধানে যাও। থ্যাংক ইউ সো মাচ।
0: আগে সুনন্দা দিদি কেন, মানে সুনন্দা দিদি শরীর খারাপের আগে কি অন্য কিছু বলতো?
1: আমি সেটাই ভাবছি, না না আমি একই আছি, একটু যা হয় সিজন চেঞ্জে তো শরীরটা খারাপ হয়, বাট ইটস ওকে, পরের চুপ কথায় ডেফিনেটলি সুস্থ হয়ে আসবো। থ্যাংক ইউ চন্দ্রাণী, থ্যাংক ইউ। আচ্ছা এবার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকছে তোমাদের কাছে, সেটা হচ্ছে তোমরা যারা মেসেজেস পাঠাচ্ছ প্লিজ একই মেসেজ দুটো প্ল্যাটফর্মে প্রথমত পাঠাবে না। যদি হোয়াটসঅ্যাপে পাঠাও তাহলে হোয়াটসঅ্যাপেই পাঠাও, আমরা সেখান থেকেই পড়বো, আর যদি ফোন মেসেজে পাঠাতে মনে হয় তাহলে ফোন মেসেজেই পাঠাও, আমরা সেখান থেকে পড়বো। দ্বিতীয় কথা, একটা মেসেজ 14 বার, 32 বার, 42 বার পর্যন্ত এক একজন পাঠিয়েছ, প্লিজ এটা করো না, এতে তোমার মেসেজটা কিন্তু বারবারই নিচে পড়ে যাচ্ছে, এতে তোমার সমস্যা। আমরা একে একে প্রত্যেকের মেসেজ পড়বো, অ্যাটলিস্ট শেষ অবধি তো পড়ার চেষ্টা করবই। তো এই দুটো রিকোয়েস্ট প্লিজ মাথায় রেখো। ওকে, হ্যালো চুপ কথা। জানো চুপ কথা, আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটলো। সবার কাছে অবহেলিত হওয়ার পর কারোর প্রায়োরিটি লিস্টে না থাকাটার অনুভূতি একটু আলাদা। আরও জানো চুপ কথা, যখন খারাপ সময় আসে না তখন অন্যের ভালো ব্যবহারটাও খারাপ লাগে। খুব ভালো থেকো দাদা, খুব ভালো থেকো দিদি, সাবধানে বাড়ি ফেরো। স্কাই ফ্রম আর্থ, আচ্ছা বেশ সুন্দর তো নামটা, স্কাই ফ্রম আর্থ। আমার লাস্টের লাইনটা বেশ ভালো লেগেছে, যখন সময় খারাপ থাকে তখন কারোর ভালো ব্যবহারটাও তার খারাপ লাগে। এটা বেশ আজকের খুব ইন্টারেস্টিং একটা মেসেজ আমি বলবো, কার কেমন লাগে জানি না, তবে হয়তো ঠিক যখন সময় খারাপ থাকে আসলে মনটাও খারাপ থাকে, তখন যদি কেউ ভালো ব্যবহার করেও বসে মনে হয় যে না সে হয়তো কিছু না কিছু একটা ভাবছে আমার জন্য, আর সেই ওভার থিঙ্কিং থেকে হয়তো তোমার খারাপ লাগে। বাট ভয় পেও না, জীবনটাকে বলো এতটা ভয় দেখাস না প্লিজ।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: অ্যাবসলিউটলি ইয়েস, 107 FM রেইনবোতে চুপ কথা নিয়ে আজে বাসু আর আছে সুনন্দা, কিন্তু তোমার সঙ্গে এতক্ষণ ছিল আর আধ ঘন্টা অবশ্যই থাকবে। হাই বাসুদা, হাই সুনন্দা দি, কেমন আছো তোমরা? এখন সত্যি চুপ কথা সেভাবে শোনা হয় না, বাট অনেক দিন পর শুনছি, খুব ভালো লাগছে। আর তোমরা দুজন আছো সেটা শুনে আরও ভালো লাগছে, মন ভালো হয়ে যাচ্ছে। খুব ভালো থাকো তোমরা, নিজেদের খেয়াল রেখো। কাল সকালে আবার আর্জেন্টিনার খেলা দেখতে হবে। আচ্ছা, দাদা দেখবে তো? হ্যাঁ, দাদা নিশ্চয়ই মাথা নাড়ছে, দাদাও নিশ্চয়ই দেখবে। রাজকুমার দত্ত মহেশতলা থেকে। আমাদের এই মেসেজটা করেছে, আরও একটা মেসেজ এই মুহূর্তে রয়েছে আমার কাছে, বলছে, হাই চুপ কথা, কেমন আছো আমাদের পছন্দের দাদা এবং দিদি? আজ অনেকদিন পর তোমাদের দুজনকে একসাথে পেয়ে খুব ভালো লাগছে। জানো, আমরা এই বছরেই HS দিয়েছি, তারপর ভাবছিলাম একটু ফ্রি হতে পারবো, কিন্তু তারপর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য একটু একটু করে প্রিপারেশন নিতে শুরু করি, যার জন্যে টাইম পাইনি কোথাও একটু ঘুরতে যাওয়ার, পারিনি এই চুপ কথাও মাঝে মধ্যে শুনতে, তবে মিস হয়ে যেত তাই মনটা একটু খারাপ ছিল। আজ আবার অনেক দিন পর শুনছি আর আজ তোমাদের দুজনকে একসাথে পেয়ে মনটা এত ভালো হয়ে গেছে যে আমার এক্সামগুলো শেষ হচ্ছে, তারপর ফ্রেন্ডসরা মিলে একটু ঘুরেও এসেছি, কিন্তু এক্সাম যখন ছিল তখন টিউশন পড়া এইসব নিয়ে সারাক্ষণ টাইম কেটে যেত, কিন্তু এখন এক্সাম শেষ হওয়ার পর টাইমও কাটছে না, ফোন দেখতেও বেশি ভালো লাগছে না। তাই মাকে বলছিলাম কথাটা, তাই মা আমাদের একটু গল্পের বই দিয়েছেন, সেই বইগুলো একটু একটু করে পড়ার চেষ্টা করছে। আচ্ছা, এটা লিখেছে মিষ্টি আমতলা থেকে, আর একটু বড় কিছু লিখেছে, বাট এটাই মেইন কথা, মোটামুটিভাবে মিষ্টির কথা শুনলাম। আচ্ছা, যে ফোন করে যাচ্ছ অবিরাম, প্লিজ ফোন করো না, কারণ তোমাদের ফোন আমরা রিসিভ করতে পারবো না, সেটা তোমরাও জানো। সো খামোখা প্লিজ ফোনটা করো না। ওকে, সো আর একটা মেসেজ পড়বো, তারপর আবার একটি গানে যাবো। বলছে, হাই চুপ কথা, আমি সপ্তর্ষি সল্টলেক থেকে। হাই বাসুদা, হাই সুনন্দাদি,
2: হ্যালো।
1: তোমাদের কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগছে, তোমরা এত গুছিয়ে কথাগুলো এক্সপ্রেস করো, শুনতে ভীষণ ভালো লাগে। কখন যে টাইম কেটে যাচ্ছে আমরা সত্যি বুঝতেই পারছি না। তোমরা যে এক্ষুনি রিভেঞ্জ নিয়ে যে কথাটা বললে না, সেটা খুবই সিগনিফিক্যান্ট। আমার মনে হয় আমরা যতই হার্ট হই বা ইনসাল্টেড হই না কেন, যতই রিভেঞ্জ নেওয়ার ইচ্ছে করুক না কেন, বাট আমাদের একেবারেই সেটা করা উচিত নয়। বরং আমাদের উচিত মাথা ঠান্ডা রেখে সিচুয়েশন থেকে বেরিয়ে আসা। লেট দ্য ইউনিভার্স, লেট দ্য কসমিক পাওয়ার ডিসাইড whether the other person at all deserves such revenge or punishment or not. আর ইউনিভার্স যদি আলটিমেটলি মনে করেন যে কাউকে পানিশ করবেন, তাহলে ইউনিভার্স নিজের টাইমে নিজের মতন করেই সেটা তাকে অ্যাজ এ কর্মফল হিসেবে দেবেন, তাই না? তাই আমাদের মতন যারা আমরা মর্টাল, তাদের ওরকম কিছু না করাটাই ভালো। হাউএভার, বাট আমাদের মনেই যেন কখনো এই রিভেঞ্জের চিন্তাটা না আসে কারোর জন্যে, আমরা যেন নিজেদের ভালোটা ভালোভাবে করতে পারি, নিজেদের আরও ইম্প্রুভ করার কথা যেন ভাবতে পারি, বাকিটা ইউনিভার্সের ওপর ছেড়ে দেওয়াটাই ভালো। তোমরা ভালো থেকো, এরকম আরও

0: ডিসকাশন আমাদের জন্য নিয়ে এসো সব সময়। থ্যাংক ইউ চুপ কথা।
1: থ্যাংক ইউ। আর হ্যাঁ, তুমি যেটা বললে রিভেঞ্জ এবং ইত্যাদি ব্যাপারে, আফটার অল উই আর হিউম্যান, মানে যদি কখনো মনের মধ্যে চলে আসে রিভেঞ্জ নেওয়ার ধারণা, নিজেকে খুব বেশি গিল্টি ভাবার দরকার নেই। হ্যাঁ, আমরা কেউ পারফেক্ট নই। হ্যাঁ, যেটা করতে পারি খারাপ কাজ করা থেকে নিজেকে আটকাতে পারি, ভাবা থেকে তো সবসময় আটকাতে পারবো না, করা থেকে আটকাতে পারি। সো লেটস হোপ ফর দ্য বেস্ট, ভালো থেকো।
0: একটা মজাদার মেসেজ এসছে, আমি জানি না মেসেজটার মানে কি। শান্তনু যাদবপুর থেকে মেসেজটা পাঠিয়েছে, বলছে, হাই চুপ কথা, 3 AM অবধি আছি তোমাদের সঙ্গে। আমার একটা কথা ছিল, আর কথাটা হলো বলে ডট ডট ডট ডট ডট, তারপর লিখেছে, ফুটবল খেলে না স্বর্গ লাভ করা যায়।
1: হ্যাঁ, এই কথা তো অনেকেই বলেছেন যে ফুটবল এমন একটা খেলা যেটায় অনেক কিছু ফিল করা যায়। আসলে ফুটবল খেললে যেটা মোস্টলি হয় আমাদের সারা শরীরের এবং সেই সঙ্গে ব্রেনের অনেক অ্যাক্টিভিটিস বাড়ে, এবং জেতার আনন্দ বা হারের দুঃখ দুটোতেই আমাদের বিভিন্ন রকমের হরমোনস রিলিজ হয়, অ্যাড্রিনালিন। হারি বা জিতি অ্যাড্রিনালিন তো হ্রাস হবেই, কারণ ফুটবল খেলতে গেলে যে ভয়ঙ্কর পরিমাণে দৌড়াদৌড়িটা করতে হয় সেটার জন্য অ্যাড্রিনালিন হ্রাস হয়। ফুটবল খেলা দেখলে অ্যাড্রিনালিন রাশ তৈরি হয়, যেটা আমাদেরকে বেশ ভালো ফিল করায়। এছাড়া ডোপামিন সেরোটোনিন তো রয়েছে। সো ইয়েস, বিভিন্নভাবে স্বর্গ লাভ করা যায়।
0: একটা দারুণ মেসেজ এসছে, যেটা হয়তো তোমাদের আমরা অল্প খানিকটা বলে শোনাতে পারবো বাট দেখাতে পারবো না, বাসুকে আমি দেখাতে পারি। দেখো কি সুন্দর একটা ছবি আমাদের পাঠানো হলো, এটা হাতে এঁকেছে আমাদের এক লিসেনার। লিখছেন যে, হাই দাদা, হাই দিদি, তোমরা কেমন আছো? জানো তো, কিছুদিন হলো আমার মধ্যে যেন সবসময় কৃষ্ণের একটা পিকচার আঁকার ইচ্ছে হচ্ছিল, আজ তাই সেই কাজটা আমি করলাম, তোমাদের পাঠালাম। খুব সুন্দর হাতে, বাল গোপালের একটি বাঁশি হাতে, মাথায় ময়ূর পুচ্ছ, সুন্দর একটি ছবি এঁকেছো। তোমার নামটা লিখলে না আর একটু ভালো ডাকতো।
1: ঠিক,
0: খুব সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে। ওকে, আর একটা মেসেজে যাব, বলছে, প্রিয় চুপ কথা, সেদিন মেট্রোতে যাচ্ছি, বেশ ভিড়, খেয়াল করলাম একজন ভদ্রলোক একটি ছোট্ট শিশুকে কোলে নিয়ে বসে আছেন লেডিস সিট। শিশুটি খুব ছোট, হয়তো 6 মাস হবে। পরের স্টেশন থেকে একটা মহিলা উঠলেন এবং সেই ভদ্রলোককে দেখে বললেন উঠে যেতে, কারণ সেটি লেডিস সিট ছিল। বেশ হতাশ হলাম, তার থেকেও রাগ হলো কেউ প্রোটেস্টও করল না এই মহিলার ইনসেনসিটিভ উক্তির জন্য। আমি আমার সামনের ব্যক্তিকে রিকোয়েস্ট করলাম যদি উনি সিটটা ছেড়ে দেন ওই ভদ্রলোকের জন্যে। উনি তৎক্ষণাৎ উঠে সেই ব্যক্তিকে বসতে দিলেন। আমি তাকে ধন্যবাদ দিয়ে বললাম, আপনাদের মতন মানুষ আছেন বলেই বোধ হয় এখনও পৃথিবীতে মান আর হুঁশ আছে। তার সাথে এটাও বললাম, পাবলিক ট্রান্সপোর্ট থেকে এই আলাদা করে লেডিস সিট কালচারটা উঠিয়ে দিয়ে সেখানে শুধু সিনিয়র সিটিজেন, প্রেগনেন্ট উমেন আর ফিজিক্যালি চ্যালেঞ্জড মানুষদের জন্য থাকা সিটের ব্যবস্থা করা উচিত, বাকিরা সক্ষম হলেও প্রিভিলেজড সিট রাখাটা অন্যায়। হয়তো আমার এই উক্তি অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু এটা আমার মনে হয়, আমি সেই ব্লেমটা নিতে রাজি। আমার বক্তব্য, নারী পুরুষের শ্রেষ্ঠত্ব নিয়ে নয়, বরং প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার দেওয়াটা উচিত। শুভজিৎ বেলঘড়িয়া থেকে এই মেসেজটা করেছে, তুমি আগে বলো তারপরে বলো।
1: আসলে এই রিজার্ভেশনের ধারণাটা এসেইছে নারী সুরক্ষার কারণে, যাতে একটি নারী সিটে একজন মহিলা বসলে, মহিলাদের জন্য সংরক্ষিত সিটে একজন মহিলা বসলে তিনি ইনসিকিউর ফিল না করেন। কারণ ইনসেনসিটিভিটি তো শুধু মহিলাদের মধ্যে নেই, পুরুষদের মধ্যেও আছে, এবং শুধু ইনসেনসিটিভিটি নয়, আরও অনেক রকমের খারাপ মেন্টালিটি পুরুষ মহিলা দুজনের মধ্যেই থাকে। সো হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা পার্শিয়ালি ঠিক, আবার পুরোপুরি ঠিক না। কারণ যদি আমরা দেখি যে আপনার মতন যে মানুষ, যিনি

0: ভদ্রলোককে বসার জায়গা দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছেন। এবার আমি নিজেও দেখেছি যে এরকম সময় কি হয়, যিনি মহিলা তিনি বসেন, এবং যদি কোনো পুরুষ একটি বাচ্চাকে ক্যারি করে তাহলে সেই ভদ্রমহিলা, আমি নিজে দেখেছি, সেই ভদ্রমহিলাই বলেন যে বাচ্চাটাকে আমার কোলে দিয়ে দিন, এরকম বহু দেখেছি। কিন্তু ইদানিং মানুষ বড্ড বেশি স্বার্থান্বেষী হয়ে গিয়েছে, এখন কি করা যাবে? আমাদের সাফারিংসের জন্য আমরাই দায়ী, কালেকটিভ সাফারিংসের জন্য আমরা দায়ী এবং পার্সোনাল সাফারিংসের জন্য আমরা দায়ী। আর হতেই পারে যে ভদ্রমহিলা কোনো জায়গা থেকে কোনোভাবে, আমি একটু ভালোভাবেই ভেবে দেখছি যে কোনো জায়গা থেকে কোনোভাবে হয়তো কখনো এরকম কিছু খারাপ ফেস করেছেন যেখানে ওনাকে হয়তো কিছু ইনসিকিউর মানুষজন কিছু কমেন্ট করেছেন বা কিছু ওনার সাথে ইল বিহেভ করেছেন। সো লেটস নট জাজ এনিবডি, এবং আমার মনে হয় যে আপনি যা করেছেন তার জন্য আরও পাঁচটা মানুষের শুভচিন্তার উদয় হোক। আছে,
1: একদম ঠিক শুভজিৎ বাবু, এখানে আমার দুটো কথা বলার আছে। প্রথম কথাটা, আপনি যেটা বললেন সেটা আমি একমত যে মানুষের মধ্যে সেন্সিটিভিটিটা বাড়ানো দরকার। দেখুন, সেটা আপনি আমি বলে কখনো সম্ভব হবে না, সেটা যার যার বাড়ির শিক্ষা, যার যার পারিপার্শ্বিক পরিস্থিতির শিক্ষা, যার যার মানসিকতার শিক্ষা, তাই না? আর দ্বিতীয় কথাটা হচ্ছে এই যে সিট রিজার্ভ করার যে বিষয়টা, এটা শুধুমাত্র কিন্তু নারী সুরক্ষার ক্ষেত্রটাকে মাথায় রেখে তৈরি হয়নি। একটা সময় ছিল যখন মেয়েরা শুধু ঘরেই কাজ করত, কিন্তু যখন থেকে মেয়েরা ঘর এবং বাইরের জগৎ দুটোকে একসঙ্গে সামলাতে শুরু করলো, তখন তাদের সমস্যাগুলো, যেগুলো আমি শারীরিক সমস্যার আওতায় আনবো, সেই সমস্যাগুলো কিন্তু ঘরের সঙ্গে সঙ্গে বাইরেও বহিঃপ্রকাশিত হতে শুরু করে। ঠিক আছে, তো যখন এই সমস্যাগুলো শুরু হয় তখন তাকে একটু আলাদাভাবে টেক কেয়ার করাটা প্রয়োজন, যার জন্যে মেয়েদের ম্যাটারনিটি লিভ বলে একটা লিভ দেওয়া হয়। মেয়েদের সপ্তাহের মাসের ছটা দিন সমস্যা থাকে, তার জন্য তাদের একটা স্পেশাল লিভের ব্যবস্থা রয়েছে। কারণ এটা তো আপনি বিশ্বাস করবেন যে ঈশ্বর পুরুষ এবং নারী এই দুটো ব্যক্তিত্বের কাঠামোটা, শারীরিক কাঠামোটা কিন্তু একরকম তৈরি করেনি, দুটো ডিফারেন্ট সিস্টেমে চলে, তাই না? পুরুষের শারীরিক গঠন যতটা কঠোর শক্তিশালী, মেয়েদেরটা ততটাই নমনীয়। দ্যাটস ওয়াই মেয়েদের একটু সবসময় ডেলিকেটলি হ্যান্ডেল করতে হয়। কিন্তু আজকাল আমরা মেয়েরা কিন্তু স্থলে জলে অন্তরিক্ষে সমস্ত জায়গার কাজ অ্যাট এ টাইম করছি, কখনো কখনো শরীরের ওপর এক্সট্রা প্রেশার দিয়েও সে কাজগুলো করা হচ্ছে, যার ফলে মেয়েদের হরমোনাল নানান সমস্যা তৈরি হচ্ছে ডে বাই ডে। এবং এটা কিন্তু শুধুমাত্র তাদের শারীরিক বা মানসিক সমস্যার কারণ হচ্ছে সেটা নয়, সেটা তাদের পরবর্তী জেনারেশন ক্রিয়েট করার ক্ষেত্রেও কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে। তো এত কিছুর মাঝখানে মেয়েদের যাতে একটুখানি কমফর্টেবলি যাতে সে তার কাজের জায়গাটাতে যেতে পারে বা কাজের জায়গা থেকে বাড়ি ফিরতে পারে, সেই কথাটা মাথায় রেখেই কিন্তু লেডিস সিটের ব্যবস্থা করা হয়েছে। এটা কিন্তু শুধু লাক্সারি নয়, সেটা আপনি খুব ভালোভাবে বুঝবেন। আপনার বাড়িতে যদি ছোট বোন থাকে, আপনার স্ত্রী থাকে, আপনার মায়ের সঙ্গে কথা বললে আপনি খুব ভালোভাবে বুঝবেন যে একে তো এটা সত্যি আমাদের সুরক্ষার প্রয়োজন, কারণ ট্রামে, বাসে, অটোতে, টোটোতে গুঁতোগুঁতিটা একটু বেশি হয়, আর মেয়েদের সঙ্গে নানান রকমের মানে ব্যাড টাচেস এখনো হচ্ছে, প্রত্যেকটা মেয়ে সেটা সাফার করে। আর দ্বিতীয়ত, আমাদের শারীরিক গঠনটা যেহেতু আপনাদের থেকে একটু নমনীয়, তাই আমাদের কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু সময়, মাসের কয়েকটা দিন, প্রেগনেন্সির সময় কিংবা শারীরিক বিভিন্ন সমস্যার ক্ষেত্রে একটুখানি রিলিফের প্রয়োজন হয়। আর সেই জন্যই কিন্তু উইমেন্সদের জন্য স্পেশালি কিছু সিটের ব্যবস্থা করা হয়েছে, যেটা খুবই ন্যূনতম সিট। আমি নিজেও মানে মেট্রোতে চলাফেরা করি, এবং বিশ্বাস করুন মোস্ট অফ দ্য টাইম আমাকে দাঁড়িয়ে যেতে হয় বাকিদের মতন করে। তো সাফার আমরা করছি, বা যতটুকু সময় যে পায় সেই সময়টাতে মনে হয় যে আচ্ছা চলো সিটটা পেলাম একটু রেস্ট করে যাই, ওই অতটুকু রেস্টও কিন্তু অনেক। তো বাকিটা দেখুন, এটা আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি, আমাদের যদি বোধোদয় না হয় আমরা কিন্তু কিছু করতে পারবো না। আমার মনে পড়ে একটা ঘটনা, আমি আকাশবাণীতেই আসছিলাম মেট্রোতে, আমি কানে হেডফোন গুঁজে একটা ইন্টারভিউ শুনছিলাম, আমার চোখটা বন্ধ ছিল কারণ আমার খুব ঘুম পাচ্ছিল সে সময়, খুব টায়ার্ড ছিলাম। স্যাডেনলি আমার পাশের একজন আন্টি আমাকে ডাক দিয়ে

0: বললেন, তুমি তোমার সিটটা ছেড়ে দেবে? তো আমি একটু বিরক্ত হয়ে আমি ওনার দিকে তাকালাম, কারণ সে সকাল 9টা থেকে আমি দৌড়চ্ছি, এখন বাজে রাত প্রায় 7টা। আমাকে উনি বলছেন আমি রেস্ট নিচ্ছিলাম, আমাকে উনি বলছেন সিট ছেড়ে দিতে। আমি জিজ্ঞেস করলাম কেন? বলছে দেখো সামনে মহিলাটা প্রেগনেন্ট, সে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম সত্যি সত্যি শি ইজ 8 মান্থ প্রেগনেন্ট। এবার আমার বসে থাকার থেকে ইম্পর্টেন্ট তাঁর বসা। উঠে গেলাম আমি এবং আমার পাশের আরও একটি মেয়ে ছিল, সেও উঠে গেছে। ভদ্রমহিলা আরাম করে সিটটাতে বসল। তো এটাই হচ্ছে মানুষের মানবিকতা। বাট একেবারে মহিলাদের সিট তুলে দেওয়া, নো, ইটস নট গুড থিং, এটা আমি অ্যাটলিস্ট মনে করি। আশা করি আজকের পর থেকে আমি বুঝিয়ে বলার চেষ্টা করলাম। আমি জানি না আপনি কতটুকু বুঝেছেন, বাট আজকের পর থেকে এই কথাটা বলার আগে আপনি অন্ততপক্ষে একবার হলেও ভাববেন, যদি আপনার ঘরে আপনার মেয়েটি এভাবে সাফার করে আপনি সেটা মেনে নিতে পারবেন তো?
1: হ্যাঁ, মানে নানান রকম চিন্তাভাবনা, নানান রকম কথাবার্তা, এইভাবেই দেখতে দেখতে আমরা আমাদের জার্নির একদম শেষ প্রান্তে এসে পড়েছি। এবং আর মাত্র 10 মিনিট সময় রয়েছে, তার মধ্যে একটা কথা বলে যাই যে আজকে মাসের শেষ, চুপ কথা, নতুন মাসে আবার আমাদের দেখা হবে কি হবে না, শোনা হবে কি হবে না, আমরা দুজনে একসাথে আসবো কি আসবো না আমরা তো জানি না। তবে চুপ কথা এমন একটা শো, যে শো এর মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত মতামত আপনাদেরকে জানাই, যার জন্য অন্য কেউ দায়ী নয়। আমরা সবাই আলাদা আলাদা ভাবনা চিন্তার মানুষ, এবং এটা আপনারা বহুবার দেখেছেন। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি যে আমার সঙ্গে সুনন্দা থাকুক, কিংবা দেবদা থাকুক, কিংবা দীপ থাকুক, কিংবা অরিজিৎ থাকুক, আমার যখন মনে হয় যে আমার উল্টো দিকের মানুষটার, আমার পার্টনারটার কথা ঠিক কিন্তু আমি মানি না, আমি সেটাকে সব সময় কাটি, আমার যুক্তি দিই, একটা সিনথেসিস করার চেষ্টা করি। সেরকমই আপনাদের মনেও আমাদের কথার পরিপ্রেক্ষিতে অন্য লজিক তৈরি হতে পারে, এবং সেটা খুব স্বাভাবিক। আমরা ভগবান নই, আমরা ঈশ্বর নই, দেবতা নই যে আমরা যাই বলছি ঠিক বলছি। তাই আমাদের কথা শুনে, আমাদের সাজেশনস শুনে যদি আপনাদের মনে হয় যে না এটা ঠিক নয়, এটার থেকে বেটার কিছু হতে পারে, তাহলে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন, নির্দ্বিধায় জানাবেন, নিঃসংকোচে জানাবেন, আমরা অবশ্যই সেগুলো জানব। কারণ চুপ কথা শুধুমাত্র কথা বলার নয়, কথা জানার, কথা শোনার, এক্সপিরিয়েন্স শেয়ার করার এবং একটা গ্যাদার্ড নলেজ তৈরি করারও একটা প্ল্যাটফর্ম বলে আমি মনে করি। একটা শেষ মেসেজ পড়ব এবং সেটা দিয়ে আমরা আজকের শো শেষ করব। লেটসি, আচ্ছা একটা গান, আর আজ একটা গান শোনানোর সময় আছে, সেটার পরে আমরা আমাদের শেষ মেসেজটা পড়ব। আসছি গানের পরে।

0: সুনাথবাবু সিলিকন ভ্যালির ইউএসএ ক্যালিফোর্নিয়া থেকে যে মেসেজটা লিখেছেন, ছোট করে বলি যে উনি লিখছেন যে এই মুহূর্তে এআই পৃথিবীর বিভিন্ন কর্মসংস্থানকে কীভাবে ছোট করে আনছে, মানুষ লে অফ হচ্ছে এবং ভবিষ্যতে আরও মানুষ লে অফ হবে, এবং আরও বেশি চিন্তার বিষয় যে এআই পাওয়ার্ড রোবট আসছে, তারা হয়তো মানুষকে একেবারেই সরিয়ে ফেলবে। সুনাথবাবু, আপনার আশঙ্কাটা একেবারেই ভুল নয়, হয়তো 10-20-30 বছরের জন্য সেই আশঙ্কাটা সত্যি হতে চলেছে বা হবে, যে মুহূর্তে এআই এবং এআই পাওয়ার্ড রোবটস মানুষের, বহু মানুষের কাজ সংকুচিত করবে। তো আপনাকে একটা কথা বলি, একটা কবিতা পড়েছিলাম ছোটোবেলায়, তাতে লেখা ছিল, মানুষই দেবতা গড়ে তাহারই মহিমা পড়ে, মানুষই দেবতা গড়ে তাহারই কৃপার পরে, করে দেব মহিমা নির্ভর। যে মানুষ ঈশ্বর তৈরি করেছে সেই মানুষই এআই তৈরি করেছে। তো মানুষ ঈশ্বরকে শুরুর দিকে ভয় পেত, প্রকৃতিকে ভয় পেত, তাকেও জয় করেছে। তো সেই মানুষই যদি এআই তৈরি করে, তো সেই মানুষ এআইকেও জয় করতে পারবে। দের ইজ নাথিং বিয়ন্ড হিউম্যান ক্যাপাসিটি। স্বামী বিবেকানন্দের একটা উক্তি আছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এবং বিশ্বাস করুন, যুগে যুগে মানুষ এই ভয়টা পেয়েছে যে গাড়ি এসে গেল তাহলে ঘোড়ায় টানা গাড়ি চালকদের কী হবে, পায়ে টানা রিক্সাওয়ালাদের কী হবে, হাতে টানা রিক্সাওয়ালাদের কী হবে, মেট্রো চলে এলো অটোওয়ালাদের কী হবে, ট্র্যাক্টর চলে এলো লাঙল টানা কৃষকদের কী হবে, কলকারখানায় মেশিন চলে এলো হাতে টানা তাঁতিদের কী হবে। হয়েছে, স্বাভাবিকভাবে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ, এটা কালের নিয়মে হয়েছেন, কিন্তু কোনো কিছুই মানুষকে রিপ্লেস করে দিতে পারেনি। বরং কলকারখানা হওয়াতে যেরকম বহু মানুষ কাজ পেয়েছেন, তাঁতের শিল্প একটু পিছিয়ে গেছিলো, আবার ফিরে আসছে নতুন করে। পৃথিবীতে 800-850 কোটি মানুষ বিষ্ণুবাবু, প্রত্যেকে নিজের মতন করে নিজেদের নিশ খুঁজে নেবে। মানুষ অনেক বেশি পোলারাইজড হয়ে যাচ্ছে, সো ডোন্ট ওয়ারি, আমরা সবাই ভালো থাকবো। কষ্ট সবাইকে পেতে হবে, কিন্তু আমাদেরকে তাও বেঁচে থাকতে হবে। এটাই চুপ কথার কথা, এটাই আমাদের সবার কথা।
1: তো আজকে কথায় কথায় জীবনটাকে বাঁচার কথা বলার চেষ্টা করলাম, বাকিটা আপনাদের ওপর, আপনারা সেটাকে কীভাবে রাখবেন নিজেদের কাছে। তো আজকের মতন চুপ কথা থেকে সুনন্দা আর বাসুকে এখানে টাটা বাই বাই করতে হবে, আবারও অন্য কোনো একটা শোতে নিশ্চয়ই কথা হবে আপনাদের সঙ্গে।

চুপ কথা নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলেন সুনন্দা আর বাসু। চুপ আর কোথায়, দুজনকেই যা কথা বলতে হলো এটাই অ্যাকচুয়ালি আপনাদেরকে কোম্পানি দেওয়া। আর এখন ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে চলে এসেছি ইন্দ্রাণী আপকে লিয়েতে, হিন্দি গান, হিন্দি ছবির গান শোনাবো বলে। প্রথম গানে উষা মঙ্গেশকর।

शुनछिलम जरा धीरे जरा धीरे। उषा मंगेशकर, भूपेन हजारिका এদের গলায়। 1985 ছবি একপল, এই ছবির গান শুনছিলাম। লিরিসিস্ট গুলজার, কম্পোজার ভূপেন হাজারিকা। এই গান দিয়ে শুরু হলো আজকের আপকে লিয়ে। পরের গানে ইয়েসুদাস।

শুনছিলাম ইয়েসুদাসের গলায় এই মেরে উদাস মন, মান অভিমান ছবির এই গানটি শুনছিলাম, 1980 ছবি। আর গানটি লিরিসিস্ট এবং কম্পোজার রবীন্দ্র জৈন। এবারের গানে বাণী জয়রাম।

দিল কো দিওয়ানা বানালো শুনছিলাম গানটি বাণী জয়নামের গলায়। 1982 এর ছবি পারভাজ, এই ছবির গান সামিন জয়পুরী, লিরিসিস্ট কম্পোজার মুরলী মনোহর স্বরূপ। টিকটিক করে ঘড়িতে সময় এগিয়ে চলেছে, আমরা অনেকটা সময় এগিয়ে গিয়ে শুনছি কিছু গান, বিভিন্ন সময়ের গানই শুনব। এবারের গানে বিশাল ভরদ্বাজ।

একদম আকাশে ঘুড়ির ছড়াছড়ি এই গানে গানে। আর এই গানটি শুনছিলাম বিশাল ভরদ্বাজের গলায়। পাটাকা ছবির গানই এটা, লিরিসিস্ট গুজরাট কম্পোজার বিশাল ভরদ্বাজ নিজেই। আবার একটু আগের সময়ে পৌঁছে যাই, সুলক্ষণা পান্ডিত আর ভূপেন্দ্র সিং এবারের গানে।

বাহ, শুনছিলাম গানটি। গৃহপ্রবেশ ছবির গান, গাইছিলেন সুলাক সেনা পণ্ডিত এবং ভূপেন্দর সিং, আর লিরিসিস্ট গুলজার, কম্পোজার কানু রয়। শুনছেন আপকে লিয়ে, 3:33 হয়ে গিয়েছে। এবারের গানে সুরেশ ওয়াদকর এবং শ্রদ্ধা কাপুর।

শুনছিলাম সুরেশ ভাটকার এবং শ্রদ্ধা কাপুরের ডুয়েটে হায়দার ছবির গান। গুজার লিরিসিস্ট কম্পোজার বিশাল ভারদ্বাজ। এবারের গানে সাদনা সাগম, মুর্তাজা এবং কুয়াদির

শুনছিলাম সাধনা সরগম, মুরতাজ এবং কাদিরের গলায় চুপকেসে ছবির গান। লিরিসিস্ট গুলজার, কম্পোজার ইয়ার রহমান, সাথিয়া ছবির গান শুনলাম। এবারের গানে সোনু নিগম।

মেহেরবানিয়া শুনছিলাম সোনু নিগমের গলায়, ফিল্ম বীর, লিরিসিস্ট গুলজার, কম্পোজার সাজিদ ওয়াজিদ। এবারের গানে রেখা ভরদ্বাজ।

শুনছিলাম গানটি রেখা ভারদ্বাজের গলায় দের ইশকিয়া, এই ছবির গান। লিরিসিস্ট কুলসার, কম্পোজার বিশাল ভারদ্বাজ। একদম শেষ গান আজ শঙ্কর মহাদেবনের গলায়, 2010-এর ছবি রাজনীতি, এই ছবির গান। গুজাল লিরিসিস্ট কম্পোজার মনিসার পে। এ গান শুনতে শুনতেই শেষ হবে আজকের মতো আপকে লিয়ে।

বিশেষ হলো আপকে লিয়ে। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী অর্ণব চ্যাটার্জি, রাগ ভৈরব।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী অর্ণব চ্যাটার্জি, রাগ ভৈরব। তবলা সঙ্গতি ছিলেন ইমন সরকার এবং হারমোনিয়ামে সুভাষ সিংহা। এবার শুনবেন তবলা, শিল্পী পণ্ডিত সুজিত সাহা, তাল, তিন তাল।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন তবলা বাদন, শিল্পী পণ্ডিত সুজিত সাহা, তাল তিন তাল, হারমোনিয়াম সঙ্গতে ছিলেন দেবাশিস অধিকারী। ঘড়িতে 4:58 হয়ে 45 সেকেন্ড, আর কিছুক্ষণ পরেই শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে। চিরন্তনী।

নতুন আলোয় নতুনভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 28 জুন রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতোই জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। আজ চিরন্তনীতে এক ছোট্টর বড় স্বপ্ন পূরণের কাহিনী নিয়ে গল্প শোনাব। স্বপ্ন ছোট হতে পারে বা কোনো ছোট্ট মানুষের স্বপ্ন হতে পারে, কিন্তু তা যখন পূরণ হয় তখন বোঝা যায় সে স্বপ্ন কত বড় একটা স্বপ্ন। ছোট্ট স্বপ্ন বড় পূরণ, এই গল্পই আজ আমরা শুনব চিরন্তনীতে। আর অবশ্যই বলেই বাহুল্য, এই গল্প শোনার পরেই আপনারা আপনার মতামত জানাবেন হোয়াটসঅ্যাপে, মেসেজে, কোনো ফোন নয় আর কোনো ভয়েস মেসেজও নয়, একেবারে টেক্সট করবেন, লিখে জানাবেন আপনার মনের কথা। আপনার জন্যই তো এই গল্পের আসর চিরন্তনী। গল্প শুনতে শুনতে মাঝে মাঝে আমরা চলে যাই গানে, কারণ সুরে সুরেও ধরা থাকে ওখানেও, ওই গানের মাঝেও একটা গল্প। আজ অবশ্যই সুরে বাঁধা থাকবে স্বপ্নের গল্প।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের গলায়। তাই তো, স্বপ্ন ভরা জীবন কাটে, স্বপ্ন ভরা দিন কাটে, আর সেই স্বপ্ন পূরণ হয় প্রত্যেকটা বর্তমানের মুহূর্তকে নিয়ে চলতে চলতে। আর সেই বর্তমান মানেই এই মুহূর্তের পা ফেলা, এই মুহূর্তের চলা। আমাদের প্রত্যেকটা বর্তমান মুহূর্তে মুহূর্তে অতীত হয়ে যায় তো, কিন্তু স্বপ্ন আমরা দেখি সেটাও যেমন চিরবর্তমান, আবার তেমনি স্বপ্ন পূরণের জন্য প্রত্যেক মুহূর্তের এই যে চেষ্টা চালিয়ে যাওয়া, এটাও কিন্তু সে বর্তমানেরই রূপ। একটুও বিচ্যুতি ঘটলে ওই স্বপ্ন অধরা থেকে যায়, এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। না, আজ কিন্তু অধরা নয়, স্বপ্নকে ধরার গল্প নিয়েই আজকের গল্প। ছোট্ট স্বপ্ন বড় পূরণ। ছোট্ট একটা গ্রাম শ্যামপুর, আর সেই গ্রামেরই ছোট্ট 10 বছরের ছেলে রাহুলের গল্প নিয়েই আজকের গল্প, স্বপ্ন পূরণের গল্প। ওদের বাড়িটা ছিল খুবই সাধারণ, যেমন তেমন। বাবা মা দুজনেই ছিলেন দিন মজুর, সেই কারণেই বাড়ি সাজানো, সুন্দর একটা বাড়ি করে তোলা, সেও বোধ হয় এক দুঃস্বপ্ন ছিল ওদের কাছে। তাই কোথাও না কোথাও মাথার উপর আশ্রয় তো চাই, তাই যেমন তেমন ভাবেই একটা জায়গায় ওদের থাকা, আর সেখানেই সেই সংসারে, নিত্য অভাবের সংসারে, স্থানীয় সরকারি স্কুলের পড়ুয়া ওই ছোট্ট 10 বছরের রাহুল, তাকে পড়ানো, তাকে বড় করা, এই ছিল ওই দুই দরিদ্র দম্পতির একমাত্র স্বপ্ন। ছেলে যেন মানুষ হয়, ছেলে যেন বড় হয়। আর রাহুল কেমন ছিল বলবো তো? রাহুলের স্বপ্ন ছিল একদিন সে বড় হয়ে একজন বড় বিজ্ঞানী হবে, এমন একটা যন্ত্র তৈরি করবে যাতে তার গ্রামের কৃষকদের কম খরচে চাষ করতে সুবিধে হয়। আর ছোট্ট মানুষ তো, এই স্বপ্নের কথা সে তার সব ছোট্ট সঙ্গীদের বলতো বিকেলে খেলার মাঠে গিয়ে। সবাই হাসত ওর গল্প শুনে, ওর কথা শুনে, ওর স্বপ্নের কথা শুনে। কি বলে, ভালো করে খেতে পায় না, তার আবার বিজ্ঞানী হওয়ার স্বপ্ন।

সবাই তার কথা শুনে হাসত, আর বড়রা তারা বলতো, তুই বিজ্ঞানী হবি, আগে দুবেলা ঠিক মতো খেতে পা, তারপরে তুই সব স্বপ্ন দেখবি। রাহুল চুপ করে থাকত, ও জানত মানুষের হাসি ব্যঙ্গ না কোনো কিছুই তার স্বপ্নকে ছোট করতে পারবে না। স্বপ্ন সে দেখছে, আর স্বপ্ন পূরণের চেষ্টা রাহুলকে পারতেই হবে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আমি কেবলই স্বপ্ন করেছি বপন, শুনছিলাম গানটি ইন্দ্রাণী সেনের গলায়। তাই তো, স্বপ্ন বপন না করলে, তাকে পূরণের চেষ্টা না করলে কখনো সেই স্বপ্ন কি সফল হয়? আর সারা জীবন ভোর আমরা সকলেই বোধহয় কিছু স্বপ্ন নিয়ে চলি, স্বপ্ন পূরণের চেষ্টা করি, স্বপ্ন দেখা তাকে পূরণ করার চেষ্টা করি।

আমাদের জীবন এগিয়ে চলে। এক একজন এক এক রকমভাবে ব্যাখ্যা করি এই স্বপ্ন ভরা জীবনের। কেউ বলি কোয়ালিটি টাইম পাস, কিছু না কিছু করে জীবনের তো এই মুহূর্তগুলো কাটাতে হয়। বরং এই পুরো সময়টা আমরা কেননা নিজের স্বপ্নকে পূরণের চেষ্টা করি। যাই হোক, আজ বলছি ছোট্ট 10 বছরের রাহুলের স্বপ্নের কথা। দরিদ্র দিনমজুর বাবা মায়ের সন্তান রাহুল, তার জীবনে দারিদ্র থাকতে পারে কিন্তু তার স্বপ্ন কখনো দরিদ্র নয়। সে বড় বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নের জন্য সে ছোট্ট থেকেই কত কি করেছে জানেন? সবাই তো ওকে বলতো পেট ভরে খাবার চেষ্টা কর, তারপর তো স্বপ্ন পূরণের কথা, কিন্তু না, রাহুল চুপ করে শুনে যেত সেসব কথা। আর বাস্তবে কি করতো জানেন? স্কুল থেকে ফিরে পুরনো রেডিও, ভাঙা খেলনা, ফেলে দেওয়া ব্যাটারি, এই সমস্ত এখান ওখান থেকে কুড়িয়ে এনে সেগুলো খুলে খুলে দেখত কিভাবে তৈরি হয়েছে, আবার জোড়া লাগানোর চেষ্টা করত। অনেকবার বেশ ব্যর্থ হতো, কিন্তু প্রত্যেকবারই ও নতুন কিছু শিখত। আর এই শেখাটাই হচ্ছে প্রচেষ্টা, এই শেখাটাই হচ্ছে স্বপ্নকে নিয়ে পথ চলা। একদিন দারুণ একটা ব্যাপার হলো, স্কুলে বিজ্ঞান প্রদর্শনীর ঘোষণা হয়েছে যে অমুক দিন বিজ্ঞান প্রদর্শনী হবে, বাচ্চারা তোমরা যে যা পারো সেই প্রদর্শনীতে প্রদর্শন করবে বা দেখাবে। রাহুল সারাটা রাত জেগে পুরনো নানান রকম জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করে একটা দারুণ জিনিস বানিয়েছে, আর সেটা পরদিন স্কুলে দেখাবে। নিশ্চয়ই সবাই অবাক হবে, এই যে কোনো কিছুতে একটা অবাক করে তোলা, নিজের কাছেও নিজেকে একটা প্রাইজ দেওয়ার মতো। আর এটাই ওই স্বপ্ন পূরণের লক্ষ্যে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলার মতো কথা। আর সেই স্বপ্ন কি করলো জানবো তো, নিশ্চয়ই জানবো, একটু সুরে সুরে ঘুরে এসে তারপর জানবো। স্কুলে গিয়ে সবাইকে কি রাহুল বিস্ময়ে হতবাক করে দিতে পেরেছিল?

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: তাই তো, একাই তো স্বপ্ন দেখতে হয়, তবেই না সেই স্বপ্নর পূরণের দিকে ছুটে যাওয়া যায়। শুনছিলাম গানটি পার্থ সারথির গলায়। আর এই যে বলছিলাম, স্কুলে গিয়ে কি করলো রাহুল? স্কুলের বিজ্ঞান প্রদর্শনীতে রাহুল সারা রাত জেগে পুরনো জিনিসপত্র দিয়ে একটা ছোট্ট সেচ যন্ত্র বানালো। এই যন্ত্রটা এমন যেটা মাটির আর্দ্রতা বুঝে নিয়ে নিজে থেকেই জল ছাড়তে পারত। একেবারে প্রদর্শনীতে সবাই ওর বানানো ছোট্ট ওই যন্ত্রটা দেখে একেবারে অবাক হয়ে গেল। বিচারকরাও মুগ্ধ হয়ে গেলেন, আর রাহুল প্রথম স্থান অধিকার করল। খুব স্বাভাবিক, ছোট্ট একটা মানুষ এত বিশাল একটা ভাবনা যে ভাবতে পেরেছে, যাতে একজন কারণ নয় বহু বহু মানুষের উপকার হয়, সবাইটা দেখে একদম মুগ্ধ হয়ে গেল। আর এই যে সাফল্যের খবর, তা চারিদিকে ছড়িয়ে তো পড়লই, এমনকি ওখানকার স্থানীয় পত্রিকায়ও এই খবরটা বেরোলো। তারপর বেরোলো বড় পত্রিকায়। বেশ কিছুদিন পর, মানে রাহুলের জীবনযাপন একই রকম চলছে, ও রকম কষ্ট করে দারিদ্রের সঙ্গে সংগ্রাম করে চলছে, বাবা মাও দারিদ্র ঘোচানোর জন্য, জীবিকা অর্জনের জন্য তাদের কাজ যা তাই করে চলেছেন, মানে দিনমজুরের কাজ। এবার এই যে পত্রিকায় বেরোনো খবরটা, এরপরেই কয়েকদিন বাদে একটা দারুণ ব্যাপার ঘটল। একটা সংস্থা, তারা রাহুলের সম্বন্ধে খোঁজ খবর নিল, ওর পড়াশোনার সমস্ত দায়িত্ব নিয়ে নিল। আর রাহুল সে স্বপ্ন পূরণের লক্ষ্যে আরো মন দিয়ে পড়াশোনা শুরু করল। রাহুলের স্বপ্ন পূরণের জন্য প্রথম ধাপের সূচনা হল এইভাবে। দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েকটা বছর। এরপর একদিন ওই ছোট্ট শ্যাম নামক গ্রামের, মানে শ্যামপুর গ্রামের মানুষেরা, তারা দেখল টিভিতে রাহুলের সাক্ষাৎকার দেখানো হচ্ছে। অবাক হয়ে সব দেখতে লাগলো, আরে এ আমাদের সেই ছোট্ট রাহুল না? দেখল ছোট্ট নয় সে আর, এখন সে একজন সফল বিজ্ঞানী। তার তৈরি সেই স্বল্প মূল্যের কৃষিযন্ত্র, এটা হাজার হাজার কৃষকের জীবন একেবারে বদলে দিয়েছে। আর রাহুলের সেই স্বপ্ন আরও অনেকের কাজের সুবিধার স্বপ্ন পূরণের জন্য বাজারে বিক্রি হয়ে চলেছে, রাহুলের বানানো সেই সেচ যন্ত্রটা। এবং সফল মানুষদের খুব স্বাভাবিক, আমরা এটা এখন সবসময় দেখি, তাদের মিডিয়ার সামনে আসতে হয়, সাংবাদিকের সামনে আসতে হয়। রাহুলের সাক্ষাৎকারে সাংবাদিক ওকে জিজ্ঞেস করলেন যে আপনার সাফল্যের রহস্য কি? সুন্দর

বলল কথাটা। স্বপ্ন দেখার জন্য বড় ঘর লাগে না, লাগে বড় একটা মন, আর সেই স্বপ্ন পূরণ করার জন্য লাগে পরিশ্রম, নিরন্তর পরিশ্রম, ধৈর্য আর নিজের উপরে বিশ্বাস। হ্যাঁ, আত্মবিশ্বাসই আমাদের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে নিয়ে চলে আমাদেরকে। এ তো প্রায় সকল সফল মানুষের কথা, তাই না? এভাবেই স্বপ্ন পূরণ করার জন্য অনেক পরিশ্রম, অনেক ঘাম, অনেক কষ্ট, অনেক একাকিত্ব সব মিলিয়ে পূরণ হতে থাকে ছোট্ট একটা স্বপ্ন, অঙ্কুরিত একটা স্বপ্ন, একটু একটু করে বড় বিশাল একটা ফুল হয়ে ওঠে যেন।

0: কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: এভাবেই তিল তিল করে স্বপ্নকে পূরণের চেষ্টা করতে হয় সবাইকে। আমরা যাদেরকে আদর্শ বলে ভাবি, যাদের জীবনের কথা শুনে উদ্বুদ্ধ হই, উৎসাহ পাই, তাদের প্রত্যেকেরই কিন্তু ওই যে সাফল্যের ছবিটা আমরা বাইরে দেখতে পাই, তার পিছনে অনেক প্রচেষ্টা, অনেক কষ্ট, অনেক সংগ্রাম সব থাকে। না হলে কখনো সামনে যা দেখা যাচ্ছে, ওই যে আলোর ঝর্ণা, তা কখনো হয় না। তাই তো, আলো জ্বালাতে গেলে যেমন অনেক তেল লাগে, রসদ লাগে, প্রচেষ্টা লাগে, স্বপ্ন পূরণের জন্য তাই। আজ শুনছি রাহুল।